নাই, কখনো দিয়েছে দেখা হেন প্রভাবশালিনী, শুধু এ কালিনী নয় যারা চিরকালিনী। এ কথাটা বলে যাব মোর কনফেশনেই, তাদের মিলনে কোনো ক্ষণিকের নেশা নেই। জীবনের সন্ধ্যায় তাহাদেরই বরণে শেষ রবি রেখা রবে সোনা আকা স্মরণে, সুর সুর ধ্বনি ধারে যে অমৃত উথলে, মাঝে মাঝে কিছু তার ঝরে পড়ে ভূতলে। এ জন্মে সে কথা জানার সম্ভাবনা কেমন ঘটিবে যদি সাক্ষাৎ পাব না। আমাদের কত ত্রুটি আসনে ও শয়নে, ক্ষমা ছিল চিরদিন তাহাদের নয়নে। প্রেম দীপ জ্বলেছিল পুণ্যের আলোকে, মধুর করেছে তারা যত কিছু ভালোকে। এবারে শিল্পী শ্রাবণী সেন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ৬টা পর্যন্ত। তবে বিদায় চেয়ে নিচ্ছি একটু আগে থাকতেই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আমার এরকম কোনো মাঝে রাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করব। তবে সঙ্গে রয়েছি সকাল ৬টা পর্যন্ত। শুনছিলেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে গান। প্রহাসিনী কাব্যগ্রন্থের আধুনিকা রচনাটি শুনছেন। নানারূপে ভোগ সুধা যা করেছে বরষণ, তারে সূচি করেছিল সুকুমার পরশন। দামি যাহা মিলিয়াছে জীবনের এপারে, মরণের তীরে তারে নিয়ে যেতে কে পারে। তবু মনে আশা করি মৃত্যুর রাতেও, তাহাদেরই প্রেম যেন নিতে পারি পাথেও। আর বেশি কাজ নাই, গেছে কেটে তিন কাল, যে কালে এসেছি আজ সে কালটা সিনিক্যাল। কিছু আছে যার লাগি সুগভীর নিঃশ্বাস, জেগে ওঠে ঢাকা থাক তার প্রতি বিশ্বাস। একটু সবুর করো আরো কিছু বলে যাই, কথার চরম পারে তারপরে চলে যাই। যে গিয়েছে তার লাগি খুঁজিও না চেতনা, ছাহারে অতিথি করে আসনটা পেত না। বৎসরে বৎসরে শোক করা রীতিটার, মিথ্যার ধাক্কায় ভীত ভাঙে স্মৃতিটার। ভিড় করে ঘটা করে ধরা বাঁধা বিলাপে, পাছে কোনো অপরাধ ঘটে প্রথা খিলাপে। ভারতে ছিল না লেশ এই সব খেয়ালের, কবি পরে ভার ছিল নিজ মেমোরিয়ালের। ভুলিব না ভুলিব না এই বলে চিৎকার, বিধি না শোনেন কভু বল তাহে হিতকার। যে ভোলা সহজ ভোলা নিজের অলক্ষে, সেই ভালো হৃদয়ের স্বাস্থ্যের পক্ষে। শুষ্ক উৎস খুঁজে মরু মাটি খোঁড়াটা, তেলহীন দ্বীপ লাগি দেশলাই পোড়াটা। যে মোষ কোথাও নেই সেই মোষ তাড়ানো, কাজে লাগবে না যাহা সেই কাজ বাড়ানো। শক্তির বাজে ব্যয় রে কয় যে নহে, উৎসাহ দেখাবার সদুপায় এ নহে। মনে যেন জীবনটা মরণেরই যোগ্য, স্থায়ী যাহা আর যাহা থাকার অযোগ্য। সকলি আহুতি রূপে পরে তারি শিখাতে, টিকে না যাহা কথা দিয়ে কে পারিবে টিকাতে। ছাই হয়ে গিয়ে তবু বাকি যাহা রহিবে, আপনার কথা সে তো আপনি কহিবে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:27 হয়ে 27 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 29 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্সে। এখন আবহাওয়া সম্পর্কিত ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় 9 সেপ্টেম্বর 2026 থেকে 11 সেপ্টেম্বর 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূল ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় 35 থেকে 45 এবং 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ প্রতিকূল আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের 9 সেপ্টেম্বর 2026 থেকে 11 সেপ্টেম্বর 2026 পর্যন্ত বাংলাদেশ উপকূল ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

অর্জন এবং ক্ষতি উভয়ই সংসারের নিয়ম, কিন্তু ক্ষতি অপেক্ষা অর্জন অধিক, ইহাও নিয়ম। তুমি জীবনের পথ যতই অতিবাহিত করিবে, ততই সুখদ সামগ্রী সঞ্চয় করিবে। তবে বয়সে স্ফূর্তি কমে কেন? আকাশের তারা আর তেমন জ্বলে না কেন? আকাশের নীলিমায় আর সে উজ্জ্বলতা থাকে না কেন? যাহা তৃণপল্লবময় কুসুম সুবাসিত, স্বচ্ছ কল্লোলিনী শিকরসিক্ত, বসন্ত পবন বিধুত বলিয়া বোধ হইত, এখন তাহা বালুকাময়ী মরুভূমি বলিয়া বোধ হয় কেন? কেবল রঙিন কাঁচ নাই বলিয়া। আশা সেই রঙিন কাঁচ। যৌবনে অর্জিত সুখ অল্প, কিন্তু সুখের আশা অপরিমিতা। এখন অর্জিত সুখ অধিক, কিন্তু সেই ব্রহ্মাণ্ড ব্যাপিনী কোথায়? তখন জানিতাম না কিসে কি হয়, অনেক আশা করিতাম। এখন জানিয়াছি এই সংসার চক্রে আরোহণ করিয়া যেখানকার আবার সেইখানে ফিরিয়া আসিতে হইবে। যখন মনে ভাবিতেছি এই অগ্রসর হইলাম, তখন কেবল আবর্তন করিতেছি মাত্র। এখন বুঝিয়াছি সংসার সমুদ্রে সন্তরণ আরম্ভ করিলে তরঙ্গে তরঙ্গে আমাকে প্রহত করিয়া আবার আমাকে কূলে ফেলিয়া যাইবে। এখন জানিয়াছি যে এ অরণ্যে পথ নাই, এ প্রান্তরে জলাশয় নাই, এ নদীর পার নাই, এ সাগরে দ্বীপ নাই, এ অন্ধকারে নক্ষত্র নাই। এখন জানিয়াছি যে কুসুমে কীট আছে, কোমল পল্লবে কণ্টক আছে, আকাশে মেঘ আছে, নির্মলা নদীতে আবর্ত আছে, ফলে বিষ আছে, উদ্যানে সর্প আছে, মনুষ্য হৃদয়ে কেবল আত্মাদর আছে। এখন জানিয়াছি যে বৃক্ষে বৃক্ষে ফল ধরে না, ফুলে ফুলে গন্ধ নাই, মেঘে মেঘে বৃষ্টি নাই, বনে বনে চন্দন নাই, গজে গজে মুক্তিক নাই। এখন বুঝিতে পারিতেছি যে কাচ ও হীরকের ন্যায় উজ্জ্বল, পিতল ও সুবর্ণের ন্যায় ভাস্বর, পঙ্ক চন্দনের ন্যায় স্নিগ্ধ, কাংস রজতের ন্যায় মধুর নাদি। কিন্তু কি বলিতেছিলাম ভুলিয়া গেলাম। সেই গীতধ্বনি উহা ভালো লাগিয়াছিল বটে, কিন্তু আর দ্বিতীয়বার শুনিতে চাহি না। উহা যেমন মনুষ্য কণ্ঠজাত সঙ্গীত, তেমনি সংসারে এক সঙ্গীত আছে, সংসার রসে রসিকেরাই তাহা শুনিতে পায়। সেই সঙ্গীত শুনিবার জন্য আমার চিত্ত আকুল, সে সঙ্গীত আর কি শুনিব না? শুনিব, কিন্তু নানা বাদ্যধ্বনি সম্মিলিত, বহু কণ্ঠ প্রসূত সেই পূর্বশ্রুত সংসার গীত আর শুনিব না। সে গায়কের আর নাই, সে বয়স নাই, সে আশা নাই, কিন্তু তৎপরিবর্তে যাহা শুনিতেছি তাহা অধিকতর প্রীতিকর। অনন্য সহায় একমাত্র গীতির ধ্বনিতে কর্ণবিবর পরিপূরিত হইতেছে। প্রীতি সংসারে সর্বব্যাপিনী, ঈশ্বরী প্রীতি। প্রীতি আমার কর্ণে এক্ষণকার সংসার সঙ্গীত, অনন্তকাল সেই মহাসঙ্গীত সহিত মনুষ্য হৃদয়তন্ত্রী বাজিতে থাকুক। মনুষ্য জাতির উপর যদি আমার প্রীতি থাকে, তবে আমি অন্য সুখ চাই না।

এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন গুর্জারি, মাফ করবেন, বিলাওয়াল ও গুর্জারি ভাঙ্কার রাগে খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। L-70 বন্দুকের আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা সহযোগিতার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরানের পূর্ব অনুমতি ছাড়া আঞ্চলিক জলসীমার নতুন নিষিদ্ধ এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেগুলিকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল সেমিফাইনালে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেলমন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলোর আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,700 কোটি টাকারও বেশি। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। এক সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। 10,700 কোটি টাকারও বেশি খরচে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের 7টি ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। এই করিডোরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং প্রাথমিক পর্যায়ে গুজরাটের সুরাত থেকে ভাপি পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে শ্রীলঙ্কা বিমান বাহিনীর L-70 বিমান বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে 3টি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তার দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া যাবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য মুক্ত নৌচলাচল এবং নিরাপদ সামুদ্রিক বাণিজ্যের উপর জোর দিয়েছেন। জলদস্যু ও মাদক পাচার রোধের পাশাপাশি মৎস্যজীবীদের সমস্যা সমাধানেও যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI গত 10 দিনে দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত জিনিসগুলি পাচারের অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্যপ্রাণী ও তাদের দেহাংশ পাচার রুখতেই এই অভিযান বলে জানিয়েছে DRI। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি গোয়ায় 6 লেনের পোরভরিম এলিভেটেড করিডোরের উদ্বোধন করেছেন। তিনি বলেন, উন্নত পরিকাঠামো ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ আসে আর এই বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি জানান, গোয়ায় মহাসড়ক, সেতু, উড়ালপুল এবং বন্দর সংযোগ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের কাজ সমাপ্তির পথে। তিনি NH-66, NH-748 এবং বিমানবন্দরের উন্নত সংযোগ ব্যবস্থার জন্য নির্ধারিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতির পাশাপাশি উত্তর ও দক্ষিণ গোয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রকল্পের প্রসঙ্গ এক্ষেত্রে তুলে ধরেন। প্রায় 641 কোটি টাকা ব্যয় নির্মিত 5.15 কিলোমিটার দীর্ঘ পোরভরিম করিডোর দিয়ে প্রতিদিন 75,000 থেকে 80,000 যানবাহন চলাচল করবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে শ্রী গড়করি জুয়ারি সেতু পরিদর্শন করেন এবং 2টি পর্যবেক্ষণ টাওয়ারে টুইন অবজারভেটরি টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, দেশে এ ধরনের টাওয়ার এ প্রথম নির্মাণ করা হবে এবং আগামী 2 বছরের মধ্যে এগুলির কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা দ্বারা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ব্রিক্স WBA মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন সম্মেলনে ভাষণের সময় তিনি ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী গোয়েল দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সমাজের সার্বিক উন্নয়নে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভারতে প্রায় 30 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের মধ্যে অনেকে নিজস্ব উদ্যোগ শুরু করতে ইচ্ছুক। এ প্রসঙ্গে তিনি বলেন, লাখপতি দিদি কর্মসূচির আওতায় প্রায় 10 কোটি গ্রামীণ মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। ব্রিক্স দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানিয়ে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন সদস্য ও সহযোগী দেশ এবং সমগ্র বিশ্বের জন্য সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার মূল উপায় কূটনৈতিক পর্যায়ে

0: আলোচনার বিস্তার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টিউ লরেল নতুন দিল্লিতে নবম ভারত আসিয়ান কৃষি ও বন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে প্রতিনিধিরা জলবায়ু সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা গঠনে সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি নীতিন নবীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর সরকার ভুয়ো বলে জানিয়েছে। ওই প্রকল্পে প্রাথমিকভাবে 22,000 কোটি টাকা বিনিয়োগে মাসিক 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে এই ভিডিওটি এআই নির্মিত। সরকার এ ধরনের কোন প্রকল্প অনুমোদন করেনি। 35 টন ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম নিয়ে ভারতীয় বিমান বাহিনীর অষ্টম উড়ান নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে এর মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ সরঞ্জাম, ফরেন্সিক পরীক্ষার জন্য ব্যবহৃত সামগ্রী ইত্যাদি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তেহরানের পূর্ব অনুমতি ছাড়া আঞ্চলিক জলসীমার নতুন নিষিদ্ধ এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেগুলোকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি বলেছেন, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া ওই এলাকায় প্রবেশকারী জাহাজগুলোকে পরবর্তীতে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি নাও দেওয়া হতে পারে এবং জাহাজগুলিকে বন্দর, বিমা ও অন্যান্য সেবা প্রদান থেকে বঞ্চিত করা হতে পারে। ইরান পরবর্তীতে ওই সুনির্দিষ্ট এলাকায় ভৌগোলিক অবস্থান ঘোষণা করবে বলেও তিনি জানান। ইরানি তেলবাহী ট্যাঙ্কারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার নিন্দা করেছে তেহরান। ইরানের বিদেশ মন্ত্রক এই হামলাকে আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন হামলার জবাবে দুটি মার্কিন জাহাজ এবং 8টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে পারস্য উপসাগরে ইরানের 5টি তেল ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর হামলার জবাবে তাদের এই পদক্ষেপ। গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগের তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা। 20 বছরের মধ্যেই প্রথম ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে এই অভিযোগ জানিয়েছে সংস্থাটি। চীনা ভাষার প্ল্যাটফর্ম জিনবি গ্যারান্টির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাইবার প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জিনবি গ্যারান্টির কাজকর্ম পরিচালনার জন্য প্রয়োজনীয় ডিজিটাল মুদ্রা, প্রযুক্তি এবং অন্যান্য আর্থিক সেবা প্রদান করত এমন দুটি সংস্থার ওপরেও নিষেধাজ্ঞা চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় বলে বৈঠকে হাইকমিশনার জানিয়েছেন। বালুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আরও 2 ব্যক্তিকে বলপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। দ্য বালুচিস্তান পোস্টের তথ্য অনুযায়ী গত 23 আগস্ট গভীর রাতে মাস্তুং এলাকা থেকে আলী বেলুচ নামে এক ব্যক্তিকে পাকিস্তানি বাহিনী আটক করে নিয়ে যায় বলে অভিযোগ। শাকিল বেলুচ নামে আরও এক ব্যক্তিকে মধ্যরাতে কোয়েটার কিলি গোহরাবাদ এলাকায় নিজ বাসভবন থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সৌদি আরবের অসামরিক অর্থনৈতিক কেন্দ্রগুলি লক্ষ্য করে হুথি হামলার তীব্র নিন্দা করেছে ভারত। সৌদি আরবের সাম্প্রতিক এই হামলার বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। পুলের শেষ ম্যাচে 5 বারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপেইকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করেছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। L-70 বন্দুকের আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা সহযোগিতার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খবর শেষ হল, পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন, আজ শুনবেন দীনেশ গুপ্তর জীবন কথা।
2: ঢাকার যশোলঙ্গে

0: ১১ সালের ৬ ডিসেম্বর দীনেশ গুপ্ত জন্মগ্রহণ করেন। বাবা সতীশচন্দ্র গুপ্ত ছিলেন জামালপুরের পোস্টমাস্টার। নির্ভীক চরিত্রে দীনেশ ছিলেন একাধারে কঠোর বিপ্লবী আর রবীন্দ্র কথা সাহিত্যের একনিষ্ঠ অনুরাগী। তবে গীতার উপদেশই ছিল তাঁর জীবনের বীজমন্ত্র ও চালিকা শক্তি। স্কুলে পড়াকালীন সময়ে তিনি বিপ্লবী দল বেঙ্গল ভলেন্টিয়ার্সে যোগ দিয়ে ঢাকা কেন্দ্রে কাজ করতে থাকেন। পরে মেদিনীপুরে গিয়ে বিভির সংগঠন শক্তিশালী করে তুলে আবার ঢাকা কেন্দ্রে ফিরে আসেন। তাঁরই হাতে গড়া বিপ্লবী যুবকদের হাতে পরপর তিন বছর ৩১, ৩২ ও ৩৩ সালে তিনজন ইংরেজ জেলা শাসক নিহত হন। তাঁর মৃত্যুর পরেও তিনি সক্রিয় ছিলেন। একদিন দলের অ্যাকশন স্কোয়াডের নির্দেশ এল ইংরেজের প্রশাসনিক দুর্ভেদ্য দুর্গ রাইটার্স বিল্ডিংয়ে হানা দিতে হবে। নির্দিষ্ট তারিখের ১০-১২ দিন আগে তাঁকে জানানো হয়েছিল। এই কটা দিন তিনি গভীরভাবে নিজেকে গীতা ও রবীন্দ্র কাব্যের মধ্যে নিমগ্ন করেন। অভিযানের আগের দিন রাতে দীনেশ আর বাদল গুপ্ত ছিলেন পার্ক সার্কাসের গোপন আস্তানায়, আর বিনয় বসু ছিলেন মেটিয়াবুরুজে দলীয় কর্মীর বাড়িতে। ৮ই ডিসেম্বর ১৯৩০ অভিযানের দিন সকালে ওরা দুজন উৎফুল্ল ছিলেন। দীনেশ রবি ঠাকুরের গান ও কবিতা আবৃত্তিতে মেতেছিলেন। বেরোবার আগে দুজনে কম্পিটিশন করে মাংস ভাত খেয়েছিলেন। বেলা ১২:৫০ নাগাদ নিখুঁত সাহেবী পোশাকে সেজে হাতে ফাইল নিয়ে তিনজন পূর্ব নির্ধারিত স্থানে মিলিত হয়ে ট্যাক্সি করে রাইটার্স বিল্ডিং অভিমুখে রওনা হন। প্রত্যেকের সঙ্গে গুলি ভর্তি রিভলভার ও পটাশিয়াম সায়ানাইডের অ্যাম্পল। দুপুর ১২:২০ নাগাদ বিপ্লবী ত্রয় রাইটার্সের মেন গেট দিয়ে বিনা বাধায় দৃপ্ত ভঙ্গিতে ঢুকে সোজা দোতলায় জেলকর্তা কর্নেল সিম্পসনের ঘরে ঢুকে পড়েন। সিম্পসন কিছু বুঝে ওঠার আগেই বিপ্লবীদের গুলি তাকে ঝাঁঝরা করে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে প্রাণ ভয়ে ভীত সাহেবেরা দৌড়দৌড়ি করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই লালবাজার থেকে বিশাল পুলিশ বাহিনী এসে গেলে দুপক্ষে গুলি বিনিময় হয়। বিপ্লবীদের গুলি ফুরিয়ে গেলে তারা একটা ঘরে ঢুকে প্রাণ বিসর্জন দিতে বিষের অ্যাম্পিউল মুখে পুরে দেন, আর যে যার রিভলভার নিজের নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগার টানেন। ঘটনাস্থলে বাদলের মৃত্যু ঘটে। আহত বিনয় ১৩ই ডিসেম্বর মারা যান, আর আহত দীনেশকে সুস্থ করে তুলে বিচার শুরু হয়। ২রা ফেব্রুয়ারি বিচারক গার্লিক মৃত্যুদণ্ড দেন। হাইকোর্ট আপিলে তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখে। ৭ই জুলাই ১৯৩১ ১৯ বছরের সাহিত্যিক, শিল্পী, আধ্যাত্মিক চেতনায় ঋদ্ধ অনমনীয় বিপ্লবী দীনেশ মা বাবার আদরের নসু আলিপুর সেন্ট্রাল জেলে ভোর ৩:৪৫ বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে মাতৃভূমির স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দেন। তার ফাঁসির পরের দিন দৈনিক অ্যাডভান্স লিখল ডাউন্টলেস দীনেশ ডাইজ অ্যাট ডাউন। মৃত্যুদণ্ডাজ্ঞা মাথায় নিয়ে নির্জন কারাকক্ষে বসে ১৫৪ দিন দীনেশ মৃত্যু প্রতীক্ষায় কাটিয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি যেসব চিঠি মা দাদা বৌদিকে লিখেছেন তাতে তিনি সুস্পষ্ট ভাষায় জগৎকে শিখিয়ে গেছেন মৃত্যুকে কি করে উপেক্ষা করতে হয়। তিনি ছোড়দাকে লিখছেন আমি স্বীকার করি জীবন আনন্দময়, কিন্তু কখনো কখনো মৃত্যু তাহা অপেক্ষা অধিক আনন্দময়। শেষ চিঠিতে মাকে লিখেছেন মা তোমার সঙ্গে আর দেখা হইবে না, কিন্তু পরলোকে আমি তোমার জন্য অপেক্ষা করিব তোমারই নসু। মাতৃভূমির শৃঙ্খল ছিন্নকল্পে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম দধিচি অভিমন্ত্রে দীক্ষিত দীনেশ গুপ্তের মৃত্যু নেই, তিনি মৃত্যুঞ্জয়ী।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হলো। আজ শুনলেন

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, এখন সময় রবীন্দ্রসঙ্গীতের। শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলছেন নরেন্দ্র।

0: রায়পুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
1: আমন ধানের রোগ পোকার ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ পোকা ও রোগের ক্ষেত্রে কৃষকরা জানেন? প্রধানত মাছরা পোকা, বাদামি সাদা পিট শোষক পোকা এবং যেটা দুধান অবস্থায় আসে গন্ধি পোকা। এছাড়াও কিছু কিছু দেখবেন চুঙি পোকা, পাতামোড়া পোকা খুব অল্প বিস্তর দেখা যায়। বর্তমানে কৃমিশত্রুর আক্রমণ, দোয়ে পোকা ও কিছু মাকড়েরও কিন্তু ধানে আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া রোগের ক্ষেত্রে কিন্তু খুবই পরিচিতির মধ্যে কৃষকরা জানেন বাদামি দাগ, ঝলসা এবং খোলা ধসা, খোলা পচা এবং নকল ভোসা, যেগুলি ছত্রাকজনিত। এছাড়া বৃদ্ধির দশার ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা ও পাতাই দাগ, এই রোগ দুটো কিন্তু দেখতে পাওয়া যায়। তবে এই রোগ ও পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কৃষকদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে বেশি করে খেতে জৈব সার ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষ করতে হবে, মানে আলের যে ধারে ঘাস থাকে সেগুলো সরিয়ে দিতে হবে, এবং প্রধানত একটা কি দুটো চাষের পরে কিছুদিন জমিটা ফেলে রাখার পরে আমরা সেচ চাষটা যেন তারা দেয় 10-12 দিন পরে। এবং যে শস্য পর্যায় বলে, অবশ্যই কৃষক যেন ধানের আগে পাট অথবা ডাল শস্য করেছে, তৈলবীজ, অথবা ধানের পরে কোনো সবজি করবে, এই শস্য পর্যায়টা যেন তারা মাথায় রাখে, যে ধানের পরে ধান একইভাবে যেন না আসে। তাহলে কিন্তু যে রোগ পোকাগুলোর কথা বললাম তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেড়ে যাবে। এবং কি না, যে নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার যেন কৃষক অবশ্যই কম দেয়। কেন? নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সারে রোগ পোকার আক্রমণ বাড়িয়ে তুলবে, এবং সারি থেকে সারি এবং গাছ থেকে গাছের যে দূরত্ব সেটা মেনটেন করতে হবে, তাহলে রোগ পোকার সমস্যা, এবং গাছের চারদিকে খেতে যেন কোনো ছায়াযুক্ত স্থান না থাকে, তাহলে পাতামোড়া পোকা, বাদামি সাদা পিট শোষক পোকা এবং বাদামি দাগ ও ঝলসা রোগের প্রকোপ, আরও বিশেষত খোলা পচা, খোলা ধসা যেগুলো চলে আসে সেগুলোর প্রকোপ বেড়ে যাবে। এবং বর্তমানে কতগুলো জিনিস করতে হবে, যে ধরুন অ্যাজোলা জমিতে একটু বেশি পরিমাণে ব্যবহার, বায়ো ফার্টিলাইজার আমরা জৈব সারের সাথে যদি মিশিয়ে দিই সেক্ষেত্রেও ভালো হবে, এবং জলটা ঢোকানো বেরোনো। মানে কৃষকরা জানেন যে গাছ লাগানোর পরে বিশেষত বৃদ্ধির দশায় আমরা সাধারণত দেখি কি না, 3-4 দিন জল ধরে রাখলাম, 20-25 দিন পরে তারপরে বের করলাম। এক্ষেত্রে যেরকম কিছু কিছু পোকা জলের মাধ্যমে এবং রোগ জীবাণু বেরিয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ জিনিস গাছের দ্বিতীয় শ্রেণীর খাদ্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলিকন, যেটা জৈব সার, রাসায়নিক সার দেবার ফলে মাটিতে থাকে, তার যে অ্যাভেলেবিলিটি মানে গাছ টেনে নেবার ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে। এছাড়া অনেক সময় কিছু রঙিন কালারযুক্ত ফুল মানে ক্ষেতের পাশে যদি করে রাখা হয়, বিশেষত গাঁদা ফুলের গাছ, অন্য কোনো কালার, কোনো তিলের গাছ যদি রাখি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই রোগ পোকার আক্রমণ অনেকাংশে কমছে। এছাড়া যদি দেখেন যে কৃষকরা দেখতে পাচ্ছে পোকামোকার আক্রমণ বাড়ছে, বন্ধু পোকা অতটা নেই এবং রোগ পোকার আক্রমণ, সেক্ষেত্রে কৃষকরা প্রয়োজন ভিত্তিক কিছু কিছু অনেক সময় দানাদার ওষুধও তারা দিতে পারে, ক্লোরাল ট্র্যানিফল ইউজ করতে পারে, সেক্ষেত্রে কাটা ফাইটোক্লোরাইড এবং পিপ্রোনিন দানাও অনেক সময় তারা ব্যবহার করতে পারে।
0: এতক্ষণ শুনলেন আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগের প্রযোজনায় আকাশবাণী মৈত্রী। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:15, এখন সময় আপনাদের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের সারাদিনে।

অনুষ্ঠান সূচি জানিয়ে দেবার। 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজকের গন্তব্য গোয়া, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, স্বরূপা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, আজ শুনবেন দ্বিতীয় পর্ব, 8:45 যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, সম্পাদনায় ঋতব্রত দে, 9:45 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রামকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন শিরিন সেনগুপ্ত, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী চট্টোপাধ্যায়, 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে রজনীকান্তের গান শুনবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এরপরে লোকগীতিতে থাকবেন সমহিতা ভট্টাচার্য, বেলা 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, 11:15 দ্বিজেন্দ্রগীতি, শিল্পী তন্দ্রা পাল, 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় থাকবেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, 12:30 রবীন্দ্রসঙ্গীত, বেলা 1:00 নাটক বিরুদ্ধ বাতাস, রচনা কৃষ্ণধর, প্রযোজনা সুব্রত মজুমদার, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় ওয়ার্ল্ড সুইসাইড দেশ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, অতিথি রত্নাবলী রায়, উপস্থাপনায় থাকবেন সোমা মুখোপাধ্যায়। অনুষ্ঠানটির শব্দগ্রহণ ও সম্পাদনা ব্রততী দাস। বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, সোনারপুর মহাবিদ্যালয়। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য। 5:50 মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, উত্তম সর্বোত্তম শুনবেন দ্বিতীয় পর্ব। আলাপচারিতায় মাধবী মুখোপাধ্যায়, সাধন কুমার বাগচি, চৈতালী মল্লিক, সঙ্গে থাকবেন শর্মিষ্ঠা সরকার। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, বলবেন ডাক্তার সৌভিক দুবে। 7:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন পৌলমী ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেশ রাগে খেয়াল পরিবেশন করবেন শুভ ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর ও 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এ ছিল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের সারা দিনের অনুষ্ঠান সূচি।

লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শিল্পী ছিলেন অমর পাল। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী। এখন অনুষ্ঠান, আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য গোয়া। উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার।

আকাশবাণী মৈত্রী শুরু করছি আজকের আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য গোয়া। সামনেই পুজোর ছুটি, এই ছুটিতে অনেকেই বেড়াতে যাবার পরিকল্পনা করে থাকেন, কারণ প্রত্যেকের আলাদা আলাদা। তবে হ্যাঁ, বাড়ির সবার ছুটি, বিশেষ করে যদি স্কুল কলেজ পড়ুয়া সদস্যরা থাকে তবে তাদের ছুটি পাওয়া এই সময় সহজ। তাহলে এই কদিনে ঘুরে আসতেই পারেন ভারতের পশ্চিম প্রান্তের ক্ষুদ্রতম রাজ্য গোয়া থেকে। হ্যাঁ, আয়তনে গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য, তবে গোয়ার বৈচিত্র্য কিন্তু ভারতের কোনো রাজ্যের থেকে কম নয়। সাধারণত বেড়ানোর জায়গা কথা বলতে গেলে আমরা একটা বিশেষ কোনো জায়গা নির্বাচন করে নিই। আজ নিইনি, কারণ গোয়ায় যারাই যাবেন তারা হাতে একটু সময় নিয়েই যাবেন, আর সেই সময়টুকুতেই গোয়ার সম্পূর্ণ ভ্রমণ সম্ভব। তাই চলুন বেরিয়ে পড়ি, আরব সাগরের নীল জল ছুঁয়ে আসি। গোয়া মানেই সমুদ্র, গোয়া মানেই অনন্ত জলরাশির লাস্যময়ী সৈকত, গোয়া মানেই ভারতীয় জীবনে একটু বিদেশি ছোঁয়া। যাবেন কিভাবে? রেলপথে বা আকাশপথে দুভাবেই পৌঁছানো যায়। এখানে বলে রাখা ভালো, যদি রেলপথে যেতে চান তবে মুম্বাই পর্যন্ত গিয়ে সেখান থেকে রেলপথে যান। পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে দিয়ে চলে যাওয়া কোঙ্কন রেলওয়েটি অত্যন্ত সুন্দর, কিন্তু যদি আমাদের এই শহর থেকেই ট্রেনে যান তবে শালিমার স্টেশন থেকে ট্রেন পাবেন, জায়গাও পাবেন, তবে সেক্ষেত্রে সময় এতটাই বেশি লাগবে যে রেলযাত্রার ক্লান্তি আপনাকে গ্রাস করতে পারে। তবে আর বিচে ঝাঁপাঝাঁপি করার শক্তি থাকবে কি করে? আকাশপথে গেলে গোয়ার বিমানবন্দর ডাবোলিম, কয়েক ঘন্টায় পৌঁছে যাবেন সেখানে। গোয়ার ভ্রমণকে নিজেদের সুবিধে অনুসারে দুভাগে ভাগ করে নেওয়া যায়, উত্তর গোয়া আর দক্ষিণ গোয়া। এখানে বলে রাখি, গোয়ার এই দুটি অংশ কিন্তু স্বভাবে চরিত্রে একেবারে আলাদা। উত্তর গোয়া যদি হয় ছটফটে চঞ্চল দুষ্টু কিশোর বা কিশোরী, দক্ষিণ গোয়া তবে শান্ত গম্ভীর পরিণত প্রৌঢ়। আর জায়গারও এমনই মাহাত্ম্য যে পর্যটকেরাও যেন ঠিক সেরকমই ব্যবহার করেন ওখানে গিয়ে। উত্তর গোয়ার দোকানে গিয়ে যে পর্যটক গলা চড়িয়ে চেঁচিয়ে দরাদরি করে রাস্তায় দোকানে টাঙানো বিচ শার্ট কেনেন, সেই আবার দক্ষিণ গোয়ায় গিয়ে হ্যান্ড প্রিন্টেড স্কার্ফ কিনে দোকানে ঢুকে ফিসফিস করে কথা বলেন। স্থান মাহাত্ম্য একেই বলে। এবারে চলে যাই, কি দেখবেন গোয়াতে? এখন এই অবধি শুনেই যদি চ্যানেল ঘুরিয়ে চলে যান, মানে যেতেই পারেন, ভাবছেন গোয়াতে গিয়ে কি দেখবো, আবার বলার কি আছে, গোয়ায় তো লোকে যাই সমুদ্র দেখতে। ঠিক, একদম ঠিক। তবে কি জানেন, সমুদ্র গোয়ার প্রধান আকর্ষণ ঠিকই, কিন্তু তার সঙ্গেই আছে আশেপাশে এমন কিছু জায়গা সেগুলোও সমান আকর্ষণ দাবি করে। আগে বলি উত্তর গোয়ায় কি কি দেখবেন। গোয়ার এই দিকটায় বেশিরভাগটাই সমুদ্র সৈকত। গোয়ায় ঘুরে বেড়ানোর জন্য আপনি গাড়ি ভাড়া করতে পারেন, ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলেই ব্যাস, আর কোনো কথা নেই, নিজের ইচ্ছে মতো গাড়ি চালিয়েই চলে যেতে পারেন কালাঙ্গুটে, বাগা, ডোনাপাওলা, মিরামার, আঞ্জুনা, আরাম্বোল, যে নামগুলো বললাম সবগুলি সমুদ্র সৈকত, সি বিচ, এবং প্রত্যেকটির সৌন্দর্য অতুলনীয়। এক একটা বীজ এক এক রকম। আমার সব থেকে আশ্চর্য লাগে কি জানেন, যে জল তো সেই একই আরব সাগরেরই, কিন্তু তাও এক একটা সৈকত কিভাবে নিজেদের বিশেষত্ব বজায় রাখে। তাই তো বলছি, গোয়া মানেই নীল জল ছুঁয়ে আসা তো বটেই, তবে প্রতিটা জায়গার আছে নিজস্ব বৈশিষ্ট্য। উত্তর গোয়ায় আরও একটি জিনিস

শুধুই সমুদ্র সৈকত নয়, এখানে দেখার আছে আরও অনেক কিছু, যার মধ্যে অবশ্যই দেখবেন ওয়ার্ল্ড হেরিটেজ ব্যাসিলিকা অফ বম জেসাস। এর ঠিক উল্টো দিকেই আছে সেই ক্যাথিড্রাল। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম ও প্রাচীনতম ঐতিহাসিক গির্জা। এই গির্জায় একটি বিশাল ঘণ্টা আছে যা গোল্ডেন বেল নামে পরিচিত। এটি গোয়ার আর্চ ডায়োসিসের প্রধান আসন। এখানে আরও দেখতে পারেন সেন্ট ফ্রান্সিস গির্জা। শুরুতেই বলেছিলাম যে গোয়ার দুই প্রান্ত দুরকম, কথায় বলে না স্বভাবে একেবারে যেন উত্তর আর দক্ষিণ। গোয়া আসলেই তাই। উত্তর গোয়া যতটাই ঝলমলে চঞ্চল, দক্ষিণ গোয়া ততটাই শান্ত গম্ভীর। তবে দক্ষিণ গোয়াতেও আছে অনেকগুলো সৈকত, তার মধ্যে কোলভা সৈকত এবং বেনোলিম সৈকত তো অবশ্যই যাবেন। এছাড়াও এখানে অবশ্যই দেখবেন বাটারফ্লাই বিচ। এই বিচটি রয়েছে গোয়ার দক্ষিণে, পালোলেম এবং অ্যাগোন্ডা বিচের খুব কাছেই। অর্ধগোলাকৃতির এই সৈকতটিকে দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো দ্বীপ। এই বিচের মূল আকর্ষণ প্রজাপতি। হাজার হাজার প্রজাপতি যেন পর্যটকদের অভ্যর্থনা জানাতে অপেক্ষা করে। শুধু প্রজাপতিই নয়, এখানে এলে ডলফিনও দেখতে পাওয়া যাবে। ডলফিন ছাড়াও এই বিচে দেখা মিলবে কাঁকড়া, গোল্ডফিশ, সি আর্চিন, সি কিউকাম্বারের মতন সামুদ্রিক জীবের। তবে এদের দেখা পেতে গেলে খুব ভোরেই কিন্তু আপনাকে যেতে হবে বিচে। তবে বাটারফ্লাই বিচে যাওয়ার জন্য নৌকো ভাড়া করে যেতে হবে, আর যদি অ্যাডভেঞ্চার করে যেতে চান তবে পালোলিম বিচ থেকে জঙ্গলের ভিতর দিয়ে 2 ঘন্টা হেঁটে যেতে হবে। বাটারফ্লাই বিচের আশেপাশে কিন্তু কোনো দোকান নেই, তাই বেশি সময়ের জন্য গেলে প্রয়োজনীয় খাবার এবং জল অবশ্যই নিয়ে যাবেন। সব শেষে বলবো, গোয়ায় বেড়াতে গেলে সরকার থেকে এখন বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, সেসব কিন্তু আমার আপনার অর্থাৎ পর্যটকদের সুরক্ষার জন্যই। সরকারি নিয়ম মেনে বেড়ালে সুবিধে দুপক্ষরই। তাহলে আর দেরি কিসের, গুছিয়ে ফেলুন ব্যাগ। আর কিছুটা পরিকল্পনা দরকার গোয়া যাওয়ার জন্য, যেহেতু ওটা একটুখানি দূরে, একেবারে বাড়ির কাছে নয়, তাই খানিকটা পরিকল্পনা আর খানিক অনেকটা উৎসাহ এই নিয়ে বেরিয়ে পড়ুন। গোয়ার অনেকগুলো বিচে আরব সাগরের নীল জল ছুঁয়ে আসতে। আসুন বেরিয়ে যান ভারতে। আজ এই পর্যন্তই, সঙ্গে ছিলাম আমি অর্পিতা পোদ্দার। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলের নতুন প্রকল্পগুলি যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজস্ব গোয়েন্দা দপ্তর দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের

0: অভিযোগের তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থা। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব একুশ পুরুষ হকি দল সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের আটটি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলির আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে ২০,৮০০ কোটি টাকা। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার ১৭টি জেলাকে যুক্ত করে প্রথম পাঁচটি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রায় ৫৪০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের খরচ হবে আনুমানিক ১০,০২১ কোটি টাকা। পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ১৪টি জেলা জুড়ে আরও ৩টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। ১০,৭৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই প্রকল্প ৩টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় ৬৫৬ কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। ২০২৯-৩০ অর্থবর্ষের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের সমস্ত ৭টি ব্যস্ততম রেল করিডোরকে ৪ লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে দিল্লি হাওড়া, মুম্বাই হাওড়া, দিল্লি মুম্বাই, দিল্লি গুয়াহাটি, দিল্লি চেন্নাই, হাওড়া চেন্নাই ও মুম্বাই চেন্নাই করিডোর। ১১,০০০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের ২,০০০ কিলোমিটারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। এই করিডোরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং প্রাথমিক পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত ১০০ কিলোমিটার দীর্ঘ অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
1: वापी से सूरत का 100 किलोमीटर का सेक्शन, पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट है, उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলওয়ের মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি নিয়ে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে, বাড়বে পণ্য পরিবহন। তিনি বলেন, এই প্রকল্পগুলি দক্ষিণ ভারতের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি রেল নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাবে এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করবে। তিনি জানিয়েছেন, এই প্রকল্পগুলি পর্যটনের প্রসারে সহায়তা করবে এবং পণ্য পরিবহন ও ব্যবস্থাপনার খরচ কমাতে সাহায্য করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ব্রিক্স ডব্লিউবিএ মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন সম্মেলনে ভাষণের সময় তিনি ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী গোয়েল দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সমাজের সার্বিক উন্নয়নে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভারতে প্রায় ৩০ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের মধ্যে অনেকে নিজস্ব উদ্যোগে কাজ করতে পছন্দ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, লাখপতি দিদি কর্মসূচির আওতায় প্রায় ১০ কোটি গ্রামীণ মহিলা ৯০ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। রাজস্ব গোয়েন্দা দপ্তর ডিআরআই গত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৬টি বড় অভিযান চালিয়ে ২টি চিতাবাঘের চামড়া, ১৮০টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় ২৪ কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় ৫০০ গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত জিনিসগুলি পাচারের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্যপ্রাণী ও তাদের দেহাংশ পাচার রুখতেই এই অভিযান বলে জানিয়েছে ডিআরআই। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা বিমান বাহিনীর L-70 বিমান বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে ৩টি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তার দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি গোয়ায় ৬ লেনের পোরভরিম এলিভেটেড করিডোরের উদ্বোধন করেছেন। তিনি বলেন, উন্নত পরিকাঠামো ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ আসে আর এই বিনিয়োগের মাধ্যমেই কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি জানান, গোয়ায় মহাসড়ক, সেতু, উড়ালপুল এবং বন্দর সংযোগ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের কাজ সমাপ্তির পথে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টি

0: লরেল নতুন দিল্লিতে নবম ভারত আসিয়ান কৃষি ও বন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে প্রতিনিধিরা জলবায়ু সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা গঠনের সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি নীতিন নবীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর সরকার ভুয়ো বলে জানিয়েছে। ওই প্রকল্পে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে মাসিক 25 লক্ষ টাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে এই ভিডিওটি এআই নির্মিত। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গোপনে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগের তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থা। 20 বছরের মধ্যেই প্রথম ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে এই অভিযোগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এর ফলে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপতে পারে। সংস্থাটির 35 সদস্যের বোর্ড 23-5 ভোটের ব্যবধানে এই প্রস্তাবটি অনুমোদন করেছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তেহরানের পূর্ব অনুমতি ছাড়া আঞ্চলিক জলসীমায় নতুন নিষিদ্ধ এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেগুলিকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেপি বলেছেন, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া ওই এলাকায় প্রবেশকারী জাহাজগুলিকে পরবর্তীতে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি নাও দেওয়া হতে পারে এবং জাহাজগুলিকে বন্দর বীমা ও অন্যান্য সেবা প্রদান থেকে বঞ্চিত করা হতে পারে। ইরান পরবর্তীতে ওই সুনির্দিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান ঘোষণা করবে বলেও তিনি জানান। নেপালের ভারতীয় দূতাবাস জানিয়েছে 35 টন ত্রাণ উদ্ধার সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর 8ম বিমানটি কাঠমান্ডুতে নেমেছে। এ পর্যন্ত 130 টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কাজে সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মীকে মোতায়েন করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 8ম বিমানটি পৌঁছানোর পর ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব নেপালের মন্ত্রী মহাবীর পুনের কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। মলদোভা ড্রোন অনুপ্রবেশের ঘটনার জেরে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির উড়ান যাত্রায় বিলম্ব হয়। সরকারি মুখপাত্র দুমিত্র সিওরিচি জানান, দেশের ওপর দিয়ে চলাচলকারী বিমানের সুরক্ষার স্বার্থে আকাশসীমা বন্ধ করা হয়েছিল। এর ফলে ভলোদিমির জেলেনস্কির ফ্লাইট সহ 3টি উড়ানের যাত্রায় দেরি হয়। পরে বিধিনিষেধ তুলে নেওয়া হলে বিমান চলাচল শুরু হয়। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। পুলের শেষ ম্যাচে 5 বারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপেইকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করেছে। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে মুখোমুখি হবেন দুই আমেরিকান খেলোয়াড় বেন শেলটন ও ফ্রান্সিস টিয়াফো। অন্যদিকে শুক্রবার মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা লড়বেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলার বিপক্ষে এবং চতুর্থ বাছায় কোকো গফ খেলবেন কাজাকিস্তানের এলেনা রিবাকিনার বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,800 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার।

সুপ্রভাত বন্ধুরা, সকালের আড্ডায় আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে সকালের আড্ডায় কি কি থাকবে প্রথমে একটুখানি জানিয়ে দিই সে কথা, তারপরে যারা সঙ্গে থাকবেন তারা তো পুরোটাই শুনতে পাবেন। আজকে সকালের আড্ডার এই পর্বে থাকছে আজকের বিশেষ দিনটির উল্লেখ। এক বিশিষ্ট মানুষ, আমাদের এক অতি প্রিয় শিল্পীর আজ জন্মদিন, তার উল্লেখ, এছাড়াও কিছু টুকরো খবর, নিয়মিত বিভাগ, দৃষ্টিকোণ, জানা অজানা এবং আরও অনেক কিছু, এবং অবশ্যই গান। তবে প্রথমে চলে যাই গানে, কণ্ঠে সাগর সেন।

গান আমাদের মন ভালো রাখে। মনকে ভালো রাখার বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন। এখন বলতে আমি একেবারেই এখনকার কথাই বলতে চাইছি, আরও বিশদে বললে কোভিড পরবর্তী পৃথিবীর কথা। মন ভালো রাখাই শারীরিক সুস্থতার একটা বড় দাওয়াই। এ কথা যদিও ডাক্তার বিধানচন্দ্র রায় বহু আগেই বলে গিয়েছিলেন, তবু আমরা সে কথা প্রতি পদে বুঝতে পারছি। আর এও বলা যায় যে শরীর ও মন দুজনে দুজনের পরিপূরক। মন খারাপ যে মাঝে মাঝে কি ভয়ঙ্কর রূপ নেয় সে আমরা কম বেশি সকলেই জানি। মন খারাপ থেকে মানুষ নিজের জীবন পর্যন্ত শেষ করে দেয়। প্রতি বছর সারা

পৃথিবী জুড়ে প্রায় 7,20,000 মানুষ আত্মহত্যা করেন। না, দিনের শুরুতেই আত্মহত্যা নিয়ে কথা বলতে বা শুনতে কোনোটাই ভালো লাগছে না, এটা কখনোই ভালো লাগবার কথা নয়। তবে আজ আত্মহত্যা নিয়ে কথা নয়, আজ 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এই দিনটি সচেতনতা গড়ে তোলার দিন। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আত্মহত্যা নামের ব্যাধিটি থেকে আমাদের চারপাশকে মুক্ত করবার দিন।

2003 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বৈশ্বিক মানসিক স্বাস্থ্য ফেডারেশন ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেন্টাল হেলথ একসঙ্গে একজোট হয়ে এই বিষয়ে কাজ করে যাচ্ছে। 2024, 2025 ও 2026 এই তিন বছরের জন্য একটি প্রতিপাদ্য বা থিম নেওয়া হয়েছিল, সেটি ছিল আত্মহত্যা বিষয়ক প্রচলিত ধারণা পরিবর্তন। এই 2026 এটির তৃতীয় ও চূড়ান্ত বছর, যেখানে বলা হচ্ছে আলোচনা শুরু করুন, লেটস টক। প্রচলিত ধারণা পরিবর্তনের অর্থ কিন্তু প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনাও। এর জন্য সরকারের পক্ষ থেকে যেটুকু করবার তা তো হবেই, যেমন জননীতিতে আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া। কিন্তু কিছু দায়িত্ব, কিছু কেন, বেশ অনেকটা দায়িত্ব থেকে যায় আমাদের।

আমাদের মানে এই আমার আপনার মতো সাধারণ মানুষদের। এই আলোচনা করা বা লেটস টক আমাদের কিছু ক্ষতিকর ভুল ধারণাগুলোকে চ্যালেঞ্জ করতে, এই বিষয়ক কলঙ্ক কমাতে এবং আত্মহত্যা নিয়ে খোলামেলা ও সহানুভূতিপূর্ণ আলোচনাকে উৎসাহিত করতে আহ্বান জানায়। এর মূল উদ্দেশ্য হল নীরব না থেকে, ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে এসে খোলামেলা মনোভাব, সহানুভূতি এবং সমর্থনের দিকে এগিয়ে যাওয়া। এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মানুষ নির্ভয়ে কথা বলতে এবং সাহায্য চাইতে পারে। এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি লিভ লাইফ কর্মসূচি শুরু করেছে। তার মধ্যে কিছু ধাপ আছে। তার মধ্যে চারটি মূল ধাপ হল আত্মহত্যার উপকরণের সহজলভ্যতা সীমিত করা, এটি হল প্রথম পদক্ষেপ। আত্মহত্যার বিষয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তরুণদের মধ্যে এমন লাইফ স্কিল গড়ে তোলা যা আত্মহত্যার বিরুদ্ধে তাদের আবেগকে চালিত করবে। আত্মহত্যা ও নিজের ক্ষতি বা সেলফ হার্ম এর ফলে যারা যারা প্রভাবিত হচ্ছেন প্রত্যেককে শনাক্ত করবে ও সাহায্য করবে। আজকের দিনে এই বার্তা দেওয়াটা ভীষণ ভীষণ জরুরি যে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থা দ্বারা আয়োজিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই দিনটির সহপৃষ্ঠপোষক। এই দিনটির উদ্দেশ্য হল বিশ্বজুড়ে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা যে আত্মহত্যা প্রতিরোধ সম্ভব। এবং এই শেষ বাক্যটিই মূল কথা, আত্মহত্যা প্রতিরোধ সম্ভব।

গানে যাওয়ার আগে যা বলেছিলাম সেসব শুনতে ভীষণ গুরুগম্ভীর জটিল মনে হলেও আসল বিষয় কিন্তু এত জটিল নয়। একটু সঙ্গে থাকা, কাঁধে হাত রাখা, বলা ভয় কি, আমরা তো আছি। আমাদের আশেপাশে এরকম অনেক বন্ধু আছেন যারা সত্যি শুধুই চান যে আমরা ভালো থাকি। তাদের সেই শুভেচ্ছা বাণী নিয়ে, তাদের সেই অভয় বাণী নিয়ে আমরা সবসময় জীবনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমরা যদি কারণে অকারণে সামনের মানুষকে ভালো অথবা খারাপের খোপে না ফেলে দিই, তাহলেই অনেকটা হয়। আর ওই যে একদম শুরুতে বলেছিলাম গান শোনা, ভালো গান শুনলে মন ভালো হয়ে যায়। এবার কণ্ঠে অনুপম রায়।

0: ঠিকই, এরকম বন্ধু আমাদের আশেপাশে অনেক ছড়িয়ে থাকেন, একটু খুঁজলেই তাদেরকে পাওয়া যায়। তাদের খুঁজে শুধু আমাদের একটু পা বাড়াতে হবে, হাত বাড়াতে হবে, ডানা মেলতে হবে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: এবারে কিছু খবর ছুঁয়ে যাই। বাংলা

চলচ্চিত্রের কিংবদন্তি উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে কলকাতার নিউ টাউন এলাকার ইকো পার্কের কাছে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই প্রকল্পে 750 আসন বিশিষ্ট দুটি এবং 1000 আসন বিশিষ্ট আরেকটি প্রেক্ষাগৃহ থাকবে। এই কেন্দ্রে অ্যানিমেশন এবং ভিজুয়াল এফেক্টসের জন্য ল্যাবরেটরি ও স্টুডিওর পাশাপাশি চলচ্চিত্র পোস্ট প্রোডাকশনের সুবিধাও থাকবে। ভারতের একটি স্টার্টআপ কোম্পানি মাইক্রোগ্র্যাভিটি বা মহাকাশের প্রায় ওজনহীন পরিবেশকে ব্যবহার করে ফার্মাসিউটিক্যাল কম্পাউন্ডস তৈরির সম্ভাবনা নিয়ে কাজ করছে। 2026 সালের একটি পরীক্ষায় এই ধারণাটি যে সম্ভব তাও পরীক্ষা করা হয়েছে। মহাকাশে কোনো পদার্থের ক্রিস্টাল স্ট্রাকচার পৃথিবীর তুলনায় আলাদাভাবে তৈরি হতে পারে, আর সেই বৈশিষ্ট্য ভবিষ্যতে কিছু ওষুধ তৈরিতে কাজে লাগতে পারে বলে গবেষকরা আশা করছেন।

শরঋতুর এই বাংলাদেশে বর্ষা ঋতু প্রকৃতির মাঠে যেভাবে কিশোরী অবয়বসম লাবণ্য নিয়ে জেগে ওঠে, বারো মাসের শরঋতুর আর কোনোটিতেই এমনটি দেখা যায় না। বসন্ত বর্ষা নিয়ে বাংলা সাহিত্যের লেখকেরা যত রূপে লিখেছেন, তা বোধহয় অন্য কোন ঋতু নিয়ে অতটা লেখেননি। বর্ষার বারিধারায় অধিক ব্যাকুল হয়ে আবেগতাড়িত কবি মন বলেছেন, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ সরে বাদল ঝড়ো ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুথা পিয়ে হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব, আঁধারে মিশে গেছে আর সব, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়।

বর্ষা তার ঋণিঝিনি শব্দে প্রকৃতির মনকে কখনো আনন্দে সিক্ত করে, কখনো বেদনা রিক্ত করে, আবার কখনো বিরহ কাতরতায় মুখ করে তোলে অনায়াসে। প্রকৃতির সে ভাব কবি অবলোকন করেন এক চোখে, তারপর সে ভাব ভর করে কবির সরল মানস পটে, সেখান থেকে কবি তা তুলে আনেন কলমের কালিতে। প্রকৃতি কবিকে যেভাবে প্রেরণ করে তার গন্ধ, কবি সেভাবেই তা ছড়িয়ে দেন কালো অক্ষরে। আনন্দ যেন আর ধরে না, কবি এবেলা বৃষ্টির ফুল কুড়ান, তোবেলা মেঘের মালা গাঁথেন। ওবেলা মেঘের মালা, তো পরের বেলা ঝড়ের তোড়ে ছিন্ন মালার বেদনায় নীল হয়ে কুঁকড়ে হাঁটেন। সামান্য পরে আবার উঁকি দেওয়া সূর্য কবিকে নিয়ে চলে যায় ঝিলের কাছে, বিলের কাছে, ঘাটের কাছে, গ্রাম্য বধুয়ার কলসির কাছে। কবি যেন সে রূপে বিমোহিত হয়ে ফেটে পড়েন অট্টহাস্যে, ভুলে যান ঘরদোর বিগত বেদনার সব লেনদেন। আর তাকেই উপমা করে কবি রচনা করেন মনের অমৃত সুধা।

বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি, শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী।

বর্ষার কথা থাক, বকুলের কথা বলি, ঝরা বকুলে ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি। আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি, যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বুনি। অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি, সমস্ত রাত কেটে যাক দূর আকাশের তারাগুনি। গরিমার কথা থাক, বিনয়ের পাঠ ধরি, কলহে কোনো কাজ নেই, কিছু করুণার গান করি। বিদ্যার কথা থাক, প্রেমের কবিতা পড়ি, চারিদিকে এই জলধারা তবু সৃষ্টির দ্বীপ করি।

0: দৃষ্টিকোণ শেষ হলো। আজকের দৃষ্টিকোণের বিষয় ছিল বর্ষা। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সকালের আড্ডায় এখন দেখে নেব আবহাওয়ার কি খবর জানা গেছে। প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 32 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকবে 32.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96% ও সর্বনিম্ন 68%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 3 মিলিমিটার। মৎস্যজীবী ভাইদের জন্য কিছু সতর্কবার্তা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা জানানো হয়েছে তাতে জানানো হয়েছে যে 10 সেপ্টেম্বর 2026 থেকে 11 সেপ্টেম্বর 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলবর্তী এবং উপকূল পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় 35 থেকে 45 বা 55 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া সহ আবহাওয়া খারাপ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। 10 সেপ্টেম্বর 2026 থেকে 11 সেপ্টেম্বর 2026 পর্যন্ত মৎস্যজীবী ভাইদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
3: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
4: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা, আজকের সুরক্ষা।
0: সকালের আড্ডায় এখন জানিয়ে দেব আজকের রাতের হারানো দিনের গানের বিষয়। বাংলা ছবির চিত্রনাট্যে বিনোদনের উপকরণে মঞ্চ গানের বাড়তি এক ভূমিকা আছে। গানের আবেদনে তো বটেই, তার সঙ্গে ইতিহাসের পথ ধরে বিনোদন মানচিত্রে কেমন করে বদলে গেছে জনমানবের রুচি, সে ধারাপথটিও যেন ফুটে ওঠে বারবার। সেই পথ ধরেই 10 সেপ্টেম্বরের আকাশবাণী মৈত্রীর

হারানো দিনের গানে রাত ১১টায় বাংলা ছবিতে মঞ্চ গান ও আসর গানের এক ধারাবাহিক প্রসঙ্গ। আপনার সঙ্গে থাকবেন পৌলমী ভট্টাচার্য।

তার গানে মুগ্ধ হয়েছে আপামর বাঙালি বারবার। মুগ্ধ শ্রোতাদের তালিকাও নেহাত কম ভারী কি নয়। সেই তালিকায় আছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, পণ্ডিত রবিশঙ্কর আরও অনেকে। তিনি ধনঞ্জয় ভট্টাচার্য, তিনি এক নস্টালজিয়ার নাম। তার গান যারা শুনে বড় হয়েছেন বা যাদের যৌবন ও কৈশোর কেটেছে তার গান শুনে, তাদের কাছে তো বটেই। আমরা যারা তাকে সরাসরি শুনিনি তারাও মুগ্ধ হয়েছি, আগেও হয়েছি, এখনও সে আবেশ জড়িয়ে রয়েছে আমাদের। স্কুলে পড়াকালীন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গেয়েছিলেন পাগলা মনটারে তুই বাঁধ, আর ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়। এই গান শুনে উচ্ছ্বসিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 5 টাকা দিয়ে আশীর্বাদ করেছিলেন গায়ককে। পরবর্তী জীবনে গান তাকে এনে দিয়েছে বহু পুরস্কার, বহু

অর্থ, খ্যাতি, নাম, যশ, কিন্তু শিল্পী আজীবন মনে রেখেছেন কথা সাহিত্যিকে এই উপহারকে, এবং তার জীবনের শ্রেষ্ঠ উপহার বলে তিনি এটাকেই মনে করতেন। আজ শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের জন্মদিন।

0: সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।
1: জানা অজানা,
2: জানা অজানায় আজ থেকে নতুন ধারাবাহিক দক্ষিণ ভারতে গণিতের প্রসার। আজ প্রথম পর্ব, বলছেন তপেন্দ্র কুমার পাল।
3: একে নজিরবিহীন ঘটনা ছাড়া আর কি বা বলা যেতে পারে। তখন সবে ব্যাঙ্গালোরে সদ্য প্রতিষ্ঠিত হয়েছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে স্থানান্তরিত হয়েছে বোম্বাইয়ের কেনি লোয়ার্থে হোমি ভাবার মাসিমা কুভারবাই পাণ্ডের বাড়িতে। গণিত বিভাগ চালু করার জন্য উপযুক্ত অধ্যাপক চাই, ভাবা সেন দৃষ্টিতে তখন একটাই নাম, দামোদর ধর্মানন্দ কোসাম্বি। কাগজে কলমে ডিরেক্টরের দায়িত্ব হাতে পেয়েই তিনি কোসাম্বিকে প্রস্তাব দেন অধ্যাপকের দায়িত্ব গ্রহণ করার। এবার ভাবার অবাক হওয়ার পালা, কারণ কোসাম্বি তাকে শর্ত দেন দায়িত্ব নিতে পারি তবে পুনে থেকে বোম্বাই দৈনিক যাতায়াত করব। তখন এই পথে একটাই মাত্র ট্রেন, ডেকান কুইন। পুনে থেকে বোম্বাই যেতে আসতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা। কি আর করা, বাবা তাতেই রাজি হয়ে যান, কারণ যে কোনো মূল্যে কোসাম্বিকে তা চাই। পরে ডেকান কুইন কোসাম্বির সৌজন্যে ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। এই ট্রেনের উপরে তথ্যচিত্রও নির্মিত হয়েছে। ওই ট্রেনের প্রথম শ্রেণীর যে কূপে তিনি দৈনিক যাতায়াত

0: চাই। ইতিমধ্যে আরেকটি ঘটনা গোপনে ঘটতে চলেছিল। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজিউদ্দিন সিদ্দিকী হায়দ্রাবাদে কোশাম্বিকে শীর্ষ পদে রেখে একটি গণিত শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছিলেন। ভাবা খবরটা জানতে পেরে আর কোনো ঝুঁকি নেননি, বাজ পাখির ক্ষিপ্রতায় তুলে নেন কোশাম্বিকে। এরপরই কোশাম্বিকে নিয়ে পথ চলা শুরু করে টিআইএফআর এর অধীনে সদ্য প্রতিষ্ঠিত স্কুল অব ম্যাথমেটিক্স। ভালোই চলছিল, কিন্তু বিপদ বাধে 1948 সালে। ওই বছর তাকে আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয় যেমন শিকাগো, হার্ভার্ড, MIT গণিত বিষয়ে বক্তৃতা দেবার জন্য আমন্ত্রণ জানায়। তিনি সেখানে মোট 36টা বক্তৃতা দিয়ে প্রিন্সটনে আমেরিকা সফর শেষ করেন। এরপর ভারতে ফেরার আগে তিনি লন্ডনে নামেন, দেখা করেন ভারত তত্ত্ববিদ আর্থার এল বাসামের সাথে। এখান থেকেই তার জীবনের গতি ভিন্ন দিকে বাঁক নেয়। তিনি গণিতে আগ্রহ হারিয়ে ঢুকে পড়েন ইতিহাস চর্চায়, ফলে ভাবাকে আবার পথে নামতে হয় নতুন অধ্যাপকের সন্ধানে। খোঁজ করতে গিয়ে সন্ধান পাওয়া গেল প্রিন্সটনের ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি বা IAS এর অধ্যাপনারত কে চন্দ্রশেখরনের। জ্ঞানচর্চার এই পীঠস্থানের মোহ ত্যাগ করে চন্দ্রশেখরন ভাবার অনুরোধে যোগ দেন সদ্য হামাগুড়ি দেওয়া TIFR এর গণিত স্কুলে 1949 সালের জুলাইয়ের শেষে। তার ঠিক পিছনে পিছনে এসে এই স্কুলে যোগ দেন আরেক গণিতের কিংবদন্তি KG রমানাথন। সর্ব অর্থেই তিনি চন্দ্রশেখরনের সুযোগ্য সহযোগী। গড়া মানে কিন্তু কেবল ভারত সেরা করে গড়ে তোলা নয়, বিশ্ব সেরা হবার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা, হার্ভার্ড, প্রিন্সটন, কেমব্রিজ, অক্সফোর্ডের মানে তুলনীয় করে গড়ে তোলা। কিন্তু এইসব প্রতিষ্ঠানে উচ্চমানের অধ্যাপকের অভাব নেই, তাই চন্দ্রশেখরন ও রমানাথন নিজেরা তো ছাত্রদের পড়াতেনই, সেই সঙ্গে বক্তৃতা দেবার জন্যে নিয়ে আসতেন বিশ্বের শ্রেষ্ঠ গণিতজ্ঞদের। এইভাবেই এই গণিত স্কুলে বক্তৃতা দিতে এসেছেন নরবার্ট ওয়েনার, কার্ল সিজেল, হান্স রাদেমাচের, অস্কার জারিস্কি, আলেকজান্ডার গ্রোথেনটিকের মতো কিংবদন্তি গণিতজ্ঞরা। এদের বক্তৃতা ছাত্ররাই নোট করত, পরে তা ছাপিয়ে প্রকাশ করা হতো। এইসব নোট আজও গুরুত্বপূর্ণ, শুধু এই গণিত স্কুলের নয়, সারা বিশ্বের অমূল্য সম্পদ এই নোট। এই স্কুলে কঠিন পরীক্ষার মাধ্যমে কেবল অত্যন্ত মেধাবী ছাত্রদের প্রবেশাধিকার দেওয়া হতো, যাতে সংখ্যায় তারা অল্প হলেও প্রত্যেকে যেন ভারতের মুখ উজ্জ্বল করতে পারে।
1: দক্ষিণ ভারতে গণিতের প্রসার প্রথম পর্ব শুনলেন জানাও জানায়, বললেন তপেন্দ্র কুমার পাল।
2: সকালের আড্ডায় সময় প্রায় শেষের দিকে, শেষ করতে রেখে যাব একটি গান চন্দ্রিমা ভট্টাচার্যের কণ্ঠে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি, অর্পিতা পোদ্দার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।

0: এতবার ধ্বংস হয়ে গেছি, দেখো তবু ধ্বংস অভ্যাস হলো না। আজও এত কষ্ট হয়, ধ্বংস হতে বড় কষ্ট হয়। প্রত্যেক নিঃশ্বাস থেকে দেখো সেই মৃত্যু থেকে উঠে ফিরে যাচ্ছি জন্মলগ্নে, ফিরে যাচ্ছি প্রাণপণে হামাগুড়ি দিয়ে বুকে হেঁটে। এতবার এতবার মরি, দেখো তবু মৃত্যু বিশ্বাস করি না।
1: ঘুরে দাঁড়ানোর গল্পে আমরা তেমন মানুষদের কথাই শোনাই যাদের চলার পথটা বড় একটা মসৃণ নয়। জীবনের চড়াই উতরাইকে তোয়াক্কা না করে তারা নিজের পথ অনেক সময় নিজেরাই কেটে নেন সাহস আর তন্নিষ্ঠ একাগ্রতায়। এই সপ্তাহে আপনাদের পরিচয় তেমনই একজনের সঙ্গে, অধ্যাপিকা ডক্টর স্বরূপা বন্দ্যোপাধ্যায়। গত অনুষ্ঠান যারা শুনেননি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষিকা স্বরূপার ঘুরে দাঁড়ানোর সূত্রটা তাঁদের ধরিয়ে দিতে পিছিয়ে যেতে হবে এক ভয়াবহ দুর্ঘটনার দিনে।
2: 2010-এ আমি আমার দুই সন্তান আমার

0: আমি আমরা চারজনে মিলে দুর্গাপুজোর নবম দিন বেড়াতে যাচ্ছিলাম। তো বেড়াতে যাবার দিনই আমরা একটি পথ দুর্ঘটনায় পড়ি। আমাদের ছোট্ট গাড়িটায় উল্টো দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে। আমি আমার 13 বছর 2 মাস 13 দিনের প্রথম সন্তানকে হারিয়েছি ওই দুর্ঘটনায়। আর আমার স্বামী দুর্ঘটনায় অনেক হাড় ভেঙেছিল, কিন্তু আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, সেটি আর পূর্বের অবস্থায় ফিরে আমি পাইনি। ফলত আমি ওই স্পাইনাল কর্ড ইনজিওর্ড পার্সন হয়ে জীবন কাটাচ্ছি। 90% ডিসেবিলিটি আমার।
1: প্রথম সন্তান মঞ্জিশের মৃত্যু আজও মেনে নিতে পারেন না স্বরূপা, কিন্তু পরিস্থিতি তাকে মানতে বাধ্য করেছে নিজের শরীরের অচলাবস্থা। প্রাথমিকভাবে তারা আশা করেছিলেন আর 5টা প্যারালিসিস রোগীর মতো চিকিৎসায় হয়তো অনেকটাই সেরে ওঠা যাবে। তখনও জানা ছিল না সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডে এ ধরনের আঘাতের পরিণতি কি হতে পারে। ভাঙা শিঁড় দ্বারা জোড়া লাগানো গেলেও সার ফেরানো যায়নি। স্বরূপার চেস্ট ডাউন, অর্থাৎ বুকের নিচ থেকে শরীরের বাকি পুরো অংশে।
0: আমার রিহ্যাবিলিটেশন হয় দিল্লিতে। সেখানে গিয়ে আমি দেখলাম যে আমার মতো আরো অনেক মানুষ আছে, অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও আছে যাদের স্পাইনাল কর্ড ইনজিওর্ড পার্সন বলা হচ্ছে। প্রচণ্ডভাবে তাদেরকে তৈরি করার চেষ্টা হচ্ছে এবং তারা প্রত্যেকে লড়ে যাচ্ছে। আমার মনে হয়েছে যে ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না।
2: সার্জারি ছাড়াও সেখানে আরো কিছু কোন রকম আপনার শেখানো?
0: সেখানে তো আমার ফিজিওথেরাপি হলো, অকুপেশনাল ফিজিওথেরাপি।
2: এবং এই অসুবিধাটা নিয়ে কিভাবে চলতে হবে সেটাও নিশ্চয়ই
0: তারা আমার শরীরের যেটুকু অংশ ঠিক আছে সেই অংশটুকু শক্তি আরো আরো বাড়িয়ে, আমার মনের শক্তি আরো বাড়িয়ে আমি কিভাবে জীবনের কাছে ফিরে আসতে পারি, তার জন্য সমস্ত রকম ট্রেনিং তারা দেয়। সেই ট্রেনিং নিয়েই আমি 2012 সালের ডিসেম্বরে ফিরে এসেছিলাম আর 2013-এ আমি আবার নতুন করে চলে আসি। 97-এ যে চাকরিতে জয়েন করেছিলাম সেই চাকরিতে আমি আর ফিরে পাবো ভাবতে পারিনি। জানতাম সরকারি অনেক নিয়মকানুন আছে যে আমি ফিরে পাবই। দেশের সরকার অনেক রকম আইন করে রেখেছেন, কিন্তু অনেকভাবে তো সেগুলো সবসময় সুবিচার আমরা পাই না। যে 2.5 বছর আমি বিছানায় শুয়ে থেকেছি, সে 2.5 বছর আমি আমার চাকরির জায়গা থেকে আমার বেতন তা আমি পাইনি। আমি ভেবেছিলাম তাহলে কি আমার চাকরিটাও চলে যাবে, কিন্তু ততদিন আমি পড়াশোনাও করে ফেলেছি, কিছু জেনে গেছি যে আমাদের দেশে পার্সন উইথ ডিসএবিলিটি তাদের জন্য খুব শক্ত, খুব ভালো আইন আছে। ডিসএবিলিটি অ্যাক্ট আমাদের দেশে খুব ভালো, 1995 সালে তা তৈরি হয়েছে এবং তা ইমপ্লিমেন্টেড হতে শুরু করেছে আমাদের দেশে নানান জায়গায়। অনেক বিচারক তাই দিয়ে কাজ করেছেন। আমিও সেগুলো পড়ে নিজেকে তৈরি করলাম। আমার স্বামী আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন, তাকে ছাড়া তো আমি এই যুদ্ধ করতে পারতাম না। প্রচণ্ড আইনি যুদ্ধ সঙ্গে নিয়ে আমার নতুনভাবে আবার চাকরির জায়গায় আসা, প্রথম কর্মস্থল ক্যান্ডিংয়ে জয়েন করেছিলাম। তারপর তো সেখান থেকে আমি বদলি পেয়েছিলাম, আমি চলে এসেছিলাম আশুতোষ কলেজে এবং আইনি লড়াইয়েও আমি জিতেছিলাম। তারপর আমি আবার নতুন চাকরি পেয়েছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভীষণভাবে আমাকে প্রথম থেকে তারা আমাকে সমস্ত রকম সহায়তা দিয়েছেন। ছাত্রছাত্রী আমার জীবনের প্রবল শক্তি, তাদেরকে ছাড়া আমি একেবারেই ভালো থাকি না। আমি এটা বুঝেছিলাম যদি বাঁচার চেষ্টা ঠিক ঠিক আমাকে করতে হয় তবে আমার ছাত্রছাত্রীদের ফিরে পেতে হবে। তাদেরকে আমি ফিরে পেলাম, আমার ক্লাসরুম ফিরে পেয়েছি, এই ফিরে পাওয়া আমার কাছে অনেক। যেমন আমি আমার ছোট ছেলেটিকে, আমার স্বামীকে, এদেরকে ফিরে পেয়ে নিত্যদিনের সংসার এইসব ফিরে পেয়ে আমি যেমন জীবনের কাছে থাকতে পারলাম, তেমন আমার এই ক্লাসরুম, আমার স্টুডেন্টস, আমার এদেরকে আমি ভীষণভাবে চাইতাম। এদের কাছে ফিরে যেতে পেরে আমি ভীষণ ভীষণভাবে জীবনের শক্তি পেয়েছি। তাই নিয়ে আমি আজও চলেছি, যতদিন চলতে পারা যায় এভাবেই চলবো। পথ তো ফুরোই না, পথ তো চলতেই থাকে এবং আমিও চলবো। আমার এই দুচাকার হুইল চেয়ার নিয়েই আমি চলবো। এই হুইল চেয়ার আর আমার চারপাশের মানুষজন, যাদেরকে ছাড়া আমি চলতে পারবো না।
1: অজস্র অসুবিধা নিয়েও হুইল চেয়ারে এগিয়ে চলেছেন স্বরূপা। অর্থ, সামর্থ্য, মনোবল দিয়ে এ চলায় আগাগোড়া সঙ্গত করে চলেছেন যিনি, তিনি মানুষ।

0: মানুষ সরকার, স্বরূপার স্বামী, স্ত্রীকে জীবনের কাছাকাছি ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর চ্যালেঞ্জটাই ছিল সবচেয়ে বড়।
1: স্পাইনাল ইঞ্জুরি নিয়ে পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে আছে। চেন্নাই এবং দিল্লিতে বারবার দৌড়াতে হয়, ট্রেনে চলানো যায় না এরকম পেশেন্টকে, যতটা সম্ভব গাড়ি অথবা উড়োজাহাজে তুলতে হবে। উড়োজাহাজে তোলা মানেই তার একটা অতিরিক্ত খরচা চলে আসে,
2: চিকিৎসাই তো ভীষণ খরচ,
1: চিকিৎসাটাই ভীষণ রকম খরচ। চিকিৎসা মানে প্রতিদিনের চিকিৎসা, কখনোই ওষুধ বন্ধ হয় না। 4 ঘন্টা পরপর যে ক্যাথিটারাইজেশন হচ্ছে তার খরচ, ক্যাথিটার, গজ, তুলো, ভিটাডাইন, গ্লাভস, ওষুধ। এবং এই লড়াইটা যেটা বলতে গেলে আমার দিক থেকে কঠিন কথা, এই জোর এতটা খরচা হচ্ছে কি করে পারছে, এটা কিন্তু ওর মনের মধ্যে আর একটা যন্ত্রণা তৈরি করে দিচ্ছে। এবং এটাও ঘটনা যে ও চাকরি না করলে হয়তো আমি চালাতেও পারতাম না, দুজনের ইনকাম ছাড়া হয়তো ওকে বাঁচিয়ে রাখতেই পারতাম না, কারণ এইরকম একজন রোগীকে বাঁচিয়ে রাখার এতটাই খরচ। এইসব নিয়েই লড়াইটা চলছে, চালিয়ে যাচ্ছি এখনো আমরা।
2: স্বরূপা যেরকম একদিক থেকে শরীরে অসুবিধে বোধ করছেন, আপনার অসুবিধাটা অন্য জায়গায়, যেহেতু শারীরিকভাবে আপনি হয়তো ওর থেকে সুস্থতর, স্বাভাবিক, কিন্তু আপনাকে পাশ থেকে দেখতে হচ্ছে সব থেকে নিকটজনের এইরকম একটা অসুবিধে, যেখানে আপনার কিছু করার নেই একমাত্র সাপোর্ট দেওয়া ছাড়া। এটা হয়তো স্বরূপার কাছেও একটা পাওয়া যে এই সাপোর্টটা না দিলে, যেমন ধরুন আপনার ছোট ছেলে সেই সময় খুবই ছোট ছিল, যে সময় মাকে সে পাচ্ছে না, তখন নিশ্চয়ই আপনাকে অনেকটা বেশি বাবার ভূমিকার থেকেও আরো একটু বেশি ভূমিকা নিয়ে হয়তো তার পাশে দাঁড়াতে
1: সেই সময়টা পারিনি। একটার পর একটা ওই পর্যায়ে দিয়ে আমাকেও যেতে হয়েছে, তখন সেই সময় হয়তো ওর পাশে সেভাবে থাকতে পারিনি, কিন্তু আমার বৃহত্তর পরিবার বাচ্চার পাশে সেভাবেই ছিল ওই সময়টা। আমার যখন লাঠি নিয়ে হাঁটতে শুরু করলাম, বাইরে যেতে শুরু করলাম, দীর্ঘদিন 2-3 মাস করে হয় চেন্নাই বা দিল্লির হসপিটালে থাকতে হয়েছে, ও এখানে থেকেছে, মামা, দিদিমা, ঠাকুমা, দাদু, বৃহত্তর পরিবারই ওর পাশে, মানে ও বড় হলো এইভাবেই, তাদের সাহায্যে, তাদের সান্নিধ্যেই।
2: আপনি কবে আবার স্বাভাবিকভাবে চাকরি বাকরিতে ফিরতে পারলেন?
1: আমি 6 মাসের পরেই কাজে যোগদান করেছিলাম, হাতে সাপোর্ট লাগতো, গাড়িতে করে যেতে হতো, আস্তে আস্তে আস্তে আস্তে এখন অনেকটাই পারি। অনেকেই বলে আবার গাড়ি চালাও, তো তাদেরকে এই উত্তরটাই দিই, হ্যাঁ গাড়ি তো চালাতেই হয়, যখন ভোর 4টের সময় স্বরূপার কোনো শারীরিক অসুবিধা হয়, আর্জেন্ট ওষুধ লাগবে, তখন আমি কী পাবো, তখন গাড়ি নিয়েই আমাকে ওষুধ খুঁজতে বেরোতে হয়। ওকে নিয়ে শান্তিনিকেতন গেলে আমি গাড়ি চালিয়ে যাই। দিল্লির হাসপাতালে আমরা দেখেছিলাম কোমর থেকে প্যারালাইজ লোককেও ওরা গাড়ি চালানো শেখাচ্ছে, সবটাই হাতের মাধ্যমে। তো ওর যেরকম রিহ্যাবিলিটেশন চলেছে, আমারও হয়তো চলেছে মানসিক।
2: আপনিও স্বাভাবিকতায় ফিরে এসেছেন, আপনারা বেড়াতেও গেছেন।
3: আমারই 90% শারীরিক এই বিকলতা নিয়ে যে আমি লড়াই করেছি, সেই লড়াই যে শুধু আমি করেছি তা কিন্তু নয়, সবাই করেছে। এবং সব থেকে বড় লড়াইটা কিন্তু আমার ছোট ছেলেটির, সে লড়াই এখনো সে করে যাচ্ছে। এবং এখনো আমার সব থেকে বড় যে বন্ধু, আমার খুব মন খারাপ হলে এখনো যে আমার কাউন্সিলিং করে, আমি যদি মেজাজ হারাই, আমার যদি ডিপ্রেশন হয়, সেই কিন্তু আমার কাছে বসে আমাকে যে যে কথা বলে, আমাকে যা যা বলে আবার নতুনভাবে আমাকে মনে করায় যে না তুমি তো এটা ঠিক করছো না, তুমি এইভাবে ভাবো না, তুমি এইভাবে ভাবো, এইভাবে ভাবার চেষ্টা করো, এভাবে কষ্ট পেও না।
2: যখন আপনার চিকিৎসা হয়েছে সেই পর্যায়ে নিশ্চয়ই শুধু শারীরিক চিকিৎসা সার্জারি ছাড়াও এক ধরনের মানসিক জোর দেওয়ার চেষ্টাও নিশ্চয়ই তারা করেছে, সেটা কিভাবে হয়েছিল?
3: একদম প্রথমে একজন আসতেন সাইকোলজিস্ট, তিনি আমার বাড়িতে আসতেন, তিনি খুব চেষ্টা করেছেন। তারপর এই INK হসপিটালেও ডক্টর অলোকানন্দ দত্ত, তিনি খুব খুব চেষ্টা করেছেন, শুধু ওষুধ দিয়ে নয়, নানান মানসিক ভাবে নানান কথা বলেছেন। আমার এই জীবনে ফিরে আসার জন্য আমি সব থেকে উপকৃত যে সাইকোলজিস্টের কাছে আর যে প্রতিষ্ঠানের কাছে, সেই প্রতিষ্ঠানে ডক্টর ছাবরা, তার কথা, আর যে সাইকোলজিস্ট তার নাম ডক্টর দিব্যা বরাশার, তার কথা। এই দিব্যা বরাশার আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছেন। তার প্রথম কথাই ছিল যে না স্বরূপা, তোমার জীবন থেকে তো কিছু যায়নি, জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি পল তুমি ফিরে পাও তোমার নিজের মতো করে, সব কিছু তোমার কাছে আছে, তুমি তোমার জীবনের ছোটখাটো সমস্ত দিনগুলো, যা কিছু তুমি সেলিব্রেট করতে পারো, সব কিছু তুমি সেলিব্রেট করো। এমন কি আমার বড় ছেলের নাম মঞ্জিশ, মঞ্জিশের জন্মদিন, যে জন্মদিনগুলো তুমি বলছো তুমি খালি কেঁদে কেঁদে থাকো, ঘুমের ওষুধ খেয়ে থাকো, সেই জন্মদিন তুমি সেলিব্রেট করো। হ্যাঁ আমরা কিন্তু করি, আমরা আমার বড় ছেলের নামে একটি ট্রাস্ট করেছি, মঞ্জিশ সরকার মেমোরিয়াল ট্রাস্ট, সেই ট্রাস্ট থেকে আমরা কিছু কিছু কাজ করি, যে সব বাচ্চা ঠিক যাদের অনেক কিছু পাওয়ার কথা ছিল কিন্তু তারা পায় না, পড়াশোনা করতে গিয়ে তারা

0: কোথাও ধাক্কা খায় স্বাস্থ্যের বা চিকিৎসায়, যাদের পাশে আরেকটু কেউ দাঁড়ালে তাদের সুবিধে হয়, আর্থিকভাবে যারা একটু পিছিয়ে আছে তাদের জন্য মঞ্জিশ সরকার মেমোরিয়াল ট্রাস্ট কিছু কিছু কাজ করে। আমরা মঞ্জিশের জন্মদিনে ট্রাস্টের একটা বড় অনুষ্ঠান করি, আর সারা বছরই আমরা ট্রাস্টের কিছু না কিছু কাজ করি।
1: নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেই স্বরূপার, শারীরবৃত্তীয় অনেক বোধ বা অনুভূতি আদৌ কাজ করে না তাঁর। পা দুটি অসাড় বলে হুইল চেয়ার ব্যবহার করতে হয়। শুধু এটুকু বিকলতার কথা বললে স্বরূপার পাহাড় প্রমাণ শারীরিক অক্ষমতার বোধহয় চার ভাগের এক ভাগও বলা হবে না।
0: স্পাইনাল ইঞ্জুরির সঙ্গে সঙ্গেই মাল্টি অর্গান ফেলিয়র হয়ে যায়। প্রথম যেটা হয় সেটি হচ্ছে যে সাধারণ মানুষ যেভাবে বাউল ব্লাডার কন্ট্রোল করে আমরা সেটা পারি না করতে। আমার তো একেবারে ব্যালেন্স নেই, হ্যাঁ একদম ছোট বাচ্চার মতো নড়বড় করে বসি আমি, হুইল চেয়ার আমাকে গার্ড দিয়ে বসায়, ডায়পারে থাকি, ক্যাথেটারাইজেশন করতে হয় 4 ঘন্টা অন্তর, আমার মানে ব্লাডারটা নিজে নিজে খালি হয় না, আর যখন খালি হয় সেটা সবার অজান্তে আমিও বুঝতে পারি না যেহেতু আমার সার নেই।
2: একটা বেড়াতে যাওয়া আপনার পুরো জীবনটাকে পাল্টে দিল, কিন্তু বেড়াতে যাওয়ার ইচ্ছেটা কি চলে গেছে?
0: না, যাইনি। আমরা 4 জন ছিলাম তো সেই অ্যাক্সিডেন্টের আগে, 4 জন থেকে যে 3 জন হয়ে গেছি, এই 3 জন নিয়ে আমাদের প্রথম ভ্রমণ হলো কার্শিয়াং। শান্তিনিকেতন গেছি কয়েকবার,
2: গাড়িতেই গেছে,
0: গাড়িতে গেছে শান্তিনিকেতন তো গাড়িতেই গেছি, গাড়ি তো আমার এখন নিত্য দিনের সঙ্গী। বেড়াতে তো ভীষণ ভালো লাগে, বুঝেছি যে বেরিয়ে ফিরলে আবারও কিছুটা নতুন করে শক্তি পাব, অনেক অনেক কিছু নিয়ে ফিরে আসা, এটাও তো খানিকটা চলতে সাহায্য করে। আমার তো ভীষণ মনে হয় প্রকৃতির কাছে গেলে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু শেখা যায়।
2: আপনি এতটা যে এগিয়ে এসেছেন তার জন্য চিকিৎসা বিজ্ঞান যেমন তার অনেকটা ভূমিকা আছে, আপনার নিজের একটা বিরাট ভূমিকা আছে। আপনি অনেকটা পেরেছেন, আরও নিশ্চয়ই কিছুটা চেষ্টায় পারবেন, সেই চেষ্টাটা আপনার কিরকম হবে, আপনার ইচ্ছে আপনার চেষ্টা সেটার কথা একটু বলুন।
0: আসলে আবারও বলতে হয় যে স্পাইনাল ইঞ্জুরি এমন একটা প্রতিবন্ধকতা জায়গা তৈরি করে দেয় সেটা কিন্তু একেবারে চিরস্থায়ী, নার্ভ সেল কিন্তু নষ্ট হয়ে গেলে আর তৈরি হয় না। আমাদের রিকভারি মানে হচ্ছে আমি আরো আমার যেটুকু অংশ ঠিক আছে সেই অংশটুকুকে আমি আরো কত আর জোর বাড়াবো, অর্থাৎ আমার যেমন হাত দুটো ঠিক আছে, আমার হাত দুটোর জোর যত বাড়বে আমি আমার সে হাত দিয়ে আমার নিজেকে এই গাড়ি থেকে আমার হুইল চেয়ারে শিফট করা বা আমার বেড থেকে আমার হুইল চেয়ারে যাওয়া এই শিফটিংগুলো আমি তত ভালো করতে পারবো। আর শিফটিং ভালো করতে পারা মানেই দ্রুততার সঙ্গে কাজগুলো তৈরি করতে পারবো বা ডিপেন্ডেন্সি কমবে। এবং আমারও তাই লক্ষ্য যে আমি এই যে প্রতি মুহূর্তে আমার মনে হয় যে কেউ পাশে না থাকলে এই তো এটা আমি যদি না পারি এমা এটা আমি কি করে পারবো, তা এইটাই যে আমি যত বেশি আমারকে নিজেকে সক্ষম করে তুলবো ফিজিওথেরাপি দিয়ে যে আমি শিফট করতে পারছি, আমি পাশ ফিরতে পারছি, আমি আমার হাতের ঝোল অনেক কিছু তুলতে পারছি, দূরের থেকে নিতে পারছি, আমি সরাতে পারছি, আমার 4টে বই আমি একসঙ্গে তুলে নিতে পারছি, আমি ব্যালেন্স হারিয়ে ফেলছি না, বা আমার হুইল চেয়ারটাকে নিয়ে আমি সর্বক্ষণ হাতে প্রপাইল করে আমি যেতে পারছি, আমার কারোর সহায়তা লাগছে না, এগুলোই আমার নিজেকে আরো আরো বেশি আগামী দিনে যোগ্য করে তোলার লড়াই।
3: এখন শুনবেন অনুষ্ঠান যুব মনে গানে গানে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই যুববাণীর শিল্পী অন্তরা দাসের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রামকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন শিরিন সেনগুপ্ত, তবলা সঙ্গতে থাকবেন সমীর নন্দী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজকে রামকেলি রাগে খেয়াল পরিবেশন করলেন শিরিন সেনগুপ্ত। তবলায় সহযোগিতায় ছিলেন সমীর নন্দী এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন মনের মতো গান, মনের মতো গানই রয়েছি আপনাদের সঙ্গে আমি শ্রাবণী চট্টোপাধ্যায়।

এপার বাংলা ওপার বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি মনের মতো গান। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মৈত্রীবন্ধু শ্রাবণী চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, আজ মনের মতো গানে আমরা একেবারে ছোট্টবেলায় চলে যাব, সেই ছোটবেলায় যে সময় আমরা ঠাকুমাদের কাছ থেকে রূপকথার গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্প এবং নানা রকমের ছড়া শুনতাম। আসলে বিশ্বব্যাপী লোকসাহিত্যের একটি বিশেষ অংশ জুড়ে আছে ছড়া। মানুষ যখন নিজের মনের ভাব প্রকাশ করতে শিখেছে, তখন থেকেই তৈরি হয়ে আসছে নানান ছড়া। বন্ধুরা, মনে পড়ছে ছোটবেলার ছড়াগুলো? চলুন মনে করতে করতে একটু গান শুনে নিই।

শুনলেন অন্তরা চৌধুরী ও সবিতা চৌধুরীর কণ্ঠে গান। আসলে আমরা যারা আশির দশকে যেত তারা কিন্তু ছোটবেলায় অন্তরা চৌধুরীর এই গানগুলো প্রায় সবাই শুনেছি। কথা বলছিলাম ছড়া নিয়ে। দেশকালের সীমানা ছাড়িয়ে এক যুগ থেকে অন্য যুগে সঞ্চারিত এইসব ছড়াগুলো কে রচনা করেছেন তা আমরা জানি না, তবু তাদের সৃষ্টি রয়ে গেছে আজও। প্রথম দিকে এগুলোর কোনো লিখিত রূপ না থাকার ফলে লোকের মুখে মুখেই প্রচারিত হয়ে এসেছে কত ছড়া।

শিল্পী সনত সিংহের গাওয়া এই গানটি কি একটু ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনলো শ্রোতা বন্ধুরা? যেমনটা বলছিলাম যে সমাজচিত্রের সঙ্গে তাল মিলিয়ে পাল্টে যেতে থাকে ছড়ার বিষয়বস্তু। প্রথম দিকে ইতিহাস লেখার কথা ভেবে তৈরি না হলেও ছড়াগুলোর মধ্যে ফুটে ওঠে সেই সময়ের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থান এবং সাধারণ মানুষের বিশ্বাস। আচ্ছা, ওই ছড়াটির কথা মনে পড়ছে? ওই যে সেই যে খোকা ঘুমুলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, ধান ফুরলো, পান ফুরলো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। আমাদের সকলেরই খুব চেনা এই ছড়াটি, একটা ঘুমপাড়ানি ছড়া। ছোটবেলায় আমার মনে পড়ছে মাও কিন্তু এই ঘুমপাড়ানি ছড়াটা বলে বলে আমাদের ঘুম পাড়াতেন। তবে এর মধ্যে লুকিয়ে আছে অষ্টাদশ শতকে মারাঠা শক্তির বাংলা আক্রমণের ইতিহাস। ভাবতে পারেন, আক্রমণের ভয়াবহতা এতটাই ছিল যে বর্গিহানার এই ভয়াবহ স্মৃতি বাংলার ঘুমপাড়ানি গানেও পাকাপাকিভাবে ঠাঁই পেয়ে যায়। শুনব শিল্পী বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে সেই গানটি।

এরপর আসা যাক খেলার ছড়ায়। ছোটবেলায় ভাই বোন কিংবা বন্ধু বান্ধবরা মিলে আঙুল গুনে গুনে সে যে ইকির মিকির তো আমরা সবাই খেলেছি। লোডশেডিংয়ের সন্ধে হোক বা ঝড় বৃষ্টির রাত, ছন্দ মিলিয়ে একসঙ্গে আমরা সকলে বলে উঠতাম ইকির মিকির চাম, চিকির চামের কাটা, মজুমদার ধে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়িয়ে দুয়ারে বসে চাল।

করি, পুরোটা আর বললাম না, কিন্তু সত্যি সেই দিনগুলো আর তো ফিরে পাবো না বন্ধুরা। এই ছড়াটির মধ্যেও ধরা আছে বাংলা ইতিহাসের একটি অধ্যায়, রয়েছে বাংলার মুঘল আক্রমণের একটি পর্ব। তবে শুধু বাংলায় মুঘল আক্রমণের ইতিবৃত্তই নয়, সমকালীন সাধারণ মানুষের অবস্থার কথাও উঠে এসেছে এইসব ছড়ায়। শুনবো

আমাদের আরও একটি পরিচিত খেলা ছড়া রয়েছে, সেই যে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাল মৃদঙ্গ ঝাঁঝর বাজে, বাজদে বাজদে চললো ঢুলি, ঢুলি গেল সে কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সুজ্জি মামার বিয়েটা। ছেলে ভুলোনো ছড়া গ্রন্থে রবীন্দ্রনাথ বলেছেন যে এই ছড়াটির প্রথম কয়েকটি ছত্রে বিবাহযাত্রার বর্ণনা রয়েছে, অভিজাত পরিবারের বিয়ের শোভাযাত্রার রূপ। আর এর সঙ্গে জড়িত রয়েছে সামন্ত রাজাদের, বিষ্ণুপুরের মল্লার রাজাদের, ডোম সেনার গল্প। আমাদের তথাকথিত ইতিহাসে এই সব গল্প পাওয়া যায় না, যা ধরা আছে এরকম সব খেলার ছড়ায়, প্রবাদে, বাংলা লোকসঙ্গীতে আর লোকগাথায়। তবে ছড়াগুলি গড়ে ওঠার কোনো লিখিত ইতিহাস যেহেতু নেই, তাই এই সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা যায় না। এই গানটি এখন শুনব মেহুলি, সন্দীপ দাস, আয়ারি, আসিফু, স্নিগ্ধদেব, সোমদেবের কথায়। চলুন শুনে নিই।

প্রথম দিকে ছড়াগুলো যেহেতু মুখে মুখে প্রচারিত হয়েছে, তাই এগুলোর বেশ কিছু বদলও হয়েছে। এভাবেই পরিবর্তন এবং তারপরে সংযোজন, এর মধ্য দিয়ে ছড়াগুলির কিন্তু বিবর্তন ঘটেছে। এছাড়াও অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় একই ছড়ার বিভিন্ন রকমের প্রচলন আছে। ভারতীয় উপমহাদেশে ছড়া চর্চার ইতিহাস মনে করা হয় যে প্রায় 1500 বছরের পুরনো। সেই সময়ের অধিকাংশ ছড়ায় নীতিমূলক উপদেশমূলক ছিল, এছাড়া বিভিন্ন আচার অনুষ্ঠান।

ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল।

উৎপলা সেনের কণ্ঠে গান আবার একটু স্মৃতি মেদুর করে তুলল, তাই না বন্ধুরা? আপনারা শুনছেন মনের মতো গান, আর আজকের মনের মতো গানের বিষয় ছড়ার মতো গান। মনের মতো গান আপনারা শুনতে পান সোম থেকে রবি, অর্থাৎ প্রত্যেক দিন সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত। আচ্ছা বন্ধুরা, ওই ছড়াটা মনে পড়ছে? আমরা ছোটবেলায় খুব বলতাম কিন্তু, যে ওই যে আইকম ভাইকম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি, রেল গাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম। তবে এই ছড়ার ইতিহাস কি আছে তা কিন্তু জানা নেই, তবে আপনাদের এই ছড়াটা শোনাতে পারি।

0: ছোটবেলায় অ আ ক খ পড়ার সময় একটা গান খুব আমরা শুনতাম, এবং মানে এমন কেউ নেই যে এই গানটা শোনেনি বা এইভাবে বলেনি। কোনটার কথা বলছি? চলুন শুনে নি রাহুল দেব বর্মনের গলায়।
1: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়। এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

কি মজার না গানটা, সত্যি গান শুনতে শুনতে দার্জিলিং পৌঁছে গেল। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আপনারাও কি কিছুক্ষণের জন্য দার্জিলিং থেকে ঘুরে আসলেন নাকি? সত্যি বাবা, এই ধরনের গানগুলো না সত্যি মানে মনে হয় যে একেবারে ছোটবেলায় চলে গেলাম, এরকম মজা করে গান গাইছি, সবাই মিলে দল বেঁধে বেরিয়ে পড়লাম ছুটাছুটি, মানে আমাদের ঘোড়দৌড় রয়েছে এই সময় দাঁড়িয়ে। কিন্তু যে সময়গুলো সত্যি আমাদের ছোটাছুটি করার ছিল, হয়তো পড়ার চাপে এখনকার বাচ্চারা আর সেইভাবে ছোটাছুটি করছে।

করতে পারে না। ছড়ার কথা বলছিলাম, ছড়ার একটা বড় গুণ কি জানেন, খুব অল্প কথায় অনেকখানি কথা বলে দেওয়া যায়। ছড়া কখনো হাসায়, কখনো ভাবায়, আবার কখনো সমাজের কোনো অসঙ্গতিকে এমনভাবে আপনার সামনে এনে দেয় যে হাসতে হাসতেই আপনি তার ভিতরের কথাটা একেবারে বুঝে ফেলবেন। চলুন অন্তরা চৌধুরীর কণ্ঠে আরও একটা গান শুনে নিই।

এইভাবেই সময়ের চাল চিত্র হয়ে আমাদের সমাজ জীবনের জীবন্ত দলিল বহন করে চলেছে এই ছড়াগুলি। বাঙালির ছড়া সংগ্রহের কথা বলতে গেলে সবার আগে যার নাম করতে হয় তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জমিদারির সুবিধা থাকায় বহু অঞ্চল থেকে তিনি নিজে যেমন ছড়া সংগ্রহের কাজ চালিয়েছেন তেমনি অন্যদের দিয়েও সংগ্রহ করিয়েছেন এবং তার বহু রচনাতেই এই ছড়াগুলির প্রভাব আমরা দেখতে পাই। এবার শুনব লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটি ছড়ার গান।

এই যে ছড়ার মধ্য দিয়ে শিক্ষা, সমাজ, প্রকৃতি, প্রাণীজগৎ সবকিছুকে চিনে নেওয়া, এটাই তো ছড়ার আশ্চর্য ক্ষমতা। আর এই ছড়াই যখন সুরের হাত ধরে গান হয়ে যায়, তখন তার আবেদন যেন আরও বেড়ে যায়। ছোটবেলার সেই পরিচিত শব্দগুলোর সঙ্গে ফিরে এসে আমাদের এক মুহূর্তে নিয়ে যায় বহু বছর আগে।

শুনছেন মনের মতো গান। আর আজকে মনের মতো গানের বিষয় হচ্ছে ছড়ার মতো গান। দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি আমরা। শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান তা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমাদের আপনারা চিঠি লিখতে পারেন, আমাদের ঠিকানা আপনারা তো জানেনই, তবু আর একবার বলে দিই, আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 701। আর আমাদের ইমেল করতে পারেন মৈত্রীবন্ধু @gmail.com, mairtrwbanduhu@gmail.com, সব কিন্তু ছোট হাতের হবে। আর ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয়, বি আকাশবাণী। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে একেবারেই ভুলবেন না। এবার আরও একটা ছড়ার গান শোনাবো শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

বাংলা ছড়ার আলোচকদের মধ্যে আছেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, অবনীন্দ্রনাথ ঠাকুর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, আশুতোষ ভট্টাচার্য প্রমুখরা। ছড়া সংকলনের কাজ করেছেন আশুতোষ মুখোপাধ্যায়, এছাড়াও যোগেন্দ্রনাথ সরকার, কমল কুমার মজুমদার, রেণুকা বালা দাসী, নিরুপমা দেবী এবং আরও অনেকে। এদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবেই আজকে আমরা ছড়াগুলোর বিষয়ে জানতে পারছি এবং এদের বিষয়ে জানছি শুধু নয়, পড়তে পারছি, এবং এটা আমাদের একটা সৌভাগ্য বলা চলে, তাই না? আরও একটা ছড়ার গান শুনব শিল্পী বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে।

এর কোনো বয়স নেই। ছোটবেলায় যে ছড়া শুনে আনন্দ পেয়েছি, বড় হয়েছি একই ছড়ার মধ্যে, কখনো খুঁজে পাই ইতিহাস, কখনো সমাজ, কখনো মানুষের জীবনযাত্রার ছবি। আর তাই ছড়া কখনো শুধুই শিশুর স্পন্দন নয়, ছড়ার ভিতরে লুকিয়ে থাকে আমাদের লোকজীবনের সব স্মৃতি।

0: তবে এখন আমাদের কর্তব্য যে এই যে ছড়াগুলো এগুলোকে সংরক্ষণ করা এবং পরের প্রজন্মে এগুলি সঞ্চারিত করে দেওয়া, যাতে তারাও তাদের শিকড়ের সঙ্গে পরিচিত হতে পারে ও জানতে পারে বাংলা সাহিত্য ভাণ্ডারের মণিমাণিক্যের কথা। আর মনে রাখতে হবে রবীন্দ্রনাথের এই কথাটিকে, তিনি বলে গিয়েছেন যে ছড়াগুলি স্থায়ীভাবে সংগ্রহ করিয়া রাখা কর্তব্য, কারণ ইহা আমাদের জাতীয় সম্পত্তি। যেতে যেতে এমন একটা গান শুনব যা তথাকথিত ছড়ার গান না হয়েও মনে হবে ছড়ার গান। শুনে নেব কিশোর কুমারের কণ্ঠে এই গানটি, দেখুন তো কেমন লাগে।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

শ্রোতা বন্ধুরা, মনের মতো গান আজ এখানেই শেষ করছি। আবার মনের মতো গান আপনারা শুনতে পাবেন আগামীকাল ঠিক সকাল 9:30। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি, মৈত্রী বন্ধু শ্রাবণী চট্টোপাধ্যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে আজ প্রথমে রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন রজনীকান্তের গান রামধনু অনুষ্ঠানে। এরপরে লোকগীতি, শিল্পী সংহিতা ভট্টাচার্য।

0: পরপর তিনটি লোকগীতি শুনলেন সংহিতা ভট্টাচার্যের কণ্ঠে। এই সঙ্গে শেষ হল আজকের নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

মৈত্রী প্রচার তরঙ্গে এখন মহানায়কের গল্প উপস্থাপনায় রয়েছি আমি শ্রাবণী চট্টোপাধ্যায়।

কত সংখ্যা আমাদের চারপাশে ছড়িয়ে থাকে, তাই না? এক, দুই, তিন, চার। কখনো তারা আমাদের হিসেব শেখায়, কখনো সম্ভাবনার কথা বলে, কখনো আবার অগণিত তথ্যের ভিড় থেকে সত্যিটাকে খুঁজে বের করতে সাহায্য করে। কিন্তু সংখ্যা কি কখনো গল্প বলে? বলে। আর সেই সংখ্যার গল্প শুনতে শিখিয়েছিলেন এমন একজন ভারতীয় যার নাম আজ পরিসংখ্যানের ইতিহাসে উজ্জ্বল, কালিয়ামপুরী রাধাকৃষ্ণ রাও। সারা পৃথিবী যাঁকে চেনে সি আর রাও নামে। আজ 10ই সেপ্টেম্বর, এই দিনেই 1920 সালে জন্ম হয়েছিল সেই মানুষটির যিনি একদিন সংখ্যাকে পরিণত করেছিলেন বিজ্ঞানের এক শক্তিশালী ভাষায়।

1920 সাল, তখনও স্বাধীন হয়নি ভারত। দেশের চারিদিকে ব্রিটিশ শাসনের ছায়া। আর সেই সময় তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির হুবলিতে জন্ম নিলেন একটি শিশু, ক্যালিয়ামপুরি রাধাকৃষ্ণ রাও। বাবা ছিলেন পুলিশ বিভাগের কর্মী। বাবার চাকরির কারণে শৈশবে তাকে ভারতের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। এক জায়গায় বেশি দিন থাকা হয়নি, কিন্তু জায়গা বদলালেও একটা জিনিস বদলায়নি, পড়াশোনার প্রতি তাঁর অদম্য আগ্রহ। ছোটবেলা থেকেই বই ছিল তাঁর সঙ্গে, বিশেষ করে গণিত তাঁকে আকর্ষণ করত। অঙ্কের খাতায় অন্যরা যেখানে শুধু উত্তর খুঁজত, রাধাকৃষ্ণ সেখানে খুঁজতেন কেন। কেন এই উত্তরটা হলো, কেন এই সূত্রটা কাজ করে, একটা সমস্যার সমাধান কি অন্যভাবেও করা যায়, এই প্রশ্ন করার অভ্যাসটাই ধীরে ধীরে তাকে অন্যদের থেকে আলাদা করে দিল।

তবে প্রতিভা থাকলেই তো হয় না, তার সঙ্গে দরকার সুযোগ, দরকার অর্থ, দরকার সঠিক পথের সন্ধান। আর সেই পথ খুঁজে পেতেও তাকে কম বাধা পেরোতে হয়নি। ছাত্রজীবন গণিত থেকে

তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তখন কলকাতা ছিল ভারতীয় জ্ঞান চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুধু সাহিত্য, শিল্প বা রাজনীতি নয়, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রেও কলকাতায় তৈরি হচ্ছিল নতুন নতুন সম্ভাবনা। আর এই পরিবেশেই রাধাকৃষ্ণ রাওয়ের সামনে খুলে গেল এক নতুন দরজা। গণিতের সঙ্গে বাস্তব জীবনের তথ্যের সম্পর্ক তাকে গভীরভাবে আকৃষ্ট করল। তিনি বুঝতে শুরু করলেন, একটি সংখ্যা কখনো একা নয়, একটি সংখ্যার পেছনে থাকতে পারে একজন মানুষ, একটি পরিবার, একটি গ্রামের জীবন, একটি দেশের অর্থনীতি কিংবা কোনো বৈজ্ঞানিক পরীক্ষার ফল। তাহলে সেই সংখ্যাকে কিভাবে পড়তে হবে, কিভাবে বুঝতে হবে, কোন তথ্য নির্ভরযোগ্য আর কোনটা নয়, এই প্রশ্নই তাঁকে ক্রমশ নিয়ে গেল পরিসংখ্যানের একেবারেই গভীরে।

এই সময় তার জীবনে এলেন আর একজন অসাধারণ মানুষ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ভারতে আধুনিক পরিসংখ্যান চর্চার অন্যতম পথিকৃৎ মহলানবিশ তখন কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলছেন। মহলানবিশের সঙ্গে কাজ করার সুযোগ সি আর রাবের জীবনকে নতুন দিশা দিল। তিনি বুঝলেন, পরিসংখ্যান কোনো শুকনো অঙ্ক নয়, এটি বাস্তব পৃথিবীকে বোঝার একটি শক্তিশালী হাতিয়ার। কৃষি থেকে অর্থনীতি, জনসংখ্যা থেকে স্বাস্থ্য, অসংখ্য বাস্তব সমস্যার সমাধান পরিসংখ্যান কাজে লাগাতে পারে, আর এই উপলব্ধি তার গবেষণার ভিত্তি হয়ে উঠল।

এবার আসি ১৯৪৫ সালে। একজন তরুণ গবেষক তখন গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন। তাঁর প্রশ্ন, আমরা যখন কিছু তথ্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিই, তখন সেই সিদ্ধান্ত কতটা নির্ভুল? একটা স্যাম্পল থেকে যখন আমরা বিশাল জনসংখ্যা সম্পর্কে অনুমান করি, তখন সেই অনুমানের সীমা কোথায়? আর আরও ভালো কোনো পদ্ধতিতে কি একই তথ্য থেকে আরও নির্ভুল সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সিআর রাও এমন কিছু গাণিতিক ফলাফল তৈরি করলেন যা পরবর্তীকালে পরিসংখ্যানের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৯৪৫ সালে প্রকাশিত তাঁর গবেষণাপত্রটি হয়ে উঠল একটি মাইল ফলক। তাঁর কাজের সঙ্গে জড়িয়ে গেল দুটি বিখ্যাত নাম, রাও ব্ল্যাকওয়েল থিওরাম এবং ক্রেমার রাও ইনইকুয়ালিটি।

শুনতে কঠিন লাগলেও একটু সহজ করে কিন্তু ভাবা যায়। ধরুন আপনি একটা বিশাল শহরের মানুষের মতামত জানতে চান, শহরের প্রত্যেক মানুষের কাছে গিয়ে প্রশ্ন করা সম্ভব নয়, তাই আপনি কিছু মানুষকে বেছে নিলেন, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুরো শহর সম্পর্কে একটা ধারণা তৈরি করলেন। কিন্তু প্রশ্ন হলো, আপনার সেই ধারণা কতটা নির্ভরযোগ্য? আরও ভালো কোনো পদ্ধতি থেকে একই তথ্য থেকে আরও নির্ভর সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব? এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজতেই সিআর রাও গবেষণা পরিসংখ্যানকে নতুন শক্তি দিয়েছিল। তিনি যেন আমাদের শিখিয়েছিলেন, সংখ্যা যতটা গুরুত্বপূর্ণ, সংখ্যাকে কিভাবে পড়ছি তা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সিআর রাওর অবদান শুধু কয়েকটি থিওরম বা গবেষণাপত্রে সীমাবদ্ধ ছিল না। একজন বিজ্ঞানীর প্রকৃত উত্তরাধিকার অনেক সময় তাঁর ছাত্রছাত্রীদের মধ্যে বেঁচে থাকে, আর সেই জায়গাতেও সিআর রাও ছিলেন অসাধারণ। তিনি বহু তরুণ গবেষককে পরিসংখ্যানের জগতে নিয়ে এসেছেন, তাঁদের প্রশ্ন করতে উৎসাহ দিয়েছেন, গবেষণার নতুন পথ খুঁজতে সাহায্য করেছেন। তার কাছে কোনো সমস্যার উত্তর জানা যতটা গুরুত্বপূর্ণ ছিল তা

চেয়েও গুরুত্বপূর্ণ ছিল সঠিক প্রশ্নটা করতে পারা। কারণ একটা ভালো প্রশ্নই অনেক সময় একটা নতুন আবিষ্কারের প্রথম ধাপ। এই দর্শনই তিনি পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের তৈরি করেছিলেন। আর তাই সিআর রাওকে শুধু একজন পরিসংখ্যানবিদ হিসেবে দেখলে তাঁর কাজের একটা বড় অংশ আমাদের অজানা থেকে যাবে। তিনি ছিলেন একজন শিক্ষক, গবেষক এবং জ্ঞান স্রষ্টা। ভারত থেকে বিশ্বের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা গবেষণার পাশাপাশি ভারতের পরিসংখ্যান চর্চাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীকালে তাঁর কর্মজীবন ভারতের সীমানা ছাড়িয়ে পৌঁছে যায় একেবারে আমেরিকায়। তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন এবং পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে দীর্ঘ সময় অধ্যাপনা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু দেশ বদলালেও তাঁর গবেষণার প্রশ্ন বদলায়নি। একটাই অনুসন্ধান, তথ্যের ভিতর থেকে কিভাবে সত্যের কাছে পৌঁছানো যায়।

আজকের পৃথিবীতে সিয়া রাও, এখানে গল্পটা কিন্তু আরো চমকপ্রদ হয়ে যায়। আজ আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ তথ্য। মোবাইল ফোনে তথ্য, হাসপাতালে তথ্য, আবহাওয়ার তথ্য, ব্যবসা বাণিজ্যের তথ্য, মানুষের আচরণ সম্পর্কিত তথ্য। আর এই তথ্যের পাহাড় থেকে অর্থপূর্ণ সিদ্ধান্ত বের করে আনতে দরকার পরিসংখ্যা। আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এই আধুনিক ক্ষেত্রগুলিতে পরিসংখ্যান পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অর্থাৎ বিশ শতকের মাঝামাঝি সময়ে যে গবেষণা একজন ভারতীয় বিজ্ঞানী করেছিলেন, তার ভাবনা একুশ শতকের প্রযুক্তির পৃথিবীতেও নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এ যেন সময়কে পেরিয়ে যাওয়া এক বৈজ্ঞানিক চিন্তা। পুরস্কার এসেছে, কিন্তু গবেষণায় ছিল তার আসল পরিচয়। জীবনে তিনি অসংখ্য সম্মান পেয়েছেন। ভারত তাকে দিয়েছে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ। আন্তর্জাতিক বিজ্ঞান মহলেও তাঁর অবদানের স্বীকৃতি এসেছে বারবার। কিন্তু তাঁর জীবনের দিকে তাকালে একটা বিষয় বিশেষভাবে চোখে পড়ে। পুরস্কার তাঁর লক্ষ্য ছিল না, তাঁর লক্ষ্য ছিল জ্ঞান। একটা সমস্যা সামনে এলে সেটাকে বোঝা, একটা প্রশ্ন উঠলে তার উত্তর খোঁজা, আর কোনো উত্তর পাওয়ার পরও মনে করা এর থেকেও কি আরও ভালো উত্তর সম্ভব। সম্ভবত এই কারণেই এত দীর্ঘ জীবনেও তাঁর গবেষণার আগ্রহ থেমে যায়নি।

তারপর এলো 2023 সাল। সিআর রাও তখন 102 বছরের মানুষ, 102। একজন মানুষ জীবনের 102 বছরে দাঁড়িয়ে পেলেন ইন্টারন্যাশনাল প্রাইজ ইন স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের পৃথিবীতে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই সম্মান। ভাবুন তো, 1945 সালে একজন তরুণ গবেষকের লেখা একটি গবেষণাপত্র, তারপর কয়েক দশকের গবেষণা, শিক্ষাদান, অসংখ্য ছাত্রছাত্রীদের জীবনে তার প্রভাব, আর তারপর জীবনের 102তম বছরে এসে বিশ্ব নাকে জানালো, আপনার কাজ আমরা ভুলিনি। এই ঘটনাটি শুধু একটি পুরস্কার পাওয়ার ঘটনা নয়, এ যেন বিজ্ঞানের পক্ষ থেকে একজন গবেষকের দীর্ঘ সাধনাকে অভিবাদন। একজন তরুণ যে প্রশ্ন নিয়ে পথ চলা শুরু করেছিলেন, 100 বছরেরও বেশি সময় পরে সেই প্রশ্নের উত্তর খোঁজার যাত্রাকেই পৃথিবী সম্মান জানালো।

সিয়ারাওর গল্প তাই শুধু একজন পরিসংখ্যানবিদের গল্প নয়, এ গল্প একাগ্রতার, এ গল্প কৌতূহলের, এ গল্প প্রশ্ন করার সাহসের। কারণ একটা শিশু যখন অঙ্কের খাতায় বসে প্রশ্ন করেছিল কেন, সেই প্রশ্নই একদিন তাকে নিয়ে গিয়েছিল পৃথিবীর বিজ্ঞান চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চে। সংখ্যাকে আমরা সাধারণত নিছক হিসেবে বলে ভাবি, কিন্তু সিয়ারাও আমাদের দেখিয়েছেন সংখ্যার মধ্যেও লুকিয়ে থাকে গল্প, লুকিয়ে থাকে সম্ভাবনা, লুকিয়ে থাকে সিদ্ধান্ত, আর কখনো কখনো লুকিয়ে থাকে সত্য। 1920 সালের 10ই সেপ্টেম্বর জন্ম নেওয়া সেই ভারতীয় বিজ্ঞানী আমাদের শিখিয়ে গেছেন জ্ঞান চর্চার কোনো বয়স নেই, প্রশ্ন করার কোনো শেষ নেই, আর সত্যিকারের গবেষণার কোনো সীমানা নেই। কালিয়ামপুরের রাধাকৃষ্ণ রাও, সিয়ার রাও সংখ্যার মানুষ, যুক্তির মানুষ, ভারতীয় বিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র। আজ তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে এটাই বলবো, স্যার আমাদের আজকের মহানায়কের গল্পে আপনি মহানায়ক। মহানায়কের গল্প এখানে শেষ করব, তবে সত্যি বলতে মহানায়কদের গল্প তো শেষ হয়ে যায় না, তাদের চিন্তা থেকে যায়, তাদের কাজ থেকে যায়, আর থেকে যায় আগামী প্রজন্মের জন্য এক নতুন দিশা। ভালো থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনছিলেন মহানায়কের গল্প। মহানায়কের গল্পে আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু শ্রাবণী চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী তন্দ্রা পাল।

এতক্ষণ শিল্পী তন্দ্রা পালের কণ্ঠে শুনছিলেন দ্বিজেন্দ্র গীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন আকাশবাণী স্টুডিও রেকর্ডের গানের অনুষ্ঠান রৌম্য গীতি।

রোমগীতিতে আজকে শুরুতেই সুনীল বরণের কথায় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের সুরে শুনবেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে।

রোমগীতিতে এবারের গানটির গীতিকার মধুগুপ্ত, সুরকার রতু মুখোপাধ্যায়, গেয়েছেন প্রদীপ চট্টোপাধ্যায়।

রোমগীতিতে আজকের শেষ গানটির গীতিকার মধু গুপ্ত, সুরকার জ্যোতির্ময় বোলেল, গিয়েছেন ডক্টর অনুপ ঘোষাল।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডের গানের অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায়।

ঘড়ির কাঁটায় এখন ঠিক দুপুর 12টা বেজে টিকটিক করে তো সময় এগিয়ে চলেছে। চারপাশের পৃথিবীটার দিকে তাকালে দেখবে কি সাংঘাতিক ব্যস্ততা এখন, তাই না? রাস্তায় ট্রাফিকের একটা গর্জন, অফিসের কিউবিকলে কিবোর্ডের খটখট আওয়াজ, আর ডেডলাইনের তাড়া, আর ঘরে রান্নাঘরে দুপুরের রান্নার তোড়জোড়। দিনটা ঠিক তার মাঝামাঝি একটা সময় এসে থমকে দাঁড়িয়েছে। মনে হচ্ছে গোটা পৃথিবীটাই কোনো একটা অদৃশ্য রেসে দৌড়াচ্ছে, আর আমরা সবাই সেই দৌড়ের এক একজন ক্লান্ত প্রতিযোগী। এই ভর দুপুরের ঠিক এই মুহূর্তটায় আমি তোমাকে বলবো একটুখানি থামো, একটু পজ নাও, কারণ এখন এই মুহূর্তে ঘড়ি ধরে ঠিক সময় তোমার সঙ্গে আড্ডা দিতে হাজির আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। এখন কিন্তু জমিয়ে আড্ডা দেওয়ার সময়, মানে মুখোমুখি বসে মন খুলে কথা বলা আর শোনার সময়, এপার আর ওপার থেকে দুদিক থেকে, যেখানে কোনো মেকি ভদ্রতা নেই, খুব একটা চাপ নেই, কোনো বিচার করার চোখ নেই, আর একটুখানি ভরসা আর ভালোবাসা নিয়ে আমি হাজির তোমার যুববাণীর বন্ধু। আচ্ছা একটা কথা বলো, তুমি কি কখনো খেয়াল করে দেখেছো যে এই যে চড়া রোদের দুপুরবেলা চারপাশটা আলোয় ভেসে যাচ্ছে, এবং এই আলোর ভেতরেও আমাদের অনেকের মনের ভেতর একটা ঘুটঘুটে অন্ধকার জমে থাকে? আমরা প্রতিদিন কত মানুষের মুখোমুখি হই, অফিসের করিডোরে দেখা হলে সহকর্মীকে বলি কিরে কেমন আছিস, কলেজের ক্যান্টিনে প্লেট এগিয়ে দিই বন্ধুকে জিজ্ঞেস করি কি খবর তোর, আর ওপাশ থেকে একদম মুখস্থ করা একটা হাসি ঝুলিয়ে উত্তর আসে হ্যাঁ রে সব কুল, একদম ঠিকঠাক চলছে। কিন্তু সত্যি করে বলতো এই ভালো আছির পেছনে আসলে কি থাকে? আমরা কজন সেই হাসির পেছনের খাঁজগুলো দেখতে পাই? এই বিষয় নিয়েই আজকে একটু আলোচনা করব। আচ্ছা একটা বাস্তব ছবি ভাবো, আমি তোমায় বলছি, ধরো সল্টলেকের কোনো একটা কাজ ঘেরা আইটি অফিসে বসে কাজ করছে 27-28 বছরের এক তরুণ, বাইরে ঝলমলে রোদ, তার ডেস্কে কফির কাপ, সামনে দুটো স্ক্রিনে জটিল সব কোডিং, আশেপাশের সহকর্মীরা হয়তো লাঞ্চে কী খাবে তাই নিয়ে মজা করছে, কিন্তু ছেলেটার বুকের ভেতর তখন একটা অদৃশ্য ভারী পাথর চেপে বসে আছে। গত 4 মাস ধরে সে হয়তো রাতে ঘুমোতেই পারে না, আলো নিভলেই তার মনে হয় সে একটা অতল খাদে তলিয়ে যাচ্ছে। সে প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে একটা হাসি মুখের মুখোশ পরে বটে, যাতে অফিসের কেউ টের না পায়, কিন্তু সে যে ভেতর থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সে খেয়াল কারো নেই। আজ এই সময় যখন হয়তো সবাই দুপুরের খাবার নিয়ে আলোচনা করছে বা খাবারের কথা ভাবছে, ছেলেটা হয়তো ওয়াশরুমের বন্ধ দরজার উপাশে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের জল মুছছে আর ভাবছে আমি যদি আজ হঠাৎ করে এই পৃথিবী থেকে হারিয়ে যাই কারো কিচ্ছু এসে যাবে না। কিংবা ভাবতো সেই মেয়েটির কথা, যে হয়তো উত্তর কলকাতার কোনো একটা পুরনো ফ্ল্যাটে বসে 3 বছর ধরে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, চারপাশের আত্মীয়দের বাঁকা কথা, বাবার দীর্ঘশ্বাস আর সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সফল জীবনের ছবি, সব মিলিয়ে তার মাথার ভেতর দিন রাত একটা চিৎকার চলতে থাকে। দুপুরের ভাত মুখে তুলতে গিয়ে সে হয়তো থালা ঠেলে উঠে যায়, কারণ তার গলা দিয়ে খাবার নামে না আজকাল। সে হয়তো কাউকে বলতে পারছে না যে সে আর পেরে উঠছে না, কারণ তাকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে ভেঙে পড়া মানেই তুমি দুর্বল, আর সমাজ দুর্বলদের কখনোই ক্ষমা করে না। আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে এই দুপুরের বিরতিতে আমি তোমাদের অনুরোধ করব সেই নিখুঁত সাজার ক্লান্তি

কর, মুখোশটা একটু খুলে পাশে সরিয়ে নির্দ্বিধায় বসো। শোনো, যদি তোমার ভেতরের কোনো ক্ষত থাকে, যদি তোমার মনে হয় যে তুমি এক গভীর অন্ধকারের মধ্যে দিয়ে একা একা হাঁটছো, তবে জেনে রাখো এই কথাগুলো শুধুমাত্র তোমার জন্য। আর যদি তুমি এই মুহূর্তে খুব ভালোও থাকো, তবে এই কথাগুলো তোমার জন্য আরও বেশি জরুরি, কারণ তোমার জানা দরকার তোমার পাশের মানুষটার হাতের মুঠোটা কখন ঠিক শক্ত করে ধরতে হবে। আজকের এই কথাগুলো আসলে ঠিক মৃত্যুর গল্প নয়। আজকের এই কথা, এই গল্প, এই আলোচনা, এই আড্ডা জীবনকে ফিরে পাওয়ার গল্প, ভাঙা কাঁচকে জোড়া লাগিয়ে খাঁটি সোনা বানিয়ে তোলার এক অবিশ্বাস্য জাদুর গল্প। বলবো হঠাৎ করে কেন খাঁটি সোনার প্রসঙ্গ এলো, হঠাৎ করে কাঁচের কথা কেন বলছি, সে বিষয়ে কথা বলবই। তবে ওই যে বন্ধুদের কথা উঠছে, আত্মীয়দের কথা উঠছে, মান অভিমানের কথা উঠছে, ভালো থাকার কথা উঠছে, মনে জমে থাকা অনেক বেদনার কথা উঠছে, কিন্তু এই আড্ডা চলতে চলতে গান যদি না হয় তাহলে কিন্তু মনটা একটু কেমন কেমন করে, তাই না? আর যেমনটা আমি বারবার বলেই থাকি যে গান হলে কিন্তু আড্ডা আরও জমজমাট হয়ে যায় আর মন ভালো হয়ে যায়। গানের এমন একটা জাদু রয়েছে আর কি, ম্যাজিক রয়েছে, সঙ্গীতের অসীম ক্ষমতা। তবে এখন এই যে অভিমানের কথা বলছি, বন্ধু বন্ধু বলছি, আমার একটা শ্রেয়া ঘোষালের খুব সুন্দর গান মনে পড়ছে, তাই শিল্পী শ্রেয়া ঘোষালের সে গান তোমাদের শুনিয়ে ফিরে আসছে এক্ষুনি গানের ওপারে। সঙ্গে থেকো।

ফিরে এলাম গানের পর। আড়িয়াড়ি আমি মোটেই বলছি না, বলতে চাইছি না, কারণ এখনও তো জমজমাটি আড্ডা বাকি রয়েছে। আর তোমাদের সঙ্গে আমি যদি আড়ি করে চলে যাই তাহলে আড্ডা কে দেবে বলো? তাই ফিরে এলাম আবার তোমাদের সঙ্গে আড্ডায়। রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর আজ অল্প অল্প গল্প কথায় ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে নিয়ে আড্ডা দিচ্ছি, আলোচনা করছি, কথা বলছি আমি তোমার বন্ধু। তো গানে যাওয়ার আগে যে কথা বলছিলাম সোনার কথা, এবং এটা হচ্ছে কিনসুৎকির দর্শন, চলো তোমাকে জাপানের একটা অদ্ভুত সুন্দর গল্পের দেশে নিয়ে যাই। সময়টা পঞ্চদশ শতক। জাপানের এক বিখ্যাত শাসক শেগুন ছিলেন, তার নাম হচ্ছে আসিকাগা ইয়োশিমাসা। তার কাছে চীন দেশ থেকে আনা একটা অসাধারণ সুন্দর চায়ের বাটি ছিল, সবুজ রঙের সেলাডিন মাটির তৈরি এক অতুলনীয় শিল্পকর্ম। শাসক সেই বাটিটাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তো একদিন এক অসাবধান মুহূর্তে পরিচারকের হাত ফসকে সেই মহামূল্যবান বাটিটি পাথরের মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। ইয়োশিমাসা তো ভেঙে পড়লেন। তিনি আদেশ দিলেন যে বাটির ভাঙা টুকরোগুলোকে জাহাজে করে চীনে পাঠানো হোক, যাতে ওখানকার দক্ষ কারিগররা এটাকে আগের মতো জোড়া লাগিয়ে দেয়। কয়েক মাস পর বাটিটা মেরামত হয়ে ফিরে এলো আবার, কিন্তু বাক্স খুলে বাটিটা দেখেই শাসকের মন ঘেন্নায় ভরে গেল। কেন হঠাৎ করে ঘৃণা হতে লাগলো? তার কারণ, তখনকার দিনে চীনে মাটির পাত্র জোড়া লাগানোর জন্য এক ধরনের ওই বিশ্রী মোটা ধাতব আর ড্রিল করা ক্ল্যাম্প ব্যবহার করা হতো। বাটিটার শরীর জুড়ে ছিল ওই কুৎসিত লোহার স্ট্যাম্পল, দেখে মনে হচ্ছিল যেন একটা সুন্দর মুখে কেউ জোর করে লোহার তার দিয়ে সেলাই করে দিয়েছে। তো ইয়োশিমাসা বাটিটা ছুঁড়ে ফেলতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে তিনি ভাবলেন যে আচ্ছা আমাদের দেশের কারিগরদের একবার সুযোগ দিয়ে দেখি। তিনি জাপানের প্রধান কারিগরদের ডেকে বললেন, তোমরা কি এমন কোনো উপায় বের করতে পারো যা এই বাটির মর্যাদা ফিরিয়ে দেবে? জাপানি কারিগররা সেই ভাঙা টুকরোগুলোকে নিয়ে বসলেন। তারা এক আশ্চর্য কাজ করলেন। তারা ভাঙা টুকরোগুলো জোড়া দেওয়ার জন্য রশি নামের এক ধরনের প্রাকৃতিক আঠা ব্যবহার করলেন। কিন্তু শুধু আঠা নয়, তারা সেই আঠার সাথে মিশিয়ে দিলেন খাঁটি সোনার গুঁড়ো। দিনের পর দিন অতি যত্নে ভালোবাসায় তাঁরা বাটির প্রতিটি ভাঙা টুকরোকে সেই সোনার আঠা দিয়ে একটার সাথে আরেকটা জুড়ে দিলেন। যখন কাজ শেষ হলো তখন বাটিটার ওই যে রূপটা যেটা চেঞ্জ হলো আর কি, তাকিয়ে সবাই স্তব্ধ হয়ে রইল। এবং সেই বাটির ফাটলগুলো আর লুকিয়ে রাখা কোনো ত্রুটি ছিল না, বাটির বুক জুড়ে চকচক করছিল নিখাদ সোনার রেখা। ভাঙা দাগগুলোই যেন এক একটা আলোর নদী হয়ে বাটিটার গা বেয়ে জলজল করছিল। আলোর নদীই বটে, মানে আমি যখন এই গুগল করে ছবিটা দেখছিলাম আমার তাই মনে হচ্ছিল। অক্ষত অবস্থায় বাটিটা যতটা সুন্দর ছিল, ভাঙার পর সোনার রেখা দিয়ে জোড়া লাগানোর ফলে সেটা আগের চেয়ে শতগুণ বেশি মূল্যবান এবং অতুলনীয় শিল্পকর্ম হয়ে গেল। জাপানি ভাষায় এই শিল্পের নাম কিনসুৎকি। কিন মানে হচ্ছে সোনার, সুৎকি মানে হচ্ছে জোড়া লাগানো। এর পেছনে একটা গভীর জীবন দর্শন রয়েছে যাকে বলে ওয়াবিসাবি, অর্থাৎ অসম্পূর্ণতার মধ্যে, ক্ষতের মধ্যে লুকিয়ে থাকা আসল সৌন্দর্যকে খুঁজে নেওয়া। এটা কিন্তু আসলে আমাদের জীবনের গল্প, তাই না? একটু তাকিয়ে দেখো, একটু ভাবো, আমাদের সমাজ জন্মের পর থেকে আমাদের কি শিখিয়েছে? তোমাকে সবসময় পারফেক্ট হতে হবে, কখনো ভেঙে পড়তে নেই, বুকের ভেতরে যাই হোক না কেন বাইরে সবসময় হাসি মুখে একটা ব্যানার ঝুলিয়ে রাখতে হবে। আমরা ভাবি জীবনে কোনো পরীক্ষায় ফেল করা মানে, প্রেমে বিচ্ছেদ হওয়া মানে, বা মানসিকভাবে ভেঙে পড়া মানে আমরা বোধহয় অকেজো হয়ে পড়লাম। আমরা ভাবি যে পাত্রে একবার ফাটল ধরেছে তাকে বুঝি ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এই দর্শন আমাদের বলে ফাটল মানে কিন্তু তোমার শেষ নয়, ফাটল মানে তোমার জীবনের আসল রূপান্তরের শুরু। তোমার জীবনের সেই গভীর ক্ষতগুলোর কথা ভাবো, হতে পারে সেটা কোনো সম্পর্কের নির্মম সমাপ্তি, হতে পারে কোনো চাকরির ইন্টারভিউতে বারবার ফিরে আসা, কিংবা এমন এক নিঃসঙ্গতা যা মাঝরাতে তোমার বুকের ওপর ওই জগদ্দল পাথরের মতো চেপে বসে। সেই দিনগুলোতে তুমি যখন ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়েছিলে, তোমার মনে হয়েছিল তোমার অস্তিত্ব অর্থহীন, তখন কিন্তু এই দর্শন আমাদের কোথাও একটা গিয়ে মনে করিয়ে দেয় যে নিজের ওই ভাঙা টুকরোগুলোকে ফেলে দিও না।

কি পরম যত্নে কুড়িয়ে নাও, সময় নাও, থেরাপি নাও, বন্ধুদের সঙ্গে কথা বলো, আড্ডা দাও। যখন তুমি ভালোবাসা আর ওই সহমর্মিতার সোনা দিয়ে নিজের মনের ফাটলগুলোকে একটু ধীরে ধীরে মেরামত করবে, তখন দেখবে তুমি আগের চেয়ে অনেক বেশি পরিণত, অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছ। ক্ষত রয়েছে মানেই তুমি শেষ হয়ে যাওনি, ক্ষত রয়েছে মানে তুমি যুদ্ধ করে এখনো বেঁচে আছো। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি, মনে পড়ছে, যেটা হচ্ছে একটা বাস্তব ঘটনার কথা, যেটা শুনলে বেশ গায়ে কাঁটা দেয়। সময়টা হচ্ছে 1953 সাল, নভেম্বর মাস, লন্ডনের এক কুয়াশাচ্ছন্ন সকাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র কয়েক বছর আগে, কিন্তু যুদ্ধের মানসিক ক্ষত আর অর্থনৈতিক সংকট তখনও মানুষের মন থেকে মোছেন। সেই সময় লন্ডনের একটা জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের ক্লাসিফাইড বিজ্ঞাপনের এক কোণে একটা ছোট্ট বিজ্ঞাপন ছাপা হলো। খুব শান্ত, জোরালো কয়েকটা লাইন। আপনি কি চরম হতাশায় ভুগছেন? আপনার কি মনে হচ্ছে বেঁচে থাকার আর কোনো অর্থ নেই? কোনো চরম সিদ্ধান্ত নেওয়ার আগে, আত্মহত্যার পথ বেছে নেওয়ার আগে দয়া করে একবার আমাকে ফোন করুন। ম্যানশন হাউস 9000, দিন হোক বা রাত, আমি শুনব। বিজ্ঞাপনটা দিয়েছিলেন চ্যাড ভারা নামের 41 বছর বয়সী একজন খ্রিশ্চান যাজক। তিনি লন্ডনের প্রাচীন চার্চ সেন্ট স্টিফেন ওয়েলব্রুক এর দায়িত্বে আর কি সদ্য এসেছেন তখন, কিন্তু একজন চার্চের পাদ্রি হয়ে তিনি খবরের কাগজে নিজে টেলিফোন নম্বর বিলিয়ে এরকম বিজ্ঞাপন দিতে গেলেন কেন? মনে হতেই পারে এর পেছনে ছিল একটা অসম্ভব মর্মান্তিক ইতিহাস। চ্যাড ভারা যখন খুব তরুণ বয়সে যাজক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন, তখন তাঁর দায়িত্বের একদম প্রথম দিকে এক কিশোরীর শেষকৃত্য করার ডাক আসে। তিনি কবরস্থানে গিয়ে দেখলেন মাটির নিচে শোয়ানোর জন্য যে কফিনটা রাখা আছে সেটা অসম্ভব ছোট। কফিনের ভেতর শুয়ে আছে মাত্র 14 বছর বয়সী একটা নিষ্পাপ বাচ্চা মেয়ে। তিনি জানতে পারলেন মেয়েটি আত্মহত্যা করেছে। 14 বছরের একটা বাচ্চা মেয়ে কেন নিজেকে শেষ করে দিতে গেল? যখন আসল কারণটা জানা গেল, চ্যাডভারার পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। মেয়েটি সবে মাত্র বয়ঃসন্ধিতে পৌঁছেছিল এবং তার প্রথম ঋতুস্রাব মানে পিরিয়ড শুরু হয়েছিল, এবং সেই রক্ষণশীল সমাজে পরিবারে শারীরিক পরিবর্তনই কোনো কথাই বলা হতো না। এবং সেই 14 বছরের মেয়েটি রক্ত দেখে ভেবেছিল যে তার কোনো মারাত্মক বা ঘৃণ্য কোনো রোগ হয়েছে, সে কোনো মহাপাপ করেছে বোধহয়। কাউকে মুখ ফুটে কিছু জিজ্ঞেস করার সাহস তো ছিলই না। একটা আতঙ্ক, লজ্জা, অপরাধ বোধে একা একা পুড়ে সেই ছোট্ট মেয়েটা বাথরুমে গিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছিল। চ্যাডভারা সেই কফিনের সামনে দাঁড়িয়ে খুব কেঁদেছিলেন সেদিন। তিনি সেদিন ঈশ্বরের কাছে প্রশ্ন করেছিলেন, এ কেমন সমাজ আমরা তৈরি করেছি, একটা 14 বছরের বাচ্চা মেয়ে কেবল একটা সাধারণ প্রশ্নের উত্তর জানার মতো কোনো একটা মানুষ খুঁজে পেল না এই বিশাল পৃথিবীতে। যদি সেদিন কেউ একজন ওর হাতটা ধরে বলতে ভয় নেই রে, এটা কোনো রোগ নয়, এটা জীবনের খুব স্বাভাবিক একটা নিয়ম, তাহলে কি আজ এই নিষ্পাপ প্রাণটাকে এভাবে মাটির নিচে ঘুমিয়ে পড়তে হতো? সেই অপরাধ বোধে বা সেই অপরাধ বোধ থেকেই চ্যাডভারাকে আর কি তাড়া করে বেরিয়েছিল বছরের পর বছর। তিনি বুঝতে পেরেছিলেন পৃথিবীর মানে পৃথিবীর বেশিরভাগ মানুষ যারা আত্মহত্যা করে তারা আসলে মরতে চায় না, তারা কেবল তার বুকের ভেতরের অসহ্য মানসিক যন্ত্রণাটাকে থামাতে চায় একটু। তারা হয়তো এমন কাউকে খোঁজে যার সামনে কোনো ভয় ছাড়া নিজের সমস্ত অন্ধকারটাকে উগড়ে দেওয়া যায়। 1953 সালের 2 তারিখ নভেম্বরের চ্যাডভারা চার্চের এক কোণে একটা মানে সাধারণ কালো রোটারি টেলিফোন বসালেন, নম্বরটা জানালেন। বিজ্ঞাপন বের হওয়ার কয়েক ঘন্টার মধ্যে টেলিফোন বেজে উঠল এবং চ্যাডভারা রিসিভার কানে তুলেন। ওপার থেকে ভেসে এলো একটা যুবকের ভাঙা গলা। তিনি শান্ত গলায় বলেছিলেন যে আমি শুনছি বন্ধু, তোমার যা বলতে ইচ্ছে করে তুমি বলো, আমি কোথাও যাচ্ছি না। সেই শুরু। খবরের কাগজে সেই নম্বর দেখে লন্ডনের হাজার হাজার মানুষ ফোন করতে শুরু করলো। দলে দলে মানুষ চার্চের দরজায় এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রইল, আর একা চ্যাডভারের পক্ষে তো এই স্রোত সামলানো অসম্ভব হয়ে পড়ল। তখন তিনি কিছু সাধারণ মানুষকে ডেকে নিলেন এবং তাদের বোঝালেন যে তোমাদের কোনো উপদেশ দিতে হবে না, তোমাদের একটাই কাজ, যখন কোনো মানুষ এই ঘরে আসবে তোমরা তাদের এক কাপ গরম চা দেবে, তারপর তারা যতক্ষণ কথা বলতে চায় সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাদের কথা শুনবে, কোনো বিচার করবে না, জাজ করবে না। আজ সারা পৃথিবীতে হাজার হাজার হেল্পলাইন চলছে, কিন্তু এই আন্দোলনের ভিত্তি ছিল একটি মানুষের জন্য আরেকটি মানুষের নিঃশর্তভাবে কান পেতে দেওয়া। কিন্তু আমরা কি সত্যিই শুনতে জানি? হ্যাঁ, এই প্রশ্ন ভাবাচ্ছে, সে কারণেই হেল্পলাইনের গল্প বললাম। তবে জানি তোমার বুকেও অনেক ভার, আর
তুমি অনেক কথা বলতে চাও, আমি অনেক কথা বলতে চাই, আমাদের দুঃখগুলো গুটি গুটি পায় কোথায় যে হেঁটে যায় তা বুঝতে পারি না। চলো গানে গানে সে কথা একটু শুনে নেওয়া যাক।

ফিরে এলাম গানের পর, আর আজ অল্প অল্প গল্প কথায় তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আচ্ছা, গানে যাওয়ার আগে চ্যাডভারের এই গল্পটা আমাদের একটা বড় আয়নার সামনে দাঁড় করিয়ে দিল, তাই না? আচ্ছা সত্যি করে বলো তো, আমরা শেষ কবে কারো কথা খুব মন দিয়ে শুনেছি, কোনো রায় না দিয়ে, চটজলদি সমাধান না চাপিয়ে দিয়ে? আমরা কথা বলতে সবাই ভালোবাসি, কিন্তু অন্যের কথা শোনার ধৈর্য আমাদের তলানিতে গিয়ে ঠেকেছে। একটা বাস্তব উদাহরণ দিই, ধরো তোমার এক বন্ধু অনেক সাহস সঞ্চয় করে তোমাকে বলে, জানিস ইদানিং না আমার বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছে, অফিসের চাপ, পারিবারিক অশান্তি, মাথার ভেতরে চিন্তা, আমি আর নিতে পারছি না জাস্ট। আমরা সাধারণত কি বলি এর উত্তরে? উড়িয়ে দিই, আরে ধুর তুই সব কী ফালতু কথা বলছিস, চল বিরিয়ানি খেয়ে আসি, সব ঠিক হয়ে যাবে। আমরা ভাবি আমরা মন হালকা করছি, কিন্তু আসলে আমরা তার গভীর যন্ত্রণাটাকে একটা সস্তা রসিকতা বানিয়ে দিলাম। আর একটা বিষয় এখন খুব কমন, টক্সিক পজিটিভিটি। আরে ভাই অলওয়েজ বি পজিটিভ, সকাল উঠে একটু যোগব্যায়াম কর, দেখবি ডিপ্রেশন কেটে গেছে। মানে যার মনের ভেতর রক্তকরণ হচ্ছে তাকে পজিটিভ ভাবা বলাটা এক ধরনের নিষ্ঠুরতা বলে আমার অন্তত মনে হয়। আর আরেকটা ভয়ঙ্কর বিষয় যেটাও এখন রোগের মতো হয়ে গেছে, কম্পেয়ার করা। তোর তো তাও চাকরিটা আছে, সৌরভের কথাটা ভাবতো, ওর তো কিছুই নেই, তুই তোর চেয়ে অনেক ভালো আছিস। আমরা ভুলে যাই যে এক ফুট জলে ডুবছে আর যে 10 ফুট জলে ডুবছে, দুজনের পক্ষেই কিন্তু অক্সিজেনের অভাবটা সমান সত্যি, তাই না? কষ্ট তো কোনো অলিম্পিক প্রতিযোগিতা নয় রে ভাই। আর একটা বিষয় হচ্ছে,

একা নও, আমি তোমার পাশে আছি, আমরা একসাথে বেরোনোর পথ খুঁজব। কারো পাশে দাঁড়াতে কিন্তু কোনো সাইকিয়াট্রি ডিগ্রির দরকার হয় না, বিশ্বাস করো, মনে রাখো, পিপল ডোন্ট নিড টু বি ফিক্সড, দে জাস্ট নিড টু বি হার্ড। পরের বার কোনো কাছের মানুষ তোমাকে যদি বলে সে ভালো নেই, তখন এই কথাগুলো একটু বলে আমি বুঝতে পারছি তোমার সময়টা খুব কঠিন, তুমি যে নিজের কষ্টের কথাটা আমাকে খুব বিশ্বাস করে বলতে পারলে তার জন্য খুব ধন্যবাদ। হ্যাঁ, আমার কাছে হয়তো কোনো ম্যাজিক সমাধান নেই, কিন্তু আমি তোমার পাশে আছি, তুমি বলো আমি শুনছি। মাঝে মাঝে নিঃশব্দে কারো হাত ধরে বসে থাকা হাজারটি ফাঁকা উপদেশের চেয়েও অনেক বেশি কাজ দেয়। আর খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এভরিডে চেকিং, দুপুরের এই ব্যস্ততায় আমরা কাকে খেয়াল করছি? আমাদের মস্ত বড় একটা ভুল ধারণা আছে, যেন আমরা ভাবি যে মানুষটা বিষণ্নতায় ভুগছে সে বোধহয় সারাদিন ঘরের কোনো অন্ধকারে বসে কাঁদবে। বাস্তবটা একেবারে অন্যরকম। বেশিরভাগ মানুষ যারা আত্মহত্যার কথা ভাবে তারা বাইরে অসম্ভব স্বাভাবিক অভিনয়ের মুখোশ পরে থাকে, একে বলা হয় স্মাইলিং ডিপ্রেশন। তারা অফিসে ভালো কাজ করে, বন্ধুদের আড্ডায় জোকস বলে, অথচ ভেতরে ভেতরে হয়তো প্রতি মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করছে। তাহলে আমরা কিভাবে আমাদের প্রিয় মানুষগুলোকে চিনে নেব? কিছু সূক্ষ্ম পরিবর্তন খেয়াল করো। যে বন্ধুটা রোজ মেসেজ করত সে হঠাৎ চুপ হয়ে গেছে, আড্ডার ডাক এড়িয়ে যাচ্ছে, কথায় কথায় বলছে আমাকে দিয়ে কিছু হবে না, আমি সবার জীবনের বোঝা হয়ে গেছি, আমি না থাকলেই হয়তো তোরা শান্তিতে থাকবি, এই ধরনের কথা। এগুলোকে অভিমান বলে উড়িয়ে দিও না, এগুলোই কাদের কিনারা থেকে আসা কিন্তু সংকেত। নিজের সবচেয়ে ভালোবাসার বই, গিটার, ডায়েরি হঠাৎ করে অন্য কাউকে দিয়ে দিচ্ছে, এটা খুব মারাত্মক একটা রেড ফ্ল্যাগ। এর মানে কিন্তু সে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর একটা বিষয়, হঠাৎ অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যাওয়া, দীর্ঘদিন প্রচণ্ড অশান্তিতে থাকার পর হঠাৎ করে মানে খুব শান্ত আর অথচ হাসিখুশি হয়ে যাচ্ছে, তবে সতর্ক হও। অনেক সময় এই বিপদগুলোর জন্য কিন্তু এই হাতিয়ার যেটা বললাম, এভরিডে চেক ইন, অর্থাৎ ছোটো ছোটো ব্রেকের মাঝে ফোনটা খোলো, দেখো কোনো বন্ধু বা আত্মীয় আছে, অনেকদিন কথা হয়নি, কি মনে হয় জিজ্ঞেস করো, কি খবর? আবার হয়তো সে বললো যে ভালোই আছে, কিন্তু তুমি বললে কি যে চলছে তো বুঝলাম, কেমন চলছে, চাপ যাচ্ছে কি, ডাবল চেক করো। এই সেকেন্ড কোয়েশ্চেনটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, কারণ সে ভাবে আচ্ছা পৃথিবীতে একটা মানুষ তো আছে যে সত্যি সত্যিই আমি কেমন আছি বুঝতে চায়, তাই না? তো আরেকটা শেষ সমাধান তোমাদেরকে বলি, যে ভারত সরকারের একটা সম্পূর্ণ বিনামূল্যে 24 ঘন্টার জাতীয় মানসিক স্বাস্থ্য সহায়তা সেবা রয়েছে, টেলিমানস, যেখানে প্রশিক্ষিত কাউন্সিলররা থাকেন এবং তোমরা যে কোনো মুহূর্তে সেখানে ফোন করে সাহায্য চাইতেই পারো। সেটা হচ্ছে 144416, এবং গুগল করলে তো এখন তোমরা বহু বেসরকারি সংস্থারও নম্বর পেয়ে যাবে। ঘড়ির কাঁটা ছুটছে, কাজের তারা আবার শুরু হবে তোমারও আমারও, কিন্তু আবারও যে যার কাজে ফেরার আগে নিজের ফোনে থাকা অন্তত একজনকে ছোট্ট একটা টেক্সট পাঠাও, হঠাৎ তোর কথা মনে পড়লো, কেমন আছিস রে, ঠিক আছিস তো? তোমার এই কয়েকটা শব্দ হয়তো কারো ঝুলে থাকা জীবনের সুতোটাকে আরেকবার শক্ত করে বেঁধে দেবে। ভাঙা কাঁচ যেমন ওই খাঁটি সোনা দিয়ে আলো ছড়াতে পারে জুড়িয়ে, আমাদের এই ভাঙাচোড়া মনগুলো কিন্তু একটু সহমর্মিতার ভালোবাসা পেলেই আবার জুড়ে যেতে পারে। জীবনটা সত্যিই সুন্দর, বিশ্বাস করো, আর সেই সৌন্দর্য দেখার জন্য আগামীকালের পৃথিবীতে তোমার বেঁচে থাকা কিন্তু ভীষণ দরকার। ভালো থেকো, নিজের যত্ন নিও, আর অবশ্যই পাশের মানুষটার হাতটা একটু শক্ত করে ধরে থাকো। যেতে যেতে তোমার জন্য গান থাকবে না তা তো হয় না, তাই আমার তরফ থেকে তোমাদের জন্য থাকলো আমার খুব পছন্দের একটা গান, শিল্পী ইমন চক্রবর্তী ও শিলাজিতের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শুরুতেই দ্বিজেন মুখোপাধ্যায়।

শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এবারের শেষ শিল্পী ইমন চক্রবর্তী।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন নাটক বিরুদ্ধ বাতাস, রচনা কৃষ্ণধর, প্রযোজনা সুব্রত মজুমদার। শুরু হচ্ছে নাটক বিরুদ্ধ বাতাস।

আমাদের এখনকার নিবেদন কাব্যনাটক বিরুদ্ধ বাতাস। রচনা কৃষ্ণধর, সম্পাদনা বিশ্বনাথ দাস, প্রযোজনা সুব্রত মজুমদার। বিরুদ্ধ বাতাস।

0: খ্যাতি? শব্দ হলো কিছুর?
1: কিসের শব্দ? কই না তো,
0: আমি ঠিক শুনতে পাই পায়ের শব্দ। দরজার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। যাও সাথী, উঠে গিয়ে দেখো লক্ষ্মীটি।
1: কতবার এই নিয়ে উঠলাম, বাতাসে দরজার পাল্লাটা নড়ে ওঠে, তুমি মনে করো পায়ের শব্দ।
0: তবে আমারই মনের ভুল। কেন তবে এত ভুল হয় মনের ভিতরে? সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, বিরুদ্ধ বাতাস এসে পাল্লাটা নাড়িয়ে দিয়ে যায়। বাতাস বুঝি জানে মনের ভিতরের কথা। এ বাতাস অবুঝ, দামাল, নির্লিপ্ত, নির্দয়।
1: তুমি অসুস্থ, বিছানায় শুয়ে থাকো সারাদিন। কতদিন তোমাকে বলেছি পূব শিওরি হয়ে শুয়ে থাকো, বাতাসে কান দিও না, তোমার ঘুম বড় প্রয়োজন। চঞ্চল বাতাস এসে কড়া নেড়ে ঘুম কেড়ে নেয়, এ তার স্বভাব, লুকোচুরি খেলা। তুমি ঘুমোতে চেষ্টা করো।
0: কেন ঘুমের কথা বলো তুমি সাথী? আমাদের সব ঘুম কি এখনো শেষ হয়নি? এখন তো জাগবার পালা। তুমি ঘুমের কথা আমাকে বলো না, আমি জেগে থাকতে চাই।
1: আমি তা জানি অরুণাভ, সাত করে কি ও কথা বলি তোমাকে? বুকের ভিতরে কষ্ট পাথরের মতো চেপে আসে, জেগে থাকলেই তো বুকটা টনটন করে ওঠে। ঘুমুলে শান্তি, ঘুমুলে ভুলে থাকা যায়।
0: ভুলে থাকতে চাই না আমি। তুমি তো জানো সাথী, কেন আমি রাত জাগি, কেন আমি বাতাসের শব্দে চমকে উঠি বারবার।
1: আজ পূর্ণিমা,
0: আজ জ্যোৎস্নায় ছাতাল ফাঁসবে। মনে পড়ে সেদিনও ছিল এমনি এক পূর্ণিমা, তোমাকে নিয়ে গিয়েছিলুম বেড়াতে, পাহাড়ের গায়ে আছড়ে পড়েছিল সমুদ্র, সেদিনও ছিল তামাল বাতাসের দাপাদাপি। তুমি সীমাচালমি সিঁড়ির ওপর দাঁড়িয়ে ডাকছিলে আমায়, আমি পিছিয়ে পড়েছিলাম। আমি কেবলই পিছিয়ে পড়ি, শান্তনু তখনও জন্মায়নি।
1: জন্মে শাস্তি দিয়ে গেল, কেন জন্ম হলো? কি সে পেল আর কি সে দিল আমাদের? শুধু জ্বালা, শুধু কষ্ট দেওয়া, প্রতিদিন যে ব্যথা কুরে কুরে খায়।
0: আমরাই তোকে এনেছিলাম পৃথিবীতে, বড় সাধ করে নতুন সংসারে একটি শিশুর কলহাসি বড় ভালো লেগেছিল। শুধু কি আমরাই, সুচেতনা প্রতিবেশী কত ভালোবেসেছিল তাকে। নবজন্মের

0: প্রতীক্ষায় ছিল সবাই, তার জন্য প্রস্তুতির ত্রুটি তো ছিল না।
1: বড় কষ্ট দিয়ে এসেছিল, যন্ত্রণায় ছটফট করেছি আমি। সিজারিয়ান ছুরি দিয়ে অঙ্গ কেটে আনা হয় তাকে। শান্তনু কি জানে সেসব কথা?
0: জেনে কি করত? তোমার সোনার প্রতিমা গড়াত? প্রতিমাই বুঝি বেশি প্রিয় রক্ত মাংসের চেয়ে?
1: তোমার ওই দার্শনিকতা এবার থামাও অরুণাভ। শান্তনু আমাকে ছেড়ে কতদিন আর ঘুরবে অরণ্যে? সে তো নিজেকে হারিয়ে খুঁজবে আমাকে, খুঁজবে ফিরে আসার পথ। সে একা থাকতে বড় ভয় পেত ছেলেবেলায়।
0: নিজের মোহেতে থাকো, ভয় পেত সেটা তোমার বানানো। শান্তনু কি ভয় পাবার ছেলে? ছেলেবেলায় সাঁতরে গঙ্গা পার হয়েছিল, সবাই তটস্থ কি হয় কি হয়, শান্তনু ঠিক কে পৌঁছলো ওপারে। শান্তনু কি ভয় পেয়েছিল?
1: কি জানি, তুমি যে কি বলো।
0: একা তো চলে না সে, অনেকের সঙ্গেই তো সে চলতে ভালোবাসে। চলতে চলতে কোনো দিকে তাকাতো না, শুধু সামনের দিকে থাকতো চোখ। একরোখা ছেলে, কারো কোনো বাধা মানত না, নিষেধে তর্জনী ওকে হারুষকে দিত। সাথী, ওইদিকে দেখো দেখো দেখো, ওই গাছটার দিকে। নতুন পাতা গজাচ্ছে,
1: এই তো সময়।
0: তুমি কিছু মনে করতে পারছো সাথী?
1: তুমি বলো।
0: শান্তনু যখন যায় তখন ছিল পাতা ঝরার দিন,
1: বলেছিল কোনো চিন্তা করো না আমি ঠিক ফিরে আসব, বলেছিল কাজ শেষ হলেই বাড়ি ফিরে তোমার হাতে মাখা ভাতের গ্রাস খাবো যেমন খেতুম ছেলেবেলায়। কতদিন খেতে বসে ভাবি, এখন যদি শান্তনু এসে বলে ভাত দাও মা, বড় খিদে পেয়েছে।
0: সবাই ক্ষুধার্থ সাথী, বড় খিদে চরাচর জুড়ে। অমাবস্যা কি লেখায় ভাঙা চাঁদ, গভীর নীলিমা দিগন্তে ছড়ায় শুধু খুদ কাতরতার বিষণ্ন নিঃশ্বাস। গাছে নতুন পাতা এসেছে, নতুন পাতা, নতুন পাতা সাথী। নতুন পাতা মানে নতুন সময়, নতুন জীবনের অঙ্গীকার।
1: শান্তনু বলেছিল, দেখো মা আমরাও একদিন নতুন জীবন আনবো। কার কথা বলেছিল, কেন বলেছিল? তাহলে সে এতদিন কোথায় রয়েছে?
0: কোথায় রয়েছে সে যদি আমরা জানতাম।

0: একদিন বললে, বাবা আমি চললুম, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি প্রশ্ন করো না, এই তার কথা, কোনো প্রশ্ন করতে পারবো না। তবে কি নিয়ে আমরা বাঁচি?
1: শেষ চিঠি, তাও 3 মাস আগে লিখেছি। দারুণ আছি, শস্যের গন্ধ বুকে নিয়ে শুয়ে থাকি, মা গো মাটির আলিঙ্গনে সারা রাত স্বপ্ন দেখি, ঘুম ভাঙলে সূর্যের আলো মুখে এসে পড়ে, দু চোখ ভরে দেখি অপূর্ব নিসর্গ দৃশ্য, দেখি মানুষের জীবন যাপন, আমি খুঁজি জীবনের মানে।
0: জীবন কি জানে জীবনের মানে?
1: তোমার দার্শনিকতায় তা পাওয়া যাবে না। শান্তনু তাই বুঝি খুঁজতে গিয়েছে তাকে সরজমিনে। এই 4 দেওয়ালের মাঝখানে ধরা বাঁধা জীবন কাটিয়ে গেলাম আমরা ফ্রেমে বাঁধানো ছবির মতন, তার বাইরে জীবনের বিশাল ক্যানভাস রয়ে গেল ধরা ছোঁয়ার বাইরে। কিছু বুঝতে না বুঝতেই কখন যে গড়িয়ে গেল সময়, শান্তনু তা চাইনি।

0: কে কে দেখো তো সাথী,
1: কোনো দুষ্ট ছেলে বোধহয় কড়া নেড়ে চলে গেছে। সিঁড়িতে দুর্দার শব্দ শুনলুম, কড়া নাড়া ওদের একটা খেলা, যেন বলতে চায় দরজা খুলে দেখো আমরা এসেছি।
0: হেউ, জীবনের চঞ্চলতা উচ্ছলতার পরিচয়। ওদের কড়া নাড়তে দাও, কেউ তো আর আসে না সত্যি সত্যি কড়া নাড়তে, জং ধরে গেছে, কেউ আর আসে না, কেউ না, শান্তনুর বন্ধুরাও না। তবে কি সবাই যে যার পথে বেরিয়ে পড়েছে সাথী, শুধু তুমি আর আমি ছাড়া? আমাদের জন্য কি কোনো পথ খোলা নেই? আমরা কি এখানে বসেই প্রহর গুনব? একদিন আমাদেরও তো কত স্বপ্ন ছিল।
1: স্বপ্ন আজ অঙ্গার, মনটা পাথর। আমাদের পুরনো শরীর বেয়ে কখন সময়ের লতা গুল্ম জড়িয়ে ধরেছে টের পাইনি। শান্তনু বলতো, মা আমি কখনো গাছ হব না, নিথর নিশ্চল জীবন, দৈনন্দিনে প্রথিত শিকড়। এ জীবন তার কাছে প্রার্থিত ছিল না, কি সে চেয়েছিল আমরা বুঝিনি।
0: বুঝতে চেষ্টাই করনি, শতসিদ্ধ বলে গ্রহণ করেছিলে, সন্তান বলে নিরপেক্ষভাবে দেখতে শেখনি। শুধু তুমি কেন, আমিও তো তাই, ভালো করে কোনোদিন দুদণ্ড কথাও বলিনি। সে থাকতো তার নিজস্ব জগতে একা, যেন এক সমান্তরাল জীবন নিয়ে থেকেছিল একই ছাতের তলায়। বুঝতে পারিনি।
1: শান্তনু বলতো, মা তোমার জন্যেই আমি এত দেরি করে বের হচ্ছি পথে, মায়ার বন্ধন কাটাতে সময় গেল, এবার তাহলে বিদায় দে মা, ঘুরে আসি।
0: কি কি হলো সাথী?
1: কেন কেন আমার আজও কথা মনে হলো? কেন আমি মুখ দিয়ে ও কথা উচ্চারণ করলাম?
0: ও তো তোমার সঙ্গে ঠাট্টা করেছিল সাথী, ওরকম খুনসুটি তো সবসময় করত, ওটা ওর বলার ধরন, চমকে দিত চাইতো তোমায়, তুমি উতলা হতে।
1: ও কি জানতো না ওর মাকে? ও কি জানতো না আমি কেন ভয় ভয় থাকতাম সব সময়? ওকে নিয়েই তো আমাদের বেঁচে থাকা, ও কি জানতো না?
0: জানো সাথী, শান্তনুকে আমার মতোই দর্শনে পেয়েছিল, জীবনের একটা নতুন ব্যাখ্যা সে খুঁজে পেয়েছিল তার দর্শনে, তাই ঘর তাকে আটকে রাখতে পারেনি, ওকে ডেকে নিয়েছিল দূরের নক্ষত্র।
1: আমরা কি কোনো দিন নক্ষত্রের দিকে তাকিয়ে তার কথা শুনিনি অরুণাভ? ভোরের শিশিরে টলমল রোদের ছোঁয়ায় আমরাও কি খুঁজিনি নীলিমার রহস্যময়তা?
0: সময় সব বদলে দেয়, কিছুই আর এক থাকে না। আমরা বদলে গেছি সাথী, তুমি ইচ্ছে করলেও আর ফিরে যেতে পারবে না বছর পঁচিশে। নদী তার স্রোতের জলের ধারা নিয়ত বদলায় নতুন করে প্রতিদিন, আমরাও তাই। তুমি মিশে মিশে পুরনো বেদনা খুঁড়ে ছড়িয়ে দিও না আজ নিঃসঙ্গ প্রহরে।
1: না না, আমি তা চাই না, আমি তো চাই না পেছন ফিরে তাকাতে। শান্তনু তো আমাকে বলতো, মা তুমি স্পর্শকাতর হতে বলো না আমায়, স্মৃতি দুর্বল করে মন, তার চারদিকের সত্যকে উপেক্ষা করে অন্যতর অস্তিত্বে নিজেকে জড়াতে চায়। আমি তা চাই নে অরুণাভ।
0: একদিন তুমি, আমি আর শান্তনু, মনে করে দেখো, শান্তনু তুমি আর আমি।

এই তিনজনে মিলে এই বাড়িতে পরস্পরের সংলগ্ন হয়ে বাস করেছি। ওই চারা গাছটার মতো শান্তনুকে আমরা বড় করেছি, তার প্রতিদিনের বড় হওয়া আমরা দেখেছি, আরো অনেক দেখার স্বাদ ছিল। হঠাৎ বিরুদ্ধ বাতাস এসে সব কিছু ওলট পালট করে দিয়ে গেল। আমরা পড়ে রইলুম, শান্তনু এলো না।

0: উৎসবের জন্য ছেলেরা সবাই মিলেছে, চলছে রিহার্সাল, কুচকাওয়াজ, অজস্র আলোর মালায় সাজানো হবে পথঘাট, সব পাল্টে যাবে, ধুয়ে মুছে পরিষ্কার হবে সব মলিনতা, সুন্দর পোশাকে সবাই সাজবে, আলোয় আলোময় হয়ে যাবে পথঘাট, বাড়ি, শহরের জন্মদিন। ভাবতে পারো অরুণাভ, এই শহরটা 300 বছর পূর্ণ করলো।
1: কি শহর, কি শহর, কি তার বয়স! কেউ কি জাদুদণ্ড ছুঁয়ে বলে দিয়েছিল এই গড়লাম শহর? শহর জন্মায় প্রতিদিন, প্রতিটি মুহূর্তে তার নবজন্ম, মানুষের হাতে হাতে, স্বপ্নে, কর্মে ও স্বপ্নে। তার ইতিহাস প্রত্যেক নাগরিকের বুকের ভেতরে লেখা, তার কোনো অন্যথা নেই।
0: তুমি দেখো জানালা দিয়ে কি উৎসবের সাজে সেজেছে সবাই, শহরকে বুঝে আর চেনাই যাবে না।
1: উৎসব, উৎসব, সাথী সাথী ভালো করে দেখো, তাকাও চারদিকে, খুঁটিয়ে দেখো কারো সঙ্গে শান্তনুর আদল মেলে কিনা। সবার সঙ্গে চলতে সেও ভালোবাসত, উৎসবের আনন্দে সেও যদি মিশে যায় জনতার ভিড়ে। এখন নতুন পাতার সময়, খেয়াল আছে তোমার? ওই দেখো, দেখো গাছে গাছে পাতার সবুজ।
0: উৎসবে সবাই যাবে, থাক না যে যেরকম করে, আমরা আর কি করে যাব, কেন যাব? কে দিয়েছে, দিতে পারে এই উৎসব? ভরে দিতে পারবে কি আমাদের ঘরের শূন্যতা? জানলাটা বন্ধ করে দি, অসহ্য লাগছে আনন্দের বাড়াবাড়ি, এই আলোকের সাজসজ্জা, এর মধ্যে আমরা নেই, থাকতে পারি না, বাড়ির সব আলো নিভিয়ে দেব, অসহ্য লাগছে আমার কাছে, ইচ্ছে করে কোথাও পালিয়ে যাই।
2: দোহাই দোহাই তোমার সাথী, দম বন্ধ হয়ে যাবে, খুলে দাও, খুলে দাও সব কটি দরজা জানালা, বাইরের হাওয়া আসুক, পৃথিবীর এখন হাওয়া দরকার।

0: পাওয়া পাচ্ছ হরুনাভু? আমি পাচ্ছি না। এ শহরে কোনো নির্মল বাতাস আর অবশিষ্ট নেই। মানুষ তার নিজের দোষে নির্মল বাতাস হারিয়েছে।
1: শহর তার নিজের ভেতরে ঢুকে যাচ্ছে ক্রমশ, তার চোখের দৃষ্টি থেকে হারিয়ে যাচ্ছে রৌদ্রের স্বপ্ন, নীলিমার অভ্যন্তরে চিলের করুণ চিৎকার, আদিগন্ত ছড়ানো বিপন্নতা নিয়ে সে কি করে আর নিঃশ্বাস নেবে মুক্ত বাতাসে? শান্তনু তো চেয়েছিল বাতাসের গতি ফেরাতে, সে কি ঝড়ের সংবাদ জানত সাথী?
0: ঝড়ের বাতাসে সব জীর্ণ পাতা উড়ে যাবে এই বুঝি তার আশা ছিল। সবকিছু উড়িয়ে ছড়িয়ে চুলের

ধরে নিয়ে গেলে দেখা পেত নীল নির্জন দিগন্ত। নতুন জীবনের ছন্দের স্পন্দনে মাটি তখন উন্মুখ হয়ে থাকে শস্যের জন্য, তার গর্ভের বীজ আকাশের রোদের দিকে স্ফুরিত হয়। শান্তনুর দিনগুলির এই প্রতিশ্রুতি ছিল।

0: এখন নতুন পাতার সময়, পুরনো পাতা কবেই ঝরে গেছে। দেখছো না চারদিকে তাকিয়ে নতুন প্রাণের স্পন্দন, কুসুমের সুগন্ধ, বড় সুন্দর এই বেঁচে থাকার উত্তেজনা।
1: বেঁচে থাকার আর কি মানে আছে অরুণাভ? কোথায় কি উত্তেজনা তুমি দেখছো? এই পাতা ঝরা, পাতা ফিরে আসা, এই সন্ধ্যা হওয়া, আবার ভোরে ফিরে যাওয়া, এই ঋতুচক্রের আবর্তনকে তুমি উত্তেজনা ভাবছো? আমি তো মনে করি এক অন্ধ নিয়মের বেড়া জালে জড়ানো জীবন অঙ্কের নিয়মে চলে, তাতে সৃষ্টির বন্ধনহীন অনিয়ম। বেহিসেবি প্রাণের উজ্জ্বল স্বাক্ষর কোথায় যা শান্তনু রেখে যেতে চায়?
0: বেহিসেবি প্রাণের উজ্জ্বলতা চিহ্ন কি সবসময় খুঁজে পাওয়া যায়? আমরাও কি কম বেহিসেবি ছিলাম সাথী? তুমি মনে করে দেখো, কোনো প্রশ্ন না করে আমার কথায় একদিন সব কিছু ছেড়ে পিছনে ফেলে ঝাঁপিয়ে পড়েছিলে এক অজানা অনিশ্চিত জীবনে। যুবক অরুণাভ, কোনো দিকে না তাকিয়ে তোমার চোখের ওপর চোখ রেখে দেখতে পেয়েছিল অন্য এক অতলতার হাতছানি। কোথাও ঠিকানা ছিল না জীবনকে সেদিন আমরা অন্যভাবেই জানতে চেয়েছিলাম সাথী।

0: দেখো দেখো সাথী, সাথী লক্ষ্মীজি, দরজায় দরজায় কে যেন কড়া নাড়লো।
1: তুমি তুমি পুব শিওরি হয়ে শুয়ে থাকো, ও তো বাতাসের কারসাজি, আমি জানি ভালো করে।
0: বাতাস, বিরুদ্ধ বাতাস আমার সঙ্গে আছে, লুকোচুরি খেয়েছে। আমার সেই পুরনো ব্যথাটা যদি না থাকতো তাহলে বেরিয়ে পড়তুম পথে, পথ আমাকে টানে। আমি আর কতদিন সোচ্চালগ্ন হয়ে স্মৃতিচারণ করব?
1: পথ পথ শান্তনুকেও টেনেছিল, তোমার কাছ থেকেই সে বুঝি পেয়েছিল ফেরারি হওয়ার ডাক। আমার কথা তার একবারও মনে হলো না। ও যে বলেছিল, যেখানেই থাকি না কেন, যত দূরেই যাই, জন্মদিনে একবারটি ফিরে আসব। তিনটি জন্মদিন গেল, ও তো একবারও এলো না। পূর্ণিমার ভরা কোটালের টানে তার জন্ম হয়েছিল, অমাবস্যার সঙ্গে তার চিরকালের আড়ি। তবে কেন যোছনা ভেঙে সে উঠে আসে না সিঁড়ি দিয়ে? তবে কেন দরজায় কড়া নেড়ে সে এসে বলে না, এই তো আমি এসেছি মা, দাও দাও আমার জন্মদিনের পায়েস, আজ শুধু তোমার আঁচল পেতে ওইখানে শুয়ে থাকবো যোছনা বুকে নিয়ে।
0: কাঁদছো সাথী, কান্না দিয়ে কি তাকে ফিরিয়ে আনতে পারবে?
1: যখন ছোট ছিল ভীষণ কাঁদতো, একলা থাকলে একা থাকতে পারত না। আর আর আজ আমাদের একলা ফেলে রেখে
0: ও তো আর একা নয়

0: দরজাটা খুলে রাখো সাথী, হাট করে খুলে রাখো। শুনতে পাচ্ছ না পায়ের শব্দ সিঁড়ি বেয়ে উঠে আসছে? এই সব শব্দের ভিড়ে তার পায়ের শব্দ মিশে আছে। সমতল থেকে সোপান বেয়ে সেই সব শব্দ উঠে আসে আমাদের দরজার সামনে। দরজা বন্ধ দেখে ফিরে যায়। আমি শুনেছি তার পায়ের শব্দ, হাওয়া নয়, পায়ের শব্দ। হাত দিয়ে বন্ধ দরজার কড়া নাড়া, খুলে দাও, খুলে দাও দরজা, আসতে দাও সমবেত পদশব্দের ছন্দ ঘরের ভিতরে। এই ঘরের প্রতিটি দেওয়ালে নিটে বহুদিন কোনো বাইরের হাতের স্পর্শ লাগেনি। এই আসবাবগুলি ম্রিয়মান দুর্বোধ্য পাণ্ডুলিপির মতো পড়ে আছে পাথর ধারের আশায়। তার পাতাগুলো খুলে তুলে ধরো সাথী।
1: দরজা তো ভেজানো আছে, আলতো ছোঁয়া পেলেই খুলে যাবে। তুমি অস্থির হয়েও না অরুণাভু, দিন রাত দরজা ভেজানো থাকে, একটু ধাক্কা দিলেই খুলে যাবে। কোনো আগল দেওয়া নেই।
0: আগল দেওয়া নেই, ধাক্কা দিলেই খুলে যাবে, সেই ভালো, সেই ভালো। অনেক পথ হেঁটে, অনেক গিরি মরু প্রান্তর পেরিয়ে, কংক্রিটের অরণ্য ভেঙে যে আসবে তার কি আর তর সইবে দরজায় কড়া নাড়তে? সে তো বড় শ্রান্ত ক্লান্ত হয়ে আসবে, তার জন্য দরজা খোলা থাকুক। সে যেন আগন্তুক ভেবে ভুল দরজায় কড়া নেড়ে ফিরে না যায়। সাথী, তুমি ঠিক ঠিক সব আয়োজন করে রেখেছো তো, আমি ভালো করে দেখতে পাই না। আমার পাঁজরে ব্যথা, আমার স্মৃতিতে শুধু বেহিসেবি রোদের উজ্জ্বলতা খেলা করে। আমি যেন অন্ধ হয়ে যাই।

0: সাথী, সাথী আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি তুমি কথা বলছো না কেন? কিছু বলো, কিছু বলো। এই এলোমেলো বিরুদ্ধ বাতাসে সব কিছু ওলট পালট হয়ে যায়। আমি আমি কিছু মনে করতে পারছি না। শান্তনু, শান্তনুর পায়ের শব্দ কি মিলিয়ে গেল সাথী? শান্তনুর পায়ের শব্দ, সিঁড়িতে আর কোনো শব্দ নেই কেন?
1: দরজাটা দরজাটা খুলে গেছে দমকা বাতাসে। থাকুক খোলা সারা রাত। আজ পূর্ণিমা, শান্তনুর আজ জন্মদিন। দরজাটা খোলা থাকুক সারা রাত, খোলা থাকুক, খোলা থাকুক, খোলা থাকুক।

আকাশবাণী খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1377। 5000-এরও বেশি মানুষ নিখোঁজ। বিহারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তামিলনাড়ুর 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক টিভিকে নেতৃত্বাধীন জোট ও বিরোধী ডিএমকে দলের প্রার্থী ঘোষণা। ভোটগ্রহণ 6 অক্টোবর। নবম আসিয়ান ভারত কৃষি সংক্রান্ত বৈঠকের ফাঁকে একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

শিবরাজ সিং চৌহান। চীনে ভূমিধসে 16 জনের প্রাণহানি। ফিলিপিন্সে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 5। মহিলাদের এশিয়া কাপের ক্রিকেটের সেমিফাইনালে ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। নেপালে হরপা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1377। উদ্ধারকারী দলগুলি আরও মৃতদেহ উদ্ধার করেছে এবং 5000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। জাতীয় দুর্যোগ রুখী হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে চিতোয়ান জেলায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে 13600-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গত 26 অগস্ট নেপাল তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসে সৃষ্ট হরপাবানে বহু ঘরবাড়ি, যানবাহন, রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়। জলবিদ্যুৎ প্রকল্পগুলির প্রভূত ক্ষতি হয়। চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনের অংশে অন্তত 43 জন নিহত এবং তিব্বতে 500-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে ভারত নেপালে মানবিক সহায়তা জোরদার করেছে। তারা 130 টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কার্যক্রমে সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মী মোতায়েন করেছে। গঙ্গা, সোন, পুনপুন, গণ্ডক ও বাগমতী নদীর জলস্তর কমে যাওয়ায় বিহারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জোরদার করা হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজ। রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, ত্রাণ ও উদ্ধার কাজ আরও জোরদার করা হয়েছে। পাটনা, বৈশালী, সারণ, মুঙ্গের, ভাগলপুর ও আরওয়াল সহ 14টি জেলার 40 লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের সড়ক নির্মাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার কুমার শৈলেন্দ্র রাস্তার উপর কড়া নজর রাখতে এবং জল নেমে গেলেই দ্রুত মেরামতির ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এদিকে খাগাড়িয়ার বালতারা এবং কাটিহারের কুরশেলায় পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আজ ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি আগামী 3 থেকে 4 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কেরালা, মাহে এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। আগামী 15 তারিখ পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকবে বলেও জানানো হয়েছে। তামিলনাড়ুতে টিভিকের নেতৃত্বাধীন সেকুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্স আগামী 6 অক্টোবরের উপনির্বাচনের জন্য তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ক্ষমতাসীন জোট যথাক্রমে ধারাপুরাম ও মাদুরান্তকম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সত্যভামা ও মার্গাতাম কুমারভেলকে মনোনীত করেছে। অন্যদিকে বিরোধী দল DMK মাদুরান্তকম কেন্দ্র থেকে আই পারাথামান এবং ধারাপুরাম বিধানসভা কেন্দ্র থেকে এস সুগানিয়াকে প্রার্থী করেছে। AIADMK নেতৃত্বাধীন জোট অবশ্য এই উপনির্বাচনের জন্য এখনও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এই উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া গতকাল শুরু হয়েছে, চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। আগামী 17 সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই করা হবে এবং প্রার্থীরা 19 সেপ্টেম্বর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। উল্লেখ্য, AIADMK 2 বিধায়ক মারাগাথাম কুমারভেল এবং সত্যভামা তাঁদের বিধানসভা সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে TBK-তে যোগ দেওয়ায় মাদুরান্তকম ও ধারাপুরাম আসন দুটি শূন্য হয়ে যায়। টিভিকে বিধায়ক VS বাবুকে আজ ভোরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোলাথুর বিধানসভা কেন্দ্রের 75 বছর বয়সী এই বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী MK স্টালিনকে পরাজিত করেছিলেন। পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী ও BJP নেতা ভগত চুন্নিলাল প্রয়াত, বয়স হয়েছিল 94 বছর। জলন্ধরে দীর্ঘ অসুস্থতার পর তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মালয়েশিয়া, তিমুর লেস্তে এবং মায়ানমারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 9ম আসিয়ান ভারত কৃষি ও অরণ্য বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ বিন সাবুর সঙ্গে বৈঠকের সময় শ্রী চৌহান জ্ঞান, দক্ষতা এবং সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময়ের গুরুত্বের উপর জোর দেন। তিমুর লেস্তের কৃষিমন্ত্রী মার্কোস দ্য ক্রুজ কৃষিক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া শ্রী চৌহান মায়ানমারের কৃষিমন্ত্রী মিন নাউয়ের সঙ্গেও বৈঠক করেন। ব্রিক সম্মেলনের প্রাককালে নিরাপত্তা জোরদার করতে জাতীয় রাজধানী জুড়ে আজ থেকে চলতি মাসের 14 তারিখ পর্যন্ত ড্রোন সহ অন্যান্য ছোট আকাশযানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। এই বিধিনিষেধ আগামী সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।

0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতে জাপান এয়ারসেল ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথম সফরকে ভারত জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এই সফর উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান আস্থা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন। শ্রী সিং জানান, নতুন দিল্লিতে গত মাসে জাপানের প্রতিরক্ষামন্ত্রী সিনজিরো কোজুমির সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই এই পদক্ষেপ। বীর গার্জিয়ানের মতো যৌথ মহড়া ও পারস্পরিক সফরের আদান প্রদান এই সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলবে বলেও তিনি মন্তব্য করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে অতিবৃষ্টির জেরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। সেদেশের জিয়াংশি প্রদেশে সুইচুয়ান কাউন্টির তিনটি শহর জুড়ে এই প্রাণহানির ঘটনাগুলির খবর পাওয়া গেছে। চীনের পূর্ব উপকূলে টাইফুন সাউডেলের কারণে পরপর টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হয়। ভূমিধসের জেরে গাওপিং শহরে ১৩ জন, জু আনওয়েতে ২ জন এবং তাংহুতে ১ জন প্রাণ হারিয়েছেন। সুইচুয়ান কাউন্টি থেকে প্রায় ১৮,০০০এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টির ফলে পার্শ্ববর্তী হিউনান প্রদেশে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখ্য, টাইফুন সাউডেল গত ২৮ অগস্ট ঝেজিয়াং প্রদেশে প্রথমবার এবং পরবর্তীকালে ৩রা সেপ্টেম্বর ক্রান্তীয় ঝড়ে রূপান্তরিত হয়ে ফুজিয়ান প্রদেশে দ্বিতীয়বার আঘাত হানে। ফিলিপিন্সে পালোয়ান প্রদেশের কাছে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ ৮৬ জন। সেদেশের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, জনপ্রিয় পর্যটন স্থান কোরনের কাছে এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে, ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রী এবং ক্রু সদস্য সহ ওই ফেরিতে ১৩৪ জন ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী নভেম্বরের নির্বাচনের আগে ইরান যুদ্ধ শেষ হবে বলে তিনি মনে করেন না। একই সঙ্গে নির্বাচনের আগে তেলের দাম কমবে না বলেও তিনি মন্তব্য করেন। এদিকে ট্রাম্প গতকাল বলেন, নির্বাচনের পরেই অবিলম্বে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইরান আমেরিকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, তবে এই দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ পেশ করেননি। স্লোভেনিয়ায় নিজেদের প্রথম দূতাবাস চালু করল ইসরায়েল। লিবলিয়ানায় উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন জার এই ঘটনাকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন। এই দূতাবাস বৃহত্তর সংলাপ ও সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে স্লোভেনিয়ার বিদেশমন্ত্রী টোন কাইজার আশা প্রকাশ করেন। এদিকে স্লোভেনিয়ার শতাধিক প্যালেস্তাইনপন্থী বিক্ষোভকারী জড়ো হয়ে দূতাবাস বন্ধের দাবি জানান। এর আগে স্লোভেনিয়ার পূর্ববর্তী মধ্য বামপন্থী সরকার ২০২৪ সালে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল এবং ২০২৫ সালে ইসরায়েলের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইরানের হরমুজগান প্রদেশের কেসম দ্বীপ, সিরিক ও মিনাপ প্রদেশ সহ উপকূলীয় অঞ্চল জুড়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে সৌদি আরবের কিং পাহাদ বিমান ঘাঁটির কাছেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তায়েফ শহরেও অন্তত ২টি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলেও জানা গেছে। মহিলাদের এশিয়া কাপের ক্রিকেটের সেমিফাইনালে আজ দুবাইয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত। অন্যদিকে গ্রুপ বিতে দ্বিতীয় স্থান থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে আগামীকাল পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৭। ৫,০০০এরও বেশি মানুষ নিখোঁজ। বিহারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তামিলনাড়ুর ২ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক টিভিকে নেতৃত্বাধীন জোট ও বিরোধী ডিএমকে দলের প্রার্থী ঘোষণা। ভোটগ্রহণ ৬ অক্টোবর। নবম আসিয়ান ভারত কৃষি সংক্রান্ত বৈঠকের ফাঁকে একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। ডিঙ্গা, ছোট্ট একটা শব্দ, কিন্তু উচ্চারণ করলেই চোখে ভেসে ওঠে নদীর বুকে ছোট্ট একটি নৌকা, যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে অতলে, কিন্তু ডোবার ভয়কে পেছনে ফেলে অকুল জলে ভেসে চলে সে আপন গতিতে। বাংলা ব্যান্ড ডিঙ্গাও এভাবেই গানের সমুদ্রে তাদের ডিঙ্গাটিকে ভাসিয়েছিল সেই ২০০২ সালে। আর তারপর না, আগে একটা গান শুনি, তারপর না হয় গল্প হবে।

বাংলা ব্যান্ড ভূমি ছেড়ে অভিজিৎ বোস, যিনি ঝুপ্পা নামে খ্যাত, একটা নতুন ব্যান্ড গড়ে তোলার তাগিদ অনুভব করলেন। কারণ গান ছাড়া আর কিছুই তিনি ভাবতে পারেন না। জুটেও গেল গান পাগল আরও বেশ কয়েকজন। লোকগানের আঙ্গিকে বাঁধতে লাগলেন তারা একের পর এক গান।

তবে ডিঙা বাওয়া খুব সহজ ছিল না অভিজিৎ মনোজ উৎপলদের, কারণ তাদের ডিঙা গানের সমুদ্রে ভাসার আগে বাংলা ব্যান্ডের জগতে ছোট বড় মিশিয়ে প্রায় 100টি ব্যান্ড তখন তাদের গানের তুড়ি নিয়ে মাঝ সমুদ্রে। আর সেই সময় ছোট্ট একটি ডিঙা নিয়ে এই অতল গানের সমুদ্রে পাড়ি দেওয়া, না, তাদের সাহসিকতার তারিফ করতে হয়। তবে যে গানটি এখন আপনারা শুনবেন, তা শুনলেই বুঝতে পারবেন যে কেন এত তাড়াতাড়ি তারা মানুষের মন জয় করে নিতে পেরেছিল। শুনুন।

লোকগানকে আশ্রয় করার মূল কারণ হিসেবে তারা বলছেন যে লোকগানের বিশ্বময় ব্যাপ্তি। তবে ষাটের দশকের বিখ্যাত সুরকারদের গানগুলোকে নিয়েও তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেছেন, বাদ পড়েনি লালন ফকিরের গানও। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আমরা শেষ করব, তবে যেতে যেতে এমন একটি গান ডিঙা বাংলা ব্যান্ডে শোনাবো যে যার রেশ আপনাদের কানে থেকে যাবে বহুক্ষণ। শুনুন এই গানটি।

0: শুনছিলেন বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন মিড ডে নিউজ।
1: This is Akashwani and I am Valsa Williams with the midday news. The headlines. Prime Minister Narendra Modi meets philanthropist Prince Rahim Agha Khan V in New Delhi, discusses partnership in healthcare, rural development, youth and women's empowerment. WHO chief Dr. Tedros Adhanom Ghebreyesus praises India's significant health gains in maternal and child care and non-communicable diseases.

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 15 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:15। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় দেখা যাবে প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম, ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ সর্বনিম্ন পরিমাপ ছিল যথাক্রমে 96% এবং 66%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 003.0 মিলিমিটার।

পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জানানো হচ্ছে যে গতকাল উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী এলাকার উপর অবস্থানরত একটি উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত আজ 10ই সেপ্টেম্বর 2026 তারিখে একটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এবং আজ ভারতীয় সময় সকাল 5:30 উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপর অবস্থান করছিল। আজ সকাল 8:30 ওই একই স্থানে অবস্থান করছিল। এর প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূল ও উত্তর বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় আজ ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার হতে পারে, তবে তা বৃদ্ধি পেয়ে কখনো কখনো সর্বোচ্চ 55 কিলোমিটারও হতে পারে। মৎস্যজীবীদের 10/9/2026 থেকে 11/9/2026 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূল বরাবর এবং উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। মৎস্যজীবীদের জন্য ঘোষণাটি শেষ হলো। আবহাওয়ার পূর্বাভাস শেষ হলো।

এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের আজকের কিছু অনুষ্ঠানের কথা। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর বিষয়ে ওয়ার্ল্ড সুইসাইড ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, অতিথি রত্নাবলী রায়, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনা ব্রততী দাস। বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা সোনারপুর মহাবিদ্যালয় থেকে। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, উত্তম সর্বোত্তম পর্ব 2। এই অনুষ্ঠানে আলাপচারিতায় থাকবেন মাধবী মুখোপাধ্যায়, সাধন কুমার বাগচি, চৈতালি মল্লিক, সঙ্গে শর্মিষ্ঠা সরকার। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, বলবেন ডক্টর সৌভিক দুবে। 7:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেশ রাগে খেয়াল পরিবেশন করবেন শুভ ঘোষ, তাকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়মে হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। প্রথম গানটির, যেটি আজকে অনুরোধের আসরে প্রথম শোনাব, সেটির অনুরোধ এসেছে চাপরাইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। অনুরোধ করেছেন এস এম

পরবর্তী গানের অনুরোধ করেছেন পলাশ পোড়েল কুলডাঙ্গা হাওড়া থেকে। তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

পরবর্তী গানটির অনুরোধ এসেছে তেলিপুকুর শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে। অনুরোধ করেছেন শিবির কুমার বেতাল, সপ্তদীপ বেতাল ও মিতালী বেতাল। তারা লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

পরবর্তী গানের জন্য অনুরোধ পাঠিয়েছেন ফারুক আহমেদ, লাকি, লাবিব ও দিশা, উলিপুর, কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে। তারা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্না দের সুরে মান্না দের কণ্ঠে শুনতে চেয়েছেন।

এবারের গানটির জন্য অনুরোধ করেছেন প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, বিশ্বজিৎ হাজরা, যাদব বিশ্বাস, সুনীল বিশ্বাস ও আনারুল ইসলাম। অনুরোধটি এসেছে টেঙ্গাখালী বাজার, মাগুরা, বাংলাদেশ থেকে। তারা শুনতে চেয়েছেন হৈমন্তী শুক্লার কণ্ঠে "আমার বলার কিছু ছিল না"।

পরের অনুরোধটি জানিয়েছেন মেহেদি হাসান মামুন, নার্গিস পারভিন ও আজিজ খান। অনুরোধটি এসেছে জিয়নপুর চরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ ঢাকা বাংলাদেশ থেকে। তারা কিশোর কুমারের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

পরের গানটির অনুরোধ এসেছে ভক্তনগর কৃষ্ণনগর নদিয়া থেকে। অনুরোধ পাঠিয়েছেন অসীম মণ্ডল, প্রমীলা মণ্ডল, প্রকাশ বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাস।

এতক্ষণ শুনলেন অনুরোধের আসর। আপনাদের সঙ্গে শ্রবণ সাহচর্যে ছিলাম আমি মৈত্রী বন্ধু পাপড়ি ভট্টাচার্য।

নমস্কার আমার দুই বাংলার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সুমা মুখোপাধ্যায় আজ আপনাদের সঙ্গে। আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বদলে যাওয়া অনেক অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের তো এগিয়ে যেতে হয়, আর সেই এগিয়ে যাওয়ার মুহূর্তে অনেক বাধা আসে। যা কিছু ভেবেছি তার পুরো অন্য কিছু হয়ে চলেছে জীবনে, কত বাধা কত কিছু। আজকে এমন একটা দিন যেই দিনে আমরা ভেবে দেখব সেই সব মানুষগুলোর কথা, জানবো কেন তারা সেই কাজ করলেন, জানবো কিভাবে নিজেদের ভালো রাখা যায়, জানবো কিভাবে আজকের দিনটা আমরা উদযাপন

0: করতে পারি আজকের দিনের তাৎপর্য কি। আজকে 10th September, ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। আর এরকম একটা দিনে আমরা স্টুডিওতে পেয়েছি এমন একজন মানুষকে যিনি আজকে আপনাদের জীবনের যা যা কিছু ঘটে চলা, অন্য রকম যা কিছু আপনারা ভেবেছেন তার মধ্যে থেকে আপনাদের আরও ভাবতে সাহায্য করবে, আরও বেশি করে পজিটিভ থাকতে আপনাদের অনুপ্রাণিত করবে। আজকের অতিথি শ্রীমতী রত্নাবলী রায়। ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে-তে মহিলাদের আসরের স্পেশাল অনুষ্ঠান, তাই চলে যাই সোজাসুজি আমাদের আজকের অনুষ্ঠানে, যেখানে আমরা আপনাদেরকে শোনাব কিভাবে আমরা এই যে প্রিভেনশন নিতে পারি। আমাদের বিভিন্ন সময় আমাদের আশেপাশে ঘটে চলা বিভিন্ন মানুষের জীবনে এমন কিছু ঘটনা যা কখনোই আমাদের ভাবনার মধ্যে ছিল না কিন্তু হয়ে গেছে, তাহলে কি হবে, বেরোবার পথ নেই। যারা ভাবছেন এই সময় দাঁড়িয়ে যে না আর বোধহয় জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা গেল না, তাদের জন্য, তাদের সকলের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান, চলুন শুনে নিই। স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন মনোসামাজিক কর্মী শ্রীমতী রত্নাবলী রায়। আপনাকে স্বাগত দিদি।
1: নমস্কার সোমা, তোমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের আমার নমস্কার।
0: 10th September আমরা ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে হিসেবে প্রত্যেক বছর পালন করি। প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করতে ইচ্ছে করছে যে এই দিনটা আমরা পালন করি কেন, কি তাৎপর্য রয়েছে এই দিনটার?
1: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি আমাদের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা দেখব শিশুদের আত্মহত্যা প্রবণতা সাংঘাতিক বেড়ে গেছে, এবং গত বছরের কিছুটা আগে সারা বছরে প্রায় 11,000 শিশু আত্মহত্যা মারা যাওয়ার চেষ্টা করেছেন, এবং গত এক বছরে সেটা কমে আমরা 10,000-এ আনতে পেরেছি। আমাদের আত্মহত্যার পরিসংখ্যান আমাদের বলে যে আত্মহত্যা নিয়ে আমাদের অনেক বেশি করে সচেতনতা বাড়াতে হবে, অনেক বেশি কথা বলতে হবে। এবং সবথেকে বড় কথা, এটা তো একটা দিনের বিষয় নয়, এটা তো শুধু 10ই সেপ্টেম্বরের বিষয় নয়, এটা তো সারা বছরের বিষয়, এবং নিরবিচ্ছিন্নভাবে এটা নিয়ে কাজ করা দরকার, উদ্যোগ নেওয়া দরকার, এবং অনেকেই কাজ করছেন এই বিষয় নিয়ে। এর দুটো তিনটে কারণ আছে। এক হলো, আমরা যদি একটা দিন বিশেষ করে নির্দিষ্ট করে রাখি তাহলে যেটা সুবিধে যে সারা বিশ্বের নজর সেটার উপরে এসে পড়ে। দ্বিতীয় কথা হলো, সরকারি যারা আধিকারিক রয়েছেন, সরকারি নীতি প্রণয়নকারী যারা রয়েছেন, তারা এই দিনটাকে ঘিরে কিন্তু তাদের নীতি বলুন, নিয়ম বলুন, প্রোগ্রাম বলুন, প্রকল্প বলুন, সেগুলো নিয়ে পর্যালোচনা করতে পারেন। তিন নম্বর, যেসব পরিবারের মানুষ বা সদস্যরা আত্মহত্যায় মারা গেছেন, আসলে সেই সমস্ত মৃত মানুষদের স্মরণ করার দিনও বটে এটা।
0: এই যে আত্মহত্যায় মারা যাওয়া, স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেক বছরের মতোই এবারেও নিশ্চয়ই একটি থিম রয়েছে। সেই থিমের এবারের বিষয়ে কি রাখা হয়েছে?
1: খুব চমৎকার একটি বিষয়, সেটা হলো ইংরেজিতে যেটা বলা হয়েছে ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন, অর্থাৎ কাজের মাধ্যমে আশার আলো জ্বালানো। এবার অ্যাকশন ইংরেজিতে তার বাংলা প্রতিশব্দ শুধুমাত্র কাজ নয়, এই কাজের মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে, এই কাজের মধ্যে ভালোবাসা রয়েছে, এই কাজের মধ্যে বন্ধুত্ব রয়েছে, এই কাজের মধ্যে সহমর্মিতা রয়েছে, এই কাজের মধ্যে সমব্যথি হওয়া রয়েছে, এই কাজের মধ্যে সহযাত্রী হওয়ার বিষয় রয়েছে। সুতরাং কাজ মানে শুধু 9টা-5টা কাজ,

0: তার মাধ্যমে আশা জাগানো তা কিন্তু নয়। অর্থাৎ আমাদের পরস্পরের প্রতি পরস্পরের যে বিশ্বাস, যে ভালোবাসা, সেটাকে পুঁজি করেই আশার আলো জ্বালানো। কারণ আমি বিশ্বাস করি প্রতিটি আত্মহত্যার ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
1: এখানে কিন্তু একটা আশার আলো জাগে যে আপনারা যারা প্রতিনিয়ত এই কাজগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন এবং মানুষকে কোথাও একটা তাদের মানসিকভাবে তারা যখন বিধ্বস্ত, তাদেরকে আপনারা তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, খোলা মনে কথা বলছেন, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন, ঠিক কোন জায়গায় তারা একটু সহমর্মিতা পেলে তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, আপনারা সেই পথটা অনুসন্ধান করার চেষ্টা করছেন, তাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলে, তাদের সঙ্গে প্রতিনিয়ত একটা সংযোগ স্থাপন করে। কিন্তু এই সুইসাইড নিয়ে আমাদের কিছু প্রচলিত ধারণা রয়েছে, আমি সেই ধারণাগুলো এক এক করে আপনার থেকে জানতে চাইব।
0: এটা শুধু যে মনোসমাজকর্মী বা সমাজকর্মীদের কাজ আত্মহত্যা প্রতিরোধ করা তা কিন্তু নয় সোমা। সেখানে আমার ভূমিকা আছে, তোমার ভূমিকা আছে, প্রতিবেশীদের ভূমিকা আছে, পরিবারের ভূমিকা আছে, বন্ধুদের ভূমিকা আছে, অর্থাৎ বৃহত্তর সমাজের একটা বড় ভূমিকা আছে। আমাদের সেইটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং বারংবার যেটা মনে রাখতে হবে যে পারস্পরিক সম্পর্ক এবং ফিরিয়ে দেওয়া এবং ইংরাজিতে যেটা আমরা বলি মিউচুয়ালিটি, সেইটা কিন্তু বরাবর রাখতে হবে। এই যে আমার বাড়িতে হচ্ছে না ওর বাড়িতে হচ্ছে, অর্থাৎ আমাকে সেটা স্পর্শ করবে না, এমনটা কিন্তু নয়। কারণ আমরা সত্যি সত্যিই পরিসংখ্যানের জায়গা থেকে এখন বলতে পাচ্ছি না যে ওই ব্যক্তিটি আসলে খুব নিরাপদ এবং এপাড়ার দিদি আসলে অতটা নিরাপদ নন, অমন এখন আসলে বলা যাচ্ছে না। তুমি কিছু মিথের কথা বলছিলে, ভ্রান্ত ধারণার কথা বলছিলে, আমরা সত্যি সত্যি এই কথাগুলো কিন্তু শুনি এবং আমরা শুনি তথাকথিত শিক্ষিত ব্যক্তিদের থেকেও এই কথা শুনি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যে মানুষটা আত্মহত্যায় মারা যাওয়ার কথা ভাবছেন, তিনি আসলে এমন মনোকষ্টে ভুগছেন যেখানে তিনি একেবারে কার্নিশে এসে দাঁড়িয়েছেন, যেখান থেকে তার মনে হচ্ছে যে সেই কার্নিশ থেকে ঘরের মধ্যে আসাটা একটা বিরাট কর্মকাণ্ড, যেটা উনি পেরে উঠবেন না, এবং এর মধ্যে এক ধরনের মানসিক যন্ত্রণা আছে, যেটা আমরা গবেষণার থেকে জেনেছি যে সেই মানুষটি আসলে সংকেত কিন্তু আমাদের দিচ্ছেন, কিছু না কিছু সংকেত দিচ্ছেন। আমরা সেই সংকেতগুলোকে আসলে অনেক উপেক্ষা করে করে চলি, ও কিছু নয়, ও কিছু নয়। কিন্তু তারা দুর্বল চিত্ত বলে তারা আত্মহত্যায় মারা যাওয়ার চেষ্টা করছেন কিংবা তারা নাটক করছেন, এ দুটো কোনোটাই বাস্তবসম্মত নয়। তাদের জীবনের যন্ত্রণা, তাদের জীবনের মনোকষ্ট, তাদের জীবনের বিষণ্ণতা তাদের এমন একটা জায়গায় ঠেলে দিয়েছে যেখানে সেই মানুষটি মনে করছেন যে আত্মহত্যায় যদি আমি মারা যাই, আমার ভেতরের যে দুঃখ কষ্ট পেন আছে সেই পেনটার থেকে আসলে আমি মুক্তি পাব, ফাইনালি মুক্তি পাব। সেই জায়গায় আমরা বিষয়টাকে দেখি। বল চরিত্রের লক্ষণ আসলে তা তো নয়, চূড়ান্ত সিদ্ধান্ত কখনো কখনো আমাদের মনে হয় তাৎক্ষণিক, কখনো কখনো মনে হয় খুব ইম্পালসিভ, কিন্তু আসলে তো তা নয়। আমাদের গবেষণা এটাও বলছে যে দীর্ঘদিন জমে থাকা মানসিক চাপ, ট্রমা, বিষণ্ণতা, চরম একাকিত্ব, এই হঠাৎ করে তাৎক্ষণিক একটা কাজ করতে তাকে ঠেলে দেয়।
1: মানে দীর্ঘদিন ধরে জমতে থাকে মেঘ মনের কোণে,
0: দীর্ঘদিন ধরে, ভারী সুন্দর বললে, দীর্ঘদিন ধরে জমতে থাকে মেঘ এবং হঠাৎ করে সাংঘাতিক বাজ পড়ে, কিন্তু তার আগে যে সে গুড় গুড় গুড় গুড় গুড় গুড় করে আওয়াজ দিচ্ছিল, আমরা সেগুলোকে একদম গ্রাহ্য করিনি।
1: আসলে এই যে আপনি একাকিত্বর কথা বলছিলেন, এই সামাজিক একটা সংকটের মধ্যে দিয়ে তো অবশ্যই চলেছি প্রতিনিয়ত, যে কোথাও আমাদের এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, আপনি শিশুদের সুইসাইডের যে

0: প্রবণতা সেটা অত্যধিক হারে বেড়ে গেছে, এবং সেটা নিয়ে সেটার পেছনেও কিন্তু সেই সামাজিক সংকটগুলোই বোধহয় দায়ী।
1: হ্যাঁ, খানিকটা সামাজিক সংকট, খানিকটা পারিবারিক সংকট, এবং আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। আমরা দীর্ঘদিন ধরে আত্মহত্যাকে একটা নৈতিকতার আয়না দিয়ে দেখেছি এবং একটা আইনের আয়না দিয়ে দেখেছি। আসলে আমাদের এই দুটো দেখাকে প্রশ্ন করতে হবে এবং এটাকে দেখতে হবে জনস্বাস্থ্যর একটা বিষয় হিসেবে। এটা আইনি বিষয়ও নয়, আর এটা তো নৈতিক বিষয় নয়ই। কারণ তোমার নিশ্চয়ই মনে আছে, এবং আমাদের যারা আজকে বেতার অনুষ্ঠান শুনছেন তারাও নিশ্চয়ই অনেকেই স্মরণ করবেন, যে আত্মহত্যার মারা যাওয়া বা আত্মহত্যার অ্যাটেম্পট করা, এই দুটোই অপরাধের চিহ্ন হিসেবে দেখা হতো এবং পুলিশকে ইন্টারফিয়ার করতে হতো, কেমন? কিন্তু এই নতুন মানসিক স্বাস্থ্য শুশ্রূষা আইন আসার পরে একটা বড় জায়গা যেটা এসছে সেটা হলো এই আত্মহত্যার ক্ষেত্রে অপরাধীকরণ আর করা যাবে না, এটাকে জনস্বাস্থ্যের বিষয় হিসেবে দেখা হবে এবং তার জন্যে কোনো অপরাধ বা ন্যায় সংহিতার কোনো বিশেষ ধারা আর দেওয়া যাবে না। এটা হলো দৃষ্টিভঙ্গির প্রথম বদল। দ্বিতীয় হলো যে দীর্ঘ দিন ধরে একটা লজ্জা বা অপবাদ এই আত্মহত্যার সঙ্গে জড়িত আছে। সময় এসেছে লজ্জা এবং অপবাদ দুটোকেই প্রশ্ন করার, চ্যালেঞ্জ করার। কারণ হলো যে আমরা যদি বিশ্বাস করি যে একটা মানুষের বা একজন মহিলার স্ট্রেস থেকে তার এই আত্মহত্যার প্রবণতা তৈরি হচ্ছে, তাহলে আমাদের সেটাকে অ্যাড্রেস করতে হবে। এটার মধ্যে কোনো লজ্জাও নেই, এটার মধ্যে কোনো অপরাধও নেই, এটা একটা সামাজিক বিষয় এবং কখনো কখনো এটা একটা রাজনৈতিক বিষয়ও বটে।
0: আমাদের যত দিন যাবে আমাদের এই ধারণাগুলো, আমাদের পরিবর্তনের প্রয়োজন রয়েছে, এবং আপনারা তো প্রতিনিয়ত সেই নিয়েই কাজ করছেন। তা আপনাদের কাছে যখন কোনো মানুষ আসেন, তার পরিবারের লোক হয়তো তাকে সঙ্গে করে নিয়ে এসেছে, তাদের আপনারা মূল্যায়নটা ঠিক কিভাবে করেন?
1: আমি না এখানে ভারতের একজন খ্যাতনামা সুইসাইডোলজিস্টের কথা বলতে চাই। আমি সরাসরি তার কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছি। তার নাম হলো ডক্টর লক্ষ্মী বিজয় কুমার। তিনি আমাদের দেশের সুইসাইডোলজিস্ট এবং তিনি আমাদের দেশে সুইসাইড প্রতিরোধ যে নীতি আছে সেটা উনি সরকারের জন্য, ভারত সরকারের জন্য তৈরি করেছেন এবং অন্যান্য প্রচুর রাষ্ট্রের জন্য তিনি সেটা তৈরি করেছেন। তিনি মূলত বলেন যে আমাদের তিনটে ধাপে মূল্যায়ন করতে হবে। একটা হলো যে একদম মৌলিক জায়গায়, যে যে কেউ এসে আমাদের যখন বলছেন যে আমি আত্মহত্যায় মারা যেতে চাই বা আমার সুইসাইডাল আইডিয়েশন হচ্ছে, তাকে যতটা সম্ভব বিচার না করে শুনতে হবে। কারণ আমরা প্রায়শই নন জাজমেন্টাল শব্দবন্ধটি ব্যবহার করি, কিন্তু আসলে এটা তো একটা মূল্যবোধ, এটা কিন্তু দৈনন্দিন চর্চা এবং দৈনন্দিন জীবনের মধ্যে আনতে হবে। অতএব সেই মানুষটাকে বিচার না করে আমাদের প্রথমেই দেখতে হবে যে এক, তার আত্মহত্যার চিন্তা কতটা তীব্র, এবং সেই তীব্রতা দিয়ে আমাদের এটাও দেখতে হবে যে তিনি যে পরিকল্পনাটি করেছেন সেই পরিকল্পনাটি ঠিক কতটা সময় ধরে করেছেন এবং কোন গভীরত্বে গিয়ে করেছেন। এটা হলো এক নম্বর। দু নম্বর হলো যে সাম্প্রতিক কোনো অনুঘটক আছে কিনা, অর্থাৎ রিসেন্ট কোনো স্ট্রেসার আছে কিনা, অর্থাৎ পরীক্ষায় ব্যর্থতা আছে কিনা, সম্পর্কে বিচ্ছেদ হয়েছে কিনা, পারিবারিক বা অর্থনৈতিক সংকট আছে কিনা ইত্যাদি। এবং তৃতীয় হলো যে সহযোগিতার পরিবেশ আছে কিনা, অর্থাৎ তার পাশে থাকার মতন কোনো সহানুভূতিশীল বন্ধু বা পরিবার আশ্রয় আছে কিনা, এবং অতীতের হিস্ট্রি কি আছে। কারণ আমরা দেখেছি কখনো কখনো যারা অনেকবার সুইসাইডের কথা বলেন বা সুইসাইড আইডিয়েশন করেন, তারা হয়তো খানিকটা হলেও

0: অনেক বেশি স্পর্শকাতর। কাজেই এই চারটে ধাপে আমরা মূল্যায়ন করি।
1: আশেপাশের মানুষদের একটা ভূমিকা থাকছে, পরিবারের ভূমিকা থাকছে, সমাজের ভূমিকা থাকছে, মানে কোনো একজন মহিলার ওপর দীর্ঘদিন ধরে মানসিক শারীরিক টর্চার হচ্ছে, তাকে যন্ত্রণা দেয়া হচ্ছে, আমি হয়তো তার কাছে এইটুকুনি বার্তা পৌঁছে দিতে পারি যে আমি কি কিছু সাহায্য করতে পারি, বা আমার দ্বারা কি আপনার কিছু সুবিধা হতে পারে। এই যে পাশে থাকা, আমরা বেশিরভাগ সময় ভাবি যে না, আমার বাড়িতে তো হচ্ছে না, ওদের পরিবারের সমস্যার মধ্যে আমার ঢুকে লাভ নেই, কিন্তু এই যে কানে শুনছি, অন্যায় দেখছি, বুঝছি, অথচ আমি কিছু করছি না, আসলে তাহলে তার মৃত্যুর জন্য তো তাহলে আমি কোথাও না কোথাও দায়ী থাকবো।
0: চমৎকার উচ্চারণ। আমি আসলে দায়ী থাকবো কথাটা খুব একটা বলতে চাই না। আমি যদি অন্য কারুকে এই ঘটনার জন্য দায়ী করি, তাহলে কোথাও না কোথাও তাকে আমি আত্মগ্লানিতে ফেলব। আমি সেই আত্মগ্লানির মধ্যে যেতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হলো যে, আমি যদি দেখি আমার পাশের বাড়ির মাসিমা বা বৌদি বা দিদি, তার গায়ে ক্রমাগত হাত তোলা হচ্ছে, তার ওপরে একটা গার্হস্থ্য নির্যাতনের ঘটনা আমি দেখছি, সেখানে আমি বলতে পারি যে হোয়াট সাপোর্ট আই ক্যান অফার, আমি কি করতে পারি, আমার কি কিছু করার আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আজকাল কিছু ঘটনা ঘটলে আমরা দূরে সরে যাই এবং দূর থেকে দেখি যে ওর বাড়িতে এমন ঘটনা ঘটছে। আজ থেকে 10 বছর আগেও এটা ছিল না। 10 বছর আগে রাস্তার কারুর অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে 4-5 জন নেবে তাকে সত্তর হাসপাতালে নিয়ে যেতেন। এই ঘটনা তো ক্রমশ বিরল হচ্ছে। তার কারণ কোথাও আমরা শিখছি যে আমাদের প্রবলেম আমাদের প্রবলেম, ওর বাড়ির প্রবলেম ওর বাড়ির প্রবলেম, অথচ যখন আমরা পাশে থাকার কথা বলছি তখন আসলে এইটাই আমাদের প্রত্যাশা। সামান্য জিজ্ঞেস করা, আমি কি কিছু করতে পারি, তোমাকে কি সাহায্য করতে পারি, তোমার পাশে কি করে দাঁড়াতে পারি বলো, ডাক্তারের কাছে নিয়ে যাব, সামান্য 3-4 বাক্য,
1: কিন্তু তার জন্য অনেকটা,
0: তার জন্য অনেক।
1: বিশেষ করে বিবাহিত মহিলাদের যদি আমরা পরিসংখ্যান দেখি, তাহলে দেখব বিবাহিত মহিলারাই আত্মহত্যায় মারা যাওয়ার পরিসংখ্যানে নিজেদের নাম রেখেছেন বেশি করে।
0: আমরা দুটো জিনিস দেখি, এক হলো যে পুরুষরা আত্মহত্যায় মারা যান অনেক বেশি, আর মহিলারা আত্মহত্যার চেষ্টা করেন অনেক বেশি। দু ধরনের পরিসংখ্যান আমরা পাই। এই মহিলাদের মধ্যে কিন্তু সব ধরনের মহিলারা আছেন, শুধু যারা বায়োলজিক্যাল উইমেন তারা কিন্তু নন, যারা রূপান্তরকামী, যারা রূপান্তরিত, যারা একল মহিলা, সব ধরনের মহিলাদের ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি, এবং তার অনেকগুলো কারণ আছে।
1: কোন একটা দুর্ঘটনার কবলে পড়েছেন, বেশিরভাগ সময় হয়তো পাশে আশপাশের মানুষগুলো তার ভিডিও তোলেন, কিন্তু তার পাশে গিয়ে দাঁড়িয়ে তার সেই মুহূর্তে তার যেটা আগে দরকার সেটা না, ভিডিও হচ্ছে। অর্থাৎ আমরা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাচ্ছি, সেটা কোথাও আমাদের কাছে একটা বাড়তি সংকট। মানে আমি কোথাও একটা মেয়ে কি ভালো থাকবো, মেয়ে কি ভালো দেখাবো, এইটারও একটা কিন্তু কম্পিটিশন চলছে প্রতিনিয়ত। মানে আমার স্টেটাসটা কিন্তু অবশ্যই হাসি মুখে দিতে হবে, ভেতরে যা চলছে চলুক, প্রত্যেক দিন আমাকে দেখাতে হবে আমি ভালো আছি। এবং হঠাৎ দেখা গেল তাকেই দেখলাম হয়তো সেই সোশ্যাল মিডিয়ারই হাত ধরে যে তিনি নেই, তিনি আত্মহত্যা করে মারা গেছেন। ভাবা যাচ্ছে না, ওই তো সেদিনকে দেখলাম এত সুন্দর হাসি খুশি।
0: তোমার প্রশ্নের মধ্যে না উত্তরটা লুকিয়ে আছে, সেটা হলো যে সোশ্যাল মিডিয়া থ্রেড, এই প্রত্যেকটাই আসলে আমাদের একে অপরের সাথে একটা কম্পিটিশনে দাঁড় করিয়ে দেয় যে কার জীবন কতটা নিখুঁত, কার জীবন কতটা সফল, কার জীবন কতটা হাসি খুশি। এবং এই যে হাত বাড়ালেই সাফল্য, এইটাকে প্রমাণ করার জন্যে আমাদের কাছে এখন একটা খুব সহজ কিবোর্ড আছে, এবং এই কিবোর্ডের দূরত্বে আমরা যা খুশি তাই করতে পারি। এবং এই যে কম্পিটিশন, এই যে প্রতিযোগিতা, নিখুঁত জীবনের প্রতিযোগিতা, সফল জীবনের প্রতিযোগিতা, এইটা তো কোথাও একটা অদৃশ্য অতিরিক্ত চাপ তৈরি করে।

0: উচ্চারণের অভ্যাসও আমার ছোটবেলা থেকে তৈরি হয়নি, আর মহিলাদের তো নীরব থাকতে বলা হয়েছে, একটু মানিয়ে নে এমনটা বলা হয়েছে। সে জায়গা থেকে তিনি যদি মনে করেন তিনি জীবন শেষ করে দেবেন, তাহলে সেই মুক্তিটাকে আমাদের আবার কোথাও রেসপেক্ট করতে হবে, সেটা নিয়ে ভাবতেও হবে।
1: এই যে আপনি বললেন না যে মেয়েদের ছোট থেকেই শেখানো হয় যে একটু মানিয়ে নে না, এই এটা করতে নেই, বেশি জোরে কথা বলতে নেই, সংসারে ভালো স্ত্রী হিসেবে প্রমাণ দিতে হবে, মা হিসেবে তো তার থেকেও বেশি নম্বর পেতে হবে, যা কিছু, মানে মেয়েদের সবসময় একটা এমন কাঠগড়ায় ছোট থেকে দাঁড় করানো হয় যে মেয়েরাও ভাবতে শুরু করে যে আমি যদি দশের মধ্যে অন্তত নয় না পাই আমার জীবন ব্যর্থ। নিয়মের বেড়াজালে আমরা ক্রমশ নিজেদের ভালো থাকাটাকে লুকিয়ে লুকিয়ে রাখতে রাখতে কোথাও একটা চলে আসে এমন একটা দিন যেদিন মনে হয় আমি আর পারছি না। তাহলে এই প্রথম থেকেই যদি মেয়েদের মানসিকতায় তাদের মনের যে খেয়াল রাখা সেই স্তরগুলোতে আমরা পৌঁছাতে পারি, মানে আপনারা যারা এই ধরনের কাজ করছেন তারা কিভাবে এই জায়গাটায় আজকে যারা ধরুন নতুন জেনারেশন তারা আসছে তাদের মধ্যে আমরা আশা করব যে না এই ধরনের পাপবোধগুলো থেকে তারা মুক্তি পাক।
0: আমি না ভীষণ আশাবাদী, আমার তরুণ প্রজন্মের প্রতি অগাধ বিশ্বাস এবং অগাধ ভরসা। আমি একটা ছোট্ট ঘটনা বলি, এই এখন যাদের জেনজি বলা হয় তারা কেউ স্মার্টফোন কিনতে চাইছে না, তারা সব সেই আমরা ছোটবেলায় তো আমাদের ফোন ছিল না, আমরা বড়বেলাতে যে ওই ইঁট ইঁট ধাবড়া ধাবড়া মোবাইল ফোন ব্যবহার করতাম যেগুলো স্মার্টফোন নয়, তারা সেটাই ফিরে যেতে চাইছে, কারণ তারা এত ধরনের নোটিফিকেশনের চাপ নিতে চাইছে না। আমি জেনজিদের কাছ থেকে এটা শুনছি, কাজেই তারা আমাদের থেকে অনেক বেশি সচেতন। আর আমাদের সমস্যাটা হলো যে আমরা মেয়েরা না না বলতে শিখিনি, আমরা আমাদের চারপাশে যে বেড়া তৈরি করার একটা প্রয়োজন আছে সেটাও আমরা শিখিনি। আমরা প্রত্যেককে অনায়াস যাতায়াত করবার সুযোগ দিই এবং অনায়াস যাতায়াত করবার আমাদের মনে এবং আমাদের শরীরে অনায়াস যাতায়াত করার সুযোগও দিই, পারমিশনও দিই। এইটা করলে তো হবে না, আমি বলছি না যে স্বার্থপর হও, কিন্তু আমি বলছি নিজের সম্বন্ধে সচেতন হও, নিজের মন কি চাইছে সেটার সম্বন্ধে সচেতন হও। সবসময় যে সেটা উচ্চারণ করে বলতে হবে তা নয়, কারণ সেইটা তোমায় আস্তে করে তোমার মনে একটা নির্ধারণ করার ইঙ্গিত দেবে যে এইটা আমার বেড়া, এর পরে আমি আর যাব না, এর পরে আমি অন্য মানুষটিকে আর অ্যালাউ করব না। নিজের জন্য আমরা নিজের যত্নের জন্য কতটা সময় দিই? আমরা তো দিই না, কারণ আমাদের সর্বদা মনে হয় যে অন্যেরা কী ভাববে। আর আমাদের ছোট থেকে মেয়েদের কোনো চর্চা করানো হয় না অনুভূতিকে কীভাবে প্রকাশ করতে হয়। আমরা দুঃখ আনন্দ খুশি এই তিনটে ছাড়া আর অন্য কোনো অনুভূতির নাম জানি না। কেন জানি না, কেন আমরা বলতে পারবো না যে আসলে আমার অভিমান হয়েছে, আসলে আমার ক্রোধ হয়েছে, আসলে আমার এই বিষয়টা নিয়ে আমার স্পর্শকাতর লাগছে, এই বিষয়টা নিয়ে আমার খুব আনন্দ হচ্ছে। আমরা এই অনুভূতি প্রকাশের ভাষা শিখি না, এটা আমাদের শিখতে হবে। এবং শেষ যেটা আমি জেনজিদের নিয়ে বললাম যে আমাদের কোথাও না কোথাও ডিজিটাল ডিটক্স করতে হবে। এই যে রাত্রিবেলা মোবাইল দেখা সিনেমা দেখা আমি জানি করতে ভালো লাগে, কিন্তু সেটা করলে মনের ওপর বড্ড চাপ পড়ে, কাজেই সেটা একটু আমাদের ভেবে দেখতে হবে।
1: তাহলে জীবনের প্রতি আমাদের কিরকম দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের চলতে হবে বা আমাদের চলা উচিত?
0: আমি বলবো যে প্লিজ আপনারা সবাই ব্যর্থতাকে স্বাভাবিক একটা জিনিস বলে দেখতে শুরু করুন। মানে পরীক্ষা, সম্পর্কের পরিণতি, যে কোনো ব্যর্থতা জীবনের শেষ কথা হতে পারে না, হয় না। মনে রাখতে হবে, স্মরণ করতে হবে যে এ সময়টাও কেটে যাবে, এবং এটা মনে রাখতে হবে যে কঠিন সময় চিরস্থায়ী নয়, কিন্তু ব্যর্থতাকে বড় করে দেখতে না বলবো আমি। আপনাদের যদি কখনো কোনো সময় মনে হয় যে জীবন শেষ করে দিতে ইচ্ছে করছে, আপনারা প্লিজ টেলিমানুষে ফোন করবেন, ওটা 24/7 চলে। লাইফ লাইনের একটা নম্বর আছে, সেটা রাত 11টা পর্যন্ত চলে।

0: সেটাই ফোন করবেন। আর আই কল বলে একটা ফোন আছে, সেটাই আপনারা নিশ্চিতভাবে ফোন করে সাহায্য চাইতে পারেন। সাহায্য চাইবার মধ্যে কোনো অপরাধও নেই, লজ্জাও নেই।
1: অনেক ধন্যবাদ দিদি, নমস্কার।
0: নমস্কার।

গভীর অন্ধকার থেকেই কিন্তু আলোর দিকে যাওয়া যায়। আশা ভোসলের কণ্ঠে শুনলাম এই গানটি। তবে সময় যেহেতু শেষ, তাই বিদায় নিতে হচ্ছে আজকে স্পেশাল প্রোগ্রাম অন ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডেতে। আমি ছিলাম সোমা মুখোপাধ্যায় এবং আমার সঙ্গে আজকে আমাদের যিনি অতিথি ছিলেন মনোসামাজিক কর্মী রত্নাবলী রায়। আপনাদেরও অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, আর অবশ্যই সকলকে নিয়ে খুব ভালোভাবে দিনগুলো কাটান। নমস্কার।

এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের অনুষ্ঠানে দেয়ানিয়া ছবির গান। একটু পরেই শুনবেন ক্যাম্পাস আড্ডা।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা।
1: আকাশবাণী অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা দ্বিতীয় এবং শেষ পর্ব। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। ঘড়ির কাঁটায় সময় জানান দিয়ে দিয়েছে বিকেল 4:50, আর দিনটা বৃহস্পতিবার। আর আজকে এখন তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অর্পণ, আর তুমি রয়েছো ক্যাম্পাস আড্ডার আসরে। গত সপ্তাহতেই তুমি জানতে পেরেছিলে যে আমি অর্পণ পৌঁছে গিয়েছিলাম সোনারপুর মহাবিদ্যালয়ে, আর তোমাকে কথা দিয়েছিলাম যে কলেজের বন্ধুদের সঙ্গে যে সমস্ত বাকি থাকা গল্পগুলো রয়েছে সেই গল্পদেরকে সঙ্গী করে আবার তোমার কাছে ফিরে আসবো ক্যাম্পাস আড্ডার আসরে। তবে হ্যাঁ, গল্প তো বলবোই, কিন্তু তার আগে আজকের আসরের একেবারে শুরুতেই আমি সরাসরি কথা বলে নিয়েছিলাম প্রফেসর ডক্টর দেবদত্তা ভাদুরীর সঙ্গে, আর জানতে চেয়েছিলাম এই কলেজ অর্থাৎ সোনারপুর মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের গল্প।
2: নমস্কার, আজকে আমাদের কলেজে যে বিশেষ অনুষ্ঠান হচ্ছে আকাশবাণীর তরফ থেকে, সেখানে ছেলে মেয়েরা বিভিন্ন সেমিস্টারের অংশগ্রহণ করছে, তারা গান কবিতা পাঠ ইত্যাদি করছে, এবং তার সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করছে। এটি বলতে অত্যন্ত গর্ব অনুভব হয় যে আমাদের কলেজে সাংস্কৃতিক বিভাগ অত্যন্ত সময় জুড়ে তারা যোগ্যতার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান পালন করে চলে, রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে নজরুল জয়ন্তী, তার সঙ্গে পুনর্মিলন উৎসব, এছাড়াও আমাদের সাংস্কৃতিক বিভাগের অন্তর্ভুক্ত যে সমস্ত অনুষ্ঠান, বিভিন্ন মনীষীদের স্মরণ করে যেগুলো হয়, এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে ফ্রেশার্স ওয়েলকাম, আমরা যে স্পোর্টস যে অ্যাক্টিভিটিস, সেখানেও আমরা দেখি আমাদের সাংস্কৃতিক বিভাগ তারা বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে অত্যন্ত পারদর্শিতার সঙ্গে তারা এই কাজ দায়িত্বের সাথে পালন করে। আরেকটি এখানে বলার বিষয় যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এই বিশেষ অঞ্চলে আমাদের এই কলেজটি হওয়ার জন্য ছেলেমেয়েরা যারা দূর দূরান্ত থেকে আসে, ক্যানিং সুন্দরবন প্রভৃতি প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসে, তারা যে এত প্রতিভা রাখে আমাদের কলেজের এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে, যদি দর্শক হিসেবে থাকা যায় তাহলে তার প্রমাণ পাওয়া যাবে। আরেকটি বিশেষ দিক যেটা আমাদের কলেজে সঙ্গে সঙ্গে রাজনৈতিক যে শিক্ষা, যেটা আজকের দিনে বিশেষ জরুরি হয়ে পড়েছে, থেকে যুব বয়স থেকেই তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা, সেই প্রচেষ্টায় আমাদের কলেজে সরকারি উদ্যোগে বহু বছর ধরে, আজ প্রায় 2 দশক ধরে, YPC বা যেটাকে ইউথ

0: পার্লামেন্ট কম্পিটিশন বা মক পার্লামেন্ট যেটা বলা হয়, যে যুব সংসদ প্রতিযোগিতা, তা অনুষ্ঠান আমরা করে থাকি। এর আগেও আমরা করেছি বিভিন্ন সময়ে, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে বা আমরা প্রেসিডেন্সি লেভেলে অবধি আমরা উত্তীর্ণ হয়েছি, কোথাও আমরা প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছি। যেমন 2017 সালে আমরা প্রথম পুরস্কার লাভ করি এই দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, আর এর আগে আমরা দ্বিতীয় পুরস্কার লাভ করি 2013-14 সালে, আর আবার তার আগে আমরা বিভিন্ন প্রাইজ কম্পিটিশন, এই যেগুলো আমাদের যে কুইজ কম্পিটিশনগুলো ছিল সেখানেও আমরা এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে অংশগ্রহণ করেছি। সুতরাং আমাদের একটা দীর্ঘ সময় ধরে চলে আসা এই সাংস্কৃতিক দিকের সাথে সাথে রাজনৈতিকভাবে ছেলেমেয়েদেরকে সচেতন করার প্রচেষ্টা ক্রমাগতই বজায় রয়েছে। আশা করা যায় যে ভবিষ্যতে আমাদের এই নতুন প্রজন্ম, যে প্রজন্মের দায়িত্ব আমাদের এই কলেজের উপর ন্যস্ত আছে, আমরা নিশ্চয়ই সুদৃঢ়ভাবে এবং যথেষ্ট যোগ্যতার সাথে পালন করব। শুধু গান বাজনা নাচ ইত্যাদির সঙ্গে সঙ্গে আমরা তাদের মননের বিকাশের সঙ্গে সঙ্গে অবশ্যই তাদের সচেতন নাগরিক এবং ভারতের অতি যোগ্য নাগরিক হিসেবে আমরা তাদের তৈরি করতে সম্ভবপর হব।
1: আগের পর্বে তোমাকে বলছিলাম মনে আছে যে এই কলেজের ছাত্রছাত্রীরা পড়াশোনা ছাড়াও তাদের জীবনের বিভিন্ন দিকগুলোর মধ্যে সাংস্কৃতিক দিকে ডানা মেলে ওড়বার উৎসাহ পেয়েছেন এই কলেজের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। আর এবার আমরা শুনবো এক যৌথ উপস্থাপনা। সঙ্গীত পরিবেশনে রয়েছেন প্রফেসর ভ্রমর দাস ও প্রফেসর ডক্টর জয়িতা বাগচি, এবং গল্প পাঠে রয়েছে এই কলেজের স্টুডেন্ট প্রীতম দাস ও অঙ্কিতা মণ্ডল।

0: শোনো, ওকে কদিন মামার বাড়ি রেখে এসো, মনটা শান্ত হবে। সত্যি তো মনের ওপর দিয়ে বড্ড ধকল গেল ওর, কিন্তু আমরাই বা কি করব, বিয়ে দেওয়া ছাড়া উপায় কি? শুনছো কথা, এখনো দিদা আছে, মনটা ভালো থাকবে।
1: সুরমার কানে আসে কথাগুলো। মা বাবাকে বলছে, সুরমা ঘুমিয়ে গেছিল কিন্তু বাথরুমে যাওয়ার প্রয়োজনে ঘুম ভেঙে গেল। নিস্তব্ধ রাত বলেই বাবা মার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় কথাগুলো কানে এলো, বা বলা যায় কথা হচ্ছে শুনে ও কৌতূহলবশত কান পেতে শুনল। বাবা কি বললেন শোনা গেল না। ঘরে এসে সুরমার আর ঘুম আসছিল না। বাবা, মা, ভাই, ঠাকুমা, জেঠিমা, জেঠু সবাই চিন্তা করছে তাকে নিয়ে। যাক, এদের চিন্তা বা উৎকণ্ঠা দেখেই অন্তত এটুকু বাঁচবার উপাদান পেল সে। তাকেও কেউ ভালোবাসে, কি জানি সত্যি কি ভালোবাসে নাকি দায়। তাড়াতাড়ি পাত্রস্থ করে বিদায় করলে বাঁচে। হ্যাঁ, একের পর এক পাত্রপক্ষ দেখে যাচ্ছে সুরমাকে। বিগত দু মাসের মধ্যেই এলো চারটি দল। যেদিন তারা আসবার কথা হবে সেদিন সকাল থেকে পড়ে যাবে হইচই। ঘর পরিষ্কার করা, কি খাবার আনা হবে তার জোগাড় করা। তাকে সকাল থেকে মা, জেঠি, ঠাকুমা বলতে থাকে, হলুদ মাখ, সাবান মাখ, দুধের সর মাখ, আগের বার ওই শাড়িটা পরেছিলি, পছন্দ করেনি, এবার তাহলে এটা পর। এক কাজ কর, একটু হারমোনিয়ামটা নিয়ে দুটো রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করে নে। বোন বলে,
0: না রে দিদি, এবার একটু আধুনিক গান কর, মনে হয় ওইসব গান কেউ পছন্দ করে না। রমা

0: তুই যে সোয়েটারটা বুনেছিলি, টেবিল ক্লথটা করেছিলিস, ওগুলো কই রে? গুছিয়ে বসার ঘরের টেবিলটাতে রাখ।
1: এখানে শেষ হলো না, একটু পরেই ওরা এসে পড়বে।
0: ওহ, এভাবে চুল টেনে কেউ খোপা বাঁধে? কপালে চুলটা একটু নামিয়ে আছড়া, খোপা বাঁধ।
1: কোনোবার বলে,
0: এবার খোপা না ভেদে চুলটা খুলে রাখ। না রে রমা, তোকে বেনিটা বাঁধলে বেশি ভালো লাগে। এই শাড়িটা পর, ওই শাড়িটা পর,
1: চলতে থাকে এমন বিবিধ উপায় পাত্রপক্ষের মন জেতার পালা। এরপরে আসল নাটক, পাত্রপক্ষের লোকজনের বিবিধ প্রশ্ন ও পরীক্ষা। পারলে গায়ে খুঁটে দেখে ওর চামড়াটা আসল না নকল, চুলটা টেনে হিঁচড়ে দেখে আসল না পরচুলা। অতটা পারে না, তবে মনে মনে যে ওরা চায় তা বোঝা যায়। এটুকু বলে,
0: দেখি মা চুলটা খোলো কতটা লম্বা।
1: আরো কত কি অত্যাচার চলে, সুরমা ভাবে। যা পরীক্ষা নিরীক্ষা, টেপাটিপি চলে বাজারের, ফল সবজি হলে নষ্টই হয়ে যেত। মানুষ বলে বেঁচে আছে, সত্যি বেঁচে আছে কি? বেঁচে আছে তো ওর শরীরটা, কিন্তু মনটা? তাছাড়া সবজির চেয়ে তার দশা আরো খারাপ। সবজিওয়ালা তার সবজি ফল কেউ বেশি টেপাটেপি করলে তাকে বকে, হাত থেকে কেড়ে নেয়, কিন্তু তার জন্য বাড়ির কেউ সেটুকু করে না, একবারও বলে না।
0: কেন ওকে এত বিরক্ত করছেন?
2: আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামল তিমির নিবিড় রাতে, যখন

এক অসাধারণ যৌথ উপস্থাপনার সাক্ষী রইলাম আজকের ক্যাম্পাস আড্ডার আসরে। তবে ঘড়ির কাঁটা কিন্তু ইতিমধ্যে জানান দিয়ে দিয়েছে যে আজকের মতো এখানেই সাইন অফ করার সময় চলে এসেছে। তবে যেতে যেতে প্রফেসর ভ্রমর দাস, সুদীপ ঘরামি, সঙ্গীতিকা মণ্ডল, ঐন্দ্রিলা মণ্ডল, অঙ্কিতা মণ্ডল, প্রীতম দাস, ঋতুশ্রী বিশ্বাস ও তাহিরুদ্দিন শেখের কণ্ঠে এক মন ভালো করা গানকে সঙ্গী করে সাইন অফ করলাম আজকের ক্যাম্পাস আড্ডার আসর থেকে। তোমাদের সঙ্গে ছিলাম আমি অর্পণ।

0: এতক্ষণ শুনছিলেন ক্যাম্পাস আড্ডা দ্বিতীয় এবং শেষ পর্ব। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, আকাশবাণী। অনুষ্ঠান শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

দুই বাংলার সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রাতসন্ধ্যায়। মানুষের মন এমন একটা জিনিস যা চিন্তা করে, অনুভব করে, উপলব্ধি করে, কল্পনা করে, সংকল্পও করে, আর এই সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় বাহ্যিক ও আভ্যন্তরীণ পরিস্থিতি দ্বারা। তবে সবটাই যে খুব সচেতনভাবে ঘটে তা কিন্তু নয়, অবচেতনে অবস্থাতেও মানে অবচেতনেও কিন্তু বেশ কিছু প্রক্রিয়া চলে। তাই মন বলতে আমরা কিন্তু বলতে পারি যে জীবন্ত প্রাণীকে যা প্রাণবন্ত করে, উজ্জীবিত করে, সেই সত্তা হচ্ছে মন। আমি জানি আপনারা ভাবছেন যে আবার মন নিয়ে কেন শুরু করেছি কথা, মানে মন নিয়ে কেন কথা বলছি। হ্যাঁ, তার তো একটা ঠিকঠাক কারণ আছে, মানে আপনাদের ভাবনাটা ঠিকঠাকই, আজ তো একটা বিশেষ দিন, সেই কারণেই মন নিয়ে কথা বলতে শুরু করেছি। তবে সেসব কথায় আসব। সবার প্রথমে বলে দিই যে আজকের আজ সন্ধ্যায় আপনাদের জন্য কি কি আছে। প্রথমে যেমন জন্মদিনের শ্রদ্ধার্ঘ থাকে, সেটা তো থাকবেই আজ। তারপরে আছে আজকের দিনের বিশেষ গুরুত্বের কথা, আর তারপর যদি সময় থাকে তাহলে যেমন থাকে আপনাদের জন্য বিভিন্ন স্বাদের ছোট ছোট খবর এবং তার সঙ্গে অবশ্যই গান।

সত্যি কি ভালো হতো বলুন তো, নাম না জানা বন্ধুর উদ্দেশ্যে যদি ডানা মেলে উড়ে চলে যাওয়া যেত। যাই হোক, অনুষ্ঠানে ফিরি। বলেছিলাম প্রথমেই জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। আজকে যাদের জন্মদিন তার মধ্যে প্রথম যার কথা বলবো, পুণ্যলতা চক্রবর্তী। এই ওনার দাদার নামটা বললেই আপনারা এক লহমায় ওনাকে চিনে নেবেন। দাদার নাম সুকুমার রায়।

ঠিকই ধরেছেন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মেয়ে, সুকুমার রায়ের ভগিনী এবং সত্যজিৎ রায়ের পিসি পুণ্যলতা চক্রবর্তীর কথা বলছি। তার লেখা ছোটবেলার দিনগুলি কে না পড়েছে? এছাড়াও তার রচনাগুলি হচ্ছে সাদিপ ম্যাজিক, গাছপালার কথা, রাজবাড়ির গল্প, ছোট ছোট গল্প প্রভৃতি। বাংলা সাহিত্য ভাণ্ডার কিন্তু তার কাছ থেকে বিভিন্ন অনুবাদও পেয়েছে। এছাড়াও আজ জন্মদিন হল এক সুরের জাদুকরের, বালির রিভার্স টমসন স্কুলের ছাত্রটি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গান গাইবে। উত্তরপাড়া রাজবাড়িতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি শরৎচন্দ্র। দুটি গান গাইবার সুযোগ পেয়েছিল ছাত্রটি। গান শেষ হলে প্রবল হাততালিতে মুখর হল রাজবাড়ি। শরৎচন্দ্র আসন ছেড়ে উঠে এসে বালকটিকে আশীর্বাদ করে পুরস্কার স্বরূপ দিয়েছিলেন 5 টাকার একটি নোট। সেই বালকটি পরবর্তীকালে বাংলার অন্যতম সেরা গায়ক হয়ে উঠেছিলেন। তার নাম ধনঞ্জয় ভট্টাচার্য। জীবনে তিনি প্রচুর পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি মনে করতেন শরৎচন্দ্রের হাত থেকে পাওয়া ওই 5 টাকার নোটটা হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। সেই শরৎচন্দ্রের সেই ধনঞ্জয় ভট্টাচার্যের জন্ম হয়েছিল 1922 সালের 10ই সেপ্টেম্বর। এখন তারই কণ্ঠে একটি গান।

অন্যতম সেরা গায়ক হয়ে উঠেছিলেন। তার নাম ধনঞ্জয় ভট্টাচার্য। জীবনে তিনি প্রচুর পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি মনে করতেন শরৎচন্দ্রের হাত থেকে পাওয়া ওই 5 টাকার নোটটা হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। সেই শরৎচন্দ্রের সেই ধনঞ্জয় ভট্টাচার্যের জন্ম হয়েছিল 1922 সালের 10ই সেপ্টেম্বর। এখন তারই কণ্ঠে একটি গান।

অন্যতম সেরা গায়ক হয়ে উঠেছিলেন। তার নাম ধনঞ্জয় ভট্টাচার্য। জীবনে তিনি প্রচুর পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি মনে করতেন শরৎচন্দ্রের হাত থেকে পাওয়া ওই 5 টাকার নোটটা হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। সেই শরৎচন্দ্রের সেই ধনঞ্জয় ভট্টাচার্যের জন্ম হয়েছিল 1922 সালের 10ই সেপ্টেম্বর। এখন তারই কণ্ঠে একটি গান।

আজ অনুষ্ঠানের শুরুতেই মন নিয়ে কথা বলতে শুরু করেছিলাম, আর সঙ্গে এটাও বলেছিলাম যে আজকের দিনের সঙ্গে মনের এক বিশেষ যোগসূত্র রয়েছে। দেখুন, শরীর থাকলে যেমন শরীর খারাপ হবে এটা অবধারিত সত্য, মন থাকলেও খারাপ হবে এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু সেই স্বাভাবিক ঘটনাকে সবসময় কি আমরা স্বাভাবিক বলে ধরে নিতে পারি? না, ধরে নেওয়া যায়। কখনো কখনো আঘাত এতই জোরালো হয় যে মনে হয় জীবন মূল্যহীন, এই জীবনকে রাখার ধারণ করার প্রয়োজনটাই বোধহয় শেষ হয়ে গেছে, আর তার থেকেই আসে আত্মহত্যার প্রবণতা। এ বিষয়টা নিয়ে হয়তো কারুরই কথা বলতে ভালো লাগে না, ভাবতেও ভালো লাগে না, কিন্তু যখন পরিসংখ্যান বলে যে বিশ্বে এক এক বছরে প্রায় 800,000-এরও বেশি মানুষ এই উপায়ে নিজেদের জীবন শেষ করে দেন, তখন কি সত্যিই চুপ করে থাকা যায়, না চুপ করে থাকা উচিত বলুন তো? যারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, যারা জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন, আমরা কি তাদের দিকে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারি না? তাদের জীবনকে আরেকটু সুন্দর করার চেষ্টা করতে পারি না? আসুন না, আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে আমরা এরকমই কিছু অঙ্গীকারবদ্ধ হই, সেরকমই অঙ্গীকারের কথা নিয়ে আসব একটা গানের।

2003 সাল থেকে আজকের দিনটিকে অর্থাৎ 10ই সেপ্টেম্বরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করে। 2003 সালে প্রথমে বেশ কিছু বিষয়ের উপর আলোকপাত করা হয়েছিল, যেমন ধরুন আত্মহত্যা প্রবণতা রোধ এবং সচেতনতা বৃদ্ধি। এই সংস্থার সাম্প্রতিক তথ্য অনুসারে এটি প্রতিরোধে প্রধান বাধা হচ্ছে সামাজিক সচেতনতার অভাব ও আত্মহত্যা তার সচেতনতায় উন্মুক্ত।

তারিখে অর্থাৎ 10ই সেপ্টেম্বরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করে। 2003 সালে প্রথমে বেশ কিছু বিষয়ের উপর আলোকপাত করা হয়েছিল, যেমন ধরুন আত্মহত্যা প্রবণতা রোধ এবং সচেতনতা বৃদ্ধি। এই সংস্থার সাম্প্রতিক তথ্য অনুসারে এটি প্রতিরোধে প্রধান বাধা হচ্ছে সামাজিক সচেতনতার অভাব ও আত্মহত্যার সচেতনতায় উন্মুক্ত

0: কথা বলছিলাম আজকের আত্মহত্যা প্রিভেনশন ডে, মানে সুইসাইড প্রিভেনশন ডের যে উদযাপন, সেই লিভ লাইফকে বাস্তবায়িত করতে যে মূল চারটি পদক্ষেপ এই সংস্থা নিয়েছে তা হলো আত্মহত্যার উপকরণের সহজলভ্যতা কমানো, গণমাধ্যমে মত বিনিময়, তরুণদের মধ্যে জীবন দক্ষতার বিকাশ ঘটানো, আত্মহত্যা দ্বারা প্রভাবিত সকলকে শনাক্তকরণ ও দ্রুত সহায়তা প্রদান। তবে এই পদক্ষেপগুলো নিতে গেলে যে বিষয়গুলোর উপর বিশেষভাবে চোখ রাখতে হবে সেগুলি হল পরিস্থিতির বিশ্লেষণ, বিভিন্নভাবে সহযোগিতা, সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি, পর্যবেক্ষণ ও মূল্যায়ন। তবে যতই শক্ত শক্ত পরিকল্পনা নেওয়া হোক না কেন, আমরা যদি পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই, যদি প্রতিটি সময়ে পরস্পরকে ভালো মন্দের দাঁড়ি পাল্লায় বিচার না করি, যদি বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকি, তাহলেই কি পারি না আমাদের এই সমাজকে এই সামাজিক ব্যাধি থেকে মুক্ত করতে? পুরোটা নাই বা হলো, চেষ্টা করলে খানিকটা তো নিশ্চয়ই হবে, এ বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাস নিয়েই আজ থেকে আমরা একে অপরের হাত ধরার অঙ্গীকার করি। কথা বলতে বলতে সময় হয়ে গেছে জনস্বার্থ ঘোষণার। অতএব জনস্বার্থ ঘোষণার পরে আবার আমরা আসবো মূল অনুষ্ঠানে।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নির্ভরযোগ্য নয় এমন কোন সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
3: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশু পাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
4: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
5: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
4: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
5: স্পিকার।

0: প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
1: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
2: ফিরে এলাম আবার মূল অনুষ্ঠানে। কথা হচ্ছিল মন নিয়ে, মন খারাপ নিয়ে, মন খারাপের সুরাহা নিয়ে, এবং আমরা যদি পারস্পরিক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই তাহলে কি মন ভালো করার রাস্তা বের করা যায় না? তাই নিয়ে, তাই এখন আপনাদের জন্য এই গানটি।

এরপর আসব কিছু টুকরো খবরে। এখনো ক্যালেন্ডারে যদিও শরৎকাল, তবু আবহাওয়া বলছে বর্ষাকাল, আর তার আগে ছিল গ্রীষ্মকাল। এই দুই ঋতুতেই প্রচণ্ড মশার উপদ্রব হয়, আর আমরা বলি যে গরমে মশা বাড়ে, এরকম একটা প্রচলিত ধারণা আমাদের আছে। তাহলে কি ঠান্ডায় মশারা থাকতে পারে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে কয়েকজন বিজ্ঞানী গেছিলেন আলাস্কায়, আর যাওয়া মাত্রই তাদের

এরপর আসব কিছু টুকরো খবরে। এখনো ক্যালেন্ডারে যদিও শরৎকাল, তবু আবহাওয়া বলছে বর্ষাকাল, আর তার আগে ছিল গ্রীষ্মকাল। এই দুই ঋতুতেই প্রচণ্ড মশার উপদ্রব হয়, আর আমরা বলি যে গরমে মশা বাড়ে, এরকম একটা প্রচলিত ধারণা আমাদের আছে। তাহলে কি ঠান্ডায় মশারা থাকতে পারে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে কয়েকজন বিজ্ঞানী গেছিলেন আলাস্কায়, আর যাওয়া মাত্রই তাদের

এরপর আসব কিছু টুকরো খবরে। এখনো ক্যালেন্ডারে যদিও শরৎকাল, তবু আবহাওয়া বলছে বর্ষাকাল, আর তার আগে ছিল গ্রীষ্মকাল। এই দুই ঋতুতেই প্রচণ্ড মশার উপদ্রব হয়, আর আমরা বলি যে গরমে মশা বাড়ে, এরকম একটা প্রচলিত ধারণা আমাদের আছে। তাহলে কি ঠান্ডায় মশারা থাকতে পারে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে কয়েকজন বিজ্ঞানী গেছিলেন আলাস্কায়, আর যাওয়া মাত্রই তাদের

এবার আমাকে বিদায় নিতে হবে। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল maitribondhu@gmail.com, আবারও বলছি ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, একেবারে সময় নেই। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আমি মৈত্রী বন্ধু পাপড়ি ভট্টাচার্য।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

আর ক্রীড়াঙ্গনের আজকে আড্ডা শুরুতেই কিন্তু চোখ রাখব এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। আর এক নজরে শুরুতেই আজকে আমাদের চোখ থাকবে ক্রিকেট মাঠের দিকে। মেয়েদের এশিয়া ক্রিকেট কাপ চলছে এবং আজকে কিন্তু সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারতের মেয়েরা। শেষ আটটি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বিজয়ী হয়েছে টিম ইন্ডিয়ার মহিলা ব্রিগেড। তাই এই ম্যাচেও কিন্তু জয়ের ব্যাপারে রীতিমতন আত্মবিশ্বাসী স্মৃতি বানমানধানারা। এদিকে আরও একটি নতুন বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় ওপেনার স্মৃতি মানধানা। আর মাত্র 69 রান করতে পারলেই মেয়েদের টি টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বাধিক রান করবেন তিনি।

এবার একটু ক্রিকেট মাঠ থেকে চোখ রাখব ফুটবল মাঠের দিকে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসছে ব্রাজিলিয়ান ফুটবল টিম। সেই ম্যাচের জন্য কিন্তু ব্রাজিল দল ঘোষণা করলেন কোচ কার্লো আনচেলত্তি। দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, মাগাল হায়েস, মার্কিউনোসের মতন তারকারা। এবার একটু টেনিস কোর্টের খবর আপনাদের জন্য। ইউএস ওপেন চলছে এবং তাতে দ্বিতীয় সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তৃতীয় বাছাই আলকারাসকে হারিয়ে অঘটন ঘটালেন আমেরিকার বেন শেলটন। খেলার ফল 6-7, 6-1, 6-3, 1-6 এবং 7-6। এদিকে বিভিন্ন খেলায় যে ভারত কতটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সে কথা কিন্তু প্রমাণ করলেন শীতলা দেবী। ওয়ার্ল্ড প্যারা আর্চারি কম্পিটিশনে মেয়েদের কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন ভারতীয় তীরন্দাজ শীতলা দেবী। কাজাখস্তানের আইজাদা সেদানের সঙ্গে ফাইনালে 144-144 ফলে ড্র হওয়ার পরে শুট অফে তিনি 10-9 পয়েন্টে জিতে যান স্বর্ণপদক। অবশ্যই ভারতীয় ক্রীড়া মহলের জন্য এক গর্বের মুহূর্ত। আবারও চোখ থাকবে ক্রিকেট মাঠের দিকে, তবে এবার ঘরোয়া ক্রিকেট মাঠের দিকে। দলীপ ট্রফি 2012-13 পরে আবার কিন্তু দলীপ ট্রফি জিতল পূর্বাঞ্চল। ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জিতে গেল পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে মূলত অধিনায়ক ঈশান কিষানের 270 রানের সৌজন্যে পূর্বাঞ্চল 708 রানের পাহাড় প্রমাণ স্কোর করে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল 336 রানে অলআউট হয়ে যায়। তিলক বর্মা দক্ষিণাঞ্চলের হয়ে 99 রান করেন। দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ কুরেশি এবং আবার ঈশান কিষানের 80 রানের সৌজন্যে পূর্বাঞ্চল করে 388 রান 7 উইকেটের বিনিময়ে, এবং তারপরেই খেলা শেষ হয়ে যায়। এবং প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে 2012-13 পরে আরও একবার দলীপ ট্রফি জিতল পূর্বাঞ্চল। অবশ্যই পূর্বাঞ্চলীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এক বিরাট সুখবর এটি।

এদিকে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। তার আগে কিন্তু একটা ধাক্কা ভারতীয় শিবিরে। এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেলেন ভারতীয় নির্ভরযোগ্য পেসার হর্ষিত রানা। একদিকে যখন চোটের কারণে ছিটকে গেলেন হর্ষিত রানা, তখন কিন্তু অন্যদিকে ভারতীয় দলে চোট সারিয়ে ফেরার লড়াই হার্দিক পান্ডিয়ার। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে আসন্ন একদিনের আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতীয় এ দলে জায়গা পেলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বেশ কিছুদিন ধরে চোটের কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন। এই সিরিজকে তাঁর কামব্যাক সিরিজ হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দেখা যাক, হার্দিক পান্ডিয়ার মতন প্রতিভাবান অলরাউন্ডার তার প্রতিভার বিকাশ এই সিরিজে মেলে ধরতে পারেন কিনা। এদিকে হকি মাঠে কিন্তু একটা অত্যাশ্চর্য ঘটনা হয়েছে। জুনিয়র উইমেন্স হকি এশিয়া কাপ 2026 চলছে এবং সেখানে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে 19-0 গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল ভারতীয় মহিলা জুনিয়র হকি দল। অবশ্যই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে এটি একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। এদিকে সুব্রত কাপ, 65তম আন্তর্জাতিক সুব্রত কাপের অনূর্ধ্ব 15 বিভাগে চ্যাম্পিয়ন হল পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ফাইনালে তারা 1-0 গোলের ব্যবধানে হারাল কামরূপ মেট্রো।

মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে অবশ্যই বঙ্গবাসীর জন্য এক বিশাল সুখবর এই জয়। এদিকে ভারতীয় ফুটবল মহল এবং বঙ্গ ফুটবল মহলের জন্য কিন্তু একটি দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে। তার কারণ হচ্ছে ডক্টর বিসি রয় ট্রফি টানা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হল মণিপুর। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাকে 3-1 গোলের ব্যবধানে হারালো তারা। মণিপুরের হয়ে গোল করেন যোগেশ, জেনসন এবং মুস্কান। বাংলার হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন দেবরাজ দাস।

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে, আর যেদিকে আমাদের প্রথমেই চোখ থাকবে যে খবরটি থাকবে আতশ কাঁচের তলায়, সেটি হল আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলা মহিলাদের এশীয় ক্রিকেট কাপের সেমিফাইনাল। এশীয় কাপে বা এশিয়ান কাপ ক্রিকেটে ভারতের মেয়েদের আধিপত্য নিয়ে কিন্তু কেউ কোনো প্রশ্ন এখন আর তোলে না। তার কারণ, 7-7 বার বিজয়ী হয়েছে ভারতের মহিলা ব্রিগেড। তো সেই 7 বারের এশিয়া কাপ জয়ী দল বৃহস্পতিবার অর্থাৎ আজকে সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। এই ম্যাচে হরমনপ্রীত কর এবং স্মৃতি মান্ধারা যে এগিয়েই শুরু করবেন তা নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই বিশেষজ্ঞদের মধ্যে। পরিসংখ্যানও কিন্তু ভারতের পক্ষে। শেষ 8টা T20 ম্যাচ বাংলাদেশকে হারিয়েছে ভারত। 3 বছর আগে শেষবার ভারতকে কোনো T20 ম্যাচে হারাতে পেরেছিল বাংলাদেশ। এবারের এশিয়া কাপও হচ্ছে 20 ওভারের ম্যাচে। কিন্তু সেমিফাইনালে নামার আগে একটা বিষয় নিয়ে কিন্তু উদ্বিগ্ন হতে পারেন ভারতীয় সমর্থকেরা। তার কারণ, ভারতের মাঝের সারির ব্যাটারদের ব্যর্থতা, অর্থাৎ মিডল অর্ডার ব্যাটাররা কিন্তু রান পাচ্ছেন না। এশিয়া কাপের গ্রুপে 3টি ম্যাচে ওপেনাররা ভালো রান পেলেও মাঝের সারির ব্যাটাররা কিন্তু প্রত্যাশা মতন খেলতে পারেননি। যদিও দুবাইয়ে সাংবাদিক বৈঠকে দলের বিস্ফোরক ওপেনার শেফালি বর্মা জানিয়ে দিলেন যে তারা এ বিষয় নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। আত্মবিশ্বাসী শেফালি বলেছেন যে হতে পারে কয়েকটা দিন হয়তো খারাপ গিয়েছে, কিন্তু ওরা সবাই ভালো ক্রিকেটার, ভালো ব্যাটার এবং তারা ফিরে আসবেই। সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা ভারতীয় ক্রিকেট সমর্থকেরা। দেখা যাক ভারতীয় মিডল অর্ডার ব্যাটাররা ঠিক কি করেন। আর তো মাত্র কিছুক্ষণের ব্যাপার, তারপরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ মহিলাদের 2026-এর সেমিফাইনাল। দেখা যাক ভারত এই টুর্নামেন্টে জিততে পারে কিনা। এদিকে এশিয়া কাপে কিন্তু রীতিমতন দুরন্ত ছন্দে রয়েছেন স্মৃতি মান্ধানা। ইতিমধ্যেই 1টি শতরান চলে এসেছে তার ব্যাট থেকে, ভেঙে দিয়েছেন মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান এবং মোট রান করার রেকর্ড। আরও 1টি রেকর্ডের সামনে কিন্তু দাঁড়িয়ে স্মৃতি। আর মাত্র 69 রান করতে পারলেই মেয়েদের আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন এই ভারতীয় ওপেনার। সত্যি বলতে কি, স্মৃতি যেরকম ছন্দে রয়েছেন তাতে মনে হচ্ছে যে এই ম্যাচেই হয়তো তিনি সেই রেকর্ডটি করে ফেলতে পারবেন। দেখা যাক ভবিষ্যতই বলবে তিনি এই ম্যাচে এই রেকর্ড স্পর্শ করতে পারেন কিনা।

এবার একটু ফুটবল মাঠের দিকে চোখ রাখা যাক। আর কিছুদিন পরেই কিন্তু কলকাতায় আসছে ব্রাজিল দল। যুব ভারতীতে ভিনিসিয়াস জুনিয়র রাফিনহাদের জাদুর প্রহর গোনা শুরু হয়ে গেল ভারতীয় ফুটবল প্রেমীদের। ভারতীয় সময় বুধবার রাতে অস্ট্রেলিয়া এবং ভারতীয় সফরের জন্য 26 সদস্যের ব্রাজিল দল ঘোষণা করলেন কোচ কার্লো আনচেলত্তি। এবার কিন্তু ভারতে বসতে চলেছে সাম্বা উৎসব। ভারতের বিরুদ্ধে প্রথমবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কলকাতায় আসছে 30 জুলাই, এটাই ঘোষণা করেছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

জানিয়েছিলেন যে পূর্ণ শক্তি দল নিয়েই আসবেন আনচেলত্তি। তারপর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দেয়। ১৯৭৭ সালে ইডেনে কসমসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন ফুটবল সম্রাট পেলে। আর ২০১১তে যুবভারতীতে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন লিওনেল মেসি। কিন্তু এবার ব্রাজিলের খেলা দেখার আশা কিন্তু পূর্ণ হতে চলেছে ফুটবল প্রেমীদের। ইতিমধ্যেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা যুবভারতী পরিদর্শন করে গিয়েছেন, মাঠ নিয়ে পরামর্শও দিয়েছেন তারা। এদিকে অস্ট্রেলিয়া ও ভারত সফরের জন্য কোচ আনচেলত্তি দলে রেখেছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস ও এনরিককে। চেলসির এস্তে ভাউয়ের সঙ্গে রয়েছেন জোয়াও পেদ্রো, বার্সেলোনার রাফিনহা, আর্সেনালের গাব্রিয়েল মাগালহাইজ ও ব্রুনো গিমারেসও রয়েছেন। রেখেছেন প্যারিস সজর্মর মার্কুইনসকে। পাশাপাশি একঝাঁক তরুণকেও দলে নিয়েছেন আনচেলত্তি। এই দলের তিন তারকা ভিনিসিয়াস, মাগালহাইজ এবং মার্কুইনস, এরা কিন্তু ব্যালন্ডি অর খেতাব জয়ের দৌড়েও রয়েছেন। ৩০ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছবেন ভিনিসিয়াসরা এবং ৩রা অক্টোবর কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ মুখোমুখি হতে চলেছেন ব্রাজিল ফুটবল দল। দেখা যাক ভারত এই ম্যাচে ঠিক কতটা নিজের প্রতিভা মেলে ধরতে পারে। আর তো মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই বোঝা যাবে যে আমাদের প্রত্যাশা কতটা পূর্ণ করতে পারলেন ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা।

এদিকে ইউএস ওপেনে কিন্তু রীতিমতন একটি অঘটন ঘটে গিয়েছে। তৃতীয় বাছাই আলকারাজকে ছিটকে দিলেন আমেরিকার শেলটন। প্রথম কোয়ার্টার ফাইনাল চলেছিল 4:40, আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলল 4:28। প্রথমটিতে ফ্রান্সিস টিয়াফো জিতে গিয়েছিলেন, দ্বিতীয়টিতে আলকারাজকে হারিয়ে রীতিমতন অঘটন ঘটালেন আমেরিকার বেন শেলটন। এর আগে মুখোমুখি সাক্ষাতে তিনবারই কিন্তু হারতে হয়েছিল অষ্টম বাছাই শেলটনকে, কিন্তু বিশ্বের তিন নম্বর আলকারাজের বিরুদ্ধে যেন সেই জবাব দিতেই নেমেছিলেন শেলটন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ফল শেলটনের পক্ষে 6-7, 6-1, 6-3, 1-6 এবং 7-6। ম্যাচ জুড়ে শেলটনের মূলত রকেট গতিতে সার্ভিস এবং বেসলাইন থেকে আগ্রাসী শটগুলোই আলকারাজকে পর্যদুস্ত করে ছেড়ে দিয়েছে। ম্যাচের পরে শেলটন বলেছেন যে নিউ ইয়র্কের মানুষের এত রাত পর্যন্ত আমাকে সমর্থন করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ, এর থেকে বড় প্রেরণা আর কি হতে পারে। সত্যি বলতে কি, ঘরোয়া মাঠে ঘরোয়া খেলোয়াড়কে সমর্থকেরা সমর্থন করবেন এটাই কিন্তু কাম্য, এবং সেই সমর্থকদের সমর্থনের যোগ্য সম্মান কিন্তু দিয়েছেন শেলটন। এবার দেখা যাক ভবিষ্যতে ঠিক কি অপেক্ষা করে রয়েছে শেলটনের জন্য।

0: এদিকে আজকে বৃহস্পতিবার, সময় হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের। আর আজকে অ্যাডভেঞ্চার স্পোর্টসে একটি বেতার প্রতিবেদন আপনাদের জন্য, দুর্জয় কাপ অ্যাওয়ার্ড 2026 কে নিয়ে।
1: অ্যাডভেঞ্চার স্পোর্টসের বিস্তৃত পরিসরকে এক ছাতার তলায় তুলে ধরার এক দারুণ প্রয়াস ঘটে গেল কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির কেপি বসু মেমোরিয়াল হলে। দুর্জয় 2026 আল্ট্রা ডিস্টেন্স সাইক্লিং, ট্রেল রানিং থেকে শুরু করে ট্রায়াথলন, পর্বতারোহণ বা রক ক্লাইম্বিং, সব কিছুই ছিল আলোচনার বিষয়বস্তু। উপস্থিত ছিলেন যেমন জ্যোতিষ্ক বিশ্বাস, বিপ্লব দাসের মতো হাই ভোল্টেজ অতিথিরা, তেমনই ছিলেন বাংলার বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রেমী মানুষজন। অনুষ্ঠান শেষে অ্যাডভেঞ্চার স্পোর্টসে বাংলার এই

0: মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিদের দেয়া হলো বর্ষসেরা পুরস্কার। শুনব সেই পুরস্কার প্রাপকদের অনুভূতির কথা।
1: নমস্কার, আমি ডাক্তার দেবায়ন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের আমি একজন কর্মচারী। পেশায় একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি নেশায় আমি একজন এন্ডুরেন্স অ্যাথলিট। গত প্রায় 2 বছর ধরে ক্রমাগত অনুশীলনের মাধ্যমে আজ এই জায়গায় নিজেকে উত্তীর্ণ করতে পেরেছি। 2025-এ এসআর সিরিজ সুপার এন্ডোনিয়র সিরিজ কমপ্লিট করেছি, যেটা একটা প্রেস্টিজিয়াস এন্ডুরেন্স সাইক্লিং টাইটেল। দুর্জয় 2026 আমার এই অ্যাচিভমেন্টটা রেকগনাইজ করেছে, আমাকে সম্মানিত করেছে, এর জন্য আমি ভীষণভাবে অভিভূত। এরকম আরও অ্যাচিভমেন্টস আমি অর্জন করতে চাই আমার ক্লাব ডিকোয়েস্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস একাডেমির পক্ষ থেকে। আমার বিশ্বাস এই ধরনের রেকগনিশন আমাদের যুব সমাজকে আরও বেশি করে এন্ডুরেন্স স্পোর্টসের দিকে আকর্ষণ করবে, তাদের উদ্বুদ্ধ করবে এবং একটা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সমাজ, ভবিষ্যৎ সমাজ গড়ে তোলার জন্য।
2: নমস্কার, আমি ডক্টর জর্জ বিশ্বাস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে অধ্যাপনা করি এবং আমি ইউনিভার্সিটির সেন্ট্রাল স্পোর্টস বোর্ডের ফাউন্ডিং কনজার্ভেন হিসাবে স্পোর্টসের বিভিন্ন অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত। এবছর দুর্জয় অ্যাওয়ার্ডে আমাকে 100 কিলোমিটার ক্যাটাগরি আল্ট্রা ম্যারাথনে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে দেওয়া হয়। এই সম্মানটা কখনোই আমার ব্যক্তিগত না, এই সম্মানটা আমার ছাত্রদের ইয়াং জেনারেশনকে মোটিভেট করবে যে সে যে ফিল্ডেই থাক, সেই ফিল্ডে লিমিট ক্রস করুক, সে চাইলে হার না মানলে অনেক কিছুই করতে পারে। এবং দুর্জয় কমিটিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমাকে এই আমার 100 কিলোমিটার রেস করার পর যে সম্মানটা দিয়েছে, সেই সম্মানটাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাই।
0: পুরস্কার পেয়েছেন গোকুল রায়।
3: দুর্জয় সেকেন্ড এডিশন 2026-এ আমাকে আমার এই 2 বছরে যে সাইক্লিং জার্নি করেছিলাম সেই সাইক্লিং জার্নির জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
4: নমস্কার, আমার নাম মিশাল মহান্তি, আমি একজন আলট্রা এন্ডিওরেন্স সাইক্লিস্ট। লাস্ট ইয়ার আমি অডেক্স ইন্ডিয়া থেকে ওদের সুপার এন্ডিনিয়ার সিরিজটা 2 বার সাকসেসফুলি কমপ্লিট করেছিলাম, ফর উইচ আমাকে দুর্জয়তে রেকগনিশন দেওয়া হয়েছে উইথ দ্য প্রেস্টিজিয়াস দুর্জয় অ্যাওয়ার্ড, যেটার জন্য আমি খুবই খুশি। ইটস আ অনার ফর মি, আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। যখন সাইক্লিং স্টার্ট করেছিলাম 2024-এ, তখন আমি এক্সপেক্ট করিনি এই অ্যাচিভমেন্টটা আমি পাবো বলে, বাট ইট ফিলস গ্রেট দ্যাট আমি ওটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি, অ্যান্ড ফর দ্যাট আমাকে অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড রেকগনিশনও দেওয়া হয়েছে। এই ইয়ার আমি একটা সুপার এন্ডিনিয়ার সিরিজ করার প্রসেসে আছি, অ্যান্ড অন টপ অফ দ্যাট আই এম অলসো প্ল্যানিং টু ডু 1000 কিলোমিটার ব্রেভেট অর 1200 কিলোমিটার LRM অ্যাজ ওয়েল। সো হোপস আর হাই, অ্যান্ড আগেন আই এম রিয়েলি থ্যাংকফুল টু ডিকোয়েস্ট ফর গেটিং মি রেকগনাইজ ফর দ্য অ্যাচিভমেন্ট দ্যাট আই ডিড লাস্ট ইয়ার। থ্যাংক ইউ।
5: নমস্কার, আমার নাম পর্ণা বারিক। দুর্জয় 2026-এ সুপার এন্ডিনিয়ার সম্পূর্ণ করার জন্যে আমি এই সম্মান পেয়ে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। সুপার এন্ডিনিয়ার সম্পূর্ণ করার পথটা আমার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। দীর্ঘ সময়ের প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম এবং সাইকেলের প্রতি ভালোবাসার ফলেই আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। এই পুরস্কার আগামী দিনে আমাকে আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং এই সম্মানের জন্যে দুর্জয় 2026-কে আমার আন্তরিক ধন্যবাদ।
6: নমস্কার, আমার নাম ঋজুমন দত্ত। আমি ট্রেল রানিং, আলট্রা রানিং, আলট্রা সাইক্লিংয়ের চর্চা করি, শেখার চেষ্টা করি। এবছর ডিকোয়েস্ট স্পোর্টস একাডেমি আরও অনেক এন্ডিউরেন্স স্পোর্টস অ্যাথলিটদের সাথে আমাকেও দুর্জয় অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছে। আমি 2025 সালে ব্রেভেট আয়োজিত সুপার র্যান্ডোনিয়ার বা এসআর সিরিজ কমপ্লিট করেছি নির্দিষ্ট সময়সীমার ভেতর, এবং এবছর এপ্রিল মাসে হেল রেস আয়োজিত বুদ্ধা ট্রেল 65 কিমি ট্রেল রানিং সম্পূর্ণ করেছি নির্দিষ্ট সময়সীমার মধ্যে। নমস্কার,
7: আমি শান্তনু দাস। যখন আমি এই জার্নিটা 2024-এ শুরু করেছিলাম, তখন কখনোই ভাবিনি যে এতটা দূর আসতে পারবো। সবকিছু শুরু হয়েছিল আমার 2 বছর মেয়ের সঙ্গে খেলতে গিয়ে। আমি রিয়েলাইজ করলাম ওর সঙ্গে একটু খেলতেই আমি হাঁপিয়ে যাচ্ছি। তখন মনে হলো এটা আমার কাছে নর্মাল নয়। তাই আমার বার্থডেতে আমি নিজেকে একটা

0: বাইসাইকেল গিফট করলাম, আর সেখান থেকেই শুরু হলো আমার এন্ডিওরেন্স জার্নি। প্রথমে 10-15 কিলোমিটার দিয়ে স্টার্ট করলাম। 2024 আমার প্রথম বড় স্টেপ ছিল 90 কিলোমিটারের রাইড। এরপর সাইক্লিং এর সঙ্গে সঙ্গে রানিংও শুরু করলাম, প্রথম 10K, তারপরে হাফ ম্যারাথন এবং শেষে ফুল ম্যারাথনও অ্যাটেম্পট নিলাম, আর যেটা আমি কমপ্লিটও করলাম আন্ডার 4 আওয়ার্স। আমি 200, 300, 400 এবং 600 কিলোমিটার BRMও করেছি, আর আমি একজন SR সার্টিফাইড সাইক্লিস্টও। আর এখন আমার নেক্সট গোল হচ্ছে তাম্রলিপ্ত আলট্রা, যেটা 100 কিলোমিটার রানিং রেস। যে জার্নিটা শুরু হয়েছিল শুধু নিজেকে একটু ফিট করার ইচ্ছে থেকে, সেটা আজ আমার জন্য হয়ে গেছে এন্ডিওরেন্স, কমিউনিটি আর সেলফ বিলিভের জার্নি। আর্জ দুর্জয় 2026 অ্যাওয়ার্ড রিসিভ করার আমার জন্য খুব স্পেশাল। আমি শুধু একটাই কথা বলতে চাই, যারা শুরু করতে চান পারফেক্ট টাইমের জন্য ওয়েট করবেন না, জাস্ট স্টার্ট করুন, কারণ প্রত্যেক বড় জার্নি শুরু হয় একটা ছোট্ট ডিসিশন দিয়ে।
1: নমস্কার, আমি সৌরভ রায়, পেশায় একজন ডাক্তার, আর ট্রেল রানিং নেশা বা প্যাশন বলতে পারেন। বইচালা ট্রেল আল্ট্রা 50 কিলোমিটার এবং সামিট রান সেথান্ডম হামটা 50 কিলোমিটার, এই দুটি ট্রেল রান সফলভাবে শেষ করার জন্য এবারে দুর্জয় অ্যাওয়ার্ড পেলাম ট্রেল রানিং বিভাগে, যা আমাদেরকে পরবর্তী ইভেন্টগুলোতে আরও বেশি করে উৎসাহিত করবে।
2: নমস্কার, আমি সোমনাথ বসু, সবাই আমাকে কোরক করেই চেনে, একটা পাওয়ার সেক্টরে আমি HR ম্যানেজার। তো আমাদের টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, টাইমে আমাদের ঢুকতেই হয়। তো আমি 9টার সময় আমাদের অফিস শুরু, তো 9টার মধ্যেই পাঞ্চ করার চেষ্টা করি। তো আমি লিফ্টটা দেখলাম সঙ্গে সঙ্গে উঠেছে, লিফটে ওঠার অপশন নেই, আর দেখছি কিছু সেকেন্ড বাকি আছে 9টা বাজতে। তো আমার অফিস 3তলায়, আমি স্প্রিন্ট করে মানে দুটো সিঁড়ি করে একটু মানে জোর কদমে চলে আমি 3তলায় উঠলাম। এবার উঠে গিয়ে আমি দেখছি, পাঞ্চ করার পরে আমি দেখছি আমি না চোখের সামনে কিরকম ঝাপসা ঝাপসা হয়ে গেল একটা, ওই গিয়ে আমি মানে একটু বসে গেলাম, সবাই আসলো আমাকে ধরলো টরলো, জল টল দিল দিল, ঠিক আছে, তারপরে ঠিক হয়ে গেলাম। তো আমি নিজেকে জিজ্ঞেস করলাম যে আমি 3তলায় উঠতে আমার এই অবস্থা হয়ে গেছে, আমি নিজের সাথে কি করছি, আমি এটা। সেখান থেকেই মনে হলো যে না, কিছু করা দরকার। তো আমি ঠিক করলাম নিজে একটা সাইকেল কিনবো, সাইকেল দিয়ে শুরু করবো। তো সেখান থেকে আমার সঙ্গে দেখা হলো সৌম্যদীপ মন্ডলের, সে আমাকে সাইক্লিং এ হেল্প করতো, মিশাল মহান্তির সঙ্গে, আপনারা সবাই চেনেন মিশাল মহান্তির সঙ্গে আমাকে দেখা হলো, শান্তনুর সঙ্গে দেখা হলো, একদিন গেলাম দুদিন গেলাম, মিস করতাম না, আমাকে যখন যে সময় যতটা কিলোমিটার করতে বলতো আমি করতাম। ওই মোটা চেহারা নিয়ে, তখন আমার কত ছিল, 95 কেজি ছিল, সেই মোটা চেহারা নিয়ে আমি সাইকেল চালাতাম, চালাতে চালাতে চালাতে চালাতে একটু একটু করে ওয়েট কমতে শুরু করলো, প্রফিসিয়েন্সি বাড়লো। যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি ডেইলি শো আপ করেছি, যখন যখন যেখানে যেখানে আমাকে ডেকেছি আমি করেছি। এরপরে একদিন 100 করলাম, সৌম্যদীপ আমাকে 100 করালো, তারপর মিশেল আমাকে সমস্ত রকম রাইডে হেল্প করতো, এরকম করতে করতে করতে করতে আমি 200, 300, 400, 600 দিন কি হয়েছে, ভগবান টেস্ট নেয় যেরকম মানুষের, আমারও নিয়েছে, ইজিলি তো কিছু কখনো কাউকে দেয় না। আমার কি হলো, 600 দিন আমার মারাত্মক শরীর খারাপ হয়ে গেল, মানে জ্বর চলে আসলো, লুজ মোশন হলো, মানে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। 39 আওয়ার্সে আমি 600 কিলোমিটার শেষ করেছি, 40 ঘন্টা টাইম দেয় ওরা, মানে এছাড়া 1 বছরে কমপ্লিট করেছি, 1 বছরের মধ্যে 200, 300, 400 আর 600 কমপ্লিট করেছি। এই আমার জার্নি, বললে আর অনেক কিছু বলা যায় কিন্তু এই হলো ব্যাপার আর কি, বেটার আছে আগের থেকে। এন্ডুরেন্স স্পোর্টস এসে আমি রানিং ও করি, 21 কিলোমিটার করেছি, যদিও আমার পেস সামান্য মানে সাংঘাতিক কিছু না, বাট স্টিল আমি আমার মতো করে চেষ্টা করি আর কি। তো যেই ছেলেটা 3তলায় উঠতে পারতো না, সে 600 কিলোমিটার সাইক্লিং করেছে, 21 কিলোমিটার দৌড়েছে, এইটা আমি আমি বলবো কি যে আমি যদি করতে পারি তাহলে সবাই করতে পারবে। আমি কোনো রকম ভাবে কোনো রকম গিফটেড না, মানে একটা নর্মাল মানুষের যা কষ্ট হয় আমার তার থেকে, আমার নাকেরও একটা প্রবলেম দেখা দিয়েছে, আমি তাই ভাবতাম আমার এত বেশি কষ্ট কেন হয়, আমার নাকের একটা মানে একটা সমস্যা আছে, এই জন্য আমার হার্ট রেট খুব বেড়ে যায়, সবার থেকে বেশি আমার একটু মানে বেশি কষ্ট হয় আমার। স্টিল আমি বলবো, আবার একই কথা বলবো যে সবাই, আমি যখন করতে পেরেছি সে কেউ আমার ফিটনেস লেভেলে যে কেউ করতে পারে, মানুষকে জীবনের সঙ্গে বেটার ভাবে ডিল করতে শিখিয়ে দেবে, যে প্রবলেমটাকে খুব বড় প্রবলেম মনে হতো সেটাকে এখন মনে হয় ম্যানেজ করা যায়, আর একবার যদি মনে হয় ম্যানেজ করা যায় সেটা ম্যানেজ হয়ে যায়।
3: শুনলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড দুর্জয় 2026 নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণময়রা।

শুনতে শুনতে একটা কথাই মনে হচ্ছিল যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন যে খানিকটা আফসোস করেই বলেছিলেন, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন। কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে যে শুধুমাত্র আরব বেদুইন নয়, অ্যাডভেঞ্চারের নেশা কিন্তু বাঙালিদের রক্তের মধ্যেও রীতিমতন রয়েছে, এবং সেই কথাই কিন্তু প্রমাণ করে দিলেন এনারা। এদিকে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে ভারতীয় সাফল্যের আরও একটি গাথা কিন্তু রচনা করলেন শীতল দেবী। ঘরের মাঠে চাপ সামলে সেরা হলেন শীতল দেবী। বুধবার আহমেদাবাদ বিশ্ব তীরন্দাজ প্যারা সিরিজে মেয়েদের কম্পাউন্ড বিভাগে প্রথম ব্যক্তিগত খেতাব জিতলেন 19 বছরের ভারতীয় তীরন্দাজ। কাজাখস্তানের আইজাদা সেদানের সঙ্গে ফাইনালে 144-144 পয়েন্টে ড্র হওয়ার পরে শুট অফে 10-9 পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন হন তিনি। প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বেও 698 পয়েন্ট পেয়ে এগিয়েছিলেন শীতল। অবশ্যই এই জয় গোটা ভারতীয় ক্রীড়া মহলের জন্য অবশ্যই এক বড় গর্বের মুহূর্ত। কিন্তু ছোট থেকেই একটা কথা শুনে এসেছি, এভরিথিং দ্যাট হ্যাজ এ বিগিনিং হ্যাজ এন এন্ড অলসো, অর্থাৎ যার শুরু আছে তার শেষ থাকাও বাধ্যতামূলক। এবং ঘড়ির কাঁটা এখন আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, তার কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্নই করতে ইচ্ছে করছে, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর? অবশ্যই জানান আমাদের, আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম। দুই বাংলা শ্রোতা বন্ধুরা, খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন গৌরব মুখোপাধ্যায়। এখন শুনবেন ক্ষেত খামারের কথা। এই অনুষ্ঠানে শুনবেন উত্তম সর্বোত্তম পর্ব দুই। আলাপচারিতায় থাকবেন মাধবী মুখোপাধ্যায়, সাধন কুমার বাগচি, চৈতালি মল্লিক, সঙ্গে থাকবেন শর্মিষ্ঠা সরকার।
1: কথা দিয়েছিলাম বাকি গল্প নিয়ে আসব, আর বাকি গল্প নিয়ে সত্যি আরো একটা পর্ব, কেন অনেক পর্ব করে নেওয়া যায়, কারণ মানুষটির নাম যখন উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার, তখন তাঁকে নিয়ে গল্প স্মৃতিচারণা বাঙালির শেষ হওয়ার নয়। আমরা গত পর্বে বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং উত্তম কুমারের আত্মসহায়ক সাধন বাগচি মহাশয় তাঁদের সঙ্গে কথা বলছিলাম, এবং সেই গল্পটার ওই সময়ের টানাটানির জন্য একটা সময় শেষ করতে হয়েছিল। আসুন সেই গল্পের বাকিটুকু শোনা যাক আজকে। শুরুতেই আসবো সাধনবাবুর কাছে। সাধনবাবু, এই যে উত্তম কুমারের এতগুলি চরিত্র, তার নানান পরত, নানান তার ধরন, নানান তার চলন, কিন্তু উত্তম কুমার প্রতিটিতেই এতটা সাবলীল, কোথাও যেন মনে হয় না যে কোথাও ওনাকে কষ্ট করে কিছু করতে হচ্ছে। এটা ঠিক কিরকম হতো, মানে এর প্রিপারেশন যদি বলেন, প্রস্তুতি, একটু শুনতে চাইব।
2: উত্তম কুমার কনসেন্ট্রেশনটা করতেন খুব চরিত্রের উপরে, কারণ এমনি কোন একটা শট দিয়ে দিলেন তো, দেওয়ার পরে উনি আবার ঘরে গিয়ে বসে পরের শটের কথা চিন্তা করতেন, ভাবতেন না সেইভাবে। কিন্তু আমরা যেটা অভিনেতা, অধিকাংশ অভিনেতা দেখেই দেখেছি

0: একটা শর্ট দিয়েই তারপরে তো একটা আড্ডা মারতে আরম্ভ করলো বা কারোর সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। এখানে দেখেছি সৌমিত্রদাকেও দেখেছি বা অন্য সব অনেক শিল্পীকেই দেখেছি, এই জিনিসটা উত্তমদার মধ্যে ছিল না।
1: উত্তম কুমার সম্বন্ধে সত্যজিৎ রায় একটা জায়গায় লিখেছেন যে সকলকেই দেখেছি একটা শর্ট টর্ট দেবার পর গল্প করছে, ফাজলামি করছে, ইয়ারকি করছে, কিন্তু উত্তমকে কখনো দেখিনি শর্ট দেবার পর সে অন্য কোথাও গিয়ে গল্প করছে।
2: তাই তো, এবং সত্যজিৎ রায়ের ছবিতেই অর্থাৎ নায়কেই উত্তমবাবু বোধহয় মেকআপ ছাড়া ছবি করলেন এবং রাজি হলেন করতে, এটা একটু শুনি, গল্পটা শুনি একটু।
0: সেটা ঠিকই, ওই নায়ক ছবিতে সত্যজিৎ রায় উত্তম কুমারকে উইদাউট মেকআপে অভিনয় করাবার, তো উত্তমদা তো ভাবতেই পারছেন না, বলছে না না উইদাউট মেকআপ। তখন সত্যজিৎ রায় ওনাকে রাজি করালেন এবং উইদাউট মেকআপে কতগুলো শট নিলেন, শট নেওয়ার পর তারপরে ওনাকে দেখালেন, তখন উনি দেখে এত সুন্দর চেহারা ছিল। একজন সাংবাদিক ছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন আনন্দবাজার,

নায়ক ছবিতে সত্যজিৎ রায় উত্তম কুমারকে উইদাউট মেকআপে অভিনয় করাবার, তো উত্তম দা তো ভাবতেই পারছেন না, বলছে না না উইদাউট মেকআপ। তখন সত্যজিৎ রায় ওনাকে রাজি করালেন এবং উইদাউট মেকআপে কতগুলো শট নিলেন। শট নেওয়ার পর তারপরে ওনাকে দেখালেন, তখন উনি দেখে এত সুন্দর চেহারা ছিল। একজন সাংবাদিক ছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন আনন্দবাজারে।

0: ঘোষ, উনি এসছেন এইচএমবি, তখন উনি রিহার্সাল রুমে ম্যানেজার ছিলেন, এবং এইচএমবিটা সবই আর্টিস্ট, ওনার এতেই কন্ট্রোল হতো। তা ওনাকে নিয়ে এসেছি, এরকম ওরা বন্যা ত্রাণে একটা অনুষ্ঠান করছে এই নেতাজিন্দ স্টেডিয়ামে, প্রতি বছরই এইচএমবি যারা রেকর্ড করতো তাদেরকে দিয়ে অনুষ্ঠানটা হতো। এবছরে ওই 78 সালে বন্যা হয়ে গেছিল ঠিক তারপরেই, তা এবারে ওরা এই বন্যা ত্রাণে টাকাটা দান করবে, সমস্ত শিল্পী ওদের কনফার্ম করা আছে এক্সেপ্ট আপনি।
1: আচ্ছা,
0: তো তখন আমাকে বললেন যে দেখো আমার কাছে তো ডায়েরি নেই, আচ্ছা ঠিক আছে তুমি ওনাকে নিয়ে বাড়িতে চলে এসো। এই তো যাই হোক, আরও আমিও নিজে ওনার সঙ্গে অভিনয় করেছি অসাধারণ বলে একটি ছবি, তাতে উত্তম কুমার তো আমাকে দেখে তো অবাক হয়ে গেছে যে তুমি, আমি বললাম হ্যাঁ দাদা আপনার সলিলদা ডিরেক্টর ছিলেন। আর ওই ছবিতে এত আর্টিস্ট ছিল, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কি বলবো প্রায় অন্তত 60% আর্টিস্ট ছিলেন। মলিনা দেবী এবং তার হাজবেন্ড তিনি ওই ছবিতে ছিলেন, তারপরে বিকাশ দা থেকে আরম্ভ করে কমল মিত্র থাকে, প্রচুর আর্টিস্ট। আমি উত্তম কুমারের অ্যাসিস্ট, আমি ধুতি পাঞ্জাবি পরে গেছি, উত্তম কুমারের স্টাইল উত্তম না, এইভাবে দেখে খুব অবাক হয়ে আমাকে হচ্ছে। আমি বললো দাদা আমি তো এই চরিত্রে পাঠ করছি সলিলদার, বললো আচ্ছা। তারপরে যাই হোক, উনি আমাকে, উনি যারা জুনিয়র আর্টিস্ট ছিলেন বা যা ছিলেন বুঝতে দিতেন না যে আমি উত্তম কুমারের অপোজিটে অভিনয় করছেন, বা তার যেটা মাধবীদি বললেন না, কখনো বুঝতে।
1: দিদির কাছে আসবো যে 1963-তে বোধহয় প্রথম আপনার কাজ তো শঙ্খবেলাই ওনার সঙ্গে, তার আগে তো আপনি অনেকগুলি ছবি নিজে করে ফেলেছেন কিন্তু অন্য অন্য, তার আগে সত্যজিৎ বাবুর সঙ্গে আপনার ছবি হয়ে গিয়েছে, এবং উত্তম কুমারের সঙ্গে যখন শঙ্খবেলা প্রথম আপনি করছেন ততদিনে উত্তম কুমার অলরেডি উত্তম কুমার হয়ে গিয়েছেন একদম, তো আপনার কোথাও ভয় করেনি তখন যে?
2: হ্যাঁ নিশ্চয়ই,
1: সেই ভয়টা কাটলো কি করে?
3: আমি একটু জিজ্ঞাসা করি, দিদিকে পেয়েছি সামনে, তখন উত্তম সুচিত্রা হচ্ছে রোমান্টিক জুটি, সেই রোমান্টিক জুটির একটা বলয় তৈরি হয়ে গিয়েছিল মানুষের মধ্যে, এবং সেই বলয় ভেঙে আপনি ঢুকলেন এবং অসাধারণ একটা রোমান্টিক গানের সাথে অভিনয় করলেন। হ্যাঁ, তো এই স্মৃতিটা আপনার কাছে আমরা সবাই শুনতে চাই।
1: জানিনে কিছুতে কেন যে মনে লাগে না, এখনো তো আমাদের বর্ষার গান প্রেমের গান বললেই তো সবার আগে আপনার মুখখানি মনে পড়ে, আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিনে,
3: কে প্রথম
2: সেটা কেন
3: কাছে এসেছে?
1: আমি না, আমি রবীন্দ্রসঙ্গীতের কথা বলছিলাম।
3: ওই ওই যে সিকোয়েন্সটা করেছিলেন, একটু যদি স্মৃতিতে থাকে আপনার ওই অভিজ্ঞতা,
2: কোনটা?

0: 한꺼번에 쌍 옆으로 못 들어야지.
1: কি মুশকিল না আমরা কিন্তু বুঝতে পারিনি আমরা কিন্তু মোটেই বুঝিনি আমাদের একেবারে সুন্দর এক প্রেমের গান বলতে আমাদের কাছে বাংলা সিনেমা হ্যাঁ একদম সেখানে যে ওখানে আবার শাহিদ তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে যাচ্ছে
2: উনি উত্তম উত্তম ইয়ার চালাতে পারেন না সেই জন্য তখন ওখানে সাহেব লং শট যখন হচ্ছে আর ক্লোজ যখন হচ্ছে তখন
1: আপনার বিবাহের সময় নাকি বরকর্তা হিসেবে উত্তম কাব্যবাবু গিয়েছিলেন একটু শুনি গল্প শুনি
3: এবং কি বরকর্তা হিসেবে কি দিয়ে ভাজা হয়েছিল সেটা
2: তারপরে শুধু তাই নয় বলে দিয়েছিলেন কি কে খাবেন সেটা হচ্ছে লুচি খাবেন সেটা হচ্ছে সর্ষের তেলের লুচি
1: সে কি কথা
2: জানি না সর্ষের তেলের লুচি এইগুলো সব বলা ছিল যে এই জিনিসগুলো চাই
1: বরকর্তা হয়ে এসেছিলেন
2: বরকর্তা হয়ে এসেছিলেন
1: কেন কোনে কর্তা কেন নয় কোনে কর্তা হওয়াই তো উচিত ছিল
2: দুজনে এসছেন
1: না বলছে আপনি গোসা করেননি যে কেন কোনে কর্তা কেন আপনি হবেন
2: না বললে হবে না গোসা করা যায় না কি বলে উত্তম সকালবেলা এসছেন এসে বলো কি করনে ভয় লাগছে আমি বললাম না লাগছে না বলো আচ্ছা ঠিক আছে ভয় নেই তো না ভয় নেই এবার চলে গেছেন বলে আমি বরকর্তা হয়ে আসবো তারপর বরকর্তা হয়ে এসছেন
1: অর্থাৎ কোনে যখন ভয় পাচ্ছে না তাহলে আমি বরকে গিয়ে সামলাই কাউকে তো সামলাতে হবে এবারও আবারও আপনাদের কাছে আসি চৈতালি এই যে শিল্পী সংসদকে নিয়ে কাজ করা গ্রামের মানুষের কাছে পৌঁছে যাওয়া গ্রামীণ জীবনে উত্তম কুমারের এই যে এখনো বলছেন যে ওখানকার মানুষ চাইছেন উত্তমবাবুকে দেখতে কোথাও কি মনে হচ্ছে যে তার পরবর্তীতে আরো অনেক মানুষ এলেন ছুঁতে পারলেন না উত্তমবাবুকে আর কেউ উত্তমবাবুর সেই জায়গাখানি একই রয়ে গেল আপনার কি মনে হয় গ্রামীণ মানুষের কাছে গ্রাম বাংলার মানুষের কাছে তার ঠিক কোন জিনিসটা এতটা অ্যাপিল করছে
4: এটাই তো মহাবিস্ময় এটা আমি পরে সাধনবাবু এবং দিদির কাছেও জানতে চাইব যে এই যে ভুবন ভোলানো হাসি এই যে অপূর্ব অভিনয় নাকি মানুষ উত্তম কুমার সব মিলিয়ে উত্তম সর্বোত্তম আমি আরেকটি অভিজ্ঞতা বলি যাত্রা গ্রামীণ সংস্কৃতিতে যাত্রা কিন্তু একটা ভীষণ জনপ্রিয় মাধ্যম সেই যাত্রাতে উত্তম কুমার হ্যাঁ এবং উত্তম কুমার যখন শিল্পী সংসদ তৈরি করেন যাত্রার অনেক শিল্পীকেও এনেছিলেন এটা সাধনবাবু ভালো বলবেন এবং একটি যাত্রার নির্দেশনাতে উনি আসছিলেন কিন্তু হঠাৎ ওনার মৃত্যু ঘটে এবং সেই যাত্রা দল ওনার পরিচালনায় নামটা রাখেন আরেকটি এই মুহূর্তে আমি ঘটনা বলি ২০২৬ একটি যাত্রা দল অত্যন্ত জনপ্রিয় জুটি যাদের বলা হয় যাত্রার উত্তম সুচিত্রা কাকলি চৌধুরী অনল চক্রবর্তী এবং আমাদের ফার্ম অ্যান্ড হোম সেকশনে ওনারা এসেছেন ওনারা যে যাত্রাটি করলেন গত বছর সেটি হচ্ছে হারানো সেই সুর এবং ওখানে একটি দৃশ্য আছে যেমন সপ্তপদীতে উত্তম কুমার বাইক চালাচ্ছেন সুচিত্রা বসে আছেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো ঠিক ওই গানটি ওনারা গাইছেন এবং দর্শক কি অপূর্বভাবে নিচ্ছেন ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ এত হাতে তারা কিন্তু উত্তম কুমারকে খুঁজে পাচ্ছেন অনল চক্রবর্তীর মধ্য দিয়ে এবং এতেই প্রমাণ হয় উত্তম কুমারের এই যে ওনার প্রতি মানুষের ভালোবাসা ওনার হাঁটা একটু চোখটা তাকানো সব কিছু মিলিয়ে এখনো এই আধুনিক যুগেও মানুষ কিন্তু উত্তম কুমারকে নিরন্তর খুঁজে চলেছে
1: সাধনবাবু এই জায়গা থেকেই আসি সেই সময়টাই জলসা খুব একটা মজাদার বিষয় ছিল শহরে বলুন গ্রামে বলুন সমস্ত শিল্পীরা যেতেন দিদি আপনারও অভিজ্ঞতা আছে সেই জলসাতে যাওয়া বিভিন্ন জায়গায় তো সেই জলসাতে যখন গিয়ে পৌঁছন আপনারা
2: এই শিল্পী সংসদের জন্যই
1: শিল্পী সংসদ
2: শিল্পী সংসদের জন্যই উত্তমবাবু বাসে বিশাল বড় বাস সেই বাসে উত্তমবাবু সামনে বসে আছেন আর আমরা সব পেছনে ওয়ান অফ টার মানে গানের শিল্পীরা আমি সব সব

0: এমনি শিল্পী যারা আছে তারা অনেকেই, সবাই মিলিতভাবে আমরা খুব মজা করতে করতে,
1: তাই না?
0: হাসি ঠাট্টা মজা, মজার গল্প, সর্বরকম কিছু করতে করতে আমরা গেলাম কোথায়?
2: মালদহ। মালদহ এবং সেটা অর্ডিনারি বাস, কোনো এসিটিসি ছিল না তখন, এটা ১৯৭১-এর
1: মানে স্টার স্টাডেড যাকে আমরা বলি, একদম নক্ষত্রকোচিত বাস, ভাবাই যায় না এখন, তাই না?
2: সঙ্গীতে তখন ওই সতীনাথ দা, উৎপলাদি ছিলেন, নির্মলাদি ছিলেন, মনস্মৃতি ছিলেন, এরা সব
1: দিজেন বাবু গাইছেন ততদিনে নিশ্চয়ই,
2: তিনটা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এইসব ছিলেন,
0: তো সব সতীনাথ বাবু সব আমরা একসঙ্গে
2: একসঙ্গে
1: হই হই করতে করতে গান করতে করতে যাওয়া হয়েছে।
2: দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন,
1: আচ্ছা,
2: দেবদুলাল
1: আমাদের আকাশবাণীর সম্পদ, উনি বাঙালির সম্পদ নিশ্চয়ই।
2: দেবদুলাল ছিল, তরুণ চক্রবর্তী ছিল আমাদের
1: শিল্পী সংসদে,
0: মালদায় গিয়েছিলাম,
2: মালদা।
1: আচ্ছা, এই যে জলসা নিয়ে আপনারা জলসাতে পৌঁছে যেতেন, সেখানে গিয়ে কিরকম, মানে এতজন স্টার সেই অর্থে বলতে গেলে, এতজন গুণী শিল্পী একসঙ্গে, সেখানকার জনগণ, সেখানকার মব এখন বলে সবাই, কেমন লাগতো?
2: সেটা হয়েছিল
0: ভালো ইয়ে করতেন,
2: একটা একটা মফস্বলে অর্থাৎ বহরমপুরে একবার একটা মহানায়ককে নিয়ে যাওয়া হয়েছিল, আর ওখানে তিন দিন তিনটে নাটক, একটা স্বয়ং সিদ্ধার নাটক ছিল, একটা বিন্দুর ছেলে, তো ওইখানে
1: স্বয়ং সিদ্ধা ততদিনে তো বোধহয় ছবিতে আসেনি, রঞ্জিত মল্লিকের স্বয়ং সিদ্ধা
2: না, এটা
1: তখন ছবিতে আসেনি,
2: নাটক স্বয়ং সিদ্ধা,
1: সুতরাং নাটকই চলছে। হ্যাঁ,
2: বাসুবিধি ছিলেন এবং আমি ওই নাটকে অভিনয় করেছিলাম।
1: আচ্ছা,
2: বাসুবিধি মুখ্য চরিত্র ছিল আর নিউ ভৌমিক ছিল ওই রঞ্জিত মল্লিকের চরিত্রে। তা ওখানে মহানায়ককে নিয়ে যাওয়া হয়েছিল, এইবারে এত মব হয়েছিল যে তাদেরকে প্রায় ২০,০০০ লোককে ওখানে, ওই যে স্কোয়ার ফিল্ড বলে একটা মাঠ আছে, সেখানে ২০,০০০ লোকের সমাবেশ, তাদেরকে উত্তম কুমারকে সার্কিট হাউসে উনি উঠেছিলেন, সেখান থেকে উত্তম কুমারকে দেখাতে হয়েছিল ওই মবের সামনে ২০,০০০ লোক, তারা বিনা পয়সায় উত্তম কুমার দর্শন করলেন ওখানে, এবং সবই সুদূর মুর্শিদাবাদের গ্রাম এ থেকে, আজকের ঘটনা না, এটা ১৯৭৫-এর ঘটনা, ৭৫ সালে, মানে ৫০ বছর আগে মুর্শিদাবাদ অত উন্নত ছিল না, বহরমপুরটা উন্নত ছিল, কিন্তু তার চারপাশে গ্রাম গ্রাম একদম চারি গ্রাম বেষ্টিত ছিল আর কি, তো এই পপুলারিটি ওই জায়গাটা দেখেছি। এর বাইরেও মহানায়ক যখন শুটিং করতে যেতেন, আমি যেটা জানি চণ্ডীমাতা ফিল্মসের একটা শুটিং, সেখানে ওই গ্রাম বাংলায় শুটিং হচ্ছে, তো চারিদিকে সব এ করে রাখা আছে, কভার করে রাখা আছে, কিন্তু একজন মহিলা, একজন বিধবা মহিলা, সে সাদা শাড়ি পরে, ময়লা শাড়ি টাড়ি পরে বারবার চলে আসছিলেন ওই শুটিংয়ের ইয়ের মধ্যে, তো উত্তমদা সেটা লক্ষ্য করেছেন, আর প্রোডাকশানের লোক থাকে তো, তারা তাকে দুচ্ছাই করে সরিয়ে দিচ্ছিলেন, তো উত্তমদা তাকে সস্নেহে ইয়ে করে প্রণাম করে বললেন যে না, উনি এখানে থাকবেন, উনি
1: দেখবেন
2: এটা এটাও। এবং এর বাইরেও আপনারা জানেন যে ওই অমানুষ যে ছবিটা সন্দেশখালীতে শুটিং হয়েছিল, সেখানেও উত্তম কুমার যে ছিলেন নদীর ওপারে, সেখানে গ্রাম বাংলার মানুষরা শুটিংয়ের সময় উনি কারোর সঙ্গে কথা বলতেন না এবং কোনো কথা বলা বা কিছু পছন্দ করতেন না, এত সিরিয়াস, কিন্তু শুটিংয়ের পরে এই গ্রামের লোকেরা ওরা গিয়ে উত্তম কুমারকে নিয়ে ওখানে বৈঠক করত একদম ইয়ে, তাতে উত্তম কুমার সহজ ও সরল মানুষ, গ্রামের মানুষের সঙ্গে একাত্ম হয়ে মিশে যেতেন, এগুলো ওর মধ্যে ছিল আর কি, সেই কারণে উত্তম কুমার উত্তম কুমার, এর কোনো বিকল্প নেই।
1: সেই আমরা উত্তমবাবুর নানান দিক দেখেছি, দিদি যেমন এক্ষুনি বললেন যে ভারী সুন্দর গান গাইতেন তিনি, এবং তার সুরকার হিসেবেও খুব কম কাজ পেয়েছি আমরা, কিন্তু তাও পেয়েছি, একটু শুনি সেই কথায় আসি।
2: যে কাল তুমি আলে আই, যাই চলে যাই যাই, বা অসাধারণ সুর,
1: আমায় খুঁজো না তুমি বন্ধু বুঝো না ভুল,
2: এখনো এই গানটি এত মানে অসাধারণ এবং প্রত্যেকটা মানুষের কাছে এমন অ্যাকসেপ্টেড এই গানটি, এবং গানের মাহাত্মটা যেটা, সেটা তো সুরের, যে একটা সুর যেভাবে উনি দিয়েছেন, মনে উত্তম কুমারের মানে অনেক কোয়ালিটি ছিল সেই

0: কোয়ালিটি ছিল বলেই একটা পরিপূর্ণ মানুষ, একটা পরিপূর্ণ অভিনেতা, রূপে উত্তম সর্বোত্তম,
1: একদম রূপে উত্তম গুণে উত্তম।
2: কারণ ওই গানটাও তো এই মোম জোছনায়
1: অঙ্গে দিয়ে এসো না গল্প করে, ওনার কণ্ঠেই তো ওটা আমরা পাই। এবং ওই এরকমই মানে দুটো তিনটে গানই আমরা তার কণ্ঠে শুনতে পাই, সোনার হরিণ শুনতে পাই রয়েছে আমাদের কাছে। তো এরকমই কয়েকটি মাত্র গান, অর্থাৎ যারা তাকে একদম সামনাসামনি ওই ঘরোয়া জলসায় দেখেছেন তারাই এতটা শুনতে পেয়েছেন, আমাদের তো আর সেই সব হলো না।
2: টঙ্কুমারের যে ওই জিনিসটা ছিল আরো ভালো, তো আমার থেকে যদি কেউ আরো ভালো গায় তাহলে তার কথাই ভাববে, নিজের কথা নয়।
0: আমি একটা অনুষ্ঠানে উত্তম কুমারকে, মানে উত্তম গাইবেন না, মানে একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আপনি আলোচনা করছিলেন না, তো একটা রবীন্দ্র সদনে একটা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আমি অর্গানাইজ করেছিলাম।
1: আচ্ছা,
0: তো সেই অনুষ্ঠানে উত্তমদা আমি মুখ্য হইয়েছিলাম, কিন্তু উত্তমদাকে দিয়েই অনুষ্ঠানটা, ওনার বাড়িতে একদিন গিয়ে আলোচনা করতেই ওনার তো এরপরে দুর্বলতা ছিল, তা উনি রাজি হয়ে গেলেন। হয়ে তারপরে সেই অনুষ্ঠানের দিন শিল্পী ছিলেন বিখ্যাত সব, হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, তারপরে বাণী ঠাকুর, মোহরদি, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, সুবিনয় রায়, চিন্ময় চট্টোপাধ্যায়, তারপরে গীতা ঘটক, হ্যাঁ এইরকম সব, অর্ঘ্য সেন, সুমিত্রা সেন, সুমিত্রা রায়, হ্যাঁ ও দেবব্রত বিশ্বাস, এই তো দাদা তো গান করবেন না, আমি তক্কে তক্কে ছিলাম আর কি। তা আপনাদের এখানে বাজাতেন শ্যাম মুখার্জি বলে একজন তবলিয়া ছিলেন, এই রেডিও অল ইন্ডিয়া রেডিওর এ ছিলেন, তা শ্যামদার তবলা, তা আমি উত্তমদার পায়ে পড়ে গেলাম যে দাদা একটা গান করতে হবে বলে, তখন উনি গাইলেন সেই গানের ইয়ে আমার কাছে আছে, চারটে রবীন্দ্রসঙ্গীত,
1: চারটে গিয়েছিলেন উনি,
0: ওখানে গিয়েছিলেন দুটো গান, চারটে রবীন্দ্রসঙ্গীতের আমার কাছে আছে দাদার ইয়ে।
1: সেই অর্থাৎ আমরা এমনটা দেখেছি না যে মোটামুটি আশির দশক থেকেই ছবি যেন আলাদা করে তৈরি হতে লাগলো, গ্রামের অডিয়েন্সের জন্য একরকমের ছবি, এটা শহুরের মানুষদের জন্য ছবি, এটা গ্রামীণ জীবনের জন্য। আমরা জানি পরবর্তীতে অঞ্জন চৌধুরী, স্বপন সাহা যখন এলেন তারা একদম ধরেই টার্গেট অডিয়েন্স হিসেবে তারা ছবি তৈরি করতেন যে এই ছবিটা আমি গ্রাম বাংলার জন্য বানাচ্ছি, এই ছবিটা শহরের জন্য। কিন্তু দিদি আপনারা যখন তার আগে করে গিয়েছেন, আপনাদের ছবি তো সব মানুষ দেখতো, গ্রামের মানুষও শঙ্খবেলা দেখছে আনন্দ পাচ্ছে, গ্রামের মানুষ কমললতাও দেখছে,
2: ছিল না
1: ভাগ ছিল না, এই যে তাহলে পৌঁছে যাওয়া শিল্প নিয়ে মানুষের কাছে কোনো আলাদা ভাষা না তৈরি করে, আলাদা বিভাজন না তৈরি করে, আপনাদের কি যেহেতু অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আপনার কি মনে হয় সেই জায়গাটা আবার আমরা ফেরত পেতে চলেছি, ফেরত পাবো আর, নাকি সেই জায়গাটাতে একটা ফাঁকা তৈরি হয়ে গেল?
2: এখন কেউ হাঁটতে চায় না, সব গাড়ি ছাড়া কেউ চলতে চায় না,
1: অর্থাৎ মাটির গন্ধ, মাটির কাছাকাছি আসাটা খুব দরকার, সেটাই বোধ হয় ফারাক করে দেয়।
2: না না বলছি কেউ হাঁটতে চায় না, মানে কষ্ট করতে চায় না,
1: সেই তো
2: পড়াশুনো জিনিসটা কোথায় উঠে গেছে, আগে যারা যাদের দেখেছি তারা অনেক পড়াশুনো করতেন তারপর ছবি করতেন, নামগুলো কি বলবো?
1: নিশ্চয়ই
2: সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক ইত্যাদি ইত্যাদি আরো অনেক লোক আছে যারা পড়াশুনো করতেন, কিন্তু এখন তো কারোকেই দেখি না সেরকম।
0: তখন তো সাহিত্য ছিল, তো সাহিত্য নির্ভর গল্প ছিল, তার মধ্যে গ্রাম বাংলা গ্রামীণ মানুষ সেই সব নিয়ে চরিত্র তৈরি হতো।
1: এবং একটা জিনিস, যখন নির্বাক ছবি তখনও কিন্তু মূলত সাহিত্যধর্মী ছবি হতো, তাই না? সামাজিক গল্প নির্ভর, সামাজিক অর্থাৎ ছবির প্রয়োজনে গল্প তৈরি হচ্ছে, সেই সব পরে আমরা কিন্তু শুরুর দিকটা নির্বাকের পর সবাক, যখন পরপর আমরা শরৎচন্দ্রের গল্প পাচ্ছি, বিন্দুর ছেলে পরপর তৈরি হচ্ছে, এবং ক্রমশ তারপর সাহিত্য তৈরি হলো আস্তে আস্তে যে সাহিত্য থেকে ছবি।
0: আপনারা কি জানেন যে মাধবীদির আরেকটি গুণ?
1: না জানি না, বলুন।
0: জানেন না মাধবীদি পরিচালিকা হিসেবে একটা ছবির পরিচালিকা ছিলেন, সেটা কি আপনারা জানেন?
1: না না না না, শুনি শুনি।
0: সে কি দিদি বলুন
2: না, তার থেকে ভালো হচ্ছে উত্তমবাবু যে দেশের জন্য ভেবেছেন সেটা কি জানেন?
1: শুনি না।
2: যখন মানে এক সময় অসুবিধে পড়েছিল সেই সময় তখন

0: ভিক্ষে করতে বেরিয়েছিলেন, কোন সালে জানো সেটা আমার মনে নেই, ভিক্ষে করতে বেরিয়েছিলেন যখন নর্থ ক্যালকাটায় গেছে। নর্থ ক্যালকাটায় তো তারা
1: ভিক্ষে করছেন যখন, মানে উত্তম কুমার ততদিনে অভিনয় করছেন,
0: সরকারের জন্য। তো যখন ভিক্ষে করছেন তখন কেউ কানের দুল খুলে দিচ্ছে, কেউ হাতের চুড়ি গয়না বালা সব খুলে দিচ্ছে। তখন বাড়ির লোকেরা বলছে আপনার, আপনি চলে যান উত্তমবাবু, আপনি চলে যান, না হলে আমাদের সব যাবে, সব যাবে, এইরকম অবস্থা।
1: আসলে উত্তমবাবু হাত পাতলে বাঙালি মেয়েরা তার প্রাণটাও হয়তো দিয়ে দিতে পারত, সেই জন্য চুড়ি বালা দুল।
0: কিন্তু যাই হোক, এটা উনি তো করেছেন,
1: সত্যি তাই, নিশ্চয়
0: উনি বুঝেছিলেন যে ওনার যে টাকা আছে তা দিয়ে ইয়ে হবে, পূরণ হবে না, তার থেকে অনেক বেশি দরকার, তাই কিছু লোক সঙ্গে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছিলেন। এইগুলো তো কোনো আর্টিস্ট করেনি ভাই,
1: সত্যি
0: কোনো শিল্পী কি করেছেন?
1: হ্যাঁ, এটাও ঠিক, যখন এরকমই অবস্থা, কারুরই অবস্থা ভালো নয়, সেখানে গিয়ে কেউ দাঁড়াবে হাত তুলে দিয়ে দেব তাকে আমার সর্বস্ব?
2: অবশ্যই তো মহানায়ক বলে অনেকেই দাবি করেন, মহানায়ক সাজা যাবে কিন্তু মহানায়ক হওয়া যাবে না।
3: এই প্রসঙ্গে একটি কথা আমি জানাই, অশোক ঘোষ, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্রের সহজ কর্মী ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী, আপনারা জানেন। ওনার কাছে শোনা একটি গল্প, গল্প নয় বাস্তব, হুগলি জেলার চুঁচুড়ার কাছাকাছি একটি গ্রাম, উনি একটি রাজনৈতিক দলের তো সম্পাদক ছিলেন, তো একটি অনুষ্ঠান ডাকা হয়েছে, সেখানে উত্তম কুমার আসবেন, এবং তখন কিন্তু তারা ক্ষমতায় নেই সেই রাজনৈতিক দল, এবং উত্তম কুমার বিনা পারিশ্রমিকে আসছেন, কিন্তু অনুষ্ঠানের দিন আর উনি এসে পৌঁছননি, ওনার কোনো কাজ ছিল, যা হয় সবাই মানে সেই চেয়ার টেবিল ভাঙার মতো অবস্থা, চিৎকার, উনি উঠে বললেন কাল আমি আনবই উত্তম কুমারকে, উনি আসবেন। এবং উত্তম কুমার ঠিকই পরের দিন গেলেন এবং দর্শকদের সাথে কথা বললেন, ক্ষমা চাইলেন, এবং কোনো রকম পারিশ্রমিক উনি নেননি, এই জন্যই উত্তম সর্বোত্তম।
1: আসলে ছবিতে হিরো হওয়ার জন্য তো সঙ্গে আরো অনেক কিছু থাকে, চিত্রনাট্য থাকে, পরিচালক থাকেন, এত বড় ফান্ড, সহ অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু রিয়েল লাইফে হিরো হতে গেলে তখন সেই মানুষটিকে একদম সোনার টুকরো হতে হয়, যে কারণেই আজ এই 100 বছর যদি বেঁচে থাকতেন তার শতবর্ষ হতো, এখনো এইভাবে মানুষ তাকে ভাবছে। দুই পর্ব জুড়ে তাকে স্মরণ করলাম আমরা, শতবর্ষের আলোকে মহানায়ক উত্তম কুমার, তাঁর জীবন, তাঁর ক্যারিশমা সবটা রয়ে যাবে যতদিন বাংলা আছে, বাঙালি আছে, যতদিন আছে সেলুলয়েডের পর্দা, তিনি থাকবেন, তাঁকেরই স্মৃতিচারণা শেষ হওয়ার নয়, তাই অন্য কোনো দিন, অন্য কোনো সময় আবারও নিশ্চয়ই এমন কোনো পর্ব নিয়ে, এমন কোনো অনুষ্ঠান নিয়ে উপস্থিত হওয়া যাবে। আজ শেষ করব আমাদের আলোচনাই বলুন, গল্পই বলুন, অথবা স্মৃতিচারণা, অথবা শ্রদ্ধার্ঘ্য মহানায়কের প্রতি এখানেই। ভালো থাকবেন সকলে, নমস্কার।
4: শেষ হলো ক্ষেত খামারের কথা, প্রযোজনায় ছিল আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ

0: সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য বিষয়ে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, বলবেন ডক্টর সৌভিক দুবে।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এই উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা, জীবনকে একটা সুযোগ। কথিকাটি বলছেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে।
3: সুইসাইড, আপনারা জানেন, বহু অল্প বয়সী ছেলেমেয়েদের প্রাণ কেড়ে নিচ্ছে। শুধু তাই নয়, এখন আমরা দেখতে পাই যে কোনো বয়সেই এটি খুব কম নয়। সুতরাং এই সুইসাইড প্রিভেনশন আমাদেরকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই সুইসাইডের পেছনের কারণ সম্বন্ধে অবগত হওয়া আমাদের খুবই দরকার। শুধুমাত্র মানসিক অবসাদ নয়, অনেক রকম ক্ষেত্রে অনেক মানসিক চাপ এবং আরও বহুবিধ কারণ, অনেক রকমের সাইকোলজিক্যাল ইলনেস থেকে সুইসাইড হতে পারে। সুইসাইড প্রিভেনশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে অনেক লেভেলের সাথে কোলাবোরেশনে, অর্থাৎ আমরা যেটাকে বলি মাল্টি সেক্টোরিয়াল কোলাবোরেশন। এখানে শুধুমাত্র ডাক্তারবাবু বা যারা স্বাস্থ্যের সাথে যুক্ত আছেন, এই রকম যারা প্রফেশনাল আছেন তারা বাদ দিয়েও প্রত্যেক মানুষ, ফ্যামিলি মেম্বার্স, বন্ধুবান্ধব এবং শিক্ষক শিক্ষিকারা এবং সমাজের সমস্ত স্তরের যারা মানুষ আছেন, চিন্তাভাবনা উন্নত যাদের, প্রত্যেককে এগিয়ে আসতে হবে এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য। মানসিক অবসাদ বা চাপ বিভিন্ন রকমভাবে তৈরি হয় একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে, বা অনেক সময় আমরা দেখি অল্প বয়সী থেকে শুরু করে বয়স্ক মানুষদের মধ্যেও এর প্রাদুর্ভাব বাড়ছে। এটি করতে গিয়ে আমাদেরকে প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটি ফ্যামিলিতে যারা ভালনারেবল গ্রুপ, অর্থাৎ যাদের মধ্যে সুইসাইডের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে, অর্থাৎ বংশগতভাবে কেউ সুইসাইড করেছেন বা কোনো মানসিক রোগের সূচক আছে, অর্থাৎ মানসিক রোগের শিকার হয়েছেন ফ্যামিলিতে এরকম কেউ আছে, তাদেরকে যথাযথভাবে সাহায্য করা, সেটা বিভিন্নভাবে, যেমন তাদের পাশে দাঁড়ানো, তাদের চিন্তাভাবনাকে জানা, তাদেরকে বোঝা এবং প্রয়োজনে তাদেরকে যে কোনো ধরনের সাহায্য করা, অর্থাৎ তাদেরকে মনোরোগ বিশেষজ্ঞদের কাছে পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা এবং সঠিকভাবে কাউন্সিলিং করা, এবং যদি প্রয়োজন হয় তাহলে মেডিসিনের হেল্প নেওয়া। এটা করতে পারলে আমরা অকাল মৃত্যু এই সুইসাইডের কারণে রোধ করতে পারব। এবং সবচেয়ে বড় কথা যে এই সুইসাইড হঠাৎ করে হয় না। মানসিক অবসাদ যে দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হয়, তার যদি আউটলেট, অর্থাৎ সেটি শেয়ার করার একজন মানুষের মনে তার জায়গা না থাকে, তাহলে এটি বেড়ে যায়। হঠাৎ করে যদি কোনো ইম্পালস, অর্থাৎ মনের মধ্যে ঝোঁক তৈরি হয়, সেটা যদি সেই মানুষটা যদি কারোর কাছে শেয়ার করতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুইসাইডের ঘটনাক্রম কমে যেতে থাকতে পারে। সুতরাং এই সুইসাইড প্রিভেনশনে, অর্থাৎ সুইসাইডকে রোধ করতে গেলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং মানুষের মনের কোনায় জমে থাকা ক্ষোভ, দুঃখ,

0: অভিমান, অবসাদ এবং ইম্পালস, এই সমস্ত জিনিসের খোঁজ রাখতে হবে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিত মহলের মানুষদের কাছে, এবং তাহলেই একটি বন্ধনী তৈরি করা সম্ভব, যে বন্ধনীতে মানুষ চাইলেই সাহায্য চাইতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ এবং সাইকোলজিস্ট অর্থাৎ যারা এই ব্যাপারে পারদর্শী কাউন্সেলিংয়ের জন্য, তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল জীবনকে একটা সুযোগ। কথিকাটি বললেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক দুবে। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা।

সন্ধে সাতটায় শুনবেন যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। রাত আটটা পনেরো মিনিটে বাংলা ব্যান্ডের গান। রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় পৌলমি ভট্টাচার্য। রাত নটা পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা। রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ছায়াছবির গান। রাত দশটা পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেশ রাগে খেয়াল পরিবেশন করবেন শুভ ঘোষ। তাকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়মে হিরণময় মিত্র। দশটা পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর। রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমি ভট্টাচার্য। রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গের বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান গানের সুরে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত।

সারাদিনের ব্যস্ততা শেষে এই সন্ধেটা যেন আমাদের একটু জিরিয়ে নেওয়ার সময়, আর সেই বিশ্রাম যদি ভরে ওঠে সুন্দর গানে তাহলে তো কথাই নেই। আর আজকের আসরে আমার সঙ্গে আমাদের গানের সুরে অনুষ্ঠানে থাকছে যুববাণীর দুজন অত্যন্ত গুণী শিল্পী, সঙ্গীত শিল্পী সোফিয়া কামাল বিশ্বাস এবং সঙ্গীত শিল্পী অলিপ্রিয়া রয়। এক রাশ ভালোবাসা আর মন ভালো করা সুরের ছোঁয়া নিয়ে তোমার তোমাদের সবার প্রিয় যুববাণীতে তোমার সঙ্গে আড্ডায় আমি আছি, তোমার যুববাণীর বন্ধু আর যে প্রান্তিকা। তাহলে দেরি না করে সরাসরি চলে যাচ্ছে গানে। শিল্পী বন্ধু সোফিয়া কামাল বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

কবিগুরুর এই গানে যে অদ্ভুত এক প্রতীক্ষার আর ব্যাকুলতার টান রয়েছে, তা শিল্পী বন্ধুর কণ্ঠে

প্রকাশ পেল। আর এবারের মনকে প্রস্তুত করে নেওয়ার পর এবার প্রাণের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলার পালা। জীবনের সব জড়তা আর ক্লান্তি ধুয়ে যাক সুরের ধারায়। এবারে শুনে নেব শিল্পী বন্ধু সুফিয়া কামাল বিশ্বাসের কণ্ঠে আরও একটি রবীন্দ্রসঙ্গীত। শুনে নেওয়া যাক নব আনন্দে জাগো এই গানটি।

চমৎকার। মনের সমস্ত ক্লান্তি মুছে সত্যি এক নতুন আনন্দের রেশ যেন ছড়িয়ে পড়ল বাতাসে। কবিগুরুর গান আমাদের বারবার শেখায় সবার সঙ্গে হাত মেলাতে, সবার মাঝে নিজেকে বিলিয়ে দিতে, সবার সঙ্গে নিজেকে একাত্ম করে নেওয়ার। সেই চিরন্তন সুর শুনব কোথায়? আবারও শিল্পী বন্ধুর কণ্ঠে সুফিয়া কামাল বিশ্বাসের এই আজকের অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীতটি। কিন্তু এখানেই শেষ নয়, আমরা আমাদের আরও এক যুববাণীর কণ্ঠে, যুববাণীর শিল্পী বন্ধুর কণ্ঠে আরও কিছু গানের ডালি শুনে নেব। কিন্তু তার আগে আমরা শুনে নিই আমাদের শিল্পী বন্ধু সুফিয়া কামালের কণ্ঠে এই গানটি, ওদের সাথে মেলাও।

আজকের সন্ধ্যাকে সত্যিই শান্ত আর স্নিগ্ধ করে তুলল। শিল্পী বন্ধু সুফিয়া কামাল বিশ্বাসকে জানাই অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। এবারে রবীন্দ্রসঙ্গীতের এই স্নিগ্ধ আবহ থেকে প্রবেশ করছি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টির ডালিতে। আর এই পর্বের সঙ্গে আছে যুববাণীর শিল্পী বন্ধু অলিপ্রিয়া রায়। প্রভাতী আলোর স্নিগ্ধতা আর এক স্বর্গীয় আবেশ নিয়ে শুনে ফেলি শিল্পী বন্ধুর কণ্ঠে, শিল্পী বন্ধু অলিপ্রিয়ার কণ্ঠে নজরুল গীতি।

অদ্ভুত মায়াবী সুর। মনির দুয়ারে এসে কেউ দাঁড়িয়েছে, অথচ এক অদ্ভুত না পাওয়ার দোলাচল। আর এবারে শুনব শিল্পী বন্ধু অলিপ্রিয়ার কণ্ঠে দ্বিতীয় নিবেদন।

প্রতিটি শব্দকে যেন শিল্পী বন্ধু মনের গভীরে পৌঁছে দিল। আর বিরহের সুর যখন প্রকৃতিতে অনুরণিত হয় তখন যেন বনের কুসুম ও বেদনায় কাঁদে। আর এবারে তেমনি একটি লাস্ট গান অর্থাৎ সমাপ্তি গান আমরা শিল্পী বন্ধুর কণ্ঠে শুনে নেব এবং সেই সঙ্গে অবশ্যই শিল্পী বন্ধুকে জানাই অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তাহলে শুনে নিই শিল্পী বন্ধুর কণ্ঠে সমাপ্তি গানটি। আর ঘড়ির কাঁটা তো আমাকে জানান দিচ্ছে যে আমাকে বিদায় নিতেই হবে। সুর আর কথার এমন মিলন সত্যি বারবার শোনার মতো। তাই শিল্পী বন্ধু অলিপ্রিয়া রয়কে জানাই আবারও অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে আমাদের শিল্পী বন্ধু সুফিয়া কামাল বিশ্বাসকেও জানাই অনেক শুভেচ্ছা। তাহলে আমরা সমাপ্তি গানটি শুনে নিই। আর ততক্ষণ যেতে যেতে সবাইকেই বলি যে সকলে ভালো থেকো এবং ভালো রেখো। আর শুনতে থাকো রেডিও, শুনতে থাকো যুববাণী। আজকে সন্ধ্যায় যুববাণীর গানের সুরে অনুষ্ঠানে কিন্তু আমাদের শিল্পী বন্ধুরা মাতিয়ে দিয়েছে। আর এদিকে আমিও গান শুনতে শুনতে তোমাদের সঙ্গে আড্ডা দিয়েছি। আর আড্ডা দিতে দিতে এবারে বিদায়ের পালা। কিন্তু বিদায় তো এভাবেই হয় না, যেতে যেতে গানটা শুনে নিই। ততক্ষণ ভালো থেকো।

0: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45, বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: এখন শুনবেন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

0: 13 সেপ্টেম্বর নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। 9ম আসিয়ান ভারত কৃষি সংক্রান্ত বৈঠকের ফাঁকে একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পশ্চিম এশিয়ায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর চিংডাওতে একটি পণ্যবাহী জাহাজ মেরামতির সময় অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু। মহিলাদের এশিয়া কাপের ক্রিকেট সেমিফাইনালে ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত বসুধৈব কুটুম্বকমের নীতিতে বিশ্বাস করে।
1: India's approach is rooted in Vasudhaiva Kutumbakam, that is, one earth, one family, one future. This spirit must now travel beyond earth. We support a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Scientific data must serve the common good with openness and integrity. India's space journey reflects this philosophy.
0: শ্রী মোদী বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়াও আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্য ভেদের চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
1: Chandrayaan 3 made India the first nation to land near the lunar south pole. Aditya L1 is unlocking the secrets of the sun. Last year, an Indian visited the International Space Station. Looking ahead, we aim to establish an Indian space station by 2035 and send an Indian to the moon by 2040. In all these efforts, our guiding principle has been clear, that benefits must reach all humanity.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবার 25 বছর ও তার জন্মবার্ষিকীটি রাজ্য সরকার যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে তার প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, আগামী 17ই সেপ্টেম্বর তাঁর জন্মবার্ষিকীতে রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভারত সফররত বিশিষ্ট দানবীর প্রিন্স রহিম আগা খানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে এক বৈঠকে মিলিত হন। রাষ্ট্রপতি এই বৈঠকে আগা খান নেটওয়ার্কের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন দেশের সরকারের সঙ্গে সহযোগিতায় তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জীবনমানের উন্নয়নে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। নিউ ইয়র্কে আজ রাষ্ট্রসংঘের প্রধান মুখপাত্র স্টেফানি ডুজারিক এই কথা জানিয়ে বলেন, আগামী 13 সেপ্টেম্বর মহাসচিব ব্রিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই শীর্ষ বৈঠকে সহযোগিতা, উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বের আর্থিক বৃদ্ধির উপর জোর দেবেন। রাষ্ট্রসংঘের মুখপাত্র বলেন, দীর্ঘ সময় ধরে ভারতসহ অন্যান্য বেশ কয়েকটি দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের কথা তুলেছে। নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদেরও দাবি উত্থাপিত হয়েছে। ব্রিক্স সম্মেলন চলাকালীন মহাসচিব গুতেরেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে নিরাপত্তা জোরদার করতে জাতীয় রাজধানী অঞ্চলে আজ থেকে চলতি মাসের 14 তারিখ পর্যন্ত ড্রোন সহ অন্যান্য ছোট আকাশযানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। এই বিধিনিষেধ আগামী সোমবার পর্যন্ত কার্যকর থাকবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান মালয়েশিয়া, তিমোর লেস্ত এবং মায়ানমারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 9ম আসিয়ান ভারত কৃষি ও অরণ্য বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ বিন সাবুর সঙ্গে বৈঠকের সময় শ্রী চৌহান জ্ঞান, দক্ষতা ও সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময়ের গুরুত্বের উপর জোর দেন। তিমোর লেস্তের কৃষিমন্ত্রী মার্কোস দ্য ক্রুজ কৃষিক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া শ্রী চৌহান মায়ানমারের কৃষিমন্ত্রী মিউ নামের সঙ্গেও বৈঠক করেন। সুপ্রিম কোর্ট অনূর্ধ্ব 18 বছরের শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের নাগাল থেকে বাইরে রাখার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের এক আবেদন শুনতে রাজি হয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি

অব্দি ভি মোহানা ডিভিশন বেঞ্চ আজ এ বিষয়ে এক অসরকারি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র এবং অন্যান্যদের কাছে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। আবেদনকারী সংগঠন বলেছে, সমাজ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে শিশুদের যৌন শোষণ এবং অন্যান্য ক্ষতিকারক দৃশ্য দেখানো হয়। এর হাত থেকে তাদের বাঁচাতে সংগঠনটি রক্ষা কবচের ব্যবস্থা করার নির্দেশ দিতে সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য 2.7% বেড়ে ব্যারেল প্রতি $103 ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম টেক্সাসের ইন্টারমিডিয়েট খনিজ তেলের দাম 3.2% বেড়ে প্রায় $100 ছুঁয়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, নভেম্বর মাসের মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে তাদের যুদ্ধ বন্ধ হবে এবং খনিজ তেলের দাম কমবে। পশ্চিম এশিয়ায় ইয়েমেনে হুথি বিদ্রোহী বাহিনী লোহিত সাগরের উপকূল সংলগ্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা ইতিমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোচা শহরের দখল নিয়েছে, বাব এল মানদেব প্রণালীর কাছাকাছি পৌঁছেছে। উল্লেখ্য, হুথি বিদ্রোহী বাহিনী এবং ইয়েমেনি সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘর্ষ চলছে। এদিকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহন বিঘ্নিত হওয়ার পর বিকল্প জলপথ হিসেবে বাব এল মানদেব প্রণালী এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হয়ে ওঠে। এই জলপথের উপর হুথি বিদ্রোহীরা দখল কায়েম করলে সৌদি আরব থেকে তেল সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্য বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর চিংদাওতে একটি পণ্যবাহী জাহাজ মেরামতির সময় অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু হয়েছে। সেদেশের সরকারি গণমাধ্যমে জানা গেছে, সকাল 11:15 নাগাদ মেরামতি চলাকালীন এই জাহাজটিতে আগুন লাগে। সেদেশের রাষ্ট্রপতি শি জিনপিং দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে তল্লাশি ও উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। আফ্রিকীয় দেশ লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটিতে অগ্নিকাণ্ডে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ 3 দিনব্যাপী গ্লোবাল ড্রাইল্যান্ড কংগ্রেস শুরু হয়েছে। এর মূল ভাবনা, দক্ষিণ দক্ষিণ সহযোগিতার মাধ্যমে শুষ্ক অঞ্চলের কৃষির রূপান্তর। এতে ভবিষ্যতের জন্য প্রজনন, জিনগত উৎকর্ষ ত্বরান্বিত করা এবং জলবায়ু সহনশীল শুষ্ক অঞ্চলের ভূপ্রকৃতির মতো বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অধিবেশনে ভাষণ দেন। কলকাতার বালেশ্বর আত্মস্বর্গ স্মারক সমিতির উদ্যোগে ওড়িশা রাজ্য সরকারের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও গতকাল ও আজ রক্ততীর্থ বালেশ্বরের চশাখণ্ড ও বড়াবাটি জেলে একটি এবং সংলগ্ন শ্মশানে বাঘাযতীন সহ পঞ্চশহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। 1915 সালে 9 সেপ্টেম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত এবং জ্যোতিষ পাল এই 5 বিপ্লবীর সঙ্গে ব্রিটিশ বাহিনীর লড়াই চলে। তারা জাহাজ যোগে জার্মানি থেকে অস্ত্র আমদানি করে ব্রিটিশ সরকারকে উৎখাতের পরিকল্পনা করেছিলেন। দুপক্ষের মধ্যে লড়াইয়ে 9 তারিখেই ঘটনাস্থলে শহীদ হন চিত্তপ্রিয় রায়চৌধুরী। পরদিন মৃত্যু হয় বাঘাযতীনের। মনোরঞ্জন ও নীরেনের ফাঁসি হয়। জ্যোতিষকে আন্দামানে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠানো হয়। পরে বহরমপুর জেলে অকথ্য অত্যাচারে তাঁর মৃত্যু হয়। এই 5 শহীদের স্মরণে গতকাল কলকাতার হেদুয়া পার্কেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্বাঞ্চল 14 বছর পর দলীপ ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জয় পেয়েছে পূর্বাঞ্চল। আজ পঞ্চম তথা শেষ দিনে দ্বিতীয় সেশনে পূর্বাঞ্চল 7 উইকেটে 388 রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করলে দুই অধিনায়কের ম্যাচ শেষ করার পক্ষে সম্মত হন। মোহাম্মদ কুইনাইন কুরেশি 116 রান করেন, MD নিধিশ 2 উইকেট নেন। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর, পূর্বাঞ্চল 708 ও 7 উইকেটে 388, দক্ষিণাঞ্চল 336। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে আজ দুবাইয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত। অন্যদিকে গ্রুপ বিতে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ করার আগে খবরের শেষ বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস 13 সেপ্টেম্বর নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। পশ্চিম এশিয়ায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা আধুনিক গান।

এই গানটির সঙ্গে শেষ হল আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 8:15:10। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান।

বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে আপনি কান পেতেছেন। এখনকার নিবেদনে ডিঙ্গা।

চন্দ্রবিন্দুর পরে এবারের গানটি শুনবেন মোহিনের ঘোড়াগুলোর পরিবেশনায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কথায় গানে। উপস্থাপনায় থাকবো আমি, পৌলমী ভট্টাচার্য।

আজকের কথায় গানের যে ছোট্ট পরিসর, সেখানে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যার কণ্ঠে আমরা আধুনিক গান শুনেছি, আর সবচেয়ে বেশি করে যেন তাকে আমরা আরো প্রাণের কাছে পেয়েছি যখন তার কণ্ঠে আমরা ভক্তিমূলক গান শুনেছি। আশ্চর্যভাবে একেবারে জীবনের শুরু থেকে জীবনের একেবারে শেষ পর্যন্ত তিনি সঙ্গীতের সঙ্গে বসবাস করলেন এবং আমাদের শিখিয়ে গেলেন যে সুরের মায়াজাল কিভাবে আমাদের মনকে আপ্লুত করে রাখে, এবং সেটা বোধহয় যুগ থেকে যুগান্তরে। এতগুলো সময় পেরিয়ে গেছে কিন্তু এখনও তার কণ্ঠে যখন আমরা ভক্তিগীতি শুনি বা আধুনিক গান শুনি, তখন আমাদের গলায় এবং আমাদের মনের মধ্যে সেই সুর এক অন্য উন্মাদনা তৈরি করে, আমরাও গুনগুন করে উঠি। সেই মানুষটি ধনঞ্জয় ভট্টাচার্য। তার জন্ম উত্তরপাড়ায়, কিন্তু বড় হয়ে ওঠা তাঁর, মাফ করবেন, তার জন্ম হাওড়ার বালিতে, এবং তার বড় হয়ে ওঠার মধ্যে যে সাংগীতিক পরিবেশ ছিল সেখান থেকেই প্রথম তার গান শেখবার শুরু। আশ্চর্যের বিষয়, বিপ্লবী ক্ষুদিরাম ছবিতে প্রথম গান গাইলেন, যে গানগুলো দিয়ে তিনি শুরু করলেন জীবন, সেই গানের যে আশ্চর্য মাদকতা, সেখানে মানুষের মন তো পৌঁছলো বটেই, তার সাথে বোধহয় আগামীর পথও রচনা হয়ে গেল। বৃহত্তর ক্ষেত্রে যখন ধনঞ্জয় ভট্টাচার্য আত্মপ্রকাশ করছেন, তখন সত্যি বলতে খুব বেশি বয়স তাঁর নয়, একেবারেই ক্লাস নাইনের একটি ছেলে। বেতারে প্রথম গান গাইলেন জোছনা রাতে কেন ডাকে, পারিশ্রমিক পেয়েছিলেন 5 টাকা। সেই সময় তাঁর প্রথম রেকর্ডও বেরোয়, সেটা 1940 সাল নাগাদ। এরপর নেপথ্যে, অর্থাৎ ছবির নেপথ্যের গায়ক হিসেবে তাঁর কণ্ঠ আমরা পেলাম, আর সেই কণ্ঠ শুনবার পর, রেকর্ডিংয়ের পর সচিন দেব বর্মন ধনঞ্জয়ের গানে এতটা মুগ্ধ হয়েছিলেন যে তাকে বুকে জড়িয়ে ধরে বলেন যে গলাটাকে তুমি রাখ ধনঞ্জয়। সেই গলায় যখন গান পৌঁছয়, আমাদের কণ্ঠে সেই গলার গান যখন পৌঁছয়, তখন আমাদের বুকের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়, তা যেন বিশেষ বিশেষ গানের ক্ষেত্রে এখনও, ওই যে কথা শুরুতেই বললাম, আমাদের এত মেদুর করে দেয়, আমাদের এত অন্য লোকে পৌঁছে দেয় যে সে কথার বলার অপেক্ষা রাখে না, মনে হয় গানটা কতক্ষণে শুনব। ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে সেই গানটি শুনব, যে গান শুনলে এখনও আমাদের বুকের মধ্যে দ্রিমি দ্রিমি করে বেজে ওঠে দেশাত্মবোধ। শুনি সে গান।

ধনঞ্জয় ভট্টাচার্যর বহু বিচিত্র সঙ্গীত জীবনের অনেকটা অংশ জুড়ে আছে কিন্তু বেসিক আধুনিক গান, অধিকাংশই ভালোবাসার গান। সুর কখনো শান্ত মেলোডি ভিত্তিক, কখনো আবার রাগধর্মী, আবার কখনো বা পাশ্চাত্য ধর্মীয় বটে। সব গোত্রের গান কি সাবলীল দক্ষতায় তিনি আমাদের উপহার দিলেন। প্রেমের গানে ধনঞ্জয় ভট্টাচার্য যখন মেয়ের চলনের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যান, তখন সহজ কথার ছলে বিরহ ফুটে ওঠে। সে মরমী সুরের কাছে বাঙালি চিরকালের জন্য বাধা পড়ে আছে। রাগ নির্ভর গানে অলঙ্করণ বাহুল্য বা ব্যক্তিগত কায়দা প্রদর্শন কখনো করলেন না, অথচ উজ্জ্বল হয়ে রইলেন নিজের দক্ষতায়। সিনেমার গানের নেপথ্য গানে সে সময় ভক্তিসঙ্গীতেরই প্রাধান্য, আর সেই সময়ে খুব যে ভক্তিগীতি প্রথম দিককেই গিয়েছিলেন তিনি তা কিন্তু নয়, বরং তাঁর প্রশিক্ষণে ছোট ভাই পান্নালাল ভট্টাচার্য আধুনিক গান গাইলেও তাঁর আসল জায়গা হয়ে উঠেছিল ভক্তিগীতি। সেই আশ্চর্য ভক্তি রসসিক্ত কণ্ঠে পান্নালাল যখন গান গাইছেন, ধনঞ্জয় ভট্টাচার্য তাঁর দাদা, তিনি তাকে তালিম দিচ্ছেন। সেই আগমনী শ্যামা সঙ্গীতের কাছে আমরা আজও বারংবার কান পাতি এবং আমাদের মন স্নিগ্ধ হয়। ধনঞ্জয় ভট্টাচার্য যখন ভক্তিমূলক গানের রেকর্ডিংয়ে এলেন, যে গান এখনও আমরা শুনি, সেই গান যখন তিনি গাইলেন, তখন সেখানে সেই আশ্চর্য মেদুর আশ্রয় আমাদের চিরকালীন পাওনা হয়ে রইল। শুনব সেরকমই একটি গান।

ধনঞ্জয় ভট্টাচার্যকে চিনতে অসুবিধে হয় না রাজেন সরকারের সুরে ঢুলি ছবিতে। 1954 সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের বাদশা ছবিতে একেবারে অন্য রকমভাবে ছুঁয়ে গেলেন তিনি আমাদের। ধনঞ্জয় ভট্টাচার্যকে নিয়ে কথা বলতে বসলে সে এক দীর্ঘ পরিসর। আজকের কথায় গানের যে ছোট্ট সময় সেখানে সবটা বলে হয়ে বলা হয়ে ওঠে না, কিন্তু গান পাততে ইচ্ছে করে ভীষণ তার কণ্ঠের কাছে। এই গানটি শুনব বাদশা ছবি থেকে এবং এই গানটি শুনতে শুনতে আজকের মতো কথায় গানে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আজ আপনার সঙ্গী ছিলাম পৌলমী ভট্টাচার্য।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত, আমার সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনাম, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠা নিরাপদ, সুরক্ষিত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল মহাকাশ পরিবেশ চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতায় বললেন।
1: জার্মান চ্যান্সেলর

0: ফ্রেডরিক মেয়ার্সের সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রীর। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার।
1: বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও কর্মীদের বদলির আইনি কাঠামো তৈরি করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশ্ববিদ্যালয় ও কলেজ সংক্রান্ত সংশোধনী বিল পাশ। উচ্চশিক্ষাকে শক্তিশালী করতে এই উদ্যোগ বললেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ ও শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে, অভিযোগ বিরোধীদের।
0: ব্যানারে দুর্গাপূজার বদলে শারদোৎসব লিখলে সংশ্লিষ্ট বামপন্থী সংগঠনগুলিকে দুর্গাপূজার স্টলের অনুমোদন না দিতে পুজো কমিটিগুলির প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা।
1: হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইরানের সংঘাত তীব্রতর। আমেরিকা ইরানের 5টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংসের পরে 2টি মার্কিন জাহাজ ও 8টি তেলবাহী জাহাজে পাল্টা হামলা ইরানের। অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $100 ছাড়াল।
0: নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহু মেরু কেন্দ্রিক বিশ্ব এবং রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রয়োজনীয়তা উঠে আসবে রাষ্ট্রসংঘ মহাসচিবের বক্তব্যে, জানালেন তার মুখপাত্র।
1: মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত ও বাংলাদেশ মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে, আজ প্রথমেই দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এমন এক নিরাপদ সুরক্ষিত শান্তিপূর্ণ ও স্থিতিশীল মহাকাশ পরিবেশের পক্ষে যা আন্তর্জাতিক আইন, আলোচনা এবং বহুপাক্ষিক সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বৈজ্ঞানিক তথ্যকে অবশ্যই জনকল্যাণে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রী সংঘাতের পরিবর্তে সহযোগিতা, স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং বর্জনের পরিবর্তে অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেন। তিনি বলেন, ভারতীয় দৃষ্টিভঙ্গি বসুধৈব কুটুম্বকম দর্শনের উপর প্রতিষ্ঠিত এবং এই চেতনাকে এখন পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশেও ছড়িয়ে দিতে হবে। ভারতের মহাকাশ যাত্রাতেও এই দর্শনেরই প্রতিফলন ঘটেছে।
2: India's approach is rooted in Vasudhaiv Kutumbakam, that is, one earth, one family, one future. This spirit must now travel beyond earth. We support a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Scientific data must serve the common good with openness and integrity. India's space journey reflects this philosophy.
0: দেশের মহাকাশ যাত্রার অভাবনীয় অগ্রগতির কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, চন্দ্রযান 3 ভারতকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণকারী প্রথম দেশে পরিণত করেছে এবং আদিত্য L1 সূর্যের রহস্য উন্মোচন করেছে। তিনি জানান, গত বছর একজন ভারতীয় নভশ্চর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন করেছেন। 2035 সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন এবং 2040 সালের মধ্যে চাঁদে ভারতীয় নভশ্চর পাঠানোর লক্ষ্যে রয়েছে ভারত। মহাকাশ গবেষণার সুফল সমগ্র মানবজাতির কাছে পৌঁছতে হবে বলে তিনি গুরুত্ব আরোপ করেছেন।
2: Chandrayaan 3 made India the first nation to land near the lunar south pole. Aditya L1 is unlocking the secrets of the sun. Last year, an Indian visited the International Space Station. Looking ahead, we aim to establish an Indian space station by 2035 and send an Indian to the moon by 2040. In all these efforts, our guiding principle has been clear, that benefits must reach all humanity.
0: মহাকাশ যাত্রায় ইসরোর ভূমিকার প্রশংসা করে শ্রী মোদী বলেছেন, এই সংস্থা তার উৎকর্ষ ও সাশ্রয়ী অভিযানের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। ইসরোর দক্ষতা কৃষক ও মৎস্যজীবীদের সহায়তা করছে এবং আবহাওয়া পূর্বাভাস, দুর্যোগ ব্যবস্থাপনা, নেভিগেশন বা দিক নির্ণয় ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে সঙ্গে ভারতীয় রকেটের মাধ্যমে 34টি দেশের 430টির বেশি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে।
2: For centuries, space inspired our imagination. Today, it shapes life on Earth, from climate and crops to oceans and communities. The promise of space is infinite. Our responsibility is collective. As orbits become more crowded, technologies more powerful, and actors more numerous.
1: মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করছে ভারত ও ফ্রান্স। প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক স্পেস সামিটে দুদেশের সংস্থাগুলি উপগ্রহ উৎক্ষেপণ, মহাকাশে নজরদারি এবং ক্ষুদ্র উপগ্রহ প্রযুক্তি সংক্রান্ত 3টি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে। ফ্রান্সের সাফরান স্পেস এবং ভারতের ধ্রুব স্পেসের মধ্যে 50

0: লক্ষ ইউরোরও বেশি মূল্যের একটি চুক্তি হয়েছে। ভারতের পরিকল্পিত 52টি উপগ্রহের মহাকাশ নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। পরিকল্পনা অনুযায়ী 2027 থেকে 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে এই উপগ্রহগুলি মহাকাশে পাঠানো হবে। আরও একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে ফ্রান্সের উপগ্রহ উৎক্ষেপণ পরিষেবা সংস্থা রাইড এবং ভারতের টেকমি টু স্পেসের মধ্যে। চুক্তি অনুযায়ী টেকমি টু স্পেসের 2টি উপগ্রহ উৎক্ষেপণ করবে রাইড। টেকমি টু স্পেসকে ভারতের প্রথম মহাকাশ ভিত্তিক ডেটা সেন্টার নকশা ও নির্মাণকারী সংস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই অংশীদারিত্বের লক্ষ্য ভারতের নিজস্ব মহাকাশ প্রযুক্তি ও সক্ষমতাকে আরও শক্তিশালী করা। একই সঙ্গে ফ্রান্সের শিল্পক্ষেত্র এবং ভারতের মহাকাশ ক্ষেত্রের মধ্যে সহযোগিতাও আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্টসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাদের আলোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী জানান, ভারত ও জার্মানি কূটনৈতিক সম্পর্কের 75 বছরে দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, স্বচ্ছ জ্বালানি, উন্নত প্রযুক্তি, দক্ষ মানব সম্পদে চলাচল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। শ্রী মোদী বলেন, ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে জার্মানি একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও জার্মানি ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, দুদেশের মানুষের স্বার্থে ভারত ও জার্মানি ভবিষ্যৎমুখী কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করে যাবে।
0: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, 230,000েরও বেশি স্টার্ট আপ সমৃদ্ধ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। মন্ত্রী আজ নতুন দিল্লিতে ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ 2026-এর প্রাক উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করে বলেন, বর্তমানে 50%-এরও বেশি স্টার্ট আপ বড় শহর বা মেট্রো এলাকার বাইরে ছোট শহরগুলি থেকে উঠে আসছে, যা সারা দেশে উদ্যোক্তা সংস্কৃতি ও উদ্ভাবনী শক্তির ব্যাপক প্রসারের প্রতিফলন। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে উন্নতির গতি ত্বরান্বিত করতে সরকার হোল অফ গভর্নমেন্ট এবং হোল অফ সোসাইটির মতো সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য আরও সুসংহত একটি পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যে এই সম্মেলন গবেষক, উদ্ভাবক, স্টার্ট আপ, উদ্যোক্তা, শিল্প এবং নীতি নির্ধারকদের মধ্যে পারস্পরিক যোগাযোগের সুযোগ করে দেয়।
2: In the last 12 years, after Prime Minister Modi took over, he would appreciate that there have been a series of success stories which have received global acknowledgement and which touch different sections of society. In fields of startups, we were just about 350 or 400 startups in 2014 when this government came. Today, we've gone up to more than 2,30,000. We rank number 3 in the world, and more than 50-60% of the startups come not from the metros but from the B-towns, from Tier 2, Tier 3 cities.
0: তিন দিনের এই সম্মেলন চলতি বছরের 27 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে।
1: বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও শিল্পগত অংশীদারিত্ব আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন এবং পারস্পরিক বিনিয়োগের পরিমাণ $50 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে উভয় দেশ কাজ করছে। আজ নতুন দিল্লিতে আয়োজিত ইনোপ্রম ইন্ডিয়া 2026-এর যৌথ সভাপতিত্ব করেন রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী আন্তন আলিখানভ এবং বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। রাশিয়ায় ভারতের শাকসবজি, কফি, চা, মশলা ইত্যাদি পণ্য রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে এদিন বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন। বিনিয়োগের বিষয়ে শ্রী গোয়েল, ভারত রাশিয়া অগ্রাধিকারমূলক বিনিয়োগ প্রকল্প ব্যবস্থার আওতায় 40টি প্রকল্পের কথা উল্লেখ করেন।
0: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম ঘেব্রেসাস দক্ষিণ পূর্ব এশিয়ায় হুয়ের আঞ্চলিক কমিটির 79তম অধিবেশনের ফাঁকে আজ ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। স্বাস্থ্যক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির জন্য বিশেষ করে মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং সংক্রামক নয় এমন রোগের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অর্জিত সাফল্যের জন্য শ্রী নাড্ডাকে তিনি অভিনন্দন জানান। সামাজিক মাধ্যমে ডক্টর ঘেব্রেসাস উল্লেখ করেছেন, 1,60,000 আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মাধ্যমে ভারত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং সাধারণ ক্যান্সারের স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এবং পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় রেফারেল ব্যবস্থাও নিশ্চিত করছে। ভারতের আশাকর্মীরা মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত রাখছেন। টেড্রোস আরও বলেন, টিকাদান কর্মসূচির সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক প্রসবের হার 78% থেকে বেড়ে 93% উন্নীত হওয়ায় মাতৃ ও শিশু মৃত্যুর হার ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে।
1: জলশক্তি মন্ত্রী সি আর পাতিল আর জলসম্পদ

0: নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের বিভিন্ন প্রকল্প কর্মসূচি উদ্যোগের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। বৈঠকে চলতি প্রকল্পগুলির বর্তমান অবস্থা, বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, কাজের গুণমান এবং কাজের গতি ও কার্যকারিতা বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপের উপর আলোচনা করা হয়। প্রকল্পগুলি সময়মতো শেষ করতে প্রকল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধান করতে হবে বলে শ্রী পাতিল নির্দেশ দিয়েছেন।
1: চলতি সপ্তাহের শেষে ভারতের সভাপতিত্বে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে নতুন দিল্লি। সম্মেলনকে কেন্দ্র করে জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, চলছে ব্যাপক প্রস্তুতি। শনিবার ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে দুদিনের এই শীর্ষ সম্মেলন। এতে বিশ্বের গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনীতির দেশগুলি অংশ নেবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ ব্রিক্সের শীর্ষ নেতারা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনের ফাঁকে পুতিন ও জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রেসিডেন্ট শি এই সপ্তাহে ভারতে আসছেন ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে। বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতি, পশ্চিম এশিয়ায় সংঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে তার এই সফর হচ্ছে। প্রায় সাত বছর পর ভারতে আসছেন প্রেসিডেন্ট শি।
0: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেশের নির্বাচনী ব্যবস্থাকে একটি শক্তিশালী ও স্বচ্ছ প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন, যা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে সফলভাবে সচল রেখেছে। আহমেদাবাদ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনে ভারতের নির্বাচন পরিচালনা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র শীর্ষক এক বিশেষ সভায় তিনি দেশের নির্বাচনী প্রক্রিয়ার বাস্তব চিত্রটি তুলে ধরেছেন। তিনি বলেন, প্রায় 90 কোটি ভোটার এবং 1,80,00,000 কর্মী নিয়ে সাধারণ নির্বাচন পরিচালনা করা বিশ্বের বৃহত্তম নির্বাচনী কর্মযোগ্য। ভোটার তালিকা প্রস্তুতকরণ, ভোট গ্রহণ, ভোট গণনা এই তিনটি মূল ধাপের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন যে নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে 12,00,000 বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ করেছেন। তরুণ নাগরিকদের ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে এবং ভোটদানে উৎসাহিত করতে তিনি বলেন, জনগণের সর্বোচ্চ অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে।
1: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য আইনি কাঠামো তৈরি করতে সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটাভুটিতে গৃহীত হয়েছে। পাশাপাশি 18টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় অভিন্ন নীতি কার্যকর করতেও পৃথক সংশোধনী বিল আনা হয়। The West Bengal Universities and Colleges Administration and Regulation Amendment Bill 2026 অনুযায়ী প্রশাসনিক প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে আচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মীকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন। বদলির পর কর্মী মূল বিশ্ববিদ্যালয়ে লিয়েন বজায় রাখা বা নতুন বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। পরিষেবার শর্ত, সিনিয়রিটি এবং অন্যান্য অধিকারও সুরক্ষিত থাকবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। ভোটাভুটিতে বিলের পক্ষে 171টি এবং বিপক্ষে 15টি ভোট পড়ে। পরে বিলটি সভায় গৃহীত হয়। এই বিল নিয়ে আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের প্রতিবেদন।
2: কলেজ কর্মীদের আন্তঃ কলেজ বদলির বিধান থাকলেও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ক্ষেত্রে তেমন কোনো আইনি ব্যবস্থা এতদিন ছিল না। ফলে উচ্চশিক্ষা ক্ষেত্রে মানব সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করতেই এই সংশোধনী আনা হয়েছে বলে সরকারের দাবি। এতে কর্মীদের পরিষেবা শর্ত, সিনিয়রিটি এবং অন্যান্য অধিকারও সুরক্ষিত থাকবে বলে আশ্বাস মিলেছে। বিলে স্পষ্ট করা হয়েছে, বদলি হওয়া কর্মীরা চাইলে মূল বিশ্ববিদ্যালয়ে নিজেদের লিয়েন বজায় রাখতে পারবেন অথবা নতুন বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হওয়ারও সুযোগ পাবেন। বদলির ফলে কর্মীর পরিষেবা সংক্রান্ত সুবিধা, পরিবহন ভাতা এবং সিনিয়রিটি সুরক্ষাও নিশ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে। সিনিয়রিটি নির্ধারণ করা হবে তার প্রাথমিক নিয়োগের তারিখের ভিত্তিতে। অন্য একটি সংশোধনীর মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির প্রভিডেন্ট ফান্ড পরিচালনা, পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত 1993 সালের আইনের আওতায় আনারও উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বক্তব্য, এর ফলে বিশ্ববিদ্যালয়গুলিতে প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় অভিন্ন ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নতুন ও কর্মী স্বল্প বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। তার দাবি, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যেও এ ধরনের ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকার এই আইনের অপব্যবহার করবে না বলেও তার আশ্বাস।
3: এই আইন প্রয়োগ করে আপনারা যে শব্দ

0: এফএস আইএসএফ এর নওসা সিদ্দিকী বলেছেন, এই বিল আইনে পরিণত হলে বিশ্ববিদ্যালয়গুলো সরকারি দপ্তরে পরিণত হবে। সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান আশঙ্কা প্রকাশ করেন, রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বদলি শুরু করলে গবেষণা এবং পঠন পাঠন মার খাবে। রাজনৈতিকভাবে একটি বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এই বিল আনা হয়েছে বলেও তার আশঙ্কা।
1: এই বিলটা মূলত একটা নির্দিষ্ট ইউনিভার্সিটিকে টার্গেট করে, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিকে টার্গেট করে। এবং আপনি দেখবেন আপনারা যে মুখ্যমন্ত্রী বলার সময় বারবার ঘুরে ফিরে সেই, যেমন প্রধানমন্ত্রী বলেছিলেন লালকেল্লা থেকে দিমাগি নকশা, ওনারাও এখন হচ্ছে যে এই পশ্চিম বাংলাতে আবার হচ্ছে যে এই নকশা মাওবাদী ইত্যাদি ইত্যাদি এইসবগুলো দেখছে এবং যাদবপুর ইউনিভার্সিটির কথাই বারবার। শিক্ষামন্ত্রী যখন জবাবি ভাষণ দিয়েছেন তখনও যেটা তথ্য দিলেন উনি সেটাও যাদবপুর ইউনিভার্সিটি কেন, আর কোন ইউনিভার্সিটির নাম নেই, যার ফলে বোঝাই যাচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে বামপন্থীদের সাথে আদর্শগত ভাবে লড়াই করতে না পেরে আরএসএস বা হতো যে হিন্দুত্ববাদীরা সেখানে অন্য কায়দাতে যাদবপুর ইউনিভার্সিটিকে দখল করতে চাইছে, এই বিল তার একটা নমুনা।
2: বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো কমিটিগুলির উদ্দেশ্যে বলেন, বামপন্থীরা ব্যানারে দুর্গাপুজোকে শারদোৎসব বলে উল্লেখ করলে মণ্ডপ সংক্রান্ত এলাকায় মণ্ডপ সংলগ্ন এলাকায় তাদের কোনো সংগঠনকে বুকস্টল করার অনুমতি দেওয়া হবে না।
3: শারদ উৎসবের জায়গায় যদি দুর্গাপূজা না লেখে একটা স্টল করতে দেবেন না। আপনাদের এই যে বীজ এখানে পুঁতেছেন বাংলায়, এই যে নকশাল থেকে আরম্ভ করে শুরু করে এই বীজকে তুলে ফেলার সঠিক সময় এটা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবার 25 বছর এবং তার জন্মবার্ষিকীটি রাজ্য সরকার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে তার প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে বলেন, আগামী 17ই সেপ্টেম্বর তার জন্মবার্ষিকীটি রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করার পাশাপাশি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে সূর্যাস্তের পরে কলকাতা সহ রাজ্য জুড়ে প্রদীপ প্রজ্বলন করা হবে। কলকাতার হুগলি নদীর তীরে মূল অনুষ্ঠানটি হবে বলে তিনি জানিয়েছেন। বিকশিত ভারতকে সামনে রেখে প্রায় 80,000 স্কুলে বক্তৃতা অঙ্কন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রায় সাইকেল বাইক পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। 7ই অক্টোবর সেবাযাত্রার আয়োজন করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে উপনির্বাচনের কারণে নির্বাচনী বিধি জারি থাকায় মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কোন সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হবে না।
2: এবার বিদেশের খবর। হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইরানের সংঘাত তীব্রতর হয়েছে। আমেরিকা ইরানের 5টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংসের পরে ইরান গতকাল 2টি মার্কিন জাহাজ এবং 8টি তেলবাহী জাহাজে পাল্টা হামলা চালায়। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল পিছু 100 মার্কিন ডলারের ওপরে চলে গেছে। বর্তমান পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান সংঘাতের অবসান হবে বলে তিনি মনে করেন না, ততক্ষণ পর্যন্ত তেলের দামও কমবে না। নির্বাচনের পর এই সংঘাতের অবসান ঘটবে বলে তার ধারণা। যদিও ইরান নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে এমন দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি। ট্রাম্প বলেছেন, সংঘাত দ্রুত শেষ করতে গেলে জ্বালানির দাম বেড়ে যেতে পারে, কিন্তু ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হলে এটি জরুরি। 7 মাস ধরে চলা এই সংঘাতের ফলে তেলের দাম বেড়েছে। অন্যদিকে ট্রাম্পের জনপ্রিয়তা বা অ্যাপ্রুভাল রেটিংও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সংঘাত অবসানের জন্য রিপাবলিকানদের তরফ থেকে তার উপর চাপ বাড়ছে। জুলাই মাসের পর গতকাল প্রথমবারের মতো ব্যারেল পিছু তেলের দাম 100 মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। 3রা নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করতে পারে, রিপাবলিকানরা তাদের সংখ্যাগরিষ্ঠতাও হারাতে পারেন।
0: নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভাষণে বহু মেরুকেন্দ্রিক বিশ্বের গুরুত্ব এবং বর্তমান বিশ্বের বাস্তবতাকে প্রতিফলিত করতে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সহ বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হবে বলে রাষ্ট্রসংঘের মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন। নিউ ইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, 13ই সেপ্টেম্বর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব, অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যাপী বিকাশ পাশের ভবিষ্যৎ নির্মাণ শীর্ষক আলোচনায় রাষ্ট্রসংঘের মহাসচিব বক্তব্য রাখবেন। উল্লেখ্য, ভারত সহ একাধিক দেশ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে। তাদের বক্তব্য, 15 সদস্যের এই পরিষদের বর্তমান গঠন একবিংশ শতাব্দীর ভূ রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতাকে

0: যথাযথভাবে প্রতিফলিত করে না। রাষ্ট্রসংঘে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার ব্যাপক সংস্কারের দাবির পাশাপাশি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে ভারত। মুখপাত্র ডুজারিক জানিয়েছেন, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মহাসচিব গুতেরেসের।
1: চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ছিংদাওতে মেরামতির কাজ চলাকালীন একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় 20 জন প্রাণ হারিয়েছেন। সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আজ সকালে ছিংদাও বেইহাই শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। এবার খেলার খবর।
0: মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত জয়ের জন্য বাংলাদেশের সামনে 97 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 96 রান করেছে।
1: কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে আজ সুপার সিক্স পর্বের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস 5-1 গোলে কোল ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। বিরতিতে মোহনবাগান 5-0 গোলে এগিয়েছিল। মোহনবাগানের পক্ষে মনবীর সিং 2টি, সাহাল আব্দুল সামাদ, সন্দীপ মালিক, কিয়ান নাসিরি 1টি করে গোল করেছেন। কোল ইন্ডিয়ার ইরফান সর্দার গোল করেন। মোহামেডান স্পোর্টিং আগামীকাল সুপার সিক্সের ম্যাচে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলবে। নৈহাটি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টে। এবার দৃষ্টিকোণ। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

সহোদর সহোদররা গানের দুনিয়ায় একই রকম ভাবে আলোড়ন তুলেছেন, বাংলায় এমন দৃষ্টান্ত বেশি নয়। প্রশ্ন উঠলে প্রথমে এক ভ্রাতৃদ্বয়েরই নাম আসবে নিশ্চয়, ধনঞ্জয় পান্নালাল। পান্নালালের থেকে বয়সে 8 বছরের বড় ধনঞ্জয় ভট্টাচার্য, জন্ম 1922-এর আজকের দিনে। শ্যামাসঙ্গীত তাকে বিশেষ পরিচিতি দেয়।

গেয়েছেন হিন্দুস্তানি মার্গীয় সঙ্গীত, কীর্তন, রবীন্দ্রসঙ্গীত, ভজন, বাউল, রামপ্রসাদী বিভিন্ন ধরনের গান। শ্রী পার্থ ও শ্রী আনন্দ নামে গীতিকার হিসেবে প্রায় 400 গানে কথা বসান। 50 বছরের কিছু বেশি সময়ের সঙ্গীত জীবনে প্লেব্যাক গায়ক হিসেবে জনপ্রিয় হন ধনঞ্জয় ভট্টাচার্য। সলিল চৌধুরীর সুরে পাশের বাড়ির ছবিতে তার গান একেবারে চটজলদি হিট।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠা নিরাপদ, সুরক্ষিত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল মহাকাশ পরিবেশ চায়। প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
1: জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটসের সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রী। দু দেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার।
0: বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও কর্মীদের বদলির আইনি কাঠামো তৈরি করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশ্ববিদ্যালয় ও কলেজ সংক্রান্ত সংশোধনী বিল পাশ। উচ্চশিক্ষাকে শক্তিশালী করতে এই উদ্যোগ বললেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে স্বশাসনে হস্তক্ষেপ ও শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে, অভিযোগ বিরোধীদের।
1: ব্যানারে দুর্গাপুজোর বদলে শারদোৎসব লিখলে সংশ্লিষ্ট বামপন্থী সংগঠনগুলিকে দুর্গাপুজোয় স্টলের অনুমোদন না দিতে পুজো কমিটিগুলির প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা।
0: হরমুজ প্রণালীতে আমেরিকা ও ইরানের সংঘাত তীব্রতর। আমেরিকা ইরানের 5টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংসের পরে 2টি মার্কিন জাহাজ ও 8টি তেলবাহী জাহাজে পাল্টা হামলা ইরানের। অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $100 ছাড়ালো।
1: মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত বাংলাদেশের সামনে জয়ের জন্য 97 রানের লক্ষ্য রেখেছে।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের প্রথম গানটির শিল্পী ভূপেন হাজারিকা এবং উষা মঙ্গেশকর, ছবির নাম চামেলি মেমসাহেব।

এবারের গানটি শুনব অনুপম রায়ের কণ্ঠে। ছবির নাম ছোটদের ছবি।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। নতুন দিল্লিতে আগামী শনিবার অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১১টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেবেন। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। ১০৫টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়া সম্ভাব্য সময় ও অন্যান্য বিষয়ে দুদেশের মধ্যে কথা হয়েছে। পরিষেবা ক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে সরকার গ্রাহক সুরক্ষা ই কমার্স নীতি ২০২০ সংশোধন করেছে। চীনের মোকিতে পাকিস্তানকে ১৯-০ গোলে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত বসুধৈব কুটুম্বকমের নীতিতে বিশ্বাস করে।
1: India's approach is rooted in Vasudhaiv Kutumbakam, that is, one earth, one family, one future. This spirit must now travel beyond earth. We support a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Scientific data must serve the

0: common good with openness and integrity. India's space journey reflects this philosophy.
1: শ্রী মোদি বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়াও আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্যভেদে চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
0: Chandrayaan 3 made India the first nation to land near the lunar south pole. Aditya L1 is unlocking the secrets of the sun. Last year, an Indian visited the International Space Station. Looking ahead, we aim to establish an Indian space station by 2035 and send an Indian to the moon by 2040. In all these efforts, our guiding principle has been clear that benefits must reach all humanity.
1: নতুন দিল্লিতে আগামী শনিবার অষ্টাদশ ব্রিক শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুদিনের এই সম্মেলনে 11টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী প্রভৃতি দেশ। এছাড়াও কিউবা, কাজাকস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম, বলিভিয়া এবং বেলারুশের মতো দেশগুলি অংশীদার সদস্য রাষ্ট্র হিসেবে উপস্থিত থাকবেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও চীন রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে অংশ নেবেন। এদিকে এই সম্মেলনে নিরাপত্তা এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং অন্যান্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা আজ এক জরুরি বৈঠকে মিলিত হন। উল্লেখ্য, ভারত বর্তমানে ব্রিক্স গোষ্ঠী চেয়ারম্যান পদে আসীন রয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। নিউ ইয়র্কে আজ রাষ্ট্রসংঘের প্রধান মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়ে বলেন, আগামী 13 সেপ্টেম্বর মহাসচিব ব্রিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই শীর্ষ বৈঠকে সহযোগিতা, উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বের আর্থিক বৃদ্ধির উপর জোর দেবেন। ভারত ও ফ্রান্স মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে দুই দেশের কয়েকটি কোম্পানির মধ্যে 3টি চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, উপগ্রহ উৎক্ষেপণ, মহাকাশের নজরদারি এবং অতি ক্ষুদ্র উপগ্রহ প্রযুক্তি ক্ষেত্রে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ফ্রান্সের স্যাফরন স্পেস এবং ভারতের ধ্রুব স্পেস 50 লক্ষ ইউরো মূল্যে ভারতের 52টি উপগ্রহ ভিত্তিক মহাকাশ নজরদারি ব্যবস্থার প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া 105টি বিষয়ে টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য তারিখ ও অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু আজ এ বিষয়ে রাশিয়ার শিল্প বাণিজ্য মন্ত্রী অ্যান্টন আলখামনোভের সঙ্গে আলোচনা করেছেন। যৌথ উদ্যোগে নির্মিত অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ করে সেগুলোকে দেশের আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগানো হবে বলে জানা গেছে। যৌথ উদ্যোগে নির্মিত এই ধরনের 105টি বিমান পিনাকেল এয়ার, এয়ার কেরালা এবং স্লিক এভিয়েশন সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
2: I'd like to update you on the MOU that HAL had with the Russia in terms of manufacturing a plane in the country. There are two kinds of planes. One is the turboprop IL-114 and also the Sukhoi Superjet 100, which is a jet engine plane. So these two are quite compatible for our regional connectivity scheme with a lot of airports coming up, and these planes become very efficient for us to connect these. So we have expanded the dialogue on that, and we want to start the process as soon as possible of getting their planes manufactured in the country.
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIA নিউজ কলকাতাতে। মূল্য স্বচ্ছতা, স্পন্সর তালিকা, সার্চ রেজাল্টে কারচুপি এবং ডার্ক প্যাটার্নের মতো ক্ষেত্রে জারি থাকা নিয়ম আরও কঠোর করতে সরকার গ্রাহক সুরক্ষা ই কমার্স নীতি 2020 সংশোধন করেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী কোনো পণ্যের দাম কমানো হলে ই কমার্স সংস্থাগুলিকে কমানোর দাম এবং আগের দাম দুটি জানাতে হবে। নতুন নিয়মে ক্রেতারা বিভ্রান্ত হতে পারেন, তাদের সার্চের সঙ্গে ফলাফলের প্রাসঙ্গিকতা কমে যায়, এমনভাবে সার্চ রেজাল্ট পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত নিয়মের ফলে ই কমার্স ক্ষেত্রে আরও স্বচ্ছ এবং গ্রাহক বান্ধব পরিবেশ গড়ে উঠবে। আগামী বছরের 1 জানুয়ারি

থেকে এই সংশোধিত নিয়ম কার্যকর হবে। দিল্লির এক আদালত IRCTC হোটেল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং তার স্ত্রী রাবড়ি দেবী, পুত্র তেজস্বী যাদব এবং আরও ছজনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলা দায়ের করেছে। অভিযুক্ত ১৬ জনের মধ্যে বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে সাতজনকে এই মামলা থেকে ছাড় দিয়েছে এবং নজনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। পশ্চিম এশিয়ার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য 2.7% বেড়ে ব্যারেল প্রতি $103 ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম টেক্সাসের ইন্টারমিডিয়েট খনিজ তেলের দাম 3.2% বেড়ে প্রায় $100 ছুঁয়েছে। পশ্চিম এশিয়া ইয়েমেনে হুথি বিদ্রোহী বাহিনী লোহিত সাগর উপকূল সংলগ্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা ইতিমধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোচা শহরের দখল নিয়েছে, ব্যাবেল ম্যান্ডেট প্রণালীর কাছাকাছি পৌঁছেছে। উল্লেখ্য, হুথি বিদ্রোহী বাহিনী এবং ইয়েমেনি সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘর্ষ চলেছে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর কুংডাইয়ে একটি পণ্যবাহী জাহাজ মেহারমাতির সময় অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু হয়েছে। সে দেশের সরকারি গণমাধ্যম জানা গেছে, সকাল 11:15 নাগাদ মেরামতি চলাকালীন এই জাহাজটিতে আগুন লাগে। সেদেশের রাষ্ট্রপতি সি জিনপিং দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে তল্লাশি উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। আফ্রিকীয় দেশ লাইব্রেরিয়ায় পতাকাবাহী এই জাহাজটিতে অগ্নিকাণ্ডে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। চীনের মক্কিতে পাকিস্তানকে 19-0 ব্যবধানে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপে সেমিফাইনালে পৌঁছেছে। পূজা মানিক হ্যাট্রিক করেন এবং সানিকা চন্দ্রকান্ত মানে মধুসিদার সুপ্রিয়া ও রোশনি আয়েন্ত প্রত্যেকে দুটি করে গোল করেন। অন্য কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে জয়ী দল সেমিফাইনালে আগামী 12 সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে খেলবে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারত আজ বাংলাদেশের সামনে জয়ের জন্য দেশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। দুবাই আজ টসে জিতে বাংলাদেশ ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে ভারত 6 উইকেটে 149 রান তোলে। শেফালি ভার্মা সর্বাধিক 64 রান করেছেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত 1 ওভারে বিনা উইকেটে 10 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। নতুন দিল্লিতে আগামী শনিবার অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 11টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেবেন। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। 105টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য সময় ও অন্যান্য বিষয়ে দুদেশের মধ্যে কথা হয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকালের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল শুক্রবার 11 সেপ্টেম্বর 2026 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56 ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন, মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলোয় খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত উলহাস কাসলকার। 6:30 এই মহাজীবন, স্বামী বিবেকানন্দের জীবন কথা। 6:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামল মিত্র। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য অশ্বগন্ধা চাষ বলবেন শান্তনু চক্রবর্তী। 7:05 শুনবেন লোকগীতি। 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, স্থান মুন্নার, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার, কলকাতার ডায়েরি, সকাল 8:30 পিচ কিউরেটার

সুজন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। সম্পাদনা শিরোপা রায়। সকাল 9:45 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মিয়া কি টোরি রাগে খেয়াল। পরিবেশন করবেন যুধাজিৎ রায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন অশোক দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। সকাল 10:30 রামধনু। প্রথমে আধুনিক গান শুনবেন, পরিবেশনায় শ্যামল মিত্র, এরপরে হাওয়াইন গিটার, পরিবেশনায় বিপ্লব দাস। সকাল 11:00 বিকাশ পথ, প্রযোজনা শেহনাজ আব্দুর রৌফ। সকাল 11:15 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পৃথা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। রম্যগীতি শুনবেন 11:30। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 12:30 সাঁওতালি গান। দুপুর 1:00 নাটক দ্রবময়ীর কাশীবাস, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্য রূপশিল্পী মিত্র, প্রযোজনা স্বপন দে সরকার। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 অনুরোধের আসর। দুপুর 3:00 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:02। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুকন্যা রায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা, এ বিষয়ে ডক্টর বরুণ কৃষ্ণ কুণ্ডুর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে, উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি, বলবেন ডাক্তার স্নেহা ভৌমিক। সন্ধ্যে 7:00 নাটক দ্রবময়ীর কাশীবাস, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ শিল্পী মিত্র, প্রযোজনা স্বপন দে সরকার। সন্ধ্যে 7:50 হাউসফুল, নৃত্যশিল্পী মালবিকা সেনের সাক্ষাৎকার নিয়েছেন ইনা বাগচি, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 মহিলাদের আসর, বিষয় সৃষ্টি, উপস্থাপনায় সুস্মিতা সরকার। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসরে কেদার রাগে খেয়াল, আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরওয়ানি রাগে খেয়াল পরিবেশন করবেন যুধাজিৎ রায়, তবলায় শিল্পীকে সহযোগিতা করবেন অশোক দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেশ রাগে খেয়াল পরিবেশন করবেন শুভ ঘোষ। তাঁকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনবেন খেয়াল, শিল্পী শুভ ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকের শিরোনামে রয়েছে, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠা নিরাপদ, সুরক্ষিত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল মহাকাশ পরিবেশ চায়। প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটসের সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রী। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার করার অঙ্গীকার।
0: বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষক ও কর্মীদের বদলির আইনি কাঠামো তৈরি করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশ্ববিদ্যালয় ও কলেজ সংক্রান্ত সংশোধনী বিল পাস। উচ্চশিক্ষাকে শক্তিশালী করতে এই উদ্যোগ বললেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয় স্বশাসনে হস্তক্ষেপ ও শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে, অভিযোগ বিরোধীদের।
1: ব্যানারে দুর্গাপুজোর বদলে শারদোৎসব লিখলে সংশ্লিষ্ট বামপন্থী সংগঠনগুলিকে দুর্গাপুজোয় স্টলের অনুমোদন না দিতে পুজো কমিটিগুলির প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা।
0: 5 দিনের সপ্তাহ সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে আগামীকাল ব্যাংক ধর্মঘটের ডাক ব্যাংক কর্মচারী ও অফিসারদের 7টি সংগঠনের যৌথ মঞ্চের।
1: মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের সামনে জয়ের জন্য 150 রানের লক্ষ্য রাখল ভারত।
0: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত এমন একটি নিরাপদ, সুরক্ষিত, শান্তিপূর্ণ, স্থিতিশীল মহাকাশ পরিবেশের পক্ষে যা আন্তর্জাতিক আইন, আলোচনা এবং বহুপাক্ষিক সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী বলেছেন বৈজ্ঞানিক তথ্যকে অবশ্যই জনকল্যাণে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রী সংঘাতের পরিবর্তে সহযোগিতা, স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, বর্জনের পরিবর্তে অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দিয়েছে। তিনি বলেন ভারতের দৃষ্টিভঙ্গি বসুধৈব কুটুম্বকম দর্শনের উপর প্রতিষ্ঠিত। এই চেতনাকে এখন পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশেও ছড়িয়ে দিতে হবে।
2: ইন্ডিয়াস অ্যাপ্রোচ ইজ রুটেড

0: इन वसुधैव कुटुंबकम, दैट इज वन अर्थ वन फैमिली वन फ्यूचर. दिस स्पिरिट मस्ट नाउ ट्रेवल बियॉन्ड अर्थ. वी सपोर्ट अ सेफ सिक्योर पीसफुल एंड सस्टेनेबल स्पेस डोमेन एंकर्ड इन इंटरनेशनल लॉ डायलॉग एंड मल्टीलेटरल कोऑपरेशन. साइंटिफिक डेटा मस्ट सर्व द कॉमन गुड विद ओपननेस एंड इंटीग्रिटी. इंडिया स्पेस जर्नी रिफ्लेक्ट दिस फिलोसफी.
1: দেশের মহাকাশ যাত্রার অভাবনীয় অগ্রগতির কথা তুলে ধরে শ্রী মোদী বলেছেন, চন্দ্রযান তিন ভারতকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণকারী প্রথম দেশে পরিণত করেছে এবং আদিত্য এল ওয়ান সূর্যের রহস্য উন্মোচন করেছে. তিনি জানান, গত বছর একজন ভারতীয় নভশ্চর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন করেছেন. 2035 সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন এবং 2040 সালের মধ্যে চাঁদে ভারতীয় নভশ্চর পাঠানোর লক্ষ্য রয়েছে ভারতের.
0: Chandrayaan 3 made India the first nation to land near the lunar south pole. Aditya L1 is unlocking the secrets of the sun. Last year, an Indian visited the International Space Station. Looking ahead, we aim to establish an Indian space station by 2035 and send an Indian to the moon by 2040. In all these efforts, our guiding principle has been clear that benefits must reach all humanity.
2: মহাকাশ ক্ষেত্রে সহযোগিতার জোরদার করছে ভারত ও ফ্রান্স। প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক স্পেস সামিটে দুদেশের সংস্থাগুলি উপগ্রহ উৎক্ষেপণ, মহাকাশে নজরদারি এবং ক্ষুদ্র উপগ্রহ প্রযুক্তি সংক্রান্ত তিনটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে। ফ্রান্সের সাফরান স্পেস এবং ভারতের ধ্রুব স্পেসের মধ্যে 50 লক্ষ ইউরোরও বেশি মূল্যের একটি চুক্তি হয়েছে। ভারতের পরিকল্পিত 52টি উপগ্রহের মহাকাশ নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। আরও একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে ফ্রান্সের উপগ্রহ উৎক্ষেপণ পরিষেবা সংস্থা রাইড এবং ভারতের টেকমিটো স্পেসের মধ্যে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জার্মানি চ্যান্সেলর ফ্রেডরিক মেটসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাদের আলোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী জানান, কূটনৈতিক সম্পর্কের 75 বছরে দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, স্বচ্ছ জ্বালানি, উন্নত প্রযুক্তি, দক্ষ মানব সম্পদের চলাচল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। শ্রী মোদী বলেন, ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে জার্মানি একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও জার্মানি ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার।
2: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং জানিয়েছেন, 2,30,000েরও বেশি স্টার্ট আপ সমৃদ্ধ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। মন্ত্রী আজ নতুন দিল্লিতে ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ 2026-এর প্রাক উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করে বলেন, বর্তমানে 50%েরও বেশি স্টার্ট আপ বড় শহর বা মেট্রো এলাকার বাইরে ছোট শহরগুলি থেকে উঠে আসছে, যা সারা দেশে উদ্যোক্তা সংস্কৃতি ও উদ্ভাবনী শক্তির ব্যাপক প্রসারের প্রতিফলন। তিন দিনের এই সম্মেলন চলতি বছরের 27 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে।
1: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও শিল্পগত অংশীদারিত্ব আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন এবং পারস্পরিক বিনিয়োগের পরিমাণ $50 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে উভয় দেশ কাজ করছে। আজ নতুন দিল্লিতে আয়োজিত ইনোপ্রম ইন্ডিয়া 2026-এ যৌথ সভাপতিত্ব করেন রাশিয়ার শিল্প বাণিজ্যমন্ত্রী আন্তন আলিখানভ এবং বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
2: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গেব্রেসাস দক্ষিণ পূর্ব এশিয়ায় হুয়ের আঞ্চলিক কমিটির 79তম অধিবেশনের ফাঁকে আজ ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। স্বাস্থ্যক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির জন্য বিশেষ করে মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং সংক্রামক নয় এমন রোগের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অর্জিত সাফল্যের জন্য তিনি শ্রী নাড্ডাকে অভিনন্দন জানান।
1: এই সপ্তাহের শেষে ভারতের সভাপতিত্বে 8 ব্রিক্স শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে নতুন দিল্লি। সম্মেলনকে কেন্দ্র করে জাতীয় রাজধানী জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, চলছে ব্যাপক প্রস্তুতি। শনিবার ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে দুদিনের এই শীর্ষ সম্মেলন। এতে বিশ্বের গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনীতির দেশগুলি অংশ নেবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ ব্রিক্সের শীর্ষ নেতারা সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে পুতিন এবং জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।
2: শুনছেন উপমহাদেশের খবর।

0: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও কর্মীদের এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য আইনি কাঠামো তৈরি করতে সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী আজ পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটাভুটিতে গৃহীত হয়েছে। পাশাপাশি 18টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় অভিন্ন নীতি কার্যকর করতেও পৃথক সংশোধনী বিল আনা হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী প্রশাসনিক প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে আচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মীকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন। বদলির পর কর্মী মূল বিশ্ববিদ্যালয়ে লিয়েন বজায় রাখা বা নতুন বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। পরিষেবার শর্ত, সিনিয়রিটি এবং অন্যান্য অধিকার সুরক্ষিত থাকবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। ভোটাভুটিতে বিলের পক্ষে 171 এবং বিপক্ষে 15টি ভোট পড়ে। বিলটি সভায় গৃহীত হয়। বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন ও কর্মীর অভাব রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। তাঁর দাবি, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যেই এ ধরনের ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকার এই আইনের অপব্যবহার করবে না বলে তিনি আশ্বাস দেন।
1: এই আইন প্রয়োগ করে আপনারা যে শব্দবন্ধ ব্যবহার করেছেন তাতে তো আমাদের সবার আপত্তি আছে, গেরুয়াকরণ, এটা আমরা করব না। সিপিএম অনিলায়ন করেছিল, আর আপনাদের যে দল, তিন টুকরো না চার টুকরো আমি জানি না, সেই দল মমতায়ন করেছিল, আমরা এটার কোনোটা করব না।
2: এদিকে এই বিলের আড়ালে বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ, শিক্ষায় গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে বলে বিরোধী দলের তরফে অভিযোগ তোলা হয়েছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারের হাতে এই আইনের 16 আনা অপব্যবহারের সুযোগ রয়েছে, পরে তারা এই বিলের বিরোধিতা করে কক্ষ ত্যাগ করেন। মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেসের সদস্য আলিফা আহমেদও বিলের বিরোধিতা করে ভোটাভুটির দাবি করেন। এসএফের নওশাদ সিদ্দিকী বলেন, এই বিল আইনে পরিণত হলে বিশ্ববিদ্যালয়গুলো সরকারি দপ্তরে পরিণত হবে। সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান আশঙ্কা প্রকাশ করেছেন, রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বদলি শুরু করলে গবেষণা এবং পঠন পাঠন মার খাবে। রাজনৈতিকভাবে একটি বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এই বিল আনা হয়েছে বলে তার আশঙ্কা।
3: এই বিলটা মূলত একটা নির্দিষ্ট ইউনিভার্সিটিকে টার্গেট করে, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিকে টার্গেট করে। এবং আপনি দেখবেন আপনারা যে মুখ্যমন্ত্রী বলার সময় বারবার ঘুরে ফিরে সেই, যেমন প্রধানমন্ত্রী বলেছিলেন লালকেল্লা থেকে দিমাগি নকশা, ওনারাও এখন হচ্ছে যে এই পশ্চিমবাংলাতে আবার হচ্ছে যে এই নকশাল মাওবাদী ইত্যাদি ইত্যাদি এই সবগুলো দেখছে এবং যাদবপুর ইউনিভার্সিটির কথাই বারবার বলছে। শিক্ষামন্ত্রী যখন জবাবি ভাষণ দিয়েছেন তখনও যেটা তথ্য দিলেন উনি, সেটাও যাদবপুর ইউনিভার্সিটি কেন্দ্র, আর কোন ইউনিভার্সিটির নাম নেই। যার ফলে বোঝাই যাচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে বামপন্থীদের সাথে আদর্শগত ভাবে লড়াই করতে না পেরে আরএসএস বা হচ্ছে যে হিন্দুত্ববাদীরা সেখানে অন্য কায়দাতে যাদবপুর ইউনিভার্সিটিকে দখল করতে চাইছে, এই বিল তার একটা নমুনা।
0: বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো কমিটিগুলির উদ্দেশ্যে বলেন, বামপন্থীরা ব্যানারে দুর্গাপুজোকে শারদোৎসব বলে উল্লেখ করলে মণ্ডপ সংলগ্ন এলাকায় তাদের কোনো সংগঠনকে বুকস্টল করার অনুমতি দেওয়া উচিত
1: নয়। শারদ উৎসবের জায়গায় যদি দুর্গাপূজা না লেখে একটা স্টল করতে দেবেন না। আপনাদের এই যে বীজ এখানে পুঁতেছেন বাংলায়, এই যে নকশাল থেকে আরম্ভ করে শুরু করে এই বীজকে তুলে ফেলার শেষ সময় এটা।
2: প্রতিশ্রুত 5 দিনের ব্যাংকিং সপ্তাহের বাস্তবায়ন, পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ বাতিল সহ একগুচ্ছ দাবিতে ব্যাংক কর্মচারী অফিসারদের 7টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স ইউএফ বিইউ আগামীকাল দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। দফায় দফায় বৈঠকের পরেও গতকাল চিফ লেবার কমিশনারের উপস্থিতিতে গতকাল ত্রিপাক্ষিক বৈঠকে কোনো ইতিবাচক ইঙ্গিত না মেলায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে ইউএফ বিইউ এর রাজ্যের আহ্বায়ক সুদীপ দত্ত জানিয়েছেন। জেরে আগামীকাল ব্যাংক ও এটিএম পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
0: হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইরানের সংঘাত তীব্রতর হয়েছে। আমেরিকা ইরানের 5টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংসের পরে ইরান গতকাল 2টি মার্কিন জাহাজ এবং 8টি তেলবাহী জাহাজে পাল্টা হামলা চালায়। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল পিছু $100 ছাপিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
2: চীনের পূর্বাঞ্চলীয় বন্দর নগরী ছিংদাওতে মেরামতের কাজ চলাকালীন একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ

0: কুড়ি জন প্রাণ হারিয়েছেন। সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আজ সকালে ছিংদাও বেইহাই শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার এবং তল্লাশি অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তেরও আহ্বান জানিয়েছেন।
1: মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারত জয়ের জন্য বাংলাদেশের সামনে 150 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 149 রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত 17 ওভারে 5 উইকেট হারিয়ে 88 রান করেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত। অন্যদিকে গ্রুপ বিতে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে আগামীকাল পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠা নিরাপদ, সুরক্ষিত, শান্তিপূর্ণ ও স্থিতিশীল মহাকাশ পরিবেশ চায়। প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটসের সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রীর। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার।
1: বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও কর্মীদের বদলির আইনি কাঠামো তৈরি করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশ্ববিদ্যালয় ও কলেজ সংক্রান্ত সংশোধনী বিল পাশ। উচ্চশিক্ষাকে শক্তিশালী করতে এই উদ্যোগ বললেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ ও শিক্ষার গৈরিকীকরণের পথ প্রশস্ত করা হচ্ছে, অভিযোগ বিরোধীদের।
0: ব্যানারে দুর্গাপূজার বদলে শারদোৎসব লিখলে সংশ্লিষ্ট বামপন্থী সংগঠনগুলিকে দুর্গাপূজার স্টলের অনুমোদন না দিতে পুজো কমিটিগুলির প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা।
1: পাঁচ দিনের সপ্তাহ সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে আগামীকাল ব্যাংক ধর্মঘটের ডাক ব্যাংক কর্মচারী ও অফিসারদের 7টি সংগঠনের যৌথ মঞ্চের।
0: মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের সামনে জয়ের জন্য 150 রানের লক্ষ্য রাখল ভারত।
1: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে হারানো দিনের গান। আজকের হারানো দিনের গান নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি, পৌলমী ভট্টাচার্য।

ছবি দেখা, গান শোনা, গল্পের বই পড়া, আমরা যাই করি না কেন, প্রকৃতপক্ষে উপভোগের রসদটি কিন্তু আসল কথা। বিশেষ করে ছবি যখন আমরা দেখতে বসি, সে ছবির কাহিনীর সঙ্গে সঙ্গে সে ছবির গানের মোড়ক আমাদের আমোদিত করে। এ তো আর আলাদা করে বলবার মানে দরকারই পড়ে না। আর ছবির পর্দাতে যখন বিনোদনের দৃশ্য রচিত হয়, তখন আমরা কিন্তু আমাদের যে বাস্তব জীবন তার সঙ্গে সেই দৃশ্যটিকে মেলাতে বসে যাই মনে মনে। আজকের হারানো দিনের গানে সেই সব দৃশ্যের পাতা আমরা উল্টে উল্টে দেখব, যেখানে সাদা কালো পর্দা জুড়ে জায়গা করে নিচ্ছে কখনো মঞ্চ, কখনো বা আসর, কখনো বা মজলিশি মৌতাতের রচনা আতর। গান সেখানে অন্যতম সম্পদ তো বটেই, তার সঙ্গে সঙ্গে চরিত্রের বুনন এক

একাকার, সে তো বলাই বাহুল্য, এমনকি একাকার হয়ে যাচ্ছে এক একটা সময়। মানুষের বিনোদনের চেহারাটি যেন ক্রমাগত রূপ বদলে বদলে ধরা দিচ্ছে। আজকে সেই ছবির ভেতরে জ্বলে ওঠা বিনোদনের যে দৃশ্য, সেখানে মঞ্চ, আসর, মজলিশের টুকরো টুকরো গান আর কথা দিয়ে সাজানো হারানো দিনের গান। আমি পৌলমী ভট্টাচার্য আজ আপনার সঙ্গী।

জলসাঘর ছবির গান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা, সত্যজিৎ রায়ের ছবি। আমরা সবাই জানি এ ছবির দৃশ্য, আর সেই ছবির সেখানে প্রতিপাদ্য হিসেবে আশ্চর্যভাবে উঠে আসছে বিনোদনের দৃশ্য। বিশ্বম্বর রায় তার জলসাঘর সাজাচ্ছেন দেবোত্তর সম্পত্তিতে হাত রেখে। আসলে সেকালের আসরে বলা ভালো যে বিনোদনের আসরটিকে জমিদারি তদারকের যে ঠাটবাট তা দিয়েই যেন ঘেরা হয়ে থাকত, এবং সেই ঠাটবাটের আড়ালে নিরলস শিল্পানুরাগ যে কি সাংঘাতিক রকমের মণিমাণিক্য ছড়িয়ে রেখেছিল সারা বাংলা জুড়ে, তা দীর্ঘ সময় ধরে কিন্তু বাংলা ছবির পর্দায় ছবি হয়ে ফুটে উঠেছে, একটা সময়কে আমরা বাংলা ছবিতে দেখতে পাই। এই প্রসঙ্গে অসংখ্য ছবির নাম মনে পড়ে যায়, কিন্তু আমাদের সময় কম, আমরা নির্দিষ্ট কতগুলো ছবির আজকে কথা বলবো এবং সেই ছবির গানই চেষ্টা করব পৌঁছে দিতে আপনাদের কাছে। এবং এই প্রসঙ্গেই মনে হচ্ছে সন্ন্যাসী রাজা ছবির গানের কথা, যেখানে মান্নাদের কণ্ঠ এবং রাধাকান্ত নন্দীর সঙ্গত সেকালের অভিজাত বিনোদনের খণ্ডচিত্রে সে এক আশ্চর্য অন্বেষণ বলা যায়। শুনবো সন্ন্যাসী রাজা ছবি থেকে সে।

বিনোদনের নিরিখে জীবন মঞ্চটাকেই একটা গোটা চরিত্র করে এঁকেছিলেন পরিচালক তপন সিনহা। ছবির নাম হারমোনিয়াম, যেখানে মজলিশি আসরের গান আর কবি গান কিন্তু একেবারে সমান্তরাল রেখায় পথ হেঁটেছে, তবে তার গতিমুখ ভিন্ন নয়। জমিদারি পৃষ্ঠপোষকতায় খানদানি নৃত্যগীতের যে উপভোগের সুযোগ, তা তো সাধারণ মানুষের মধ্যে অনেক সময় পৌঁছত না। তারা তাদের মতন করে সাতপুরাণ করে নিত ঝুমুরের আসরে বা কবি গানের আখড়ায়। হারমোনিয়াম ছবিতে সেই রকম দুটি দৃশ্যের গানের কথা মনে পড়ছে। তার আগে হারমোনিয়াম ছবি থেকে যে দুটো গান শুনবো সে দুটি গানের কথা একটু বলে দিই। বলবার অপেক্ষা রাখে না আপনাদের সবার দেখা ছবি, একটি মেলার মাঠে যেখানে একেবারে আমজনতার ভিড়, এবং আরেকটি রয়েছে নিষিদ্ধ পল্লীর ঘরে। দুটি গানেই কিন্তু ছড়িয়ে পড়ছে বিনোদনের রসদ। পরপর দুটি গান রইল। প্রথম গানটি আরতি মুখোপাধ্যায় এবং পিন্টু ভট্টাচার্যর কণ্ঠে, এবং তারপরের গানটি বনশ্রী সেনগুপ্ত এবং মান্না দের দ্বৈত কণ্ঠে।

কবির লড়াই এবং ঝুমুর গানের প্রসঙ্গ, খুব স্বাভাবিকভাবেই এই গানটি শুনতে শুনতে আরো বেশি করে মনে আসে। তার কারণ এই গানের যে দৃশ্য সেটি তো হারমোনিয়াম ছবির, এবং সে দৃশ্য তো মেলার মাঠের, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে নিষিদ্ধ পল্লীর একটি অংশ। সবটা মিলিয়ে বিনোদনের যে চিত্র সাধারণ মানুষের কাছে একটা সময় ছিল, তা যেন বিশ্বাসযোগ্যভাবে আমাদের সামনে তুলে ধরছে বাংলা ছবি। গল্পের মোচড়ে পরিচালক তরুণ মজুমদার কিন্তু বারবার এই আম জনতার বিনোদনের একটা দীর্ঘ সময়কে আমাদের সামনে উপস্থিত করলেন, উপস্থিত করলেন অনেকগুলো ছবিতে। তার মধ্যে সবচেয়ে বেশি যে ছবিটির কথা মনে আসে সে ছবিটি হলো পলাতক। অনেকগুলো দৃশ্য রয়েছে এই ছবিতে যেখানে সাধারণ জনতার বিনোদনের রোজনামচাটি ফুটে উঠছে, এবং অনিবার্যভাবে সেখানে গান এবং ঝুমুর গান, ঝুমুর গানের দল, তাদের রোজকার জীবন, তাদের জীবন দর্শন, তাদের আচরণ, তাদের সবটা মিলিয়ে নারী পুরুষের যুগল পরিবেশন কতটা উপভোগ্য হয়ে উঠছে একেবারে গ্রামীণ সাধারণ জনতার কাছে, সেটি যেন প্রতিপাদ্য হয়ে উঠল। ছবিটি যদি একটু মন দিয়ে আমরা দেখি তাহলেই সেখানে সেটা স্পষ্ট হয়। আর বেশ কিছু সংলাপের আবেদনে সরাসরি পরিচালক আমাদের কাছে সেই বিষয়টিকে পৌঁছে দিয়েছেন। ক্লাইওনেটের আওয়াজ ছাপিয়ে যাচ্ছে আকাশ, একেবারে সাংঘাতিক তুঙ্গে উঠে গেছে আসর। অথৈর্য জনতা নায়েব মশায়ের কাছে এসে তখন তলব করছেন, কই গো তারা সব কখন আসবে? সেই সেই যে তারা, অপেক্ষার এই যে কেন্দ্রবিন্দু সেটি বুঝে নিতে অসুবিধা হয় না রূপালী পর্দার এপাশে বসে থাকা দর্শকেরও। রইল সেই গান পলাতক ছবি থেকে।

রুমা গুহঠাকুরতা, গীতা দত্ত এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে এই গান, এই গানের আবেদন, গানের যে লিরিক, তার দিকে একটু মন দিলেই আমরা পুরোটা বুঝতে পারি। আর সেই আবেদনকে মূলধন করেই সেকালের বিনোদনের চিত্রটি পর্দায় আনলেন তরুণ মজুমদার। মঞ্চদৃশ্যের এই অবতারণায় বিনোদনের ছবিটি কিন্তু যে একটু একটু করে পাল্টে গেল, সেই পাল্টে যাওয়ার ছবিটি আমরা একেবারেই বাংলা ছবির পর্দায় দেখলাম। গ্রামীণ জনতার মজলিশই শুধু নয়, শহুরে মানুষের রুচিশীল জলসাতে গানের যে প্রয়োগ বা গান শুনতে মানুষ আসছেন মঞ্চের সামনে, শহুরে শিক্ষিত রুচিশীল মানুষ, সেটি কিন্তু আশ্চর্যভাবে অনেকগুলো ছবিতে আমরা দেখেছি। তার মধ্যে প্রথমে যেটি মানে সেই ছবির পর্দায় যে যে বিষয়গুলো সেই গানের সঙ্গে সঙ্গে রচিত হলো, তা হলো একেবারে রোম্যান্সের হাতেখড়ি তো বটেই, তাই তার সাথে সাথে কিন্তু ক্লাইম্যাক্সের গভীর ব্যঞ্জনা কিছুই একেবারে বাদ রইল না। ছবি ইতিহাস রচনা করতে বসেনি, কিন্তু ইতিহাসের যে ক্রমগতি তাকে অস্বীকার না করে কি আশ্চর্যভাবে আমাদের সামনে সবটাকে উপস্থিত করল। এবং এই প্রসঙ্গেই দুটো গানের কথা বিশেষভাবে মনে পড়ছে, মনে পড়ছে অনেক গানের কথা সত্যি বলতে, কিন্তু দুটো গানের প্রসঙ্গ নিয়ে কথা বলবো। একটি তো দেয়ানেয়া ছবি, সেখানে এই জন্যে যে আমরা সবাই জানি দেয়ানেয়া ছবিতে গান বিষয়টি কিন্তু একেবারেই যেন ভিলেন হয়ে উঠেছিল প্রথম দিকে। মহানায়ক চরিত্র এখানে অত্যন্ত বলিষ্ঠ একটি চরিত্র, যার গানের প্রকাশ কিন্তু বেতারে, এবং সেই বেতারের গান যে সাধারণ মানুষের মধ্যে রুচিশীল জনতার মধ্যে গানের প্রতি যে শ্রদ্ধা তাকে আলাদা একটা জায়গায় পৌঁছে দিল, সে কথা যেন আরেকবার মনে করিয়ে দেয়। আর সেই কারণেই দেয়ানেয়া ছবির এই গানটি শুনব, এবং শুনব জীবন মৃত্যু ছবিরও আরেকটি গান। এই দুটি গানের ক্ষেত্রেই জীবন মৃত্যু ছবিতে আমরা দেখছি যে সেখানে মহানায়ক এবং সুপ্রিয়া দেবী দুজনেই মঞ্চে উপস্থিত আছেন এবং গান গাইছেন তারা মঞ্চে বসে, সাধারণ জনতা সেই গান উপভোগ করছেন। তাদের বিনোদনের চিত্রে সংযোজিত হচ্ছে গানের আসর। এবং পরেরটি দেয়ানেয়া ছবি থেকে, যেখানে মঞ্চে মহানায়ক এবং তার যে প্রকাশ, তাকে যেহেতু এতদিন সবাই রেডিওয়ে গান শুনেছে, তার বেতারে তার গান শুনেছে, কাজেই সেই মানুষটিকে সরাসরি সামনে দেখবেন এবং গান শুনবেন, তার যে আকর্ষণ, সেই আকর্ষণ যে আসলে সাধারণ জনতাকে, শিক্ষিত রুচিশীল জনতাকে গানমুখী করলো,

এবং বলা যায় আরো স্পষ্ট করলে যে জলসামুখী করল, বা গানের জলসার ক্ষেত্রে যে একটা আশ্চর্য উত্তরণ ঘটল এই সময়, সেটি যেন আরো বেশি করে প্রকাশ পেয়েছে। সাল তারিখ দিয়ে যদি মাপতে বসি তাহলে আরো অনেকগুলো ছবির কথা বলতে হয় একেবারে গুনে গুনে, কিন্তু যেহেতু আজকের হারনতিটার গানের পরিসর খুব বড় নয়, কাজেই ওইভাবে আমরা সবটা ভাগ করে নিতে পারবো না আজকে হয়তো আপনাদের সাথে, কিন্তু যে টুকুটুকু অংশ আমাদের বিশেষ করে মনের মনে কোথায় কড়া নাড়ে, সেই দৃশ্যগুলোকে একটু বেশি করে ভাগ করে নেওয়ার চেষ্টা। আমরা পরপর দুটো গান এই মুহূর্তে শুনবো, জীবন মৃত্যু ছবি থেকে এবং তারপরে দেয়া নেয়া ছবি থেকে। প্রথম গানটি মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, এবং পরের গানটি শ্যামল মিত্রের গলায়।

শ্যামল মিত্রের গাওয়া এই গান। এই গানের পরে দর্শক আসনের প্রতিক্রিয়া ঠিক কি হয়েছিল তা যারা ছবিটি দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, মনে পড়ছে। প্রশ্ন হলো, গানের আসর বিনোদনের রসদ তা সে কেবল মুষ্টিমেয় নিষিদ্ধ গণ্ডিতে আটকে না থেকে একেবারে যে আমজনতার সামনে এসেছে এবং সেই আশার পিছনে যে গ্রামোফোন কোম্পানির রেকর্ড এবং বেতারের গান শোনার অভ্যেস মানুষের বিনোদনের মানচিত্রে বেশ বড় ধরনের বদল এনেছে, এই সবটাই দেয়া নেয়া ছবির এই দৃশ্যপট কিন্তু প্রমাণ করে দিয়ে যায়। ছায়াছবিতে মঞ্চ এসে পড়ছে এবং সেই মঞ্চের সামনে বসে দ্রুপদী সঙ্গীত মানুষ উপভোগ করছেন, এ দৃশ্যের অবতারণা এরপর আমরা বারবার বারবার বিভিন্ন ছবিতে দেখেছি। আসবো সেই সব ছবির প্রসঙ্গে, সেই সব কথায়, সেই সব ছবির গানে। তার আগে একটু জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের গানের প্রস্তুতির কথা। মানুষই প্রাণীকুলের একমাত্র প্রজাতি যে অনিশ্চিতের সংশয় থেকে বেঁচে থাকে, হারিয়ে ফেলার ভয়ে প্রায়শই মুচ্ছমান। যদিও প্রতিদিন সূর্য উঠছে, ফুল ফুটছে, পাখি ডাকছে, হাওয়া বইছে, নদীও আপন বেগে পাগল পারা, তবু কোথায় অটুট প্রত্যয়? এই বুঝি ঝড়ে ভেঙে পড়বে ঘর, এই বুঝি খোয়া যাবে সব স্বপ্ন আকাঙ্ক্ষা সঞ্চয়। জন্মের পর থেকেই যে অস্থিরতা আর টালবাহানার সূচনা, এই আছি এই নেই, এমন অনিশ্চিতের সঙ্গে পাঞ্জা লড়ে বাঁচাটাই সবচেয়ে বড় নিশ্চয়তা। যেন বুড়ানো তো বলেছে, জীবন মানেই পদ্ম পাতায় জল। এসবের প্রতিফলন বাংলা গানেও ধরা পড়েছে। শ্রোতা বন্ধুরা, আগামীকাল আপনাদের সঙ্গে হারানো দিনের গানের পথ চলায় সেই সমস্ত গানেরই কোলাজ, যেখানে থাকবে সম্পর্কের আলো আধারী এবং সংশয় পেরিয়ে স্বস্তির অনুভব, একই সঙ্গে ভয় এবং বরাভয়, কি জানি কি হয়। সঙ্গে থাকবে শর্মিষ্ঠা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায়। এই মুহূর্তে হারানো দিনের গানে

ছায়াছবিতে বিনোদনের দৃশ্য, সেই প্রসঙ্গে আছি। স্বপ্নচন ছবির একটি গান শুনব দ্বৈত কণ্ঠে চিন্ময় লাহিড়ী এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

Pamagama,

মিউজিক্যাল ডিবেটের আধুনিক প্রকাশ আমরা কিন্তু দেখতে পেলাম মৌচাক ছবিতে। সে এক আশ্চর্য উপহার বাংলা ছবির দর্শকদের জন্যে। দুদল মানুষ গান গাইছেন মঞ্চে, আর সে গানের পদে পদে তৈরি হওয়া বিতণ্ডায় মজে উঠছে 70-এর দশকের দর্শক। এ দৃশ্য কখনোই ভোলার নয়। মান্নাদের কণ্ঠে সেই গান এবং মহানায়কের অভিনয় এখনও পৃথিবী সমেত বাংলাভাষী সব মানুষের মুখস্থ। এখানে মঞ্চে সরাসরি মহানায়ক আছেন এমনটা তো নয়, মঞ্চের আড়ালে আছেন তিনি, তবু তিনিই দৃশ্যের কেন্দ্রবিন্দু। ব্যাক স্টেজে থেকে দৃশ্যের কেন্দ্রভূমির আবেদন তিনি ধরে রাখছেন। এমন উদাহরণ অবশ্য শুধু যে মৌচাক ছবিতেই আছে তা তো নয়, আরও অনেকগুলো ছবিতেই আছে। আর সেই অনেকগুলো ছবির মধ্যে থেকে যে ছবিটির কথা মনে হচ্ছে সেই ছবিটি হলো মন নিয়ে। এই ছবিতে ব্যাক স্টেজে তিনি রয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের গান আর স্ট্যান্ড মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অনবদ্য ন্যাচারাল অ্যাক্টিং। মঞ্চে নাচের দৃশ্যে সুপ্রিয়া দেবী। মন নিয়ে ছবির সেই গানটি শুনব, সেও এক বিনোদনের খণ্ড দৃশ্য।

আজকের হারানোদিনের গানের একেবারে শুরুতেই আমরা বেগম আক্তারের গলায় গান শুনেছিলাম জলসাঘর ছবি থেকে, 1958 সালে মুক্তিপ্রাপ্ত ছবি জলসাঘর। আর 1969 সালে সত্যজিৎ রায় নির্মাণ করলেন গোপী গাইন বাঘা বাইন। জলসাগরে যে চলচ্চিত্রের যে ছবিটি আমরা যেখানে এখান থেকে আমরা বিনোদনের রসদ কিভাবে সেকালে উপস্থিত ছিল দেখেছি, গোপী গাইন বাঘা বাইনে কিন্তু তার মোড়ক একেবারে আলাদা। কিন্তু বিনোদন শব্দটিকে আমরা বোধহয় এড়িয়ে যেতে পারি না। সেখানে রাজা নির্বাচন করছেন তার সভাগায়ককে, আর সেই আসরেই আমরা গোপী গাইন আর বাঘা বাইনকে পেলাম। সে বিনোদনের দিকে চোখ তুলে না তাকানোর মতন দুঃসাহস বাঙালির হলো কই। সেখানেই আমাদের সমস্ত বিনোদন যেন নতজানু হলো চিরকালের জন্য। আজকে বাংলা ছায়াছবিতে যে মঞ্চ দৃশ্য, আসরের গান এবং বিনোদনের খণ্ডচিত্রের গান নিয়ে আমাদের কথা, সেখানে সেই গানটি শুনতে বড় ইচ্ছে করছে যে গানের সাথে বাঙালির প্রথম আত্মিক যোগ হলো বিনোদনের এক অন্য সংজ্ঞায়।

ছোট ছোট পরিসরে মঞ্চ অনুষ্ঠান, ছবির গল্পে বারংবার বাঁক আনছে এমন উদাহরণ একেবারেই বিরল নয়। হারানো সুর ছবির কথা মনে পড়ে, ব্যক্তিগত পরিধারে গান গাওয়া এবং সেই ছোট ছোট ব্যক্তিগত যে একসঙ্গে হওয়া, সেখানে একটা ছোট্ট মঞ্চ বেঁধে গান, সেও এক মঞ্চ অনুষ্ঠান, সেও এক বিনোদন। সেই গান আর সুর জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানের পিয়ানোর সুর, কখন যেন একাকার হয়ে যাচ্ছে গল্পের মোড়ের সাথে। মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই বন্ধুদের সুচিত্রা সেনের লিপে গীতা দত্তের গাওয়া অনবদ্য কম্পোজিশন। শুনে নি সে গান।

ছবির গল্পে জলসার দৃশ্যে সরাসরি প্রখ্যাত শিল্পীকে হাজির করা চিত্রনাট্যের অন্যতম মূলধন হয়ে উঠেছিল কিন্তু 70 দশক থেকেই। এই প্রসঙ্গে দুটো ছবির কথা মনে পড়ে। 70 দশকের নকল সোনা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় এলেন পর্দায়, আর 80 দশকে মুক্তি পাওয়া দীপার প্রেম ছবিতে ভূপেন হাজারিকা পর্দায় হাজির। দুটি ছবিতেই স্বয়ং শিল্পীকে সরাসরি আমরা দর্শকরা, ছবির দর্শকরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রতিষ্ঠিত শিল্পী ছবির পর্দায় মঞ্চে দাঁড়িয়ে গান গাইছেন, এটা সেই সময় দর্শকদের এক অনন্য প্রাপ্তি। দীপার প্রেম ছবিতে একটি কলেজ সোশ্যালের অনুষ্ঠানে শিল্পী ভূপেন হাজারিকা কলেজের এক ছাত্রকে আমন্ত্রণ জানাচ্ছেন তাঁরই মঞ্চে গান পরিবেশনের জন্য। আর নকল সোনা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গলার আওয়াজটুকুই একটা চরিত্র হয়ে উঠছে মঞ্চে। এই দুটি ছবিতেই ব্যবহৃত মঞ্চগান কেবল যে ছবির গান হয়েই থেকে গেছে তা নয়, দর্শক সাধারণের মনন প্রস্তুতির মানদণ্ড হয়ে উঠেছে একই সঙ্গে। আগামী শিল্পীর জন্য এ গান এক আশ্চর্য প্রস্তুতির গল্প শোনায়। আজকের আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের শেষ প্রান্তে পৌঁছে সেই গানের কাছে আমরা গান পাতব। আজকে সময় আমাদের শাসন করছে, এবারে থামতে হবে। যে গানে আশ্চর্য মৌতাত ছড়িয়ে আছে, যে গানে আমরা সবাই খুঁজে পাই জীবনের এক অন্য রকম রসদ, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আজ হারানো দিনের গান নিয়ে আপনার সঙ্গী ছিলাম এতক্ষণ পৌলমী ভট্টাচার্য।

হারানো দিনের গান আজ এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলাম আমি পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 এবং বাংলাদেশের সময় রাত 12:29:53। একটু পরে শুনবেন DTH পরিষেবার অনুষ্ঠান।

কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আধুনিক গান, প্রথম কয়েকটি গান কমল দাশগুপ্তের কণ্ঠে। গানটির গীতিকার প্রণব রায়, সুরকার কণ্ঠশিল্পী নিচে।

কমল দাশগুপ্তের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রথম গানটির সুরকার সুধীন দাশগুপ্ত।

আধুনিক গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার শ্যামল মিত্র।

আধুনিক গান শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন আধুনিক গান প্রণব রায়ের কথায়, বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে। এবারের গান মোহাম্মদ রফির কণ্ঠে।

আধুনিক গান শুনছেন মোহাম্মদ রফির কণ্ঠে। এবারের গানটির গীতিকার পবিত্র মিত্র, সুরকার বিনোদ চট্টোপাধ্যায়।

মোহাম্মদ রফির পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সুমন কল্যাণপুর। প্রথম গানটি মুকুল দত্তের কথায়, রবীন বন্দ্যোপাধ্যায়ের সুরে।

আধুনিক গান শুনছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে। এবারের গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রতু মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে। এবারের গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, রতু মুখোপাধ্যায়ের সুরে।

শোভন করলেন পুরের কণ্ঠে, শুনলেন আধুনিক গান। এবারের শিল্পী মান্না দে। প্রথম গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, প্রভাস দের সুরে।

আধুনিক গান শুনলেন মান্নাদের কণ্ঠে এবারের শিল্পী আশা ভোঁসলে। প্রথম গানটি সুধীন দাশগুপ্তের কথা ও সুরে।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী কিশোর কুমার। প্রথম গানটি মুকুল দত্তের কথায়, রাহুল দেববর্মনের সুরে।

কিশোর কুমারের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আজকের আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন ছবির গান। প্রথম গানটি জয়া ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে শুনছেন জয়া ছবির গান। পরের দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: নাড়ে
1: না না মস্ত বড় লম্বা শুনে শুনে তুলে আছাড় মারে মস্ত বড় লম্বা শুনে শুনে তুলে আছাড় মারে
0: আহা হা

শুনলেন জয়া ছবির গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এবারের দুটি গান অতল জলের আহ্বান ছবি থেকে। প্রথম গানটি সুজাতা চক্রবর্তীর কণ্ঠে।

জীবন সৈকতে ছবি থেকে এবারের গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে। প্রথম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মান্না দে এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে শুনলেন জীবন সৈকতে ছবির গান। জীবন সৈকতে ছবি থেকে এবার পরপর দুটি গান আশা ভোঁসলের কণ্ঠে।

এবারের ছবি মরুতীর্থ হিংলাজ, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর কণ্ঠে।

কুহক ছবি থেকে শেষ গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের, কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুর ও কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন কুহক ছবির গান। ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে সন্ধি ছবি থেকে।

সন্ধি ছবির গান শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান, প্রথমে অতুল প্রসাদের গান কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে দ্বিজেন্দ্র গীতি শুনলেন রবীন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন রজনীকান্তের গান, শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনলেন রজনীকান্তের গান পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে। এখন লোকগীতি, সলিল চৌধুরীর কথায় হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে প্রথম গানটি লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

নানা রঙের গান অনুষ্ঠানে লোকগীতি শুনলেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। এখন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

ধীরেন বসুর গাওয়া এই নজরুলগীতির সঙ্গেই শেষ হল আজকের হারানো দিনের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শেষ হলো আপকে লিয়ে। ঘড়ি বলছে 4:21, সময় হয়ে গিয়েছে প্রভাতির। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, রাগ ভৈরব।

শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ, মুমতাজ ইসলাম, রাগ ভৈরব। এবার শুনবেন গিটার বাদন, শিল্পী রতন ভারতী, রাগ বৈরাগী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন গিটার বাদন, শিল্পী রতন ভারতী, রাগ বৈরাগী। তবলা সঙ্গতে ছিলেন অশোক মুখার্জি এবং তানপুরায় কোয়েল সাহা। ঘড়িতে এখন 4:58, আর একটু পরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 10ই সেপ্টেম্বর, আজ 11ই সেপ্টেম্বর শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী।

চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। কাকে বলে অতীত? তারিখ, সময়, সবকিছুই সময়কে একটু একটু একটু একটু করে অতীতের দিকে নিয়ে চলে যাচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে সময়, সে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, এগিয়ে আসছে ভবিষ্যৎ সময়। এইভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সময় দিয়ে আমাদের চারপাশকে ঘিরে রেখেছে। কিন্তু আমরা কি বলি, কাকে বলে অতীত? যা এককালে ঘটেছিল, আজ সেই বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা মনে হয় আমাদের নেই। কেন না, কোনো চর্চা নেই। কিন্তু কিছু কিছু বিষয় যার চর্চা চলেছে তা তো অতীত নয়, তা যে চিরবর্তমান। যেমন কবিগুরু, তিনি আমাদের অসংখ্য সৃষ্টি দিয়ে গিয়েছেন, গানে, গল্পে, কবিতায়। তার সেই প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি শব্দ আজও সমানভাবে বর্তমান, তাই না? কিন্তু অতীত তো বটেই, কবি লিখেছেন, কবি প্রকাশিত হয়েছে, তিনি চলে গিয়েছেন, কিন্তু না, তিনি রয়ে গিয়েছেন। আর এই প্রবহমানতা আমাদের মনের মধ্যে, চেতনার মধ্যে তার লেখা, তার সৃষ্টিকে চিরবর্তমান করে রেখেছে। না, শুধু কবিগুরু নন, এইরকম অসংখ্য বিষয় আছে, অসংখ্য ব্যক্তিত্ব আছেন, এমন অনেক অতীত আছে, তাকে যদি আমরা চর্চা করি তবে দেখব তার মধ্যে আছে অনেক অমূল্য রতন। তা হলো আমাদের ঐতিহ্য। চলুন, আমরা বিভিন্ন রকম ভাবেই চিরন্তনীতে সেই নানান গল্পকে তুলে ধরি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নানান রকম ভাবনা, সব একেবারে এই চিরন্তনীর মতন চিরন্তন সত্য হয়ে রয়ে গিয়েছে। আর তারাই আমাদের নানান চর্চার মধ্যে দিয়ে আবার ফিরে ফিরে আসে, এবং তার মধ্যে দিয়েই আমরা জানতে পারি কত কি বলা আছে, কত কি বলা ছিল, কত কি বলা রয়ে গেছে। আজ শুনব হুটু বিদ্যালঙ্কারের কথা। 1800 শতকের একজন মহিলা পণ্ডিত, সেই 1775 থেকে 1875, এই বিরাট সময় ধরে একজন মহিলা পণ্ডিত, চিকিৎসক এবং বৈয়াকরণিক। তাকে আমরা যদিও রূপমঞ্জরী নামেও জানি, নারায়ণ সান্যালের বিখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্যালের একটি অত্যন্ত জনপ্রিয় এবং গবেষণাধর্মী উপন্যাস এই রূপমঞ্জরী। আজ সেই রূপমঞ্জরী বা হুটু বিদ্যালঙ্কার, তার কথা শুনব। অনেক কিছু জানার আছে, চর্চার অভাবে হয়তো স্মৃতি থেকে হারিয়েছে, আবার আসবে ফিরে। অবশ্যই গল্প শোনাব, আর তার মাঝে মাঝে কিছু গানের কথা তো আসবেই, যে গানেও ধরা আছে সেই চিরন্তন কথা, চিরন্তন সত্যেরা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম কৃষ্ণ চট্টোপাধ্যায়ের গলায় গানটি। সত্যি তো সকাল মানেই একটা নতুন আশা, নতুন স্বপ্ন, এবং এই সকাল অনেক রকমভাবে আমাদের পরিচিতির মধ্যে আসে। মানে সকাল মানে আমরা ভাবি নতুন একটা জীবনও। আজকে রূপমঞ্জরী বা হুটুবিদ্যালঙ্কার ওর জীবনের গল্প শোনাব। আসলে জীবনের গল্প শোনানো মানে তো শুধু একজনের জীবন কাহিনী নয়, তার জীবন দর্শনও, যা কিনা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে কোথাও যেন একটা সূত্রে মিলিয়ে দেয়। গভীর রাত, বর্ধমানের কলাইঝুটি গ্রাম, চারিদিক অন্ধকার। গ্রামের মেঠো পথ দিয়ে চলেছেন দুটি মানুষ, একজন বৃদ্ধ, অন্যজনের বয়স প্রায় 40। যিনি বয়সে ছোট তার হাতে একটি লণ্ঠন। অস্পষ্ট আলোয় যতটুকু দেখা যায় তাতেই বোঝা যাচ্ছে দুশ্চিন্তায় ভদ্রলোকের পাগলের মতো অবস্থা। কিছুক্ষণ পর তারা একটি বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধ দরজার কড়া নাড়লেন। বাড়ির ভিতর থেকে কোমল নারী কণ্ঠস্বর শোনা গেল, কে?

0: কে ডাকছেন?
1: আমি মা রূপমঞ্জরী। দরজাটা খোলো।
0: ও আপনি কবিরাজ মশাই?
1: বলেই যিনি দরজা খুলে বের হয়ে এলেন তাঁর পরনে পুরুষের মতো ধুতি, গায়ে চাদর, মাথাটি ন্যাড়া এবং ন্যাড়া মাথায় একটি পুরুষ্ট শিখা। কবিরাজ মশাইয়ের সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে। রূপমঞ্জরী, দুটি আসন পেতে দিলেন কবিরাজ মশাই এবং তার সঙ্গী ভদ্রলোকটিকে, নিজেও একটি আসনে পেতে বসলেন। বৃদ্ধ কবিরাজ আসনে বসতে বসতে বললেন, এত রাতে তোমাকে বিরক্ত করতে এসেছি বড় নিরুপায় হয়ে। এই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, ছেলেটির কদিন থেকে খুব জ্বর, কিছুতেই জ্বর কমছে না। আজ সন্ধে থেকে আবার ছেলেটি অজ্ঞান হয়ে আছে। অনেক চেষ্টা করেছি মা, কিন্তু কিছুতেই জ্ঞান ফেরাতে পারছি না, তাই তোমার কাছে এসেছি। তুমি যদি কোনো উপায় করতে পারো। এই যে দৃশ্যটি আজকের দিনে যেরকম রূপবর্ণনা করলাম রূপমঞ্জরীর, সেটা খুব অস্বাভাবিক। আর সেই দিনে, সেই সময়ে সে যা করেছে সেটা সামাজিকভাবে এতটাই অস্বাভাবিক ছিল, কিন্তু সমাজ তাকে, তার কাজকে, তার জীবন দর্শনকে মেনে নিতে বাধ্য হয়েছিল। কেন জানাবো সে কথা গল্পের মধ্যে দিয়েই।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

শুনেছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। আর আজ বলছি হটুবিদ্যালঙ্কারের গল্প। একজন বৃদ্ধ কবিরাজ তার একজন সঙ্গীকে, বা বলা যায় একজন রোগীর বাড়ির এক ব্যক্তিকে নিয়ে হটুবিদ্যালঙ্কারের কাছে এলেন। তাকে মা রূপমঞ্জরী করেই সম্বোধন করে বললেন যে তার সঙ্গী যে রয়েছে সে সঙ্গী ভদ্রলোকের একমাত্র ছেলে, তার কদিন ধরেই খুব জ্বর, কিছুতেই জ্বর কমছে না, কি করা যায়, কোনো উপায় কি পাওয়া যায়, সে কথা জানার জন্যেই তিনি তার কাছে এসেছেন। রূপমঞ্জরী বৃদ্ধ কবিরাজের সব কথা খুব মন দিয়ে শুনলেন। তারপর বেশ কিছু প্রশ্ন করলেন কবিরাজ মশাইকে। সব কথা শেষ হবার পর রূপমঞ্জরী উঠে ভিতরের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর দুটি ছোট মোড়ক হাতে নিয়ে ফিরে এলেন বাইরের ঘরে। কবিরাজ মশাইয়ের হাতে মোড়ক দুটি দিয়ে বললেন, কবিরাজ মশাই, এ দুটি মোড়কের একটি মোড়কের ওষুধ অজ্ঞান ছেলেটির মুখের ভিতর যেভাবেই হোক দিয়ে দেবেন, আর অসুস্থ ছেলেটির মাথায় আস্তে আস্তে বেশ কিছুক্ষণ জল ঢালতে থাকুন, মনে হয় একটু পরেই ছেলেটির জ্ঞান ফিরে আসবে। আর একটি মোড়কের ওষুধ 5 ঘন্টা পরে দেবেন, আমার বিশ্বাস সকালের মধ্যেই ছেলেটির জ্বর কমে যাবে। বৃদ্ধ কবিরাজ ওষুধের মোড়ক দুটি হাতে নিয়ে সেই ভদ্রলোকের সঙ্গে ঘর থেকে বার হয়ে এলেন। বললেন, আমরা তবে এখন যাই মা, দয়া করে সকালে আমাকে একটা খবর দেবেন। বলল রূপমঞ্জরী, নিশ্চয়ই। একথা বলে বৃদ্ধ কবিরাজ চলে গেলেন। সকাল হতেই বৃদ্ধ কবিরাজ ছুটে এলেন, বললেন, মা রূপমঞ্জরী, সার্থক তোমার চিকিৎসা বিদ্যা শিক্ষা, ছেলেটির জ্ঞান তো ফিরেছেই, জ্বরও অনেক কমেছে, আমি যে তোমাকে কি বলে আশীর্বাদ করব মা আমি ভেবে পাচ্ছি না। রূপমঞ্জরী মৃদু হেসে বলল, এ কি বলছেন আপনি কবিরাজ মশাই, আপনি আমার পিতৃতুল্য, আপনার আশীর্বাদেই তো আমার এই চিকিৎসা বিদ্যা শিক্ষা। বৃদ্ধ কবিরাজ অনেক আশীর্বাদ করে চলে গেলেন। বড় অদ্ভুত জীবন এই বিদুষী মহিলার। যদি ওর প্রকৃত নাম রূপমঞ্জরী, কিন্তু হটু বিদ্যালঙ্কার বলেই ও সকলের কাছে পরিচিত। বলি একটু ওর ছোট্টবেলার কথা ও জীবনের কথা। বাংলার 1181 বা 1182 এই সময় জন্ম। বাবার নাম নারায়ণ দাস আর মা সুধামুখী। এদের অনেক সন্তান হয়, কিন্তু প্রত্যেকটি সন্তান অল্প বয়সেই মারা যায়। শেষ পর্যন্ত তাদের একটি মাত্র মেয়ে বেঁচে থাকে। এত সন্তানের মৃত্যুর পর একটি মাত্র মেয়ে, তাই তারা মেয়ের নাম রূপমঞ্জরী রাখলেও ডাকতেন হটি বা হটু বলে। নারায়ণ দাস পরম বিষ্ণু ভক্ত। রূপমঞ্জরী বা হটুর যখন অল্প বয়স, তখন তার মা চলে গেলেন। এই একমাত্র মেয়েই নারায়ণ দাসের অবলম্বন আর সংসারের বন্ধন। নারায়ণ দাসের অন্য কাজকর্ম কিছু ছিল না, তাই তিনি নিজে ছোট্টবেলা থেকেই হটুকে নানান রকম বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। খুব বুদ্ধিমতী মেয়ে, যা শেখানো যায় চটপট করে সব শিখে ফেলে। মেয়ের বুদ্ধি দেখে বাবা নারায়ণ দাসের ইচ্ছে হল মেয়েকে আরও লেখাপড়া শেখানোর। কিন্তু সে যুগে মানুষের একটা অদ্ভুত বিশ্বাস বা সংস্কার ছিল, মেয়ে যদি বিদ্যা শিক্ষা পায় তবে সে নিশ্চয়ই বিধবা হবে। এইরকম কথা, এইরকম একটা সামাজিক কুশিক্ষা বা অন্ধতা আমরা বহু

গুরুর লেখায় পড়েছি। সে যাই হোক না কেন, বাবা নারায়ণ দাস এই সংস্কার গ্রাহ্য করলেন না। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের কথাও তিনি শুনলেন না। সে যুগে গৌরীদানের প্রথা ছিল, অর্থাৎ 8 বছর বয়সের মধ্যে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। তাছাড়া মেয়েরা কখনোই ঘরের বাইরে যেতে পারত না। তখন একটা রীতি ছিল, গঙ্গা স্নানের রীতি। এমন যদি কোনো মহিলার ইচ্ছে হতো, তাদের পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা হতো, কিন্তু না, কিছুতেই তাকে ঘরের বাইরে বা সূর্য স্পর্শ করা তা হতো না। নারায়ণ দাস এ সমস্ত প্রথাকেই অস্বীকার করলেন, তিনি কোনোটাই মানলেন না। দেখুন, এর মূলে ছিল তার মানসিক জোর, কারণ তখন যে সমস্ত সামাজিক বিধিনিষেধ ছিল, যদি কেউ সেটা অগ্রাহ্য করতেন তাকে একেবারে ব্রাত্য করে দেওয়া হতো, এক ঘরে করে দেওয়া হতো। কিন্তু নারায়ণ দাস, তিনি এসবের ভয় তো পেলেনই না, উল্টে তিনি যেভাবে তার সন্তানকে বড় করতে চাইলেন, শিক্ষা দিতে চাইলেন, সেভাবেই বড় করতে শুরু করলেন। এমন অনেক ঘটনা ঘটেছে বলেই বেশ কিছু ঘটনা, বেশ কিছু কথা চিরন্তন সত্য হয়ে রয়ে গিয়েছে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। সাথী তো অবশ্যই, শুধু সাথী নয়, পথপ্রদর্শক। চলে আসি গল্পে, কেননা সময় দ্রুত এগোতে থাকে। নারায়ণ দাস তার মেয়েকে ব্যাকরণ শিক্ষার জন্য নিয়ে এলেন কাছেই এক গ্রামে। সেখানে এক ব্রাহ্মণ বৈয়াকরণিক থাকতেন। তিনি নিজের টোলে ছাত্রদের ব্যাকরণ শিক্ষা দিতেন। তখন রূপমঞ্জরী এই বছর 16-17। তার বাবা তাকে গুরুগৃহে রেখে গেলেন, আর সেখানেই তিনি ওই টোলে ছাত্রদের সঙ্গে একসঙ্গে বিদ্যা শিক্ষা করতে লাগলেন। সমাজের আচার আচরণের বিরুদ্ধে নারায়ণ দাসের এই কাজ আজকের যুগে আশ্চর্য বলে হয়তো মনে নাও হতে পারে, কিন্তু সেই যুগে এই কাজটি সাংঘাতিক দুঃসাহসিকতার পরিচায়ক ছিল। এবং অবশ্যই তাকে যিনি গ্রহণ করেছিলেন ছাত্রী হিসেবে, সে মানুষটিকেও একই রকমভাবে বলতে হয় দুঃসাহসিক। যাই হোক, রূপমঞ্জরী যখন টোলে ব্যাকরণ শিক্ষা নিচ্ছেন, তখন হঠাৎই তার বাবা মারা গেলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি নিজের গ্রামের বাড়িতে এলেন এবং ছেলের মতন বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজকর্ম শেষ করে আবার গুরুগৃহে ফিরে গেলেন। ব্যাকরণ শিক্ষা শেষ হল, এবার তিনি সড়গ্রামে এলেন গোকুলানন্দ তর্কালঙ্কারের কাছে সাহিত্য শিক্ষার জন্য। সাহিত্য সম্পর্কেও সমস্ত বিদ্যাশিক্ষা তার শেষ হল। এবার তিনি রওনা হলেন গয়ার উদ্দেশ্যে বাবা মায়ের পিণ্ডদানের জন্য। এখানেও তিনি ছেলের মতো বাবা মায়ের সমস্ত কাজ সম্পন্ন করলেন। তারপর গয়া থেকে কাশীতে এলেন আরও বিদ্যাশিক্ষার ইচ্ছায়। কাশীতে দণ্ডিতের কাছে নানান শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলেন। তার অসাধারণ জ্ঞান এবং চেষ্টা দেখে কাশীর অধ্যাপকেরা আগ্রহের সঙ্গে তাকে শিক্ষা দিতে শুরু করার অল্পদিনের মধ্যেই তিনি বিভিন্ন শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করলেন। রূপমঞ্জরী বাহটু এ সময় হলেন বিদ্যালঙ্কার। বিদ্যার প্রতি অসীম আগ্রহ হুটুর। তার সন্ন্যাসিনীর মতো জীবনই ভালো লাগে, তাই তিনি সাংসারিক জীবন আর গ্রহণ করলেন না, অবিবাহিতাই থেকে গেলেন। সে যুগে এটাও কিন্তু একটা অদ্ভুত ঘটনা, কারণ সেকালে অবিবাহিত মেয়ে ঘরে থাকলে সমস্ত পরিবারকে সমাজচ্যুত হতে হতো। এ ব্যাপারে রূপমঞ্জরী তার বাবার মতোই সমস্ত সংস্কারকে তাচ্ছিল্য করলেন। তিনি মৃত্যু পর্যন্ত কুমারী ছিলেন। সম্ভব তাহলে, তাই না? আমরা বলি না, না, সময়কে কেউ কি আর অতিক্রম করে যেতে পারে? সময়ের অনেক সুবিধেও যেমন থাকে, অনেক প্রকোপও থাকে। সুবিধাটা গ্রহণ করলে ওই অসুবিধাটাকেও গ্রহণ করতে হয়, কখনো অনিচ্ছায়, কখনো বাধ্যতায়। কিন্তু তারও বাইরে আরও একটা জায়গা থাকে, তা হচ্ছে